আদালতের তার নিজের যে কাজকর্ম এবং সেখান থেকে তিনি একটি ছুটি নিলেন। নিয়ে রাজার আমন্ত্রণ গ্রহণ করে ওই জানুয়ারি মাসেই তিনি লালগোলার উদ্দেশ্যে গেলেন। এরপরে তিনি বহরমপুর ত্যাগ করেছিলেন। লালগোলায় বেশ কয়েকটি মন্দির ছিল, সেই মন্দিরের কাছে একটা অতিথিশালায় তিনি থাকতেন। জগদ্ধাত্রী, দুর্গা, কালী, এই যে তিনটি রূপের দর্শন লাভ করেছিলেন, তিনি বরাবরই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন। কিন্তু হতাশা দূর হচ্ছিল না। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে কি করা যায় তিনি ভাবতে আরম্ভ করলেন। অবশেষে 1874 সালের 31শে জানুয়ারি মাঘী পূর্ণিমার রাতে লালগোলায় বঙ্কিমচন্দ্র এই 13 অক্ষরের বাক্য পরবর্তীকালে যেটা বিপ্লবীদের কাছে মন্ত্র হয়ে ওঠে, বন্দে মাতরম উচ্চারণ করলেন এবং তারপর তিনি মালদা যান। বহনপুরে ফেরেননি আর কখনো, সেখান থেকে হাওড়া জেলায় বদলি হলেন। অন্যদিকে 1881 সালে তৈরি হল আনন্দমঠ, বঙ্গদর্শন পত্রিকার 7ম খণ্ডে প্রকাশিত হল এই মহাকাব্যিক উপন্যাস দ্য আনন্দমঠ। সেটা সঙ্গে তিনি যুক্ত করলেন সে বন্দে মাতরম কবিতাটি। আসলে এই যে ঘটনাটা, মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা, জাতীয়তা বোধ, সেখান থেকে এই কবিতা বা এই গান যেটি তৈরি হয়েছিল। পরবর্তীকালে হাজার হাজার পরাধীন ভারতের হাজার হাজার বিপ্লবী হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়েছে এই মন্ত্র বন্দে মাতরম উচ্চারণের মধ্যে দিয়ে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 9903653992 এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তা, প্রচুর বার্তা আপনারা পাঠিয়েছেন। একটু পড়ে নি সেই বার্তাগুলো যারা যারা পাঠিয়েছেন। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, ডাকছে আগামী দিন তাই তো ছুটি রাত দিন, চিরন্তনীর গল্প আর গানে এ পথ চলা হয় মসৃণ। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, ধন্যবাদ। সুপ্রভাত, চিরন্তনী শুনতে বসলাম ভোর ভোর, চিরন্তনীতে গান গল্পে ভরে উঠবে আসর। সৌভিক সরকার, কসবা হালতু থেকে, ধন্যবাদ আপনাকেও। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, সুস্বাদী চিরন্তনী, উজ্জ্বলবাবুর উপস্থাপনায় আজকের চিরন্তনী মুখরিত বঙ্কিম বন্দনায়, অসাধারণ বন্দনা। আমি সাহিত্য সম্রাটের ইস্পাত দৃঢ় চরিত্রের একটি ঘটনার উল্লেখ করছি, ড্যাফিনের যে কাহিনী সেটা খুব সুন্দর করে বললেন আপনি। আরও একটি কাহিনীর উল্লেখ করছি, 1884 সালে অধর মোহন সেনের বাড়িতে যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বঙ্কিমচন্দ্রের সাক্ষাৎ হয়। সেখানে দুজনের মধ্যে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও রসাত্মক কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গা, তুমি বঙ্কিম কেন? উত্তরে বঙ্কিমচন্দ্র নির্দ্বিধায় বলেছিলেন, সাহেবের জুতোর চোটে। এই উক্তির মধ্যে দিয়ে তৎকালীন ইংরেজ শাসন ও পরাধীনতার প্রতি তার প্রচ্ছন্ন ক্ষোভ প্রকাশ পেয়েছিল। অত্যন্ত স্পষ্টবাদী ছিলেন বঙ্কিমচন্দ্র। আমরা গর্বিত, তার অনন্য সাহিত্য সৃষ্টির আকর ছিল অধুনা পূর্ব মেদিনীপুর জেলার দরিয়াপুর গ্রাম, সেখানে আজও কপালকুণ্ডলা মন্দির আছে। বন্দে মাতরম এক অনন্য সৃষ্টি আমাদের সাহস শক্তি অন্তরের বিনম্র শ্রদ্ধার বার্তা বহন করে চলেছে। বন্দে মাতরম এক অক্ষয় উচ্চারণ। সকলে ভালো থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র মনোহরপুর ঠাকুর চকবেলদা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, সুপ্রভাত দাদা, অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আজকের চিরন্তনীতে এক অন্য স্বাদ পেলাম, অপূর্ব লাগলো, আজও রেকর্ড করে রাখলাম। এরকম অনুষ্ঠান যতবার শোনা যাবে শরীরের মধ্যে এক শক্তিভক্তি যোগ।

বান্দেবে, বন্দে মাতরম, বন্দে মাতরম। সত্যি তাই, এটা একটা সময় বিপ্লবীদের পারস্পরিক আবাহন মন্ত্র কিংবা ওয়েলকাম নোটস, যেটাকে আমরা বলি হ্যালো যখন বলি, সেরকম ছিল। এবং সেই সময়টাকে আমরা যখন অনুভব করতে পারি, কেমন সারা শরীর শিহরিত হয়ে ওঠে। আমার ছোটবেলাকার যে অনুভূতি বা অভিজ্ঞতার কথা আপনাদের প্রথমে শেয়ার করেছিলাম, সেটার কথাই ফিরে আসছে। যাই হোক, এরপরে কে লিখছেন? নিবেদিতা সেন লিখছেন শাহরপুরি থেকে। গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প। আমাদের ছোটবেলা ছিল খেলাধুলো আর খুব কম রেডিও শোনা, হলেও কোনো ভালো অনুষ্ঠান হলে মার সঙ্গে শোনা। একবার বিদ্যাসাগর সিনেমা দেখতে গেছিলাম, খুব ভালো লেগেছিল, তখন বয়স 5-6। অনেকদিন পর বঙ্কিমচন্দ্রের অনেক গল্প উপন্যাস পড়েছিলাম, আনন্দমঠ পড়েছিলাম, সে এক আশ্চর্য উপন্যাস যা এখন জল জল করে। আজ আপনার কণ্ঠে শুনছি, খুব ভালো লাগছে। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে আপনাদের এই সব যে আমাদের বিভিন্ন ক্লাসিক যে উপন্যাসগুলো আছে, যদি অনেকটা বড় প্রত্যেকটা উপন্যাসই, সেটা যদি কখনও ধারাবাহিকভাবে কিছুদিন শোনানো যায়, যে কোনো উপন্যাস, বিশেষ করে আমার এই শ্রীকান্ত যেটা শরৎচন্দ্রের, খুব ইচ্ছে আছে আপনাদেরকে শোনানোর। কারণ এটা তো একটা অনুষ্ঠানে করা সম্ভব না, এটা যদি একটা ধারাবাহিক কোনো পর্বে কিংবা মহাভারতের কোনো পর্ব, দেখা যাক অনুষ্ঠান চলতে চলতে আপনাদের চাহিদা, আপনাদের ইচ্ছে এবং ঘটনা পরম্পরা সেগুলো নির্ধারণ করবে। এরকম বিভিন্ন রকম ক্ষেত্র মনে হয়, কারণ চিরন্তনীকে আমরা এমনভাবে আনার চেষ্টা করি প্রতিদিনের জন্য, নতুন নতুনভাবে, নতুন নতুন আঙ্গিকে, যাতে আমরা নিজেদের ভালো থাকার রসদ খুঁজে পাই। এরপর লিখছেন, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ইউ আর ইনকম্পারেবল, রিয়েলি ইউ আর ইউনিক, এলোকুয়েন্ট স্যার, স্টে হ্যাপি, স্টে হেলদি, আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। কি বলবো, ধন্যবাদ জানানো ছাড়া তো আমার আর কিছু নেই। আপনাদের যে ভালো লাগাটুকু, এটুকু ভীষণভাবে আলোড়িত করে, এটুকুই বলতে পারি। এরপর ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, বন্দে মাতরম মানেই কলোনিয়াল নাভির গন্ধ উধাও, শুধু বসরাই গোলাপ সুবাস। আমরা সৌভাগ্যবান, ভারতের একটা বন্দে মাতরম আছে। কি সুন্দর লিখলেন, খুব ছোট্ট করে লেখেন কিন্তু এত সুন্দর লেখেন। আসলে এই যে ভারতের বন্দে মাতরম আছে, আপনি চিন্তা করুন, 150 বছর ধরে একটি মন্ত্র, একটি গান, একটি মানুষের মনের মধ্যে আলোড়িত করছে সারা বিশ্ব জুড়ে, এটা একটা রেকর্ড বলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন উৎপল মাইতি বেহালা থেকে, হাই উজ্জ্বলদা, কিছু কিছু কথা আছে যা চিরকালীন, যা প্রেরণা যোগায়। আর চিরন্তনীতে বঙ্কিম বন্দনা বঙ্কিমবাবুকে শ্রদ্ধা জানিয়ে আনন্দমঠের যে পরিবেশনা করলে তার কোনো তুলনা হবে না, উপভোগ করলাম তোমার অনুষ্ঠানে, গিয়ে চলো সঙ্গে আছি। সঙ্গে থাকেন বলি তো আমাদের ভরসা, অনেক ধন্যবাদ। এরপরে সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আনন্দমঠ কেন্দ্রিক অসাধারণ অনুষ্ঠান, মোহিত হয়ে শুনছি, মা যা হইয়াছেন তাকে সাষ্টাঙ্গে প্রণাম। সত্যিতাই আমরা দেশ মাতৃকা বলি, দেশকে বন্দনা করি। আসলে আমাদের এই ভারতীয় সংস্কৃতির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন, আমরা প্রকৃতির প্রতিটি অংশকে পুজো করি। পুজো মানে কি? শ্রদ্ধা জানাই, আর শ্রদ্ধা মানে ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে যেহেতু তাদেরকে গড়া হয়, তাই সেগুলো আমরা সাধারণভাবে নষ্ট করি না। আমার মনে আছে, আমি যখন মানে এই পাহাড়ি অঞ্চলে কিংবা কলকাতা থেকে একটু বাইরের দিকে কোথাও বেড়াতে গেছি, বিভিন্ন জায়গাতে যেখানে আদিবাসী সম্প্রদায়ের কিছু স্যাক্রেড ফরেস্ট আছে, এই স্যাক্রেড ফরেস্টের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেখানে তারা ঢোকে, সেখানে থাকে, সেখান থেকে যখন বেরিয়ে আসে তখন সেখানকার একটা পাতা অবধি সেখান থেকে তারা নিয়ে আসে না। এভাবেই তারা রক্ষা করে বনভূমিকে। আমরা গঙ্গাকে মা বলি বলে তাতে যতদিন বলতাম, মানে সত্যি সত্যি সেই ভালোবাসা বা সেই শ্রদ্ধাটা ছিল, ততদিন কিন্তু মায়ের গায়ে কোনো ময়লা ছুটতাম না। এখন কিন্তু আমরা সেই শ্রদ্ধাটা হয়তো আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি বলেই গঙ্গা এত দূষিত হয়ে উঠছে। এরকম প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জিনিসেরই একটা সামাজিক মূল্য রয়েছে, ধর্মীয় মূল্য ছাড়াও।

পরে লিখছেন কে, শুভ সকাল দাদা ভাই, চিরন্তনীতে বঙ্কিমচন্দ্রের গল্প শুনছি, ভালো লাগছে, প্রণাম জানাই। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বল দা লিখছেন, অজিত কুমার আদক উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আজকের কবিতা পাঠের মাধ্যমে গল্প খুব সুন্দর লাগলো আর গানগুলো অনবদ্য, সকলে ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত উজ্জ্বল দা, চিরন্তনী, বাংলা সাহিত্যের মহান সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। তার সাহিত্য আমাদের চিন্তা, দেশপ্রেম ও সৃজনশীলতার অনুপ্রেরণা। চিরন্তনী আজ অনবদ্য, সমৃদ্ধ হলাম, কি ভালো সুন্দর উচ্চারণের সাজালেন আজ। এই ভালো লাগাটুকুই আমাদের সব থেকে বড় পাওয়া, ধন্যবাদ আপনাকে। উচিলদহ কাছারিপাড়া থেকে লিখছেন শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত, আজ শনিবার চিরন্তনীতে সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিনে তাকে করজোড়ে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার সেই অভয় বাণী বন্দে মাতারাম গোটা ভারতবর্ষে যা ধ্বনিত হয়েছিল, আন্দোলিত করেছিল একসময়, অনেক ধন্যবাদ আপনাকে। তবে জন্মদিনের ক্ষেত্রে বলি, 26 জুন গতকাল তার জন্মদিন পেরিয়ে এসেছে, অনেকে বলেন মতান্তরে 27 জুন। এরপরে লিখছেন কে, অরিজিৎ দাস অধিকারী, সেজ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, আনন্দমঠের আনন্দগাথা শনিবারের ভোরে, চিরন্তন দেশের কথা চিরন্তনীর দোরে, ক্রিকেট মাঠে পালকি ঢোকা তাতেই অপমান, সেই অপমানের জবাবে এই বান্দে মাতারাম, কর্নেল ডাফিন প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন, মন্দিরময় লাল গোলায় লিখলেন বান্দে মাতারাম। বান্দে মাতারাম মন্ত্রের টানে জেগে ওঠা সেই সুরে আজ আছি দিল্লিতে, সবার থেকে অনেক দূরে, সবার সাথে অনেক দূরে। বান্দে মাতারামের বিশেষ যাপনের ঋষি কবিতে প্রণতি, পঠন শুনে আনন্দ মঠের লোমহর্ষক স্মৃতি, দেশাত্মবোধক গানের সুধায় চিরন্তনী আজ উজ্জ্বলবাবুকে পাওয়া মানে নতুনত্বের সাজ, অস্থিরতার সঠিক পথ বান্দে মাতারাম মন্ত্র জানি, চিরন্তনী তোমা পরে তাই তো ভীষণভাবে ঋণী, বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিও দিশা, ঘোচাও তুমি আমাদের সকল আমানিশা। অরিজিৎ দাস অধিকারী বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর ছন্দে গেঁথে আপনার মনের কথা সুদূর দিল্লিতে বসে লিখেছেন এবং শুনেছেন আমাদের অনুষ্ঠান, এটুকুই ভালো লাগা জানেন তো। আসলে আপনারা যখন এই বলা যেতে পারে চিরন্তনী পরিবারের একজন সদস্য হয়ে গেছেন, আপনাদের এই পরিবারের প্রতি টান সুদূর প্রবাসে গিয়েও, সব মানুষের কথাই বলছি, তারা যখন লেখেন আমাদের সেগুলো না বড্ড ছুঁয়ে যায়, ভীষণ ভালো লাগে, এটুকুই বলি। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই লিখছেন শনিবার চিরন্তনী থেকে, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, দেশাত্মবোধক গান বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের থেকে পাঠ আর গল্প ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি তপতিদি বলছি হিন্দমোটর থেকে, আজ দ্বিতীয় দিনে চিরন্তনী শুনছি বঙ্কিমচন্দ্রের কথা কাহিনী, সাথে দেশাত্মবোধক গান শুনে মন ভরে গেল, সবাইকে প্রভাতে শুভেচ্ছা জানাই, সবাই চিরন্তনী শুনে সমৃদ্ধ হন, ভালো থাকুন, বন্দে মাতরম। আসলে এই দেশাত্মবোধক গানের একটা ছোট্ট মানে অনুভূতির কথা বলি, ধরুন এই বিশেষ বিশেষ দিনগুলো 15ই আগস্ট 26শে জানুয়ারি কিংবা এরকম কোনো বিশেষ দিনে যখন এই দেশাত্মবোধক গানগুলো চালাই বা শুনি, তখন না আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়, স্কুলের জীবনের কথা, পাড়াতে হয়তো একটা পতাকা উত্তোলন করা হবে বা পতাকা উত্তোলন করা হয়েছে, সারাদিন ধরে ছোট্ট একটা বক্স থাকতো, সেখানে খুব বড় কিছু মাইকের অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু এসব গানগুলো চলতো, এই গানগুলো ভীষণ স্কুলের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায় আমাদের ছোটবেলাকার। প্রত্যেকের ছোটবেলায় একটা গোল্ডেন পর্যায় প্রত্যেকের জীবনে, সেই জায়গাগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়া। এরপরে কে লিখছেন, লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, মহাকাব্যিক উপন্যাস আনন্দ মঠের সংযুক্ত বন্দে মাতরম স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিন স্মরণ, গান গল্প পাঠ এবং আপনার স্বভাবসিদ্ধ কণ্ঠ বৈচিত্র্যতায় পরিপূর্ণ অনবদ্য উপস্থাপনাকে কুর্নিশ জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণসাথী চিরন্তনী বন্দে মাতরম, আজ অন্যরকম লাগছে মনে হয়, স্বাধীনতা দিবসের সকলের মতো জয়, বন্দে মাতরম, ধন্যবাদ প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং সত্যি তাই, এই বন্দে মাতরম বা এই ধরনের গান যখনই শুনি কেমন যেন মনে হয় আজ স্বাধীনতা, আমরা স্বাধীন, এই অনুভূতিটা তখন রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে ছড়িয়ে পড়ে। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, এখন আমি মর্নিং ওয়াক করছি আর
শুনছি শনিবারের চিরন্তনী গানে গল্পে অতুলনীয়, ভালো থাক।

আমাদের বারবার করে ফিরে আসে মনের মধ্যে। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, ভোরের পাখি উঠল গে হৃদয়ের এই নীরে, আকুল বাতাস উথাল আজ হৃদয় সাগর তীরে, রাঙা মেঘের আবির যেন লাগলো এসে মনে, মনের আকাশ রাঙানো আজি দূর দিগন্ত পানে, ঝর্ণা তলার নির্জনে আজ ঝরছে ফুলের শাড়ি, ফুলের পরাগ মিলন মেলায় সোহাগ সাগর পাড়ি। পায়েল ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকেও পায়েল। এরপরে লিখছেন উজ্জ্বল ভাই, গুড মর্নিং, শনিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। আজ সাহিত্য সম্রাট সাহিত্য সম্রাটের সাহিত্যের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে। তোমার বাচনিক স্টাইল আমার ভীষণ ভালো লাগে, ভালোবাসা মজা ভালোবেসে মজা করে দু লাইন লিখলাম, প্লিজ পড়ো। চিরন্তনীর মেয়ে জামাই ষষ্ঠী কফু আসে না রোজ, শ্বশুর শাশুড়ির নয়নমণি আদর আশিস সঙ্গে ভুরি পোজ। উইথ বেস্ট উইশেস, আগামী সপ্তাহে আবার আসবো। হ্যাঁ, গতকাল এই আগামীকাল রয়েছে, আগামী সপ্তাহ তো আছেই, আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে চিরন্তনীতে। এরপরে লিখছেন গুড মর্নিং উজ্জ্বলদা, আজকের চিরন্তনীর শুরু দেশভক্তি গানটি ভালো লাগছে, পরে দেবব্রত বিশ্বাসের বন্দে মাতরম, পরে ভুবন মোহিনী, দেশমাকে আমি মাথা নত করি, আপনাকে জানাই বন্দে মাতরম, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। খুব ভালো লাগলো আপনার বার্তা পেয়ে। প্রতিদিন হয়তো আপনি লিখতে পারেন না, শোনেন বুঝতে পারি, মাঝে মাঝে আপনার বার্তা পাই। মৌলি ঢাকুরিয়া থেকে লিখছেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথা ভাবলেই মনে পড়ে রজনী গল্প ও ছায়াছবির কথা, যেখানে রজনী গাইছে তোমার দেওয়া ফুল যেন তোমার পায়েই রয়। আজ বঙ্কিমচন্দ্রকে নিয়ে উজ্জ্বলদার গল্প বলা ও দেশাত্মবোধক গান খুবই ভালো লাগলো। জন্মদিন উপলক্ষে সাহিত্য সম্রাটকে জানাই আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম, সবশেষে বলি বন্দে মাতরম। মৌলি ঠাকুরিয়া থেকে। এই যে প্রতিটি মানুষ আজকে যখন এই বার্তা পাঠিয়েছেন, বেশিরভাগ মানুষ শেষ করেছেন এই বন্দে মাতরম দিয়ে, এটাই একটা বড় এই মন্ত্রের অধিকার বা জয়, যাই বলুন না কেন। মানুষের মনের মধ্যে রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। আসলে এত বিপ্লবী, এত দেশাত্মবোধক মানুষ তারা প্রাণদান করেছিলেন এই মন্ত্র বলে, সুতরাং এই মন্ত্র কখনো বিফল তো হয় না। না চন্দ্র মুখোপাধ্যায় লিখেছেন ছোট্ট করে, নমস্কার সুপ্রভাত বন্দে মাতরম, ধন্যবাদ আপনাকেও। আমরা প্রায় শেষ সময় এসে পৌঁছে গেছি, এরপরে আমরা আজকে কিন্তু শেষ করব সেই বন্দে মাতরম গানটি দিয়েই। এরপর ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে সমক, আর আগামীকাল বললাম ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, সামনের শুক্রবার হয়তো আমি আসব, কথা হবে, দেখা হবে নতুন কোনো গল্প পাঠের অনুষ্ঠানে। খুব ভালো থাকবেন। চন্দনা ছোট্ট করে লিখেছেন কিবোর্ডের অসুবিধে তাই শুধুই বন্দে মাতরম। আসলে এইটুকুই মানে আমাদের ভালো লাগা জানেন তো, যে আপনি অনেক কষ্ট করে কিবোর্ডে ওই কথাটুকু লিখেছেন, শুধু শুধু দেখেননি, মনের মধ্যেকার যে আকুতি সেটাকে প্রকাশ করেছেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের একদম শেষ পর্যায়ে এসে গেছি, শুনি বন্দে মাতরম আজকে।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 27 জুন শনিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:37 ও বাংলাদেশ সময় সকাল 6:31।

আকাশবাণী মৈত্রী, মৎস্যজীবীদের জন্য ঘোষণা। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে চান, আগামী 24 ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য কোনো আগাম সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হলো।

বাংলার গৌরব রেশমের কাজ। ইউরোপীয়রা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বৎসর চেষ্টা করিয়া তাহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। তাহাদের সংস্কার চীনই রেশমের জন্মস্থান, চীনেরাও তাহাই বলে। তাহারা বলে খ্রিস্টের 2640 বৎসর পূর্বে চীনের রানী তুঁত গাছের চাষ আরম্ভ করেন। রেশমের ব্যবসা সম্বন্ধে অতি প্রাচীন কাল হইতেই চীন দেশে অনেক লেখাপড়া আছে। চীনেরা রেশমের চাষ কাহাকেও শিখিতে দিত না, ওইটি তাহাদের উপনিষদ বা গুপ্তবিদ্যা ছিল। জাপানিরা অনেক কষ্টে খ্রিস্টের 3rd শতকে কোরিয়ার নিকট রেশমের চাষ শিক্ষা করে। ইহারই কিছুদিন পরে চীনের এক রাজকন্যা ভারতবর্ষে উহার চাষ আরম্ভ করেন। ইউরোপে খ্রিস্টের 1st ও 2nd শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা

বেশি করিয়া সোনার টাকা চালান। ইউরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে, কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই বাংলাদেশে খ্রিস্টের 3-4 বৎসর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভালো কাপড়ের নাম পত্রর্ণ, অর্থাৎ পাতার পশম। পোকাতে পাতা খাইয়া যে পশম বাহির করে সেই পশমের কাপড়ের নাম পত্রর্ণ। সেই পত্রর্ণ 3 জায়গায় হইত, মগধ, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকুড়ে। নাগবৃক্ষ, লিকুজ, বটগাছ আর বকুলে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুজের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রং গমের মতো। বকুলের রেশমের রং সাদা, বট ও আর গাছের রেশমের রং ননির মতো। এই সকলের মধ্যে সুবর্ণকুড়ের পত্রর্ণ সকলের চেয়ে ভালো। ইহা হইতেই কৌশেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যাখ্যা হইল। অর্থশাস্ত্রের যে অধ্যায়ে কোন কোন ভালো জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ওই সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষ প্রবেশ্য রত্ন পরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরা জহরত নয়, যে পদার্থের যাহা উৎকৃষ্ট সেইটিরই নাম রত্ন। এই রত্নের মধ্যে অগরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে। ভারতবর্ষের অন্যত্র যে রেশমের চাষ ছিল একথা চাণক্য বলেন না, তিনি বলেন বাংলায় ও মগধেই রেশমের চাষ ছিল। চাণক্যের পরে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে রেশমের চাষ হইত, কারণ মান্দাসোরে খ্রিস্টীয় 476 অব্দে যে শিলালেখ পাওয়া যায় তাহাতে লেখা আছে যে সৌরাষ্ট্র হইতে একদল রেশম ব্যবসায়ী মান্দাসোরে আসিয়া রেশমের ব্যবসা আরম্ভ করে এবং তাহারাই চাঁদা করিয়া এক প্রকাণ্ড সূর্য মন্দির নির্মাণ করে। অর্থশাস্ত্র হইতে আমরা যে সংবাদ পাইলাম সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালিরা সকলের আগে রেশমের চাষ আরম্ভ করিয়া থাকেন তাহা হইলে তো তাহাদের গৌরবের সীমাই নাই।

সুচিন্তন। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত। আজ সুবন্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ললিত এবং নটভৈরব রাগে সারেঙ্গি, শিল্পী উস্তাদ সুলতান খান। এখন সারেঙ্গি, শিল্পী উস্তাদ সুলতান খান।

সুব্রত সঙ্গীত অনুষ্ঠানে। এতক্ষণ শুনছিলেন স্যারেঙ্গি রাগ, ললিত এবং নানফৈরব রাগে স্যারেঙ্গি, শিল্পী উৎসাদ সুলতান খান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের ব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হবেন। 2015 সালেও তিনি সেসেলসে গিয়েছিলেন।

0: বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারমেনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলস উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি গতকাল নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষস্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
1: মাদক পদার্থ কি সমস্যা কেবল কানুন ব্যবস্থা ও সার্বজনীন স্বাস্থ্য কা মুদ্দা নহি, নার্কো টেরিজম ইকো সিস্টেম বি বন চুকি তো হমারি দেশ কি আন্তরিক সুরক্ষা কে লিয়ে, হমারে দেশ কে অর্থতন্ত্র কি সুরক্ষা কে লিয়ে ওর হমারে দেশ কি যুবা পিঢ়ি কে ভবিষ্য কে লিয়ে এ হমারে লিয়ে বহুত জরুরি হে কি হম ইস পর সম্পূর্ণ বিজয় প্রাপ্ত করি।
0: মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী তিন বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে গতকাল দশম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে তিনি বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
2: UK agreement is a template which is very comprehensive. It's not only about tariffs and rules of origin. It's not only about traded goods and services. It's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: পীয়ূষ গোয়েল আরও বলেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোন রকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলেও জানান তিনি। এদিকে ওই ঘটনার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। গতকালও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে, তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা গেছে। SSKM হাসপাতালে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় গতকাল সেখানে যান। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল গতকাল বিকেল 5টা থেকে কাজে যোগ দেয় বলে রেল সূত্রের খবর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুইয়ারা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2

0: দুই মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনের উৎসস্থলী মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি দেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এদিকে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দটির অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। FIH হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লিভ ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক, রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে দেয়। টরন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স এই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। অন্যদিকে গ্রুপ এইচ এর ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এর পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত আজ শুনবেন বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ।

কাজ মানবের উদ্দেশ্য বটে, কিন্তু লক্ষ্য নহে। উদ্দেশ্যের মতন মানবের লক্ষ্য বুঝিবার উপায় রহিয়াছে। শিশুকাল হইতেই আমরা বৃহৎ পদার্থ ভালোবাসিয়া থাকি। দুটি সন্দেহ সম্মুখে ধরিলে বালক বড়টি লইবার জন্য আগ্রহ প্রকাশ করে। আর কি না, সুন্দর পদার্থের প্রতি ভালোবাসাও ছোটকাল হইতেই মানব প্রাণে বর্তমান। শিশু ওই সুন্দর চাঁদ, ওই সুন্দর ফুল, ওই লাল কাপড় চাহিতেছে। যাহা কিছু কল্যাণকর তাহার দিকেও শিশুকাল হইতেই প্রাণের আকর্ষণ রহিয়াছে। যে শিশুকে ভালোবাসে শিশুরও তাহাকেই ভালো লাগিতেছে। এরূপ কতগুলি অবস্থা আমাদিগকে কেহ শিক্ষা দেয় না। ছোটকাল হইতে প্রাণের মধ্যে আপনা আপনি উদিত হইয়া থাকে। শিশুকাল হইতেই মানবের প্রাণে নির্ভর।

এর ভাবও দেখিতে পাই। শিশুকালে মনে হয় মা সব পারেন। শিশু মার কোলে উঠিয়া সিংহ ব্যাঘ্রকেও পা দেখাইতেছে, ঝড়ে সকলে ব্যাকুল, শিশু মার কোলে থাকিয়া হাসিতেছে, মার কোলে আছি আর ভয় কি। এ সকল ভাব বাল্যকাল হইতেই কাজ করিতে থাকে, কেন করে জানি না। যত বয়স বাড়ে আর আমরা জীবনে যত প্রবেশ করিতে থাকি, ততই পদার্থতত্ত্ব আলোচনা করিয়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পর্বত সমুদ্র যত বৃহৎ পদার্থ সন্দর্শন করি, কিছুতেই আমাদের মন উঠে না। এ সকল বড় হইতে আরও বৃহত্তরের দিকে, অনন্তের দিকে প্রাণ ছুটিতে থাকে। এজন্যই ঋষিরা বলিয়া গিয়াছেন, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্মাণ্ডের সব সুন্দর পদার্থ দেখিলাম, তাহাতেও তৃপ্ত হইতে পারিলাম না, অনন্ত সৌন্দর্যের পানে ধাবিত হইলাম। সেই প্রকার পৃথিবীর সীমাবদ্ধ ভালোবাসায়ও প্রাণ তৃপ্ত হইল না, অনন্ত প্রেমের দিকে ছুটিল, সেই চিরমঙ্গলের নিকট প্রাণ যাইতে চাহিল। সেই বৃহৎ অনন্ত সুন্দর প্রেমময় মঙ্গলময় নির্ভরের স্থল কে? না, আমার ব্রহ্ম। যাহাকে জানিলে প্রাণ নিত্যানন্দ লাভ করে, ভয় একেবারে দূরে পলায়ন করে। যাহা হইতে এই ভূত সকল জন্মিতেছে, রক্ষিত হইতেছে, প্রলয়কালে যাহাতে প্রবেশ করিতেছে, তিনিই ব্রহ্ম। ইহা ভিন্ন অপর যাহার উপাসনা করি, তাহা ব্রহ্ম নহে। সেই ব্রহ্মকেই চাই, তিনি ব্রহ্ম বড়, তিনি সত্যং শিবং সুন্দরং, তাহাকেই জানিতে ইচ্ছা করি। যেমন নদী নিম্ন দিকে দৌড়াইতে থাকে, সেই প্রকার প্রাণীর গতিও সেই অনন্তের দিকে, সেই মঙ্গলের দিকে, সেই সুন্দরের দিকে। যখন প্রাণে এই অবস্থা হয়, তখন মানুষ আপন লক্ষ্য বুঝিতে পারে। মানবের লক্ষ্য কি? না, সেই অনন্ত সুন্দর মঙ্গলময় চিরনির্ভরের স্থল সর্বশক্তিমান পরমেশ্বর। যিনি এইরূপে নিজের লক্ষ্য স্থির করিতে পারিয়াছেন, তিনি সেই লক্ষ্য যতদিন না প্রাপ্ত হন, ততদিন নিজের জীবন বৃথা মনে করেন।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। ডেইলি অবজারভার পত্রিকার খবর অনুযায়ী প্রায় দুবছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করার ঘোষণা করেছে। আগামী রবিবার থেকে আবেদন গ্রহণ শুরু হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনকালে এই ঘোষণা করেন। এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বেজিংয়ে চীনা রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস, রপ্তানিকে বহুমুখী করা এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি বাস্তবায়নে চীনের সহযোগিতা চান। তারেক রহমান গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম চীন সফর। তিন দিনের এই সফর বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার শেষ হয়েছে। প্রথম আলো পত্রিকার খবরে প্রকাশ, বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় আরও 9টি শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে নিশ্চিত হাম ও হাম বলে সন্দেহ করা হয়েছে এমন অসুখে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 698। স্বাস্থ্য দপ্তর সর্বশেষ মৃত্যুগুলিকে সন্দেহজনক হামে মৃত্যু হিসেবে চিহ্নিত করেছে। গত 10ই এপ্রিল থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট

80,497 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে 76,788 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে স্বাস্থ্য দপ্তরের তথ্যে জানা গেছে। আকাশবাণী মৈত্রী শুনছেন বাংলাদেশ প্রেস রিভিউ। নিউ এজ পত্রিকার খবরে জানা গেছে, বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 7টি জেলায় আগামী 7 দিনের মধ্যে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলি হল লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া। শুক্রবার প্রকাশিত বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী 7 দিন উত্তরাঞ্চল ও উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খবরে প্রকাশ, রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর শুভেচ্ছাদূত তাহসান খান বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি তরুণ শরণার্থীদের সঙ্গে তাদের স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন এবং তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা আরও জোরদার করার আহ্বান জানান। দীর্ঘ বছর বাস্তুচ্যুত থেকেও আশা ধরে রাখার কথা জানান তরুণ শরণার্থীরা। ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার খবরে জানা গেছে, চলতি 2025-26 অর্থবর্ষের 11 মাস পেরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ সরকার সংশোধিত বার্ষিক উন্নয়ন বাজেটের অর্ধেকেরও কম অর্থ ব্যয় করতে পেরেছে। বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র 48.23%, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। বিভিন্ন মন্ত্রক ও সংস্থায় প্রকল্প বাস্তবায়নের গতি উল্লেখযোগ্যভাবে শ্লথ হয়ে পড়েছে বলে জানা গেছে। আকাশবাণী মৈত্রী এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ প্রেস রিভিউ।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মঞ্জু মিত্র। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মঞ্জু মিত্র।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী মঞ্জু মিত্রের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: মালচিং হল একটি আধুনিক কৃষি ব্যবস্থা বা বাগান পরিচর্যার একটা আধুনিক টেকনোলজি বা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে প্রধানত মাটির উপরিভাগ যে আছে সেই উপরিভাগটাকে যে কোনো খড় পাতা চটের বস্তা প্লাস্টিক সিট এরকম উপাদান দিয়ে ওই আচ্ছাদন বা ঢাকা দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটাকে আপাততভাবে মালচিং বলা হয়। এই মালচিং প্রধানত দু রকমের হয়, এক হচ্ছে জৈব মালচিং এবং দুই হচ্ছে অজৈব মালচিং। জৈব মালচিং হচ্ছে যে জৈব পদার্থ অর্থাৎ যেগুলো খড় শুকনো পাতা গাছের ছাল কাঠের গুঁড়ো বা আগাছা, ফুল আসার আগে আগাছাকে ব্যবহার করা যেতে পারে, ফুল আসার পরে আগাছাকে ব্যবহার করা যাবে না, কারণ সেই ফুল থেকে আবার অন্য আগাছা জন্মাতে পারে। সেজন্য ফুল আসার আগে সেই আগাছাগুলিকে যদি আমরা আচ্ছাদন হিসাবে অর্থাৎ ফসল লাগিয়েছি ধরুন আমি লাইনে অথবা আমরা ছিটিয়ে যদি লাগাই সেক্ষেত্রেও সেই মাঝের অন্তর্বর্তী যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আমি কভার করব। আমার প্রধান উদ্দেশ্য হবে যে মেন যে যেখানে মাটি দেখা যাচ্ছে সেই মাটিটাকে আমাকে জৈব আচ্ছাদন যে উপাদানগুলি সেগুলো দিয়ে ঢাকা দেওয়া। এছাড়া আছে অজৈব মালচিং অর্থাৎ যেটা প্লাস্টিক বা পলিথিন যে সিট বলা হয় সেই সিট পিভিসি হতে পারে, ডিপিআই হতে পারে, HDPEE বলে একটা পলিথিন সিট পাওয়া যায় সেগুলো হতে পারে। এইগুলো কি রকম হয়, এগুলো এক তো স্বচ্ছ প্লাস্টিক হতে পারে অর্থাৎ যেগুলো সাদা রঙের দেখতে হয়, সেই স্বচ্ছ প্লাস্টিকের উপর থেকে যদি সূর্যের আলো ভেতরে প্রবেশ করে সেক্ষেত্রে একটা অসুবিধা হয় কি, কিছুটা আগাছা হতে পারে কারণ সূর্যের আলোটা ভেতরে প্রবেশ করছে। এবারে সেই আগাছাটা যাতে না হয় সেজন্য প্লাস্টিকের তলায় আমরা বিভিন্ন যে আগাছা নাশক সেটা ইউজ করতে পারি। এছাড়া কালো পলিথিন হয় অর্থাৎ কালো রঙের যে প্লাস্টিক সেটার মাধ্যমে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাহলে আগাছাও হবে না। আবার একটা হয় দুটো পলিথিন সিটের জয়েন্ট অর্থাৎ উপর দিকটা সাদা নিচ দিকটা কালো, সেরকম পলিথিন সিট দিয়েও কিন্তু আমরা মালচিং করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা মালচিং করব। মালচিং হচ্ছে আমরা প্রধানত কয়েকটা কারণের জন্য করে থাকি বা মালচিং বা আচ্ছাদন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ, দু নম্বর

0: খবর হচ্ছে জল সংরক্ষণ, মাটির মধ্যে যে জল আছে সেই জলটাকে সংরক্ষিত বেশি দিন, মানে আমরা তো সারা জীবন সংরক্ষণ করে রাখতে পারবো না। তাহলে একটা ফসল আমরা কি হয়, আমরা গাছে জলসেচ দিলাম, সেই জলসেচটা কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায়, বাইরে চলে যায়, বা লিচিং বা রান অফ যেগুলো মানে প্রবাহিত হয়ে চলে গেল, বা কোনোটা মাটির উপর থেকে নিচের দিকে চলে গেল, সেই লসটা যাতে না হয়, কারণ 10 থেকে 15 সেন্টিমিটার মাটির মধ্যে যে জলটা থাকে সেটাই আমাদের বেশিরভাগ ফসল পেতে পারে। তাহলে সেই লসটা যাতে কম হয়, বা লসটার মাধ্যমে যাতে যেটুকু জল মাটির মধ্যে আছে সেইটুকু জল আর্দ্রতা যাতে সেই জমির কাভার দেওয়া থাকলে বা মালচিং এর মাধ্যমে থাকলে সেখানে থাকে, সেই জন্য জল সংরক্ষণ এই মালচিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যে বর্ষাকালে মৃত্তিকা সংরক্ষণ, মাটি যে ধুয়ে চলে যায়, মাটি আমাদের বহু কষ্টে কিন্তু এই মাটি তৈরি হয়েছে, বহু হাজার হাজার বছরের বিভিন্ন পর্যায়ক্রমে কিন্তু মাটি তৈরি হয়েছে, এই মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা চাষ করতে পারবো না। সেই মাটি সংরক্ষণ করে রাখা, ভূমিক্ষয় রোধ করাও কিন্তু মালচিং এর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যেহেতু আমরা বললাম ওই বিভিন্ন পলিথিন মালচ আছে, সেই মালচিং বা পলিথিন সিটের মাধ্যমে অনেক সময় কি হয়, ভেতরে আমার রোগ পোকার আক্রমণ, মাটির মধ্যে রোগ পোকার আক্রমণ কম হয়, বেশ কিছু নিমাটোড জাতীয় যে রোগগুলো আছে সেগুলো কিন্তু মাটির মধ্যে হয় না বললে চলে, যদি আমরা সেখানে মালচিং এর মাধ্যমে সেখানে আমরা ব্যবহার করি। এই যে পলিথিন মালচিং যেটা বলছিলাম, পলিথিন মালচিং প্রধানত বিভিন্ন মাইক্রনের হয় বা বিভিন্ন থিকনেস বা মোটা অনুযায়ী হয়, যেমন 7 মাইক্রন থেকে শুরু হয়, বাদাম জাতীয় তৈলবীজ জাতীয় যে ফসলগুলো সেগুলো 7 মাইক্রনে হয়, 20 থেকে 25 মাইক্রনের মধ্যে স্বল্প মেয়াদী ফসল হয়, 40 থেকে 50 মাইক্রনের মধ্যে মিডিয়াম বা মাঝারি যে ধরনের ফসলগুলো আছে, অর্থাৎ মাঝারি সময়ের যে ফসলগুলো আছে সেগুলো হয়, এবং দীর্ঘমেয়াদী বা 120 দিনের উপরে যে ফসলগুলো সেগুলোর ক্ষেত্রে 50 থেকে 100 মাইক্রনের প্লাস্টিক লাগে। এই হলো দুরকম পদ্ধতিতে আমার মালচিং এর প্রয়োগ। এছাড়া আমরা মালচিং যেটা করি কেন করি, কারণ মাটির মধ্যে যে আমরা খাদ্য উপাদান দিই বা সার দিই, সেই সারটাকে যাতে মাটির মধ্যে থাকে এবং বেশি পরিমাণে আমার যে ফসলটার জন্য সারটা ব্যবহার করছি সেই সারটা যাতে ফসলটা বেশি পরিমাণে নিতে পারে বা গ্রহণ করতে পারে, সেজন্য কিন্তু আমরা মালচিংটা করে থাকি। যেমন হচ্ছে খাদ্য উপাদানগুলো কি কি হতে পারে, যেমন নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন পটাশ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এরকম প্রচুর মূল উপাদান, খাদ্য উপাদান আছে এবং অনুখাদ্য আছে যেগুলোকে মাটির মধ্যে কিন্তু আমরা ধরে রাখার জন্যই চেষ্টা করি। আমরা যদি সেটাকে প্রয়োগ করছি মানে মাটির মধ্যে ধরে রাখ যত রাখতে পারবো তত কিন্তু সেই ফসল এবং তার পরবর্তী ফসল কিন্তু আমাদের সেই খাদ্য উপাদানটা পাবে।
1: এতক্ষণ শুনলেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে এখন শুনবেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আজ শনিবার সকাল 7:05 শুনবেন লোকগীতি, সকাল 7:15 আজ শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল, স্থান সোনারগাঁও বাংলাদেশ। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। সকাল 8:30 পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। 8:45 আজ শুনবেন কীর্তন, শিল্পী লক্ষ্মীকান্ত হাইত। সকাল 9:00 ছোটদের আসর, বৃক্ষরোপণ বিষয়ে অনুষ্ঠান, বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অনুষ্ঠান আমরা করব জয়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। সকাল 10:30 তর্জা গান, পরিবেশনায় যদুনাথ দত্ত ও সহশিল্পী বৃন্দ। সকাল 11:00 শিল্প প্রাঙ্গণ, সেরামিক আজওয়ার্ক বিষয়ক অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। এবং তাঁত বুননের ঐতিহ্যবাহী ধারা ব্যাকস্টপ লুম ওয়েভিং পদ্ধতি, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায়। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যৌবনীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। 12:30 বেতার নাটক অভিশপ্ত অভিসার, রচনা সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুব্রত মজুমদার। 1:40 আজ শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। আর দুপুর 3:35 আজ শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় আমার কলম, উপস্থাপনায় থাকবেন লাকি বণিক।

4:35 আরোগ্য নিকেতন, স্বাস্থ্যের বিষয়ে খবর, বিষয় বিষধর সাপে কামড়ালে, অনুষ্ঠানটি সম্পাদনায় অলোক কর। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজির, 5:50 বিকালে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 6:20 ক্ষেত খামারের কথা, সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য বিষয়টি, বিষয়টি হল ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, এ বিষয়ে বলবেন ডক্টর রানা ভট্টাচার্য। 7:00 তরজাগান, তরজাগানে পরিবেশনায় যদুনাথ দত্ত ও সহশিল্পী বৃন্দ। 7:45 নস্টালজিয়া, সাবেক থিয়েটার ও টেলিভিশন অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্পন্দন দাস, আসুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব, সম্পাদনায় দুর্বাদে। 8:15 শ্রবণী, 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, খেয়াল পরিবেশনায় থাকবেন বলরাম রাত দাস, রাগ বিহাগ, তবলা সলিল মহলানবিশ, হারমোনিয়ামে প্রদীপ পালিত। অর্থাৎ আজ রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। বিষয়টি একবার বলে দিই, আজ রাতের হারানো দিনের গানের বিষয়ে, বহুশ্রুত গান কিন্তু কখনো হয়তো জানাই নেই সেই গানের সুর কে দিয়েছেন, অবসরে সুরের কলি গুনগুনিয়ে তো ওঠে, কিন্তু তখনই হয়তো মনে আসে না সুরের জাদুকরের কথা, হতে পারেন তিনি মুন্সী মোহাম্মদ কাসেম বা কে মল্লিক, অথবা সুরসাগর হিমাংশু দত্ত বা কানু ঘোষ। আজ রাতের স্মৃতির অমন্ত্রণ থাকবেন 30-80 সালের সুরকাররা, পঞ্চকবির পরবর্তীকালে যারা সুরে সুরে বেঁধে রাখলেন শ্রোতাদের, তাহলে হারানো দিনের গানের একটা ঘন্টার সফরে সঙ্গী হতে ভুলবেন না কিন্তু। মৈত্রী প্রসাদ রঙ্গে শনিবার ঠিক রাত 11:00, আর রেডিও রেপারে থাকবেন বিশাখা চক্রবর্তী আপনাদের সঙ্গে, অর্থাৎ আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। এতক্ষণ শুনছিলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি, এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান, প্রথম গানটি দোলন ব্যানার্জির কণ্ঠে।

আকাশবাণী মৈত্রীদের শুনছেন লোকগীতির অনুষ্ঠান। প্রথম গানটি শুনছিলেন দোলন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আর এখন সনজিৎ মণ্ডল।

শুনছিলেন লোকগীতি, প্রথম গানটি শুনলেন দোলন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আর পরের গানটি শুনছিলেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে, আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। বাংলাদেশের দর্শনীয় স্থানে আজকে আমাদের নিয়ে যাব সোনারগাঁও, বাংলাদেশ। ঐতিহাসিক সোনারগাঁও বাংলাদেশের অন্যতম প্রধান ও প্রাচীন দর্শনীয় স্থান। একসময়ের এই প্রাচীন রাজধানীও সুপরিচিত বন্দর নগরীটি ঢাকা থেকে প্রায় 27-30 কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ইতিহাস, ঐতিহ্য এবং অপরূপ স্থাপত্যের এক অনন্য মিশ্রণ রয়েছে এখানে। এবার বলব বাংলাদেশের দর্শনীয় স্থান সোনারগাঁওয়ের ভ্রমণের প্রধান আকর্ষণ, এর মধ্যে উল্লেখযোগ্য স্থান যেমন পানামনগর, এর কথা উল্লেখ করা যায়। সোনারগাঁওয়ের প্রধান আকর্ষণ হল প্রায় 150 বছরের পুরনো এই পরিত্যক্ত ঐতিহাসিক শহরটি। 19 শতকে নির্মিত এই অঞ্চলটিতে ব্রিটিশ ও স্থানীয় স্থাপত্যের মিশ্রে 52টি চমৎকার অট্টালিকা রয়েছে, যা একসময় হিন্দু বণিকদের বাসস্থান ছিল। শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিষ্ঠিত সোনারগাঁও জাদুঘর, তার কথা বলতেই হয়, যাকে বলা হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। বিশাল সবুজ ও জলাশয় বেষ্টিত এই কমপ্লেক্সে রয়েছে সর্দার বাড়ি, লোকজ মঞ্চ এবং গ্রামীণ সংস্কৃতির নানা নিদর্শন। এবার বলবো গোয়ালদি মসজিদের কথা। 1519 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত এই প্রাচীন মসজিদটি মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন। বাংলার তাজমহল, আগ্রার আসল তাজমহলের আদলে নির্মিত এই স্থাপত্যটি সোনারগাঁওয়ে অবস্থিত, যার মধ্যে রয়েছে কৃত্রিম ঝর্ণা, ফুলের বাগান ও দর্শনার্থীদের জন্য

বিশ্রামের দারুণ ব্যবস্থা। এখানে আরও রয়েছে ঈসা খাঁ ও মুসা খাঁর আমলের নানান স্মৃতি, বারোয়াউলিয়ার মাজার এবং সোনাকান্দা দুর্গ, ঐতিহাসিক সোনারগাঁও শুধু 150 বছরের পুরনো স্মৃতিবিজড়িত ধ্বংসাবশেষ নগরীই নয়, বরং বলা যায় এর সঙ্গে জড়িয়ে আছে স্বাধীন জাতির আত্মপরিচয়ের অনুভূতি। হ্যাঁ, ইতিহাসের আবহমান ধারায় অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এই অনুভূতি আরও সুদৃঢ় হয়েছে। সোনারগাঁওয়ের পুরনো স্থাপত্য দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন, তেমনি আসেন বিদেশি পর্যটকরাও। সোনারগাঁও জাদুঘরে প্রবেশের পরই চোখে পড়বে সর্দার বাড়ি, যা ঈসা খাঁ জমিদার বাড়ি নামেও পরিচিত। পাশেই আছে গরুর গাড়ির স্থাপত্য, একটু এগোলেই দেখা মিলবে জয়নুল আবেদিনের ভাস্কর্য, সঙ্গে দেখা যাবে বাঙালি কৃষকদের হারিয়ে যাওয়া জিনিস যা সংরক্ষণ করে সযত্নে রাখা আছে। আছে লাঙল, মই, কৃষকের মাথার টুপি, মাছ ধরার জাটকা, ধান পরিষ্কার করার কুলা ইত্যাদি। উল্লেখযোগ্য যে কারুপল্লী মার্কেটের দোকানগুলোর কথা, দোকানগুলোতে আছে মাটির তৈজসপত্র ও কাঠের তৈরি আসবাবপত্র, আছে কুটির শিল্পের সামগ্রী সমূহ, দেখবেন মসলিন কাপড়ের দোকান যা একসময় সারা বিশ্বে সমাদৃত ছিল। আজ বাংলাদেশের দর্শনীয় স্থানে আপনাদের সোনারগাঁও নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এখন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি গান শুনতে শুনতে বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি থেকে বিদায় নেব। এখন লোপামুদ্রা মিত্র

0: গানটি শুনছিলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস এর জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করবেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। এফআইএইচ হকি প্র লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস এর জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলস এর রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলস এর জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক

0: উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানান। লন্ডনে গতকাল দশম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা ও স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's not only about tariffs and rules of origin. It's not only about traded goods and services. It's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন। সেদেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তার এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দের অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তা তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট, ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনে আরও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, আহত হয়েছেন 3,300 বেশি মানুষ। জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেঘালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে। অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেদেশের ভূমি মন্ত্রক জানিয়েছে, 200 বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। জাপান জলবায়ু সংস্থা JMA জানিয়েছে, মেঘালা তাইওয়ানের কাছে অঞ্চল অতিক্রম করে রিউক দ্বীপের দক্ষিণ ভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একই সময় হিগোসো দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু,

পুদুচেরি, কেরালা, মাহে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালায়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাব তারা খুব দ্রুত দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমও ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। এফআইএইচ হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেছেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও কেপভার্দের ম্যাচে এখনও পর্যন্ত কোন গোল হয়নি এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধের শেষে স্পেন 1-0 এগিয়ে রয়েছে। গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 হারিয়ে দেয়। টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স ওই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। এফআইএইচ হকি প্রো লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি আমি গোপীনাথ পাল। সকলেই জানেন সকালের আড্ডা ঠিক কখন শুরু হয়, তবু একবার বলি, ভারতীয় সময় ঠিক সকাল 7:35 এবং বাংলাদেশ সময় সকাল 8:05 সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাই আমরা। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: প্রথমেই বলবো সকালের আড্ডা অনুষ্ঠানে আজ আপনারা কি কি শুনতে পাবেন, অর্থাৎ সকালের আড্ডা গোটা অনুষ্ঠানের এক ঝলক। সকালের আড্ডা অনুষ্ঠানে প্রথমেই বলবো আফরিন জাবির কথা। কে আফরিন জাবি? আফরিন জাবি একজন সাঁতারু যিনি সাঁতরে পক প্রণালী পেরিয়ে রেকর্ড করেছেন। 22 বছরের আফরিন জাবি, জানবো তার কথা সকালের আড্ডা অনুষ্ঠানে। সকালের আড্ডা অনুষ্ঠানে বলবো তাঁদের কথা, যাদের জন্য রীতিমতো আজ আমরা ভারতীয়রা প্রত্যেকেই গর্বিত। গ্রিন অস্কার পেলেন 2 ভারতীয় নারী, কথা বলবো তাঁদের নিয়ে। চলছে ফুটবল বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ

2026 উত্তেজনা চরমে। কথা বলবো ফুটবল বিশ্বকাপ নিয়ে। শুনবেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণ সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণে আজকের দৃষ্টিকোণ। শুনবেন অনুষ্ঠান জানা অজানা, কথা বলবো সুন্দরবনের জাদুঘর নিয়ে, আর সেই সঙ্গে থাকবে দারুণ দারুণ গান। আর দারুণ গানের মধ্যে প্রথম গানটি যেটি আপনাদের জন্য অপেক্ষা করছে রূপঙ্কর এবং শুভমিতার কণ্ঠে, আপনাদের জন্য প্রথম গান। তারপর আবার কথায় ফিরে আসছি। সকালের আড্ডা অনুষ্ঠানের প্রথম গান শিল্পী রূপঙ্কর এবং শুভমিতা।

সকালের আড্ডা অনুষ্ঠানে প্রথম গানটি শুনছিলেন রূপঙ্কর এবং শুভমিতার কণ্ঠে। গানে যাওয়ার আগে আপনাদের বলেছিলাম, প্রথম রেকর্ড করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি, তার কথা বলবো। হ্যাঁ, সাঁতরে পক প্রণালী পেরিয়ে রেকর্ড করলেন।

রেকর্ড করে। 2025 সালে সাফল্যের সঙ্গে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন আফরিন। সেই আত্মবিশ্বাস, নিয়মিত অনুশীলন এবং মনের জেদ তাঁকে এই সাফল্য এনে দিয়েছে। তবে এতেই তিনি থেমে নেই, তিনি আগামীতে জানিয়েছেন জুলাইতেই আফরিনের লক্ষ্য ক্যালিফোর্নিয়া উপকূলের ক্যাটালিনা চ্যানেল পার হওয়া। তোরজোর শুরু করে দিয়েছেন তাদের তিনি। তাকে আগাম শুভেচ্ছা রইল এবং সেই সঙ্গে আমরা গানে ফিরে আসবো রূপঙ্করের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

সকালের একটা অনুষ্ঠানে বাংলা আধুনিক গানটি শুনছিলেন রূপঙ্করের কণ্ঠে। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল, শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডা অনুষ্ঠানে এবার আপনাদের বলবো সেই দুই গ্রিন অস্কার জয়ী ভারতীয় নারীকে নিয়ে, যাদের জন্য সত্যি আজ আমরা প্রত্যেকেই গর্বিত। আপনারা হয়তো সকলেই জানেন এবছর বিশ্বের ছজন হুইটলি অ্যাওয়ার্ড বা গ্রিন অস্কার পেয়েছেন, যাদের মধ্যে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় নারী। তারা হলেন বরখা সুব্বা ও পারভিন শেখ। দার্জিলিং এর বাসিন্দা বরখা সুব্বা কাজ করছেন বিরল হিমালয়ান স্যালামান্ডার নিয়ে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের জন্য এই হিমালয়ান স্যালামান্ডার প্রায় বিলুপ্তির পথে। বরখা জলাভূমি সংস্কারের মাধ্যমে স্যালামান্ডারদের প্রজননের পরিবেশ ফিরিয়ে আনছেন। প্রকল্পের নাম সার্ভাইভার অফ এ লস্ট ওয়ার্ল্ড।

দেখা যান। তাই সকালের একটা অনুষ্ঠানে এই দুই গ্রিন অস্কার জয়ীর কথা বলতে পেরে সত্যি আজ গর্ব অনুভব করছি। সকালের একটা অনুষ্ঠানে এখন সময় গানের লগ্নজেতা চক্রবর্তীর কণ্ঠে, এই গানটি আপনাদের জন্য। এখন লগ্নজেতা।

0: দেখা করে আছেন আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি জানার জন্য। আজ রাতের গানের হারানো দিনের গানের বিষয়টি একবার আপনাদের বলে দিই, রাত ১১টায় প্রত্যেক দিনের মতো আজ রাতের হারানো দিনের গানের বিষয়, বহুশ্রুত গান কিন্তু কখনো হয়তো জানাই নেই সেই গানের সুরকার সুর কে দিয়েছেন। অবসরে সুরের কলি গুনগুনিয়ে তো ওঠে, কিন্তু তখনই হয়তো মনে আসে না সুরের জাদুকরের কথা। হতে পারেন তিনি মুন্সী মোহাম্মদ কাসেম বা কে মল্লিক, অথবা সুরসাগর হিমাংশু দত্ত বা কানু ঘোষ। আজ রাতের স্মৃতি রোমন্থনে থাকবেন ৩০ থেকে ৮০ সালের সুরকাররা, পঞ্চকবির পরবর্তীকালে যারা সুরে সুরে বেঁধে রাখলেন শ্রোতাদের। তাহলে হারানো দিনের গানের একটা ঘন্টার সফরে সঙ্গী হতে ভুলবেন না কিন্তু। মৈত্রী প্রচার তরঙ্গে শনিবার ঠিক রাত ১১টায় রেডিওর এপারে থাকবেন বিশাখা চক্রবর্তী আপনাদের সঙ্গে। আজ রাত ঠিক ১১টায় হারানো দিনের গানের বিষয়টি আপনাদের বললাম, ফিরে আসবো মূল অনুষ্ঠানে। শুনছেন সকালের আড্ডা,
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণ সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণে।
2: উপভাষার ছাঁদ তৈরি হয়ে উঠেছে বিদ্যাসাগর বঙ্কিম রবীন্দ্রনাথ ত্রয়ীর হাতে, এই নিয়ে হয়তো খুব বেশি মতান্তর নেই। বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনা এবং দর্শনের একটা আবছা অবয়ব আমরা নিজের নিজের মতো করে গড়ে নিতে পারি। বঙ্কিমচন্দ্র বেশ রহস্যময়, তিনি অতিরক্ষণশীল না অতি প্রগতিশীল তা নিয়েই দীর্ঘ বিতর্ক চলতে পারে। তাঁর শব্দচয়ন কিছু ক্ষেত্রে এখনকার পাঠকের কাছে আপত্তিকর ঠেকতেই পারে। এখানে একটা কথা মনে রাখা দরকার, বঙ্কিমচন্দ্রের সময় বাংলা ভাষা ভাঙাগড়ার মধ্যে দিয়ে গেছে, তার চূড়ান্ত পরিশীলিত সংস্করণ তৈরি হয়েছে আরও পরে। মতাদর্শের প্রশ্নে বঙ্কিম ধর্মনিরপেক্ষ কিনা সে প্রশ্ন উঠেছে বারবার। এসব কুটকাচালির মধ্যে না ঢুকে আমরা বরং চেষ্টা করি সেই মানুষটিকে একটু স্পর্শ করতে যিনি বন্দে মাতরমের স্রষ্টা, আবার যার হাত দিয়ে লেখা হয়েছে অপূর্ব রোমান্টিকতায় ভরা সেই বহুমাত্রিক প্রশ্ন, পথিক তুমি পথ হারাইয়াছ। বঙ্কিমের দেবী চৌধুরানী চরিত্রটি অত্যন্ত ইঙ্গিতবাহী। তথাকথিত রক্ষণশীল বঙ্কিম দেবী চৌধুরানীকে এঁকেছেন শস্ত্রচালনায় নিপুণ, নেতৃত্বদানে দক্ষ, অথচ বিদুষী ও সংবেদনশীল এক নারী হিসেবে।
3: আজ আমি তোমাকে অভিষিক্ত করলাম, আজ থেকে তুমি রানী দেবী চৌধুরানী।
2: উপন্যাসটির একেবারে শেষে এই নারী হয়ে ওঠেন কৃষ্ণের প্রতিরূপ, যিনি

সকালের আড্ডা অনুষ্ঠানে গানটি শুনছিলেন লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে। শুনছেন সকালের আড্ডা, শুনে আছি আমি গোপীনাথ পাল। এখনো অনেক কথা আছে, অনেক গান বাকি আছে, কিন্তু অনেকেই অধীর আগ্রহে

0: হিন্দু মননে পুরুষোত্তম। এসো এসো প্রফুল্ল, একবার লোকালয়ে দাঁড়াও, আমরা তোমায় দেখি। একবার এই সমাজের সম্মুখে দাঁড়াইয়া বলো দেখি, আমি নূতন নহি, আমি পুরাতন। আমি সেই বাক্য মাত্র, কতবার আসিয়াছি, তোমরা আমায় ভুলিয়া গিয়াছ, তাই আবার আসিলাম।
1: পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
0: কৃষ্ণচরিত্র এক অনবদ্য রচনা। এখানে কৃষ্ণ তাঁর তথাকথিত অতীন্দ্রিয় সত্তা থেকে আলাদা। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে চাওয়া হয়েছে সেই অস্তিত্বকে যাকে ঘিরে আবর্তিত সনাতন ভারতের অধ্যাত্ম তথা সমাজ জীবন।

বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলী এবং আরও নানান লেখাকে আজও আমরা প্রাসঙ্গিক করে তুলতে পারি পাঠের মধ্যে আন্তরিকতা এবং বস্তুনিষ্ঠাকে মিশিয়ে দিলে। এক্ষেত্রে পূর্বনির্ধারিত কোনো অবস্থান হয়তোবা বর্জনীয়। কমলাকান্তের দপ্তরের কমলাকান্ত কি স্বয়ং সাহিত্য সম্রাট? হেঁয়ালিতে ঘেরা নানান তীক্ষ্ণ উক্তি আমাদের সামনে আয়না হয়ে থাকবে বরাবরের।

শুনলেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ। আকাশবাণী মৈত্রী সকালে আড্ডা অনুষ্ঠানে এখন কিশোর কুমার।

গানটি শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে। শুনছেন সকালের আড্ডা। আপনারা সকলেই জানেন চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এবং তা নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। আজ সকালের আড্ডা অনুষ্ঠানে কোন দল জিতল কোন দল হারল তা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ নয়, সেটির জন্য আপনারা আছেন, আরও সময় আছে। বলবো একটু অন্যরকম কথা, অর্থাৎ এই ফুটবল বিশ্বকাপে এমন কিছু কথা জানা যায়, এমন কিছু মানুষের কথা জানা যায় যা থেকে আমরা পজিটিভ ভাইবস পাই, আগামী দিনে এগিয়ে যাওয়ার আরও গতি পাই। যেমন আপনার মধ্যে যদি অদম্য ইচ্ছাশক্তি থাকে তাহলে কোনো বাধাই যে বাধা নয় তার জলজ্যান্ত উদাহরণ অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ গোলদাতা নেস্টোরি ইরানকুন্ডা, হ্যাঁ, যার জন্ম তানজানিয়ার এক শরণার্থী শিবিরে, বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। অনিশ্চিত অন্ধকারময় এক শৈশবকে পিছনে ফেলে এসেছেন অস্ট্রেলিয়ার এই তরুণ ফুটবলার নেস্টোরি ইরানকুন্ডা। এবারের বিশ্বকাপ ফুটবলে শক্তিশালী তুরস্কের বিরুদ্ধে অভিষেক ম্যাচে গোল করে নজির করেছেন তিনি। মাত্র 20 বছর বয়সে বিশ্বকাপে গোল করে তিনি হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ গোলদাতা। তিনি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে গোল করা প্রথম কোন ফুটবলার যিনি অস্ট্রেলিয়ায় জন্মাননি। মা বাবা দুজনেই বুরুন্ডির নাগরিক। একসময় গৃহযুদ্ধের কারণে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং তানজানিয়ার ওই শরণার্থী শিবিরে আশ্রয় নেন। পরে শরণার্থী শিবিরে জন্ম নেওয়া শিশু সন্তানকে নিয়ে কোনোরকমে তারা ঠাঁই পান অস্ট্রেলিয়ায়। বুঝতেই পারছেন এরকম একটা পরিস্থিতি মানেই ছেলেবেলা থেকে চরম প্রতিকূলতা, আর এই চরম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই ছিল ইরানকুন্ডার সঙ্গী। তবু স্বপ্ন দেখা থেমে থাকেনি, বেঁচে থাকার লড়াইয়ে শেষমেশ ফুটবলকেই আঁকড়ে ধরেন, যার ফলস্বরূপ বিশ্বকাপের প্রথম ম্যাচেই 2-0 গোলে তুরস্ককে হারিয়েছে অস্ট্রেলিয়া। গোল করে সাড়া ফেলেছেন ইরানকুন্ডা, নেস্টোরি ইরানকুন্ডা। তাঁকে নিয়ে এত কথা বললাম, আমি জানি যারা আজ সফলতার শীর্ষে, প্রত্যেকের জীবনেই চড়াই উতরাই আছে, অনেকের অনেক সংঘর্ষের গল্প আছে। ইরানকুন্ডা তাঁদের মতোই একজন, কিন্তু বিষয়টি সেই জন্য আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া নয়। ইরানকুন্ডার মতো আমাদেরও অনেক স্বপ্ন থাকে, সুপ্ত বাসনা থাকে, চেষ্টাও হয়তো শুরু করি, কিন্তু বাধা হয়ে দাঁড়াই নানা রকম না পাওয়ার গল্প। দেখুন, অসুবিধা থাকবেই, কিন্তু ইচ্ছা ও চেষ্টা যদি থাকে তাহলে হয়তো আগামীর ইরানকুন্ডা আপনিও হয়ে উঠতে পারেন। আপনার গল্প পড়েও উৎসাহিত হতে পারি আমরা। এই পজিটিভ ভাইবস যেটি অস্ট্রেলিয়ার ফুটবলার ইরানকুন্ডা থেকে পেলাম তা সত্যি মনে রাখার মতো, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এখন সিঁধুর কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

0: গানটি শুনছিলেন শুভমিতা ব্যানার্জির কণ্ঠে।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
2: জানা অজানায় শুনছেন ধারাবাহিক পাখির উড়ান, আশ্চর্য বিজ্ঞান। আজ শুনবেন তৃতীয় পর্ব, বলছেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী।
3: প্রকৃতি কখনো কোনো একটিমাত্র নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রাখে না। সমষ্টিগত আচরণের মূল নীতিগুলি এক থাকলেও বাস্তব পরিস্থিতি অনুযায়ী পাখির ঝাঁকের গঠন বদলে যায়। এই পরিবর্তনশীলতার মধ্যেই তটচর পাখিদের মধ্যে বিজ্ঞানীরা একটি বিশেষ বিন্যাস লক্ষ্য করেছেন, যাকে বলা হয় যৌগিক ভি গঠন, অর্থাৎ কম্পাউন্ড ভি ফরমেশন। ডানলিন, গুডউইট এবং অ্যাভোসেট এর মতো পাখিরা পরিচিত ভি আকৃতিতে ওড়ে না, আবার এলোমেলোভাবেও থাকে না, বরং প্রতিটি পাখি সামনের পাখির তুলনায় সামান্য পাশে ও কিছুটা পেছনে অবস্থান করে। ফলে দূর থেকে পুরো ঝাঁকটিকে অনেকগুলি ছোট ভি আকৃতির সমষ্টি বলে মনে হয়। এই বিন্যাসের পেছনে রয়েছে বায়ুগত বিজ্ঞান অর্থাৎ এরোডিনামিক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা। উড়ন্ত পাখির ডানার প্রান্তে এমন এক ধরনের ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তৈরি হয় যার সুবিধা পেছনের পাখি নিতে পারে, ফলে তাকে কম শক্তি খরচ করতে হয় এবং দীর্ঘ পথ উড়ে যাওয়া সহজ হয়। যৌগিক ভি গঠনের বিশেষ সুবিধা হল এতে অনেক বেশি সংখ্যক পাখি একই সঙ্গে এই বায়ুগত সুবিধা পায়, আবার ঝাঁকের নমনীয়তাও বজায় থাকে। তাই বিজ্ঞানীরা মনে করেন ফ্লকিংয়ের পেছনে শুধু শক্তি সাশ্রয় নয়, নিরাপত্তা, তথ্যপ্রবাহ এবং সামাজিক সমন্বয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখির ঝাঁকে একটি পাখির ছোট্ট সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে সারা ঝাঁকে ছড়িয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে এই তথ্যপ্রবাহ এত দ্রুত যে কেবল পাশের পাখিকে অনুসরণ করে তা ব্যাখ্যা করা যায় না। একাধিক প্রতিবেশীর সঙ্গে একযোগে যোগাযোগই এই দ্রুত সমন্বয়ের মূল রহস্য। ফ্লকিং শুধু উড়ানের সময় নয়, খাদ্য অনুসন্ধান

0: প্রজনন এবং বিশ্রামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। একটি পাখি যদি ভালো খাদ্যের উৎস খুঁজে পায়, পুরো দল তার সুবিধা পায়। আবার মিশ্র প্রজাতির ঝাঁকে বিভিন্ন পাখি ভিন্ন ভিন্ন দক্ষতা নিয়ে আসে। কেউ বিপদ শনাক্ত করতে বেশি পারদর্শী, কেউ খাদ্য খুঁজতে, আবার কেউ শব্দ শনাক্ত করতে। ফলে সহযোগিতা অনেক সময় প্রতিযোগিতার চেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে। তবে ফ্লকিংয়ের কিছু অসুবিধাও আছে। বিপুল সংখ্যক পাখি একত্রিত হলে রোগ দ্রুত ছড়াতে পারে, শিকারির আক্রমণের ঝুঁকিও কখনো বাড়ে, জলাভূমি ধ্বংস বা জলবায়ু পরিবর্তনের মতো পরিবেশগত সমস্যাও পরিযায়ী পাখিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। তাই ফ্লকিং বোঝা শুধু বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয়, এটি সংরক্ষণ, জীবনবিজ্ঞান এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেচারে প্রকাশিত বিপন্ন ওয়ার্ল্ড আইবিস পাখিদের নিয়ে একটি উল্লেখযোগ্য গবেষণা হয়েছে। মানুষের সান্নিধ্যে বড় হওয়া এই পাখিগুলিকে তাদের পুরনো পরিযান পথ শেখানোর জন্য একটি খুব ছোট্ট হালকা উড়োজাহাজ, মাইক্রোলাইট প্লেন, ব্যবহার করে অস্ট্রিয়া থেকে ইটালি পর্যন্ত পথ দেখানো হয়েছে। এই যাত্রায় পাখিগুলির শরীরে বিশেষ যন্ত্র লাগানো থাকে যা তাদের অবস্থান ও ডানা ছাপটানোর তথ্য সংগ্রহ করে। এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও ভালো মতো বুঝতে পেরেছেন পাখিরা কীভাবে ঝাঁকবদ্ধভাবে সম্মিলিত উড়ান পরিচালনা করে। আজকের গবেষণা ফ্লকিংকে আরও বিস্তৃত প্রেক্ষাপটে দেখছে। বিজ্ঞানীরা পাখির ঝাঁককে অনেকটা স্ফটিকের ভেতরের পরমাণুগুলোর মতো ভাবছেন। একটি স্ফটিক বা কেলাসে যেমন প্রতিটি পরমাণু তার প্রতিবেশীর সঙ্গে অদৃশ্য বন্ধনে যুক্ত থাকে, তেমনি ঝাঁকের প্রতিটি পাখিও দৃষ্টি, দূরত্ব ও গতির মাধ্যমে অন্যদের সঙ্গে কার্যকরভাবে যুক্ত। এই ধারণার প্রভাব জীবনবিজ্ঞানের সীমা ছাড়িয়ে ড্রোনের ঝাঁক নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় যানবাহনের নিরাপত্তা সমন্বয়, রোবটের দলগত কাজ এবং তথ্যপ্রবাহ ভিত্তিক নতুন প্রযুক্তি তৈরিতে ফ্লকিংয়ের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আকর্ষণীয় গবেষণাক্ষেত্র হয়ে উঠেছে।
1: পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান ধারাবাহিক কথিকার শুনলেন তৃতীয় ও শেষ পর্ব। বললেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়।
2: শুনছিলেন অনুষ্ঠান জানা অজানা।
3: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর, রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা। অন্য সবকিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
2: সকালের রাতে অনুষ্ঠানে এখন কণ্ঠে মান্না দে।

গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। সকালের আড্ডা অনুষ্ঠানে বিদায় নিতে হবে, কেননা স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সকালের আড্ডা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, কান থাকবে সব সময় আকাশবাণী মৈত্রীতে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান পথ চলতে।
1: আকাশবাণী মৈত্রী, এবার শুনবেন যুববাণীর অনুষ্ঠান পথ চলতে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। শনিবারে সকাল সকাল পথ চলতে নিয়ে আবার চলে এসেছি আমি রাহুল। আবার কারণ আজকে যারা প্রথম শুনছো তারা হয়তো জানো না, কিন্তু যারা গত শনিবারের ঠিক এই সময় রেডিওটা টিউন ইন করেছিলে তারা জানো যে পথ চলতের প্রথম পর্ব পেরিয়ে আজ আমরা দ্বিতীয় পর্বে দাঁড়িয়ে আছি। তবে আজকে যারা প্রথম শুনছো তাদের কথা তো আমরা ভুলে যাচ্ছি না, তাদের জন্য ছোট্ট করে না হয় একটু বলেই দিই যে আমাদের কথা হচ্ছিল বিজ্ঞাপন নিয়ে। আর বিজ্ঞাপনের মাহাত্ম্য যে কতটা সেই নিয়ে যদি কথা শুরু করতে হয় তবে তো শেষই হবার নয়। যেমন ধরো এই কলকাতায় তো বহু বহু বিজ্ঞাপন সংস্থা রয়েছে এবং সেটাও বহু দিন ধরে রয়েছে, কিন্তু বিজ্ঞাপন এবং কলকাতা সেটা ঠিক কত দিনের পুরনো সেটা যদি আমাদের একটু দেখতে হয় তাহলে একটু পিছিয়ে যেতে হবে, না না একটু না অনেকটাই পিছিয়ে যেতে হবে, যেতে হবে ব্রিটিশ আমলে। ব্রিটিশ শাসকদের হাত ধরে একটু একটু করে এই শহর নিজেকে গড়ে তুলেছিল বিজ্ঞাপনের ব্যবসায়। এবার বেচা কেনার বাজার বলতে তো ছিল ধরো সংসারের নিত্য প্রয়োজনের সামগ্রী, চাল ডাল জামাকাপড় জুতো পঞ্জিকা এগুলোই ছিল সাধারণ মানুষের কেনাকাটার এখতিয়ার। আর সাহেবদের যাবতীয় যে প্রয়োজনীয় সামগ্রী কিংবা শখের জিনিসপত্র সে সমস্ত কিছুই আসতো জাহাজ বোঝাই করে। সুন্দরীদের জামা জুতো আতর সেন্ট, সাহেবদের নেশার জিনিস তামাক বইপত্র সবটাই আমদানি হতো বিলেত থেকে। অতএব স্থানীয় কাগজে বিজ্ঞাপন বলতে তেমন কিছুই থাকতো না। ধরো এই বড় জোর আদালতের কোনো একটা নোটিশ কিংবা কোনো টেন্ডারের আহ্বান, এমনকি কোনো মেম সাহেবের কুকুরছানা হারিয়ে গিয়েছে সেই বিজ্ঞাপনও ছাপা হতো। সেই সময় থেকে আজকের দিন বাংলা বিজ্ঞাপন নিজের ভাষা পেয়েছে, সেই ভাষায় মুখর হয়ে উঠেছে, সেই নিয়েই কথা হচ্ছিল অ্যাডভার্টাইজিং ক্লাব ক্যালকাটার প্রেসিডেন্ট ও ইনার সার্কেল অ্যাডভার্টাইজিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী কাঞ্চন দত্তের সঙ্গে। এই পর্বেও কাঞ্চন বাবুকে আমরা পেয়ে গিয়েছি এবং একটা প্রশ্ন আমার বহুদিন ধরেই মাথায় ঘোরে যে এই যে বহু হিন্দি বিজ্ঞাপনের বাংলা ট্রান্সলেশন এবং ডাবিং আমরা দেখতে পাই সেগুলো অত্যন্ত খারাপ হয়, এটার পেছনে কারণ কি?
2: বাহ, বেশ ভালো একটা প্রশ্ন করলেন। একটু অন্যভাবে

0: উত্তর দেই? আচ্ছা, ভেবে দেখেছেন যে আমাদের সবার জীবনে দুটো জিনিসের ব্যাপারে আমরা একেবারেই সচেতন নই, একটা আমাদের ভাষা আর একটা আমাদের নিঃশ্বাস। দেখুন, এই দুটো শব্দ হয়তো খুবই আলাদা, কিন্তু দুটোর ভাব কিন্তু খুব একরকম। দুটোই আমাদের খুব আরাম দেয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাষাটা যখন আরামের জায়গা থেকে সরে যায়, মানে এমন কারোর কাছে গিয়ে পৌঁছয় যে হয়তো বাংলা বিজ্ঞাপনকে ট্রান্সলেশন হিসেবে দেখে, রূপান্তর হিসেবে দেখে, একটা ভাষা হিসেবে নয়। হয়তো সে এখানকার মানুষগুলোকে একটা মার্কেট হিসেবে দেখে, সে হয়তো বাংলার মানুষগুলোকে ভালো করে চেনে না, তাদের সংস্কৃতিকে খুব একটা জানে না, তাদের সাথে জীবনযাপন করেনি, তাদের সাথে একসাথে খাবার খায়নি, আড্ডা মারেনি, সে হয়তো বুঝেই না ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগটা কি, ডার্বি কি জিনিস। তাকে যদি হঠাৎ বলা হয় এই ট্রান্সলেশনটা করে দাও, তাহলে যা হবার তাই হয়। দেখুন, যেহেতু আমি ভারতের বহু জায়গায় কাজ করেছি, এটা কিন্তু আমি জীবনে বেশ কয়েকবার দেখেছি। ধরুন একটা বিজ্ঞাপন তৈরি হয়েছে হিন্দি বা ইংরেজিতে, এবার এজেন্সির যে সিনিয়র কপি সুপারভাইজার সে একজন ব্যাঙ্গালোর বাসী বা ধরুন বম্বে বাসী বাঙালি, এবার তার কাছে কেন যাওয়া হলো? কারণ সে বাঙালি, কিন্তু তার হয়তো কলকাতার সাথে সম্পর্ক দু এক বছরে পুজোয় বেড়াতে আসা মাত্র। তাকে গিয়ে বলা হলো এই এটা ট্রান্সলেট করে দে তো, এবার সেই বেচারার কি দোষ, সে করে দিল তার মতো। কিন্তু একটা বিজ্ঞাপনের ভাষাকে অন্য একটা ভাষায় যখন আমরা ট্রান্সক্রিয়েট করছি, সেটা কিন্তু একটা অনুভূতিকে জীবন দেওয়ার মতো। এই অনুভূতিটা যদি তার মধ্যে না থাকে, তাহলে যা হবার তাই হবে। আমি শুধু এটা বলেই থামবো না, আমার নিজের জীবনে দেখা বহু বিজ্ঞাপন যেটা বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর বড় বড় শাহেদদের কাছ থেকে এসছে, সেগুলোতে আমি দেখেছি বানান ভুল বাংলায়। কারণ বাংলা বানানের যে পরিবর্তন হচ্ছে, আর আমাদের যে ধরনের রিসার্চ করে অভিধান দেখে কাজ করতে হয়, সে ব্যাপারে তারা অবগতই নয়। আরেকটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে লিপসিঙ্ক। দেখুন, একটা ফিল্ম যখন তৈরি হয়, তখন অ্যাক্টর ধরুন সে হিন্দিতে কথা বলছে আর সেটা বাংলায় ট্রান্সক্রিয়েট করা হচ্ছে, তখন কিন্তু আমরা খুব চেষ্টা করি যে অ্যাক্টরের মুখের ভাষার সাথে, যদিও সে হিন্দিতে কথা বলছে, যে বাংলা ভাষায় ডাব করে বসানো হবে সেটা যেন মোটামুটি মিলে। এটাই প্রকৃত ট্রান্সক্রিয়েশন, এটা ট্রান্সলেশন নয়। এবার মেইন ল্যাঙ্গুয়েজটা হয়তো হিন্দিতেই হচ্ছে, কিন্তু অভিনেতা যখন ঠোঁট নাড়ছে, লোকে যখন সেটা বাংলায় শুনছে, তখন দেখে মনে হচ্ছে কোথাও যেন ভাষাটা একটু মিলে মিলে যাচ্ছে। আমাদের এতটা গভীরে ভাবতে হয়। আর শেষ কথা হলো, ট্রান্সলেশন বা ট্রান্সক্রিয়েশনের মূল মন্ত্র কিন্তু খুব সহজ, বাংলায় ভাবুন তারপর বাংলায় বলুন, হিন্দি বা ইংরেজি বাক্যটাকে বাংলায় ঠেলে দেবেন না। কারণ মানুষ ভাষাটা মনে রাখে না, মানুষ মনে রাখে কথাটা কতটা নিজের মনের মতো হয়েছে।
1: আচ্ছা কাঞ্চনবাবু, আজকাল তো সব ফিল্ডেই আমরা এআই এআই শুনতে পাই, তো এআই দিয়েও এখন বহু অ্যাড বানানো হচ্ছে, তো এই এআই দিয়ে অ্যাড বানানোটা অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিকে কিভাবে প্রভাবিত করছে?
0: দেখুন, এআই যেন এখন কিছুটা কল্কি দেবের রূপ ধারণ করেছে। এসেছে মানেই মানুষের মনে একটা ধারণা বদ্ধমূল যে সবকিছু শেষ হয়ে যাবে। আমি কিন্তু এই ধারণার সাথে একেবারেই সহমত নই। এআই নিজে কিন্তু ইন্টেলিজেন্ট বা স্টুপিড নয়, এআই আসলে হচ্ছে একটা বিশাল বড় ওয়েয়ারহাউস, একটা কসমিক গুদাম ঘর, যার মধ্যে পৃথিবীর সব ইনফরমেশন আছে। এবার এআই কিভাবে আমাদের সাথে ব্যবহার করবে, কিভাবে আমাদের সাহায্য করবে, এটা কিন্তু ডিপেন্ড করবে এআই কে যে চালনা করছে তার উপর। আজ থেকে 35 বছর আগে, একটা উদাহরণ দিয়ে বলি, আমি যখন জয়েন করেছিলাম, আমার বিজ্ঞাপনের যাত্রা শুরু হয়েছিল, আমার বস আমাকে একটা বড় ইন্টারেস্টিং কথা উপহার দিয়েছিল। বলেছিল জীবনে কোনোদিন গিগো তৈরি করবি না, GIGO। গিগোর ফুল ফর্ম কি জানেন? গার্বেজ ইন গার্বেজ আউট। দেখুন, আমি যদি খুব খারাপ একটা মার্কেটিং ব্রিফ তৈরি করি, তাহলে কি অ্যাডভার্টাইজিং এজেন্সির সম্ভব একটা বিরাট ভালো কাজ করে দেওয়ার? পারবে না তো, খারাপ কাজের রেজাল্ট খারাপ কাজই হবে। আমি যদি এআই কে খুব বেসিক ইনফরমেশন দেই, খুব অ্যাভারেজ প্রশ্ন করি, এআই তাহলে আমাকে খুব অ্যাভারেজ বা স্টুপিড উত্তর দেবে। কিন্তু এআই কে যদি আমি খুব ইন্টেলিজেন্ট, খুব শার্প, খুব মেধাবী প্রশ্ন করি, যার মধ্যে আমার চিন্তা ভাবনা জড়িয়ে আছে, তাহলে এআই আমাকে

0: আমার ভাবনাটাকে আরো শাণিত করে তুলবে। আসলে ব্যাপারটা কি ইন্টারেস্টিং জানেন, এআই কিন্তু বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করছে এটা ঠিক, কিন্তু এআই বিজ্ঞাপন শিল্পকে রিপ্লেস করে দেবে এটা ঠিক নয়। যে কোনো প্রযুক্তিগত পরিবর্তনের সময় একটা স্বাভাবিক ভয় কাজ করে, আরে গেল গেল রব ওঠে। যে কোনো টেকনোলজি পরিবর্তন যখন আসে, মানুষের মনে হয় এই তো গেল গেল, সব গেল, চাকরি গেল, জীবনধারা বদলে গেল, চিন্তাভাবনা বদলে গেল। আসলে সত্যটা কি জানেন, আমরা মানুষরা চেঞ্জ পছন্দই করি না। আমরা সব সময় চাই কালকের দিনটা যেমন ছিল আজকের দিনটা তেমনই থাকবে, কিন্তু এআই তো এসে গেছে। তাহলে একটা একটা ছোট অ্যানালজি বা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, ক্যামেরা যখন আবিষ্কার হয়েছিল পেইন্টিং কি বন্ধ হয়ে গেছিল? না তো, পেইন্টিং এর ভূমিকাটা একটু বদলেছিল মাত্র। বাস্তবকে হুবহু কপি করার দায়িত্বটা কিছু অংশের ক্যামেরা নিয়ে নিয়েছিল, কিন্তু মানুষের কল্পনা শক্তিকে ক্যামেরা নিতে পারেনি। একটা জিনিসকে নতুনভাবে দেখতে পাওয়া, দেখার চেষ্টা করা বা আবিষ্কার করার শক্তিটা কিন্তু ক্যামেরার পিছনে মানুষটার চোখ আর তার মনের প্রশিক্ষণের নিদর্শন। এআই এর একটা সুবিধে আছে, আগে আমাদের এক্সিকিউশন টাইমটা অনেক বেশি লাগতো এবং খুব এক্সপেন্সিভ ছিল, অনেকটা টাকা, অনেকটা সময়। এআই এসবগুলো কমিয়ে দিচ্ছে। এখন হয়তো আমাদের খুব এক্সপেন্সিভ ফটোগ্রাফি করে ক্লায়েন্টকে দেখাতে হচ্ছে না একটা স্টোরি, বা একটা খুব ইলাবোরেট স্টোরি বোর্ড যাতে চার পাঁচজন আগে কাজ করতো, সেটা হাতে এঁকে তৈরি করা হতো, সেটা হয়তো আর বানাতে লাগছে না। এআই খুব দ্রুত এটা ডিজিটালি বানিয়ে দিচ্ছে, এবং তাতে শুধু খরচা কমছে যে তা নয়, সময়ও অনেকটা বাড়ছে। আরেকটা কথা যে এআই না একজন খুব মেধাবী স্টুডেন্ট বা অ্যাসিস্ট্যান্টের মতো, কিন্তু সে আমার অ্যাসিস্ট্যান্ট। সে খুব দ্রুত কাজ করে, সে ভালো কাজ করে, মেনে নিচ্ছে, আর সেই জন্য হয়তো ক্লায়েন্টও ব্যাপারটাকে একটু ইন্ধন যোগাচ্ছে যে কাজটা তাড়াতাড়ি দাও, এআই কে বলো, এআই দিয়ে বানিয়ে দাও। কিন্তু এআই আমাদের কৌতূহলী শক্তিকে কোনোদিন রিপ্লেস করতে পারবে না। আমি বিশ্বাস করি একজন বিজ্ঞাপনের প্রফেশনাল যে 35 বছর বিজ্ঞাপনে কাজ করেছে, যে সবচেয়ে বড় স্কিল আজকের দিনে হয়তো ভবিষ্যতের সফটওয়্যার জানা নয়, বরং মানুষের আচরণ, তাদের সংস্কৃতি, তাদের চিন্তা ভাবনা, সমাজ ব্যবস্থার মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট পরিবর্তনগুলোকে অবজার্ভ করার ক্ষমতা। আগামী দিনে আমাদের যেটা করতে হবে, ভালো গল্প বলার জন্য যে আমাদের জীবনের কাছে গিয়ে রসদ খুঁজতে হবে, আর তার জন্য আইডিয়ার কোয়ালিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেন জানেন, ধরুন রান্নাঘরে আগে অসুবিধা ছিল যে অনেক রকম জিনিস জোগাড় করা যেত না, এখন এআই সেটা চট করে দিচ্ছে। কিন্তু শেফ তো আমি, রেসিপিটা কত টেস্টি, গ্রহণযোগ্য বা সুদর্শন সেটা তো আমার উপর ডিপেন্ড করবে, কিন্তু তাতে আমার শুধু রন্ধন শিল্প নয়, আমার চিন্তা শক্তিরও একটা প্রতিফলক হয়ে উঠবে বিজ্ঞাপন। কিন্তু এআই এর সবচেয়ে বড় সমস্যা, যেহেতু আমরা কেউ এই মজার ব্যাপারটা যে এআই একটা ক্লিব লিঙ্গ, সে পুরুষ বা নারী নয়, সে ইন্টেলিজেন্ট বা স্টুপিড নয়, এটা না বুঝে তার কাছ দরজায় গিয়ে হাজির হয়েছি, তার জন্য এখন সমস্ত কাজ যেন বড় মাঝারি গোছের হচ্ছে, কারণ আমরা এআই কে বোকা প্রশ্ন করছি। কারণ এআই তো এই বিশাল বড় ওয়্যারহাউসটা, ইনফরমেশনের ওয়্যারহাউসটা সকলের কাছে খুলে দিয়েছে, অবারিত দ্বার, আমরা সবাই ব্রডকাস্টার, আমরা সবাই অ্যাডভার্টাইজার, তাতে সবকিছু না বড় এক রকম দেখাচ্ছে, মেধাহীন কাজ, খুব সাধারণ মানের। ওই শেষের কবিতায় অমিতের ডায়লগের মতো রবীন্দ্রনাথ লিখেছিলেন যে পৃথিবীতে ভালো জিনিসের সংখ্যা কম থাকাই ভালো, নয়তো ভালোর গুতোয় ভালোই হয়ে যাবে মাঝারি। আমিও তাই কবিগুরুর শেষের কবিতার এই চিন্তাটা দিয়েই শেষ করব, যে এখন না চারিদিকটা বড় মাঝারি দেখাচ্ছে, এটাও বোধহয় এআই এরই ম্যাজিক। আর শেষ করার আগে একটাই কথা বলি, যে ভালো স্টোরি টেলার হতে গেলে হয়তো আমাদের নিজস্ব আইডিয়াটাকে আরো মন দিয়ে ক্রাফট করতে হবে, তাকে লালন করতে হবে, আমাদের নিজস্ব আশেপাশের জীবনটাকে চিনে নিতে হবে, কারণ রসদ এখানেই লুকিয়ে আছে। আর এআই আমাদের একজন অসাধারণ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই কাজটা করতে সাহায্য করবে। মনে রাখতে হবে, আমাদের আশেপাশের এভরি ওয়ান অ্যান্ড এভরিথিং ইজ এ টিচার।
1: কাঞ্চনবাবুকে

অনেক অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য, কারণ তার কথায় আমরা এতটা সমৃদ্ধ হয়েছি সেটা তো বলে বোঝানোর নয়। কিন্তু সময় বড় বালাই, সে খালি বলে পালাই পালাই, তাই আমাদেরও এবার পাততাড়ি গোটানোর পালা। বিজ্ঞাপন ছিল, আছে, থাকবে, সে নতুন নতুনভাবে খুঁজে নেবে নতুন নতুনভাবে মানুষের কাছে পৌঁছে যাবার পথ, ঠিক যেমন করে তোমার কাছে পৌঁছে যাই আমি। আমি রাহুল আজ বলছি টাটা, পথ চলতে রাসোর আজ এখানেই শেষ, আমাদের কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান পথ চলতে, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য, আকাশবাণী মৈত্রী। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাইত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

দুই বাংলার ছোট বন্ধুদের সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ছোটদের আসর। কি খবর বন্ধুদের, কেমন আছো বলো? খুব ভালো আছো তাই না? বুঝতেই পারছি সবার মুখগুলো হাসিতে খুশিতে উজ্জ্বল। আর আমরা সব সময় চাই আমার বন্ধুরা সুস্থ থাক, ভালো থাক, আনন্দে থাক, এমনটাই থাকো সকলে, জানো তো। আজকে তোমাদের জন্য রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান আমরা করব জয়। প্রতি মাসে তোমরা এই অনুষ্ঠান শোনো আর তোমাদের সঙ্গে আলাপ হয়ে যায় এমন কিছু ছোট্ট বন্ধুর, যারা হয়তো কোনো কারণে তোমাদের থেকে একটু আলাদা, হয়তো শারীরিক বা মানসিক বিকাশ তাদের পরিপূর্ণভাবে হয়নি, কোথাও একটু অসম্পূর্ণতা রয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও মনের জোরে সেগুলোকে আমল না দিয়ে তারা কিন্তু প্রশিক্ষণ লাভ করে লেখা পড়া, খেলাধুলো, গান বাজনা, যাই বলো না কেন, সব কিছুতে তোমাদের সঙ্গে সমান তালে পা ফেলে চলছে। আর প্রতি মুহূর্তে ওরা ওদের কথায় কাজে প্রমাণ করে দিচ্ছে আমরা করব জয়। আজকে সেরকমই কিছু ছোট বন্ধুর সঙ্গে আবার আমাদের আলাপ হবে। তাদের সঙ্গে কথা বলবেন তোমাদের মৌসুমীদি মৌসুমী সেনগুপ্ত। এই বন্ধুরা, ওই যে বলছিলাম, একটু হয়তো তোমাদের থেকে আলাদা কোনো কারণে, এই বন্ধুদের দৃষ্টির ক্ষেত্রে কিছু অসুবিধে রয়েছে, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে তারা জয় করছে, প্রতি মুহূর্তে তারা জয় করছে সেই অসুবিধেগুলোকে। তারা তাদের মতো করে পড়াশুনো করছে, বই পড়ছে, পরীক্ষা দিচ্ছে, নতুন ক্লাসে উত্তীর্ণ হচ্ছে, কবিতা আবৃত্তি করছে, নাটক করছে, গান গাইছে, বুঝিয়ে দিচ্ছে ওরা সত্যি সত্যি জয় ছিনিয়ে আনতে পারে। আজকে সেরকম কিছু বন্ধুর কথা আমরা শুনব, আর শুনব তাদের অভিভাবকদের কথা, কিভাবে এই ছোট্ট ছোট্ট বন্ধুদের নানান রকম প্রশিক্ষণ, পাশাপাশি মনোযোগ, তাদের প্রতি যত্ন, এগুলি দিয়ে চলেছেন তাদের অভিভাবকেরা। হ্যাঁ, ওরা বিভিন্ন স্কুলে পড়ে, বিভিন্ন জায়গায় তারা প্রশিক্ষণ লাভ করছে, কিন্তু বাড়িতে বাবা মায়ের মতন গুরু তো আর কেউ নেই। বাবা মা তাদের শেখাচ্ছেন, বড় করছেন, এগিয়ে দিচ্ছেন জীবনে চলার পথে। এই যে চোখে দেখার ক্ষেত্রে

কিছু অসুবিধে, সেগুলোকে জয় করেই কিন্তু ওরা আগামী দিনে পরিপূর্ণভাবে তাদের জীবনের সমস্ত কাজকর্ম করবে, জীবনকে উপভোগ করবে আর সার্থক একজন নাগরিক হবে, বুঝিয়ে দেবে আমরা করব জয়। চলো আমরা শুনি আজকের অনুষ্ঠান, যে অনুষ্ঠান তোমাদের জন্য তৈরি করেছেন তোমাদের মৌসুমীদি মৌসুমী সেনগুপ্ত।

0: আজ ছোটদের আসরে আমাদের বিশেষ পরিচিত একটি অনুষ্ঠান আমরা করব জয়। এই জন্যই আমরা চলে এসেছি ব্যারাকপুরে। এখানে এক ছোট বন্ধুর সাথে কথা বলে নেব এবং শুনে নেব তার কথা, তারপরে সে আমাদের কি শোনায় সেটাও শুনে নেব। চলো, বলো তোমার নাম কি?
1: দিব্যজিৎ লাহা।
0: দিব্যজিৎ লাহা। দিব্যজিৎ তুমি কোন ক্লাসে পড়ো?
1: থ্রি।
0: দিব্যজিৎ থ্রিতে পড়ে। আচ্ছা, স্কুলের নাম কি তোমার?
1: আনন্দপুরী হিন্দু প্রাইমারি স্কুল।
0: পড়াশোনা করতে কেমন লাগে তোমার?
1: খুব ভালো।
0: কোন সাবজেক্টটা পড়তে খুব ভালো লাগে?
1: বাংলা, ইংরেজি, অঙ্ক
0: সবই পড়তে ভালো লাগে।
1: হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা, পড়াশোনা তো করো কিন্তু খেলাধুলা কি করো?
1: হ্যাঁ করি।
0: কি করো?
1: ওই আমার খেলনা নিয়ে গুলো খেলি, যেমন ডেজি ভয়সকরা সিস্টেম নিয়ে খেলি, ক্যাকটাস ড্যান্সিং টকিং রিপিট সিস্টেম ড্যান্সিং ক্যাকটাস টয়।
0: বেশ, আর পড়াশোনা ছাড়া আর কি করো?
1: গান করি, কিবোর্ড বাজাই।
0: বাবা, তুমি কিবোর্ডও বাজাও? কোথাও শেখো?
1: শিখি না, মানে বাড়িতেই ওই বাজাই।
0: আচ্ছা, কোনো কম্পিটিশনে গেছো?
1: হ্যাঁ।
0: বেশ, আর কি খেতে ভালো লাগে তোমার?
1: এমনি মাংস, সেও ভাজা, শুকনো মুড়ি, ফুচকা।
0: বেশ, অনেকক্ষণ তো তোমার সাথে কথা বললাম, তুমি আমার সাথে যে কথা বলছো এই কথাগুলো কিন্তু অনেক ছোট ছোট দূরের শ্রোতা বন্ধুরা এটা শুনছে, তো তাদেরকে তুমি আজকে কি শোনাবে বলো?
1: আমি কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কিবোর্ড বাজিয়ে শোনাচ্ছি।
0: বেশ, চলো ছোট বন্ধুরা আমরা দিব্যজিতের এই গানটা শুনে নিই কিবোর্ডে। শুরু করো।

0: বাহ, আমরা দিব্যজিতে খুব সুন্দর একটা কিবোর্ডে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা গানটা শুনে নিলাম, মন ভরে গেল। এবার বলতে ইচ্ছা করছে যে হ্যাঁ, আমরা করব জয়। সত্যি ওরা জয় করতে পারবে শুধু একটু প্রশিক্ষণ পেলেই। চলো এবার আরেক ছোট বন্ধুর কাছে চলে যাই, এরপর আমরা দিব্যজিতের মায়ের সাথে একটু কথা বলে নেব, জেনে নেব তার সম্বন্ধে কিছু কথা। আর আচ্ছা ম্যাডাম, জানতে চাইছি যে দিব্যজিতের প্রবলেমটা কোথায়?
1: আসলে দিব্য ও জন্মগতই মানে ব্লাইন্ড, ঠিক আছে,
0: আচ্ছা,
1: মানে ওর আইবলটা মানে গঠন হয়নি,
0: আচ্ছা
1: ঠিক আছে,
0: আচ্ছা,
1: এর এর সেরকম কোনো কোথাও চিকিৎসাও নেই, অনেক জায়গায় দেখিয়েছি কিন্তু কিছু হবে না, এভাবেই ওকে চলতে হবে।
0: আচ্ছা,
1: আমার দুই ছেলে, ঠিক আছে, দিব্যজিৎ হচ্ছে ছোট ছেলে,
0: আচ্ছা,
1: আর বড় ছেলে।

0: মানে ওর নাম শুভজিৎ লাহা, ও ও সেম মানে দুজনেরই সেম প্রবলেম, ঠিক আছে?
1: আচ্ছা আচ্ছা, আপনার বড় ছেলে কি করে?
0: হ্যাঁ, ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, ওখানে পড়াশোনা করছে, চাকরিতে পড়ে।
1: বেশ, আর এই বাচ্চা পড়াশোনা কেমন করতে চায়?
0: ভীষণ ভালো, মানে বড় ছেলে তো খুব পড়াশোনা নিয়েই থাকতে চায়, ও ভালো তবলা বাজায়। আমার ছোট ছেলে, এ সব থেকে বেশি ওর ইচ্ছা হচ্ছে কিবোর্ড বাজানো, যে কোনো মিউজিক, মানে যে কোনো গান বাজলে ও সেই মিউজিকে কি ধরনের কি বাজছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রতি ভীষণ ঝোঁক। পড়াশোনা করে মোটামুটি মোটামুটি, কিন্তু ওর ইনস্ট্রুমেন্টের দিকে খুবই ঝোঁক।
1: বেশ,
0: আমার ছোট ছেলে।
1: আচ্ছা, এমনিতে মানে দুষ্টুমি দুষ্টুমি করে, দুষ্টুমি টুষ্টুমি করে?
0: ভীষণ, কথা একদম শুনবে না, মানে ভীষণ দুষ্টুমি ছোটটা।
1: আচ্ছা, ওরা কি ব্রেলের মাধ্যমে পড়াশোনা করে?
0: ব্রেল, হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, এই ব্রেলের মাধ্যমে যে পড়াশোনা করে, তো সেখানে আপনি কোনো গাইডলাইন দিতে পারেন?
0: হ্যাঁ, ওই ও তো মেন, আমরা ওই বনহুগলিতে আছে NIVH ওদের মেন প্রি স্কুলটা, ওখানে ভর্তি করে, মানে ওখানে এমনকি গার্জেনদেরকেও শিখিয়ে দেওয়া, মানে ট্রেনিং হয়েছিল ওখানে।
1: আচ্ছা আচ্ছা, আপনাদের কেমন করে ট্রেনিং হয়েছিল আপনাদের?
0: মানে ছেলেদের দেখুন, ওখানে ধরুন শেখাবে, সেটা বাড়িতে যেন আমরা একটু পড়াতে পারি, দেখাতে পারি, এই ব্রেল তার প্রাথমিক, মানে করতে করতেই অনেকটা শিখে দেওয়া যায় আর কি। সময় লেগেছিল, কিন্তু এখন আমরা শিখে গেছি।
1: এতক্ষণ আমরা দিব্যজ্যোতির মা বিপাশা লাহার কাছ থেকে দিব্যজ্যোতি সম্বন্ধে কিছু কথা জেনে নিলাম। এরপরে আমরা চলো আরেক ছোট বন্ধুর সাথে কথা বলি। তোমার নাম কি বলো?
2: শ্রেয়া বর্ধন।
1: আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
2: ক্লাস ফোরে।
1: বাহ, পড়াশোনা করতে কেমন লাগে?
2: ভালো।
1: পড়াশোনা করতে ভালো লাগে না খেলাধুলা করতে ভালো লাগে?
2: পড়াশোনা করে খেলা করতে ভালো লাগে, আর সকাল উঠে করতে ভালো লাগে।
1: আচ্ছা, কি খেলা করো?
2: ওই ধরাধরি।
1: আচ্ছা, বাড়িতে ভাই বোন আছে?
2: হ্যাঁ, আমার দুই সমজ বোন একটা ভাই।
1: ও, আরেক বোনের নাম কি?
2: বোনের নাম সৃজা।
1: সৃজা, আর ভাইয়ের নাম কি?
2: ভাইয়ের নাম অর্ধেক বর্ধন।
1: আচ্ছা, তাহলে তিনজনে মিলে তোমরা খেলাধুলা করো, তাই তো? বুঝতেই পাচ্ছি। আচ্ছা, স্কুলে কটা বন্ধু আছে তোমার?
2: সাতজন।
1: সাতজন বন্ধু আছে, আর বেস্ট ফ্রেন্ড কে তোমার?
2: বেস্ট ফ্রেন্ড?
1: হ্যাঁ,
2: সবাই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার সবাই বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি ওদের বন্ধু নই।
1: কেন?
2: আমার ওরা বন্ধু করতে চায় না, আমি সবাইকে বন্ধু ভাবি।
1: আচ্ছা, একদিন ঠিক ওরা ঠিক ভাববে, তুমি যে ওদের বন্ধু একদিন ঠিক ভাববে। আচ্ছা শ্রেয়া, পড়াশোনা ছাড়া আর কি কি করতে তোমায় ভালো লাগে?
2: গান।
1: গান করতে ভালো লাগে? তুমি গানে কোনো কম্পিটিশনে নাম দাও?
2: হ্যাঁ দি তো।
1: তুমি কি গান শেখো?
2: হ্যাঁ আমি শিখি তো।
1: আচ্ছা, গান তুমি যে শেখো, তো যখন গানগুলো বলা হয় ওগুলো কি শুনে শুনে মুখস্থ করো নাকি ব্রেলের মাধ্যমে মুখস্থ করো?
2: শুনে শুনে।
1: আচ্ছা বেশ, তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো। এবার তুমি ছোট বন্ধুদের একটা গান শোনাও।

0: আমরা শ্রেয়ার খুব সুন্দর একটা গান শুনে নিলাম। হ্যাঁ, আবারও সেই কথাই বলতে ইচ্ছা করছে, তারা সত্যি একটু প্রশিক্ষণ দিলেই করবে জয়। এরপর চলো আমরা শ্রেয়ার মায়ের সাথে একটু কথা বলে নিই, জেনে নিই শ্রেয়ার সম্বন্ধে। ম্যাডাম, আপনার নামটা একটু বলুন।
1: আমার নাম জ্যোৎস্না বর্ধন।
0: আচ্ছা দিদি, এবার একটু জানান যে শ্রেয়ার সম্বন্ধে কিছু জানান।
1: শ্রেয়া 9 বছরের মেয়ে,
0: হ্যাঁ,
1: ওরা যমজীবন ছিল। ডাক্তারদের ভুল ট্রিটমেন্টে আজকে ওর এই চোখের সমস্যা। চোখের সমস্যাটার কথা আগে বলবো, সারাটা জীবনটা ওর পরিবর্তন করে দিয়েছে। হওয়ার 28 দিন আমরা মেডিকেল কলেজেই ছিলাম, ওখানে চিকিৎসার নেগলিজেন্সের জন্য আজকে ওর চোখের এই অবস্থা। তারপর ওর যখন আমরা জানতে পারি, ওকে নিয়ে আমরা হায়দ্রাবাদে গিয়ে ট্রিটমেন্ট করাই এবং অপারেশনও হয়, তাতে জানা গেল যে রেটিনাটা ডিট্যাচ হয়ে গেছে। সেটা স্টেজ 5 ছিল, তো সেখান থেকে ওরা স্টেজ 4 আনতে পেরেছে। এখনো পর্যন্ত তার কোনো, যেহেতু কোনো ট্রিটমেন্ট আর নেই, তো ওই চশমা দিয়েই ওর আপাতত চলছে। ওকে আর দেখতে কিছুই পায় না, আলোটা বুঝতে পারে। এবার পড়াশোনার লাইফে যদি আসি, তাহলে তো ওর নর্মাল পড়াশোনা যেটা আমরা করি, সেটা তো আমরা করতে ওকে নিয়ে করাতে পারবো না। তার জন্য তো ওর জীবনটাও আটকে রাখলে হবে না, ওকে তো বড় করতেই হবে। সেই কারণে ওকে নিয়ে আমরা প্রথমে NIVH-এ গিয়েছিলাম। NIVH-এ গিয়ে ওখানে শম্ভু স্যারের কাছে ওর কিছুদিন ওর পড়াশোনা চলে, এবং ওখান থেকে ওর ব্রেল আর টাইপ বোর্ডে অঙ্ক শেখা, আমাদের ওখান থেকেই শেখা। তো ওইখান থেকেই সবটা জেনে, তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে না, ও ক্লাস করতে পারছে, অসুবিধা সেরকম একটা ছিল না, তো তখন আমরা ওর স্কুলে ভর্তির ব্যবস্থা করি। এবং সেখান থেকে আমরা প্রথমেই বেহালা ব্লাইন্ড স্কুলে

0: ইন্টারভিউ নেয় দিদি, লিসা দি ছিলেন তখন, এখনো রয়েছেন, তখন লিসা দি ওকে অ্যাডমিশন নেন ওনার স্কুলে। এখন ক্লাস 4-এ ও স্কুলেই পড়ছে, বেহালা ব্লাইন্ড স্কুলে কলকাতায়। আর ওরা একটা মাস্টারমশাইও রেখেছে, তিনি ওকে ব্রেলটা শেখান,
1: আচ্ছা
0: আর
1: এই যে
0: কম্পিউটারও ও করতে পারে, স্কুল
1: আচ্ছা
0: থেকেই শেখা ওর কম্পিউটার, কম্পিউটার ল্যাপটপ সমস্ত কিছু।
1: আচ্ছা কোনো এমনিতে পড়াশোনা করতে কোনো অসুবিধা হয় না?
0: না না না, পড়াশোনা কর, আমি আমি তো ব্রেল বই পড়তে পারি না দিদি, ও মানে তাকালি ব্রেল বইয়ের দিকে তাকালে চোখটা ধাঁধিয়ে যায়, কিন্তু ওর কাছ থেকে ওকেই আমি বলি তুই পড়, আমাকে বল, আমি লিখে নেবো বাংলায়, তারপর আমি তোকে পড়িয়ে দেবো। ও আমাকে পড়েটা পড়ে পুরোটা বুঝিয়ে দেয়, শুনিয়ে দেয়, আমি তারপর লিখি, তারপর পড়িয়ে দিই ওকে।
1: তার মানে মানে মা মেয়ে দুজনে মিলেই পরিশ্রম করে,
0: হ্যাঁ
1: তারপরে
0: একদম একদম,
1: আর বাবার সহযোগিতা কেমন?
0: বাবাই ওকে কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করা, এনআইভিএস এ নিয়ে গিয়ে প্রথমে ভর্তি করা, সব সব সময় পাশে, এবং বাবারই চেষ্টা, আর বাবা বাবার এটাই ঠিক করা আছে, যদি কোনোদিন কোনো অসুস্থতার কারণে যদি আমি এগোতে নাও পারি ওকে নিয়ে, ওর বাবা সব ছেড়ে ওকে নিয়ে এগোবে।
1: আচ্ছা, আমরা শুনে নিলাম শ্রেয়ার মায়ের কথাও, এরপরে আমরা চলো আরেক ছোট বন্ধুর সাথে কথা বলি। বলো তোমার নাম কি?
2: প্রণব চক্রবর্তী।
1: কোন ক্লাসে পড়ো তুমি?
2: 4-এ।
1: 4-এ পড়ো। স্কুলের নাম কি?
2: মানে তুকিপুর প্রাথমিক বিদ্যালয়।
1: তোমার কি করতে ভালো লাগে? খেতে ভালো লাগে, না খেলতে ভালো লাগে, না পড়াশোনা করতে ভালো লাগে, কি করতে ভালো লাগে?
2: খেলা করতে ভাল লাগে।
1: আচ্ছা কি খেলা করো তুমি?
2: বল,
1: কার সাথে খেলা করো?
2: বোনের সঙ্গে।
1: বোনের সঙ্গে খেলা? বোনের নাম কি?
2: ডাক নাম রায়।
1: রায়ের সাথে খেলাধুলো করো? আচ্ছা রায় কোন ক্লাসে পড়ে?
2: পড়ে না, ছোট।
1: ও ছোট, আচ্ছা। তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো?
2: বোনকে।
1: বোন কি ভালোবাসো? আচ্ছা, ব্রেলের মাধ্যমে পড়াশোনা করো?
2: করি।
1: আচ্ছা বেশ, তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, এবার তুমি ছোট বন্ধুদের কি শোনাবে বলো?
2: গান শোনাবো।
1: শোনাও তাহলে একটা গান।

0: আমরা পৌর্ণবের একটা গান শুনে নিলাম, এরপর আমরা পৌর্ণবের মায়ের সাথে একটু কথা বলে নিই। দিদি নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ, আপনার নামটা একটু বলুন।
1: আমার নাম অপর্ণা চক্রবর্তী।
0: আপনার কটি সন্তান?
1: আমার দুটি সন্তান, পৌর্ণব বড় আর ছোটটাই 9 মাস বয়স।
0: আচ্ছা, পৌর্ণবের সমস্যাটা কোথায়?
1: পৌর্ণবের সমস্যা হচ্ছে ওর চোখের সমস্যা আছে, প্লাস হাঁটা চলারও সমস্যা। মানে আগে অনেকটাই সমস্যা ছিল, কিন্তু এখন ওই NILD তে গিয়ে থেরাপি করে করে এখন অনেকটা হাঁটা চলার সমস্যাটা ঠিক হয়েছে। চোখের সমস্যাটা রয়েছে, ওই চোখের সমস্যার জন্য এখন ওই NIVH এ যে ক্লাসটা হয় ওখানে পূর্ণ ক্লাস করে।
0: আচ্ছা, ওখানে কি আপনাদেরও ট্রেনিং দেওয়া হয়?
1: হ্যাঁ, আমাদেরও ট্রেনিং দেওয়া হয় কিভাবে আমরা বাচ্চাদের স্ট্রাগল করবো, কিভাবে কি ওদেরকে শেখাবো।
0: আচ্ছা,
1: অনেক রকম জিনিসপত্র দেয় ওনারা, এগুলো দিয়ে আমরা ওদেরকে শেখাতে পারি। যেন
0: যেমন কি কি জিনিস দেওয়া হয়?
1: যেমন ধরুন ওদের চোখের সমস্যা, যে গুনতে পারে না, বড় বড় পুঁথির মালা দিয়েছিল, যেন পুঁথিগুলো দিয়ে আমরা ওদেরকে গোনাতে শেখাই, এরকম দিয়ে ওখান থেকে দিয়েছিল। তারপরে বড় বড় অক্ষরের বই দিয়েছিল, যেন ওই বইগুলো ওদেরকে মানে টাচ, এমনই বইগুলো যে টাচ করে করে যেন ওদেরকে শেখাতে পারি, সেরকম মানে বিভিন্ন রকম ছবি। হ্যাঁ হ্যাঁ, ব্রেলেরও, তাছাড়া ছবির ওপরেও টাচ করার অনেক রকমের টাচ ছিল, সেগুলো দিয়ে

0: ওদেরকে শেখাতে পারতাম ওরকম।
1: আচ্ছা
0: প্রণব তো একদমই ব্লাইন্ড নয়, ও হালকা একটু দেখতে পায়।
1: আচ্ছা
0: হ্যাঁ, আমি ওই লেখাগুলো সাদা পেপার দিতাম, সাদা পেপারে বড় করে কালো রঙের একটা লিখে দিতাম, কালোর কালি দিয়ে লিখে দিতাম, যাতে ওই ওটা দেখতে পায়। অনেক বড় করে লিখতাম, তো
1: আচ্ছা
0: ওইটা লিখে ও ওই অ আ ক খ 1 2 এইগুলো 1 2 এগুলো সব মানে দেখে দেখে শিখেছে। খুব হালকা দেখে তো বড়
1: হ্যাঁ
0: করে লিখে দিতে হতো ওই জন্য।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা কোনো এটা মানে সেরে যাওয়ার কোনো আশা আছে?
0: সেরে যাওয়ার আশা সেরকম ভাবে কিছু ডাক্তার বলেনি, চশমা দিয়েছে, চশমার মাধ্যমে দেখে। ও ছোটবেলায় মানে 7 বছর বয়স পর্যন্ত প্যাচিং চলতো, একটা চোখ বন্ধ করে একটা চোখ খোলা রেখে 6 ঘন্টা করে থাকতে হতো, এইভাবে এইভাবে থাকতো। থাকতে থাকতে দৃষ্টিশক্তিটা অনেকটা পরিবর্তন হয়েছে আগের থেকে, এখন মোটামুটি কালার গুলো ভালো দেখতে পায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমরা শুনে নিলাম পৌর্ণবীর মায়ের কথাও, জেনে নিলাম পৌর্ণবীর সম্বন্ধে। এরপর চলো আমরা পৌর্ণবীর পাশে যে বন্ধুটি বসে রয়েছে তার সাথে কথা বলে নিই। বলো তোমার নাম কি?
2: অদ্রিজা মজুমদার।
1: অদ্রিজা, তুমি কোন ক্লাসে পড়ো?
2: শিখছে।
1: বাহ, আর কোন স্কুল তোমার?
2: রুইবল মেমোরিয়াল স্কুল ফর দ্য সাইটলেস।
1: আচ্ছা, কিসে করে স্কুলে যাও?
2: বা গাড়ি করে।
1: আচ্ছা, স্কুল যেতে কেমন লাগে তোমার?
2: ভালো লাগে, আসার সময় মায়ের সঙ্গে আসি।
1: আচ্ছা আচ্ছা, স্কুলে কটা বন্ধু আছে তোমার?
2: দুটো বন্ধু, আরোহী আর হামসিকা।
1: সব থেকে তোমার কি খেতে ভালো লাগে?
2: মাছ আর মাংস।
1: আর পড়াশোনা করতে কেমন লাগে?
2: সেটা ভালো লাগে।
1: আর পড়াশোনা ছাড়া আর কি কি করো?
2: আর গান।
1: আমাকে একটা গান শোনাবে?
2: হুম,
1: তাহলে শুরু করো।
2: গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বো না, শনশনে শনশনে বও না, মোর প্রিয়া ঘরে আজ এসেছে। ও মেঘে বাদল সচল কেন আজ এমন দিন, ও সুরাজে ঝলমল করো এখন আজ এমন দিন, ও মেঘে বাদল সচল কেন আজ এমন দিন, ও সুরাজে ঝলমল করো এখন আজ এমন দিন, ঝরে না বও না রিমঝিম, বও না রিমঝিম, ও বহো না রিমঝিম, ঝুমঝুম ময়না নাচো না, তুই তুই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, লোকে না গো বহো না, শোষণে শোষণে বহো না, মোর বিয়া করে আজ এসেছি। ও ভুলেছি কতদিনে সকলে মন ব্যথা, ও পাগল মন শুনিতে চায় না কোনো কথা, প্রাণীর মুকুতা ছড়াবো যথা তথা, হো ছড়াবো যথা তথা, ঝুম ময়না নাচো না, ততই ততই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুনে গাও না, তোকে না গো বও না, শোষণে শোষণে বহন, মোর প্রিয়া ঘরে আজ এসেছে, মোর প্রিয়া ঘরে আজ এসেছে, মোর প্রিয়া ঘরে আজ এসেছে।
1: আমরা শুনে নিলাম অদ্রিজা মজুমদারের খুব সুন্দর একটা গান, মন ছুঁয়ে গেল। আবারও সেই কথাই বলতে ইচ্ছা করছে, আমরা করব জয়। সত্যি তারা একটু প্রশিক্ষণ দিলে জয় করতে পারবে কি ছোট বন্ধুরা? তোমাদেরও তাই মনে হচ্ছে না? খুব ভালো হয়েছে অদ্রিজা। এরপর আমরা অদ্রিজার মায়ের সাথে একটু কথা বলে জেনে নিই অদ্রিজার সম্বন্ধে। আপনার নামটা একটু বলুন।
3: আমার নাম মালা মজুমদার।
1: আচ্ছা, অদ্রিজা সম্বন্ধে আপনি কিছু বলুন।
3: অদ্রিজা মানে ওর তো ধরুন ও তো ব্লাইন্ড, এটা তো আপনারা জেনেই গেছেন এতক্ষণে নিশ্চয়ই। অদ্রিজার মধ্যে যে গুণগুলো আছে, পড়াশোনাতে মানে খুবই মনোযোগী, পড়াশোনাটা করতেও চায়, তার সাথে সাথে গানটাও ভীষণ ভালোবাসে। মানে পড়াশোনার থেকেও বেশি ওর যদি কিছুতে আগ্রহ থাকে সেটা হচ্ছে ওর গানে। মানে গান ওকে যখনই আপনি গাইতে বলবেন ও গাইবে, এছাড়াও নিজের থেকে গান সবসময় গুনগুন করে করতেই থাকে, পড়াশোনাটাও করে, মানে যথেষ্ট আমাকে কোঅপারেট করে অদ্রিজা, আমার সঙ্গে যাওয়া আসা। যাই হোক, ওই প্রবলেমটা ও সহযোগিতা করে দেখে আমারও ওর ওই প্রবলেমটা প্রবলেম বলে এখন মনে হয় না, মনে হয় ওকে কিভাবে এগিয়ে নিয়ে যাব।
1: আমরা শুনে নিলাম অদ্রিজার মায়ের কথা, জেনে নিলাম তার সম্বন্ধে নানা কথা। খুব ভালো লাগলো। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়, এবং তার সাথে সাথে স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত টিচারদের তো অবশ্যই

আমরা শুনছিলাম অনুষ্ঠান আমরা করব জয়। এই অনুষ্ঠানে কিছু ছোট্ট বন্ধুর সঙ্গে কথা হলো, পরিচয় হলো, তাদের অভিভাবকদের কথা শুনলাম আমরা। আজকের এই অনুষ্ঠানটি তোমাদের কাছে নিয়ে এলেন তোমাদের মৌসুমীদি, মৌসুমী সেনগুপ্ত। আজকে ছোটদের আসর শেষ করলাম, সবাই খুব ভালো থাকবে, অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা। আজকে টাটা।

0: ছোটদের আসর শুনলেন। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময়ে সকাল 9:30 হয়ে 22 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 10:41 সেকেন্ড। শুরু হচ্ছে মনের মতো গান। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি, অরিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গীতের নিগড়ের মধ্য থেকে যিনি বের করে আনতে পারতেন জনপ্রিয় সুরবাহার, জলসার পর জলসা বুঁদ হয়ে থাকত যার কণ্ঠস্বরের জাদুতে, উচ্চারণের শুদ্ধতায় যিনি বরেণ্য, প্রজন্মের পর প্রজন্ম যার গান আজও শুনে মন্ত্রমুগ্ধ হয়ে সমকাল আর উত্তরকাল যাকে আজও স্মরণ করে অসীম শ্রদ্ধায়, তিনি প্রবাদ প্রতিম সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। আজকের মনের মতো গানের আসর সাজানো হয়েছে বাংলা সঙ্গীত জগতের প্রবাদ প্রতিম সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের গানে গানে। সময় নষ্ট না করে কথার বাহুল্যকে দূরে সরিয়ে রেখে এখন চলুন বরং ডুব দেওয়া যাক তাঁর সুরের সমুদ্রে। আজ প্রথমেই যে গানটি শোনাবো

1920 সালের 16 জুন উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তার প্রারম্ভিক জীবনে পরামর্শদাতা হিসেবে পেয়েছিলেন বিখ্যাত বাংলা সঙ্গীতজ্ঞ শৈলেশ দাশগুপ্তকে। তিনি ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে ধ্রুপদী সঙ্গীত শিক্ষার তালিম নেন। 1940 সালে বাংলা ভাষায় নির্মিত রাজকুমারীর নির্বাসন চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন হেমন্ত মুখোপাধ্যায়। 1944 সালে হেমন্ত মুখোপাধ্যায় যে গানের প্রথম সুরারোপ করেন সে গান এখন শোনাব আপনাদের। আসলে বাংলা গানের সুরের আকাশে হেমন্ত স্পর্শ যখন পেল তখন সে গান হয়ে উঠল সমৃদ্ধ।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন মনের মতো গান। সালটা 1969, মুক্তি পেল সলিল সেন পরিচালিত বিখ্যাত বাংলা ছায়াছবি মন নিয়ে। এই ছায়াছবিতে সুরকার ও গায়ক হিসাবে মুন্সিয়ানার পরিচয় দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এখন শোনাব তাঁর কণ্ঠে ও সুরে নির্মিত সেই অসাধারণ গানখানি,

এক অদ্ভুত মুগ্ধতা, বিষণ্নতা আর স্পর্শকাতরতার সংমিশ্রণে বাংলা গানকে পূর্ণতা দেন হেমন্ত মুখোপাধ্যায়। ১৯৫৯ সালে মুক্তি পেল অসিত সেন পরিচালিত কালজয়ী ছবি ডিপ জেলে যাই। এই ছায়াছবিতে ব্যবহৃত সে বিখ্যাত গানটি এখন শোনব আপনাদের। এই গানটি শুনলেই বুঝতে পারবেন তার সুর কেমন গভীরভাবে আপনাদের অন্তরকে স্পর্শ করবে। আরও একবার

তিনি হেমন্ত মুখোপাধ্যায়। তার সুরীর সমুদ্রে বৃষ্টির দিনে নেমে আসত কোনো মেঘদূত, কোনো সুনয়নার কণ্ঠনিষ্ঠিত গান শুনে সে করতে পারত অতীত স্মৃতিচারণা।

অসাধারণ কণ্ঠ মাধুর্য নিয়ে বাংলার সঙ্গীত জগতে প্রবেশ করেন হেমন্ত মুখোপাধ্যায়। তার সুরের জাদুকরী স্পর্শে অসাধারণ এক কণ্ঠ নিয়ে কলেজ থেকে বাড়ি ফেরার পথে লাজুক মেয়েটিকে দেখে উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে থাকা কোনো এক আকুল তরুণ দ্বিধাকম্পিত কণ্ঠে আহ্বান জানাতো,

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন মনের মতো গান। আজ সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছেন। আমাদের পরবর্তী নিবেদন, 1961 সালে সাথীহারা ছায়াছবি যে মুক্তি পেয়েছিল সেই ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গীতা দত্তের কণ্ঠে সেই অসাধারণ অনবদ্য গান, যে গান এখনো বাংলা সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়কে স্পর্শ করে।

1947 সালে অভিযাত্রী ছায়াছবিতে তিনি প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1955 সালে সাপমোচন ছায়াছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হন হেমন্ত মুখোপাধ্যায়। তার সেই অনবদ্য সাঙ্গীতিক স্পর্শ ছবিটিকে এক অনন্য মাত্রা দেয়। সেই ব্লকবাস্টার সুপারহিট ছবির গান এখন শোনাবো আপনাদের, যে গানটি ছবিটিকে দিয়েছে অমরত্ব, শিল্পীকে দিয়েছে স্বীকৃতি।

1965 সালে একেবারে যখন হেমন্ত মুখোপাধ্যায় সুর করলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া এমন একটি গান, এখন শোনাব।

যে গান আপনাদের যে কোনো শুভ অনুষ্ঠানে বা সময়ের সব পর্বেই সমানভাবে জনপ্রিয়।

হেমন্ত মুখোপাধ্যায়ের সুর একটা নতুন অধ্যায়ের সূচনা করল। বাংলা ছায়াছবি তাঁর সুরের সমুদ্রে পাড়ি দিয়ে বহু দুর্গম পথ অতিক্রম করেছে। ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত বিকাশ রায় পরিচালিত মরুতীর্থ হিংলাজ ছায়াছবিতে অনিল চট্টোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া একটি অসাধারণ গান এখন শোনাব আপনাদের। এই গান শুনে আপনারা একবার ভেবে নিন তো, মরুতীর্থ হিংলাজের প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতির কথা কিভাবে মনে করিয়ে দেয় সেই অসাধারণ গান। ভাবুন তো, আজ থেকে ঠিক এতগুলো বছর আগে কোন রকম চাকচিক্য ছাড়া, এত রকম কায়দা কানুন ছাড়াই শুধুমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের গান আর সব শিল্পীদের সমবেত প্রচেষ্টা কিভাবে ছবিটিকে কালজয়ী ছবির মর্যাদা প্রদান করল। গানটি শুনুন আর শুনতে শুনতে মরুতীর্থ হিংলাজের সেই অসাধারণ দৃশ্য কল্পনা করুন।

সালটা 1957, মুক্তি পেল তৎকালীন সময়ের মাল্টিস্টার আর ব্লকবাস্টার সুপার ডুপার হিট বাংলা ছায়াছবি হারানো সুর, যেখানে মহানায়িকার নেপথ্য কণ্ঠে হেমন্তের সুর হয়ে উঠেছিল অনবদ্য। এমন এক রোম্যান্টিক পরিবেশে গীতা দত্তের কণ্ঠে মহানায়িকার অনবদ্য অভিনয় আর দক্ষতায় গান হয়ে উঠেছিল চির অমর।

সালটা 1961। মুক্তি পেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত আরও এক সুপার ডুপার হিট কালজয়ী বাংলা ছায়াছবি সপ্তপদী, যে ছবির সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। মহানায়ক আর মহানায়িকা মোটরবাইকে চড়ে বেরিয়ে পড়েছেন অজানার উদ্দেশ্যে ভ্রমণে। অনবদ্য অভিনয়ে এমন এক রোম্যান্টিক মুহূর্তে দুজনার নেপথ্য কণ্ঠে গাওয়া সেই বিখ্যাত গান এখন শোনাবো আপনাদের, যে গান শুনে আপনারাই বিচার করবেন চির অমরত্ব লাভ করে সপ্তপদী ছায়াছবি আর তার সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের মুন্সিয়ানায়। এ গান সত্যি সত্যি আপনাদের হৃদয়ে ছুঁয়ে গেল কিনা।

আঘাত, বিষণ্নতা, হৃদয় বিদারক যন্ত্রণা, প্রিয়তমার জন্য হাহাকার। হ্যাঁ, যে কথা বললাম সে কথা কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আসলে সুখ থাকলেই আছে দুঃখ। যে কথা সুরের জাদু আর কণ্ঠ মাধুরী দিয়ে দুই ভাই ছায়াছবিতে ব্যক্ত করলেন হেমন্ত মুখোপাধ্যায়।

সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী নিবেদন, আরও একটি অসাধারণ গান।

কিংবদন্তি সুরকার হেমন্ত মুখোপাধ্যায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলার সঙ্গীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন বাঙালিয়ানা, অসাধারণ কণ্ঠস্বর আর সুরের মাদুকতা নিয়ে। আপামর বাঙালির হৃদয়ে তিনি চিরজীবী হয়ে আছেন। মনের মতো গান আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। যেতে যেতে আজকের অনুষ্ঠানের শেষ গান রেখে গেলাম আপনাদের জন্য, সুরকার ও গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবেশনায় 1960 সালে মুক্তিপ্রাপ্ত শেষ পর্যন্ত ছায়াছবি থেকে এই গানটি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে তর্জাগান, পরিবেশন করছেন যদুনাথ দত্ত ও সহশিল্পীবৃন্দ।

এতক্ষণ শুনলেন দরজা গান, পরিবেশন করলেন যদুনাথ দত্ত ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

শিল্পভবন শুরু হবে সকাল 11টায়। তার আগে লোকগীতি শোনাবো।

0: এখন বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী অমর পাল।

0: এখন শুরু হচ্ছে অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।
1: এখন শুনবেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: সিরামিক শিল্প প্রায়শই সমসাময়িক ভাস্কর্য এবং ধাতব শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সিরামিককে সূক্ষ্ম শিল্প হিসেবে বিবেচনা করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই আলংকারিক শিল্প বা প্রায়োগিক শিল্পবস্তু হিসেবে বিবেচিত হয়ে এসেছে। প্রাথমিক চীনার সিরামিক যেমন শাং রাজবংশের মৃৎশিল্প এবং সিরামিক পাত্র, প্রাচীন রোমান এবং ইরানে মৃৎশিল্পে এবং রোকোকো ইউরোপীয় শৈলীতে সমসাময়িক রূপালী পাত্রের আকার অনুকরণ করা হয়েছিল। ইতালির ফাইনজায় অবস্থিত মিউজিও ইন্টারন্যাশনাল ডেলে সিরামিক পৃথিবীর বৃহত্তম সিরামিক শিল্পকর্মের সংগ্রহশালা, যেখানে 60,000টি শিল্পকর্ম রয়েছে। আজ সিরামিক শিল্প ও শিল্পীদের সম্পর্কে জানাচ্ছেন সৌরভ গুপ্ত।
1: ঘড়ি থেকে আরম্ভ করে আমরা রেস্ট ওয়াচ থেকে আরম্ভ করে আমার টিভি থেকে আরম্ভ করে কম্পিউটার থেকে আরম্ভ করে সবেতে কিন্তু এই সেরামিকের ইলেকট্রিক ফিকেশনে যত ইনসুলেটারে কাজ করে, যেহেতু সেরামিকের মধ্যে দিয়ে কোনোদিন কারেন্ট পাস করে না, যত সুইচ আছে, সুইচ বড় বড় সুইচ যেগুলো আমাদের মেন বড় বড় ফ্যাক্টরিতে যেগুলো ইলেকট্রিককে কন্ট্রোল করে, সেই মেন জিনিসগুলোই কিন্তু সেরামিক্সের মধ্যে আছে।
2: সেরামিক থেকে তৈরি জিনিস আমাদের রোজকার জীবনের সঙ্গে যে ঠিক কিভাবে জড়িয়ে গেছে তার কিছুটা আভাস পাওয়া গেল সেরামিক শিল্পী কিঙ্কর ঘোষের কথায়। কিন্তু আপনাদের নিশ্চয়ই এই সেরামিক নিয়ে এখনও বেশ আরও কিছু জিনিস জানার ইচ্ছে করছে। এই যেমন, এই সেরামিকটা ঠিক কি, কিভাবে তৈরি হয় এটা, বা এই কাজের বিবর্তন ঠিক কিভাবে হলো কি, তাই তো? এখন তাহলে এগুলোই এবার এক এক করে জেনে নেওয়া যাক সেরামিক শিল্পী কিঙ্কর ঘোষের থেকে।
1: সেরামিক্স ব্যাপারটা হচ্ছে যে মাটি, জল আর আগুন, এই তিনটে জিনিস দিয়েই সেরামিকটা হয়। এবার সেরামিকের কতকগুলো পার্ট আছে, সেই মাটিটা আমরা প্রসেস করে নিই, সেইটা হচ্ছে আর্দানওয়্যার। মানে সেরামিকের একটা খুব হার্ড হয় না, খুব টেম্পারেচার হাই হয় না, টেম্পারেচারটা ওই 800-900-1000-এর মধ্যে থাকে। আমরা সেটাকে বিভিন্নভাবে ফায়ারিং করতে পারি। আগেকার দিনে ওপেন ফায়ারিং হতো, এখন আমরা ছোট ছোট ফার্নেস, ইলেকট্রিক হোক, কাঠ হোক, গ্যাস হোক, সেই ফার্নেসে আমরা ফায়ার করতে পারি, সেটা 800-1000-এর মধ্যে। এরপরে আসছে আর একটা, আমরা যেটা বলি স্টোনওয়্যার সেরামিক্স, সেটা হচ্ছে বডিটা যখন আমরা পোড়ানো হয়, তখন তার একবার পোড়ানো হলো, সেটাতে আমরা সাদা দেখতে পাবো বডিটা, সেই বডিটার ওপরে আমরা গ্লেজ করি, সেই গ্লেজটা করার পরে আবার সেটাকে ফায়ারিং হয়, তখন সেটা স্টোনওয়্যার পটারি হলো বা স্টোনওয়্যার সেরামিক্স হলো। এরপরে আর একটা আছে, এটাও স্টোনওয়্যার সেরামিক্স, এটা হচ্ছে টেম্পারেচারটা আরও হাই, 1150-1200-1300 অবধি এটা উঠবে টেম্পারেচার। এটা সেই একই প্রসেসে কাঠেও পোড়ানো যায়, গ্যাসেও পোড়ানো যায়, কোলেতে পোড়ানো যায় এবং ডিজেল ভাটিতেও হয়। আর একটা প্রসেস হচ্ছে যেটা আমরা বোন চায়না বলি বা পোর্সিলেন বলি, এইগুলোর মাটিটা একটু

0: বনের পার্ট বেশি, এবং এই বনটা আসে অন্য জায়গা থেকে, আর বিশেষ করে চাইনিজরা এই বন চায়নার পটারিটা এখনো চালিয়ে যায়। ওরা ব্লু এবং সাদার কম্বিনেশনে কাজ করে। চায়না থেকে প্রায় 700 থেকে 900 বছর আগে থেকে এই জিনিসটা চলে আসছে। এই যে বন চায়না বা পোর্সিলেন আমরা বলি, এটা টেম্পারেচারটা 1400-এর ওপরে চলে যায়। প্রাচীন ভারতে আমরা দেখতে পাই যে মহেঞ্জোদারোতে আমরা এই আর্দানোয়ার পটারি দেখতে পাই, এবং আমাদের প্রমাণ তো আছেই, সব মিউজিয়ামেও আছে। এবং তারপরে কিছু কিছু আছে, এই আর্দানোয়ার পটারির গায়ে ওরা খুব গ্লেজ দেওয়া হয়, লো টেম্পারেচার গ্লেজ দেয়, এবং সেগুলো আমরা পেয়েছি, যেমন কালো, ব্রাউন, যেমন সাদা, এগুলো ডিজাইন ওরা করতো, এবং সেই সময় সেটাও প্রায় 3000 বছর আগেকার, আরো বেশি, 5000 বছর আগে মেসোপটেমিয়া যদি ধরি, আরো আগে আমেরিকাতে আছে যে অ্যাজটেক সভ্যতা বা মায়া সভ্যতা। মায়া সভ্যতাতে সেই সময় সব যে সেরামিক পটারি সেই হয়েছিল, এবং সেটা তারা ফায়ারিং করত পাহাড়ের ভেতরে। পাহাড়ের একদিকে গর্ত করা থাকতো, একদিক দিয়ে হাওয়া ঢুকতো, আর ভেতরে জিনিসটা রাখা হতো, এই সেরামিকের কাঁচা জিনিসগুলো রাখা হতো, এবং সেখানেও গ্লেজ হয়েছে। এবং এই ডাচ সেরামিক আর্টিস্টরা এরা ম্যাক্সিমাম এই টিন গ্লেজকে ইউজ করে অনেক কাজ করেছে। আমরা এখন যা স্টুডিও পটারি বলি বা কন্টেম্পোরারি, মানে আমরা যে সমস্ত কাজ করেছি বা করছি, যারা করে এসছেন তাদের কাজগুলো হচ্ছে মানে একদম ওই স্টোনওয়্যার, আর্দানওয়্যার, যেটা আমরা খুব সম্ভবত বলে হাই টেরাকোটা, হাইলি টেম্পারেচার টেরাকোটা আমাদের প্রাচীন মন্দিরে আছে, সেটাও আমরা সেরামিক্স এর মধ্যে রাখতে পারি। আমরা টেরাকোটা একটা কারণ বলছি, এটাকে আমরা টেরাকোটা বলে আসছি, আর এটাই কিন্তু হাই টেম্পারেচার করলেই ওই সেরামিক্স পর্যায়ে চলে এলো। আর যেগুলো চায়না ক্লে আছে সেইগুলো হচ্ছে মাটির প্রপোর্শন, এগুলো চায়না ক্লে আছে সেগুলো বডি হয় সাদা, এবং তাতে গ্লেজও করতে হয়। গ্লেজ করার কারণ হচ্ছে যে সাদা বডি প্লেন টেম্পারেচার ঠিক আছে, স্ট্রং হলো, শক্ত হলো, ঠিক আছে, কিন্তু যখন সেটা সাদা হলো তার উপরে যখন আমি গ্লেজ গ্লেজ না দিলে তো দেখতে ভালো লাগবে না, একটাই রং হবে, সাদাটাই একটা রং। তো সেই জন্যে আমরা ওর উপরে গ্লেজ দিই, এবং গ্লেজটা হচ্ছে যে ওটাকে প্রোটেক্ট করে, ওটা স্ট্রং হয়। আর সেরামিকের মাটিটা হচ্ছে যে পুরোটাই আমরা কিনে করি, আর তৈরিও করা যায়। আগে আমরা যখন শুরু করি কাজ, তখন কেউ কেউ থাকতো, তারা প্রপোর্শন অনুযায়ী মাটি তৈরি করে দিত, সেই মাটিতে আমরা কাজ করতাম। তাতে দেখা যাচ্ছে যে সময়টা অনেক বেশি লাগে। ভারতবর্ষে সব জায়গাতেই ওই রেডি মাটি পাওয়া যায়, রেডি রঙও পাওয়া যায়। আমরা প্রথম দিকে রং তৈরি করে, রেসিপি দিয়ে সেই রং তৈরি করে, একজন আর একজন আর্টিস্ট আর একজন আর্টিস্টকে বলতো, সেই তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিছু রং স্যাম্পেল তৈরি করে তৈরি করতাম। আর কত টেম্পারেচারে আমি এটাকে এই রেজাল্টে আনব, তার কতটা থিকনেস হবে, কতটা গাঢ় হবে সেই গ্লেজটা, সেই বডিটা কত টেম্পারেচার নিয়েছিল, সেই বডিটা যদি আমি অন্য লো গ্লেজ দিই তখন সে ক্র্যাক হবে, মানে এক বডির সঙ্গে রংটা মানে গ্লেজটা ম্যাচ করছে কিনা সেটাও আমাদের দেখতে হয়।
1: এখন কথা হবে সেরামিক শিল্পী আশিস চৌধুরীর সঙ্গে, জানা হবে তার কাজের অভিজ্ঞতার কথা।
2: আমার স্টুডেন্ট লাইফে শেখাও ছিল বিকজ ককারিস, মানে টেবিল ওয়্যার, যেটা দৈনন্দিন জীবনে প্রয়োজন। আমার গুরুজি, তার মাস্টারমশাই ছিল কেলেন্দিবিরা জানা, যেটা ইন্ডিয়ার সেরামিক্সের পায়নিয়ার। কিন্তু এইটা যখন আমি 3 বছর ধরে শান্তিনিকেতনে পড়াশোনা করলাম, করার পর যখন আমি ছেড়ে কলকাতায় ব্যাক করি, তখন আমার কাছে একটা কাজের জায়গা দরকার হয় সেরামিক্সে। সেরামিক্স ঘরে বসে কিন্তু করা যায় না, সেরামিক্স

0: এর জন্য নির্দিষ্ট একটা জায়গা প্রয়োজন হয়, নির্দিষ্ট একটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয়, কিছু মেশিনারিজ প্রয়োজন হয় যেগুলো ছাড়া সেরামিক্স করা সম্ভব নয়।
1: যেমন
0: যেমন একটা হুইল, একটা অন্তত বেসিক ফার্নেস, ফার্নেসটা যে যেখানে আমি বার্ন করবো, আমি একটা প্রোডাক্ট বানাবো, বানানোর পর আলটিমেট তাকে কিন্তু আমাকে আগুনের সংস্পর্শে নিয়ে আসতে হবে। তো ফিরে আসি যখন কলকাতার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো ভীষণ প্রয়োজন হয়েছিল, তখন আমার কাছে খুব সাপোর্ট হিসাবে পেয়ে গেছিলাম কলকাতার রিজিয়নাল সেন্টার ললিতকলা একাডেমি, সেখানে একটা ওয়ার্কিং আর্টিস্টের জায়গা আছে যেখানে ফ্রি তারা যাতে প্র্যাকটিস করতে পারে। তো সেখানে আমি যাই এবং সেখানে গিয়ে আবার সেই ফুল ফেজে কাজ শুরু করি। সেন্ট্রাল গভর্নমেন্টের ওই স্টুডিও, তো সেখানে আমি দীর্ঘ 2004 থেকে 2009 অবধি সেখানে প্র্যাকটিসিং আর্টিস্ট ছিলাম ললিতকলা একাডেমির। তো তখন ওখানে যখন আমি কাজ শুরু করি আবার, তখন ভাবছি ককারিসটা তো আমি পাই, কিন্তু সেরামিক্সটা এর মধ্যে সীমাবদ্ধ থাকাটা ঠিক নয়, এর বাইরেও কিছু আছে, আমার তখন রিয়েলাইজ শুরু হয়। তারপর আমি শুরু করলাম কিছু ফর্ম বেস, কেননা কিছু অ্যানিমেল ফর্ম নিয়ে তখন কাজ করলাম, যার মধ্যে থাকবে কি পটারির যে ভাষাটা, যেটা আমি জানি, যেটা আমি রপ্ত করেছি আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে, সে ভাষাটা জানা থাকে। 5-6 বছর এই নিয়ে কাজ করলাম, করতে করতে এবার আবার হাতাতে শুরু করলাম। শিল্প হতে গেলে সরল বের করো কিছু শর্ত থাকে, যে শিল্প আপনাকে প্রশ্ন করবে, যার সামনে মানুষ দর্শক দাঁড়িয়ে একটু ভাববে 5 মিনিট, সেই জিনিস আমি করে উঠতে পারছি না এর মধ্যে। তখন খুঁজতে শুরু করলাম যে ফর্ম থেকে বেরিয়ে আমাকে কি নাড়া দিতে পারে। তারপর আস্তে আস্তে আমি ঢুকি সোশ্যাল ইস্যু, এরমভাবে আস্তে আস্তে চেঞ্জ হয় কাজের আমার। তো লাস্ট যে কাজটা করেছি ইন্ডিয়ান সেরামিক্স চ্যানেল, যেটা একটা বিগ শো আমাদের ইন্ডিয়ায়, সারা ওয়ার্ল্ড থেকে এখান থেকে এখানে পার্টিসিপেট করে, তো বেঙ্গল থেকে আমিই ছিলাম 2024-এ। সেখানে একটা কমন গ্রাউন্ড নিয়ে কাজ করি, একটা 16 ফুট দৈর্ঘ্য প্রাচীর নিয়ে। তো কমন গ্রাউন্ড বলতে সেখানে আমি বুঝিয়েছিলাম, আমার কমন গ্রাউন্ড বলতে আমার পায়ের তলায় জমি, সেই জমিটা আমার লোকাল হতে পারে, সেটা আমার ন্যাশনাল হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে। তো এই বিষয় নিয়েও একটা কাজ করেছিলাম, প্রাচীন প্রেক্ষাপট নিয়ে এই কাজটা। যখন আমি এই সোশ্যাল ইস্যু বা সামাজিক ঘটনা নিয়ে কাজ করি, তখন কাছে আমার কাছে অনেক কিছু প্রবস ধরা দেয়। দেখুন, আমরা যে ধরনের সেরামিক্স করি সেটা হচ্ছে স্টুডিও পটারি বেস এবং কনসেপ্ট ওরিয়েন্টেড। আপনি যে পরিবর্তন বা বিবর্তন বলছেন, এই এফেক্টটা পারবেন আপনি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, কেননা সেরামিক্সটাকে আমরা আর্টিস্টরা না দুটো ভাগে ভাগ করে ফেলেছি, কেননা সেরামিক্সটা বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাক্ট যেটা সমাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে আমাদের জীবনের সঙ্গে। আমরা ওখান থেকে দলছুট হয়ে কী করেছি, স্টুডিও পটারিরা যারা তাদের প্রয়োজন মতন হ্যান্ডমেড কিছু বানানো শুরু করেছিলেন, এটা আমাদের পাইনিয়ার ভেবে চলি গুরুচরণ সিং, যার হাত থেকে প্রথম কেউ স্টুডিও পটারি ভারতবর্ষে, যে ইনি শুরু করেন। আমাদের ভারতবর্ষের স্টুডিও পটারির ইতিহাস খুবই নতুন, 100-150 বছর মধ্যে, তাও হয়তো যাবে না। তো যার ফলে যে খুব বেশি টেকনিক্যালি পরিবর্তন হয়েছে তা নয়, একটা আর্টিস্ট টেকনিকের থেকে বেশি যখন কাজ করে ওই মিডিয়াম নিয়ে, তার এস্থেটিকের ওপর বেশি জোর দেয়। দেখুন, কোনো যখন শিল্পী তার সত্তা নিয়ে কাজ করে না, তখন কিন্তু না কাস্টমার ওয়াইজ সে ভাবে না, কারণ তার ভেতরে সত্তা নিয়ে সে কাজ করে, তার যেটা ভাল লাগছে সেটা করে ফেলে, বিকজ তার 100% থাকে আবেগ। এইবার সে কাজটা যখন সম্পূর্ণ হয়ে যায়, যখন প্রদর্শনে যায়, তখন সে ভাবে যে কী কে নেবে না নেবে সেই ভাবে। কিন্তু এইখানে একটা শ্রেণীর কাস্টমাইজ তো আছে আপনার প্রশ্নের মধ্যে, আমার দিনের শেষে পেটটা চালাতে হবে, তো তার ব্যাকআপ থাকে, তার কমিশন ওয়ার্ক থাকে, কিছু থাকে, সেটা একটা পার্ট। যখন আমি একটা প্রদর্শনীতে কাজ করছি সেটা সম্পূর্ণ আবেগ, শিল্পীর জীবন কোনো গ্রাফির মধ্যে পড়ে না, তার মানে কি আমরা বেছে নিই, বেছে আছে শিল্পী সমাজ। এখন কি হচ্ছে, আরেকটা মাথায় রাখবেন, চতুর্থ ইকোনমিক অফ ওয়ার্ল্ড হয়েছে ভারতবর্ষে, এমনি হয়নি, কিছু শ্রেণীর হাতে তো পয়সা আছে, সে মানুষগুলো কী করে, তখন তার স্ট্যাটাস পরিবর্তন করার জন্য তারা তো এই ধরনের জিনিস কেনে। তো এখন সার্বিকভাবে না অনেক মানুষের কিন্তু টেস্ট হয়েছে, সেরামিক্সটাকে বুঝতে শিখেছে এবং আর্টওয়ার্কটা তো দেখেইছে যে সেরামিক্সের প্রতি লোকে আকৃষ্টতা বেড়েছে, তারা ক্রয় করছে অনেক।
1: যে কোনো শিল্পীকেই ভাবায় আর্থিক অনিশ্চয়তার কথা, সেই জায়গায় এই সেরামিক শিল্পের চাহিদা বাড়তে থাকায় এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা এতে মানসিক দিক দিয়ে আরও একটু বেশি স্বস্তি পাচ্ছেন। এই শিল্পকেই আঁকড়ে ধরে

0: বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য আরও একটু বেশি ভরসা পাচ্ছেন।
1: সৌরভ গুপ্ত জানালেন, দেশে আবাসন শিল্পের বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে সিরামিকের বাজার। সাশ্রয়ী মূল্য ও টেকসই হওয়ায় নির্মাণ, গৃহস্থালী ও শোভাবর্ধন কাজে সিরামিকের পণ্য সামগ্রীর ব্যবহার বহুগুণ বাড়ছে। প্রায় সব কয়টি সিরামিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সঠিক মান বজায় রাখা এবং সুনাম ধরে রাখার জন্য উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে। তাই এই শিল্প ও শিল্পীদের স্বার্থে প্রথমেই দরকার পরিকাঠামোগত উন্নয়ন। নতুন প্রজন্মকে সিরামিক শিল্পের প্রতি আগ্রহী করে তুলতে চাই আর্ট কলেজ ও সংগ্রহশালা।
2: নমস্কার আমার দুই বাংলার শ্রোতাবন্ধু। শিল্প প্রাঙ্গণ, শিল্প এবং শিল্পীদের সমাহার যে প্রাঙ্গণে, আজ আমাদের সঙ্গে রয়েছেন এক বুনন শিল্পী। কাজের মাধ্যমের নাম ব্যাকস্ট্র্যাপ লুম। ঘরে বসে বিভিন্ন সুতো দিয়ে তারা গড়ে তোলেন বিভিন্ন নকশা। সরাসরি আলাপ করে নি শিল্পীর সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে।
3: নমস্কার দিদি, আমি লক্ষ্মী দে। আমি বর্ধমান জেলার ভাতার থানার ওর গ্রামে বাসিন্দা। আর আমি যখন 89 উচ্চ মাধ্যমিক পাশ করি, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি বিএসসি নিয়ে বোলপুর কলেজে পড়াশোনা করতাম। তারপরে আমি বিশ্বভারতী শিল্প সাধনে হ্যান্ডলুম উইভিং ডিপ্লোমা চান্স পাই। 92 পাশ করার পরে আমি বাড়ি যাই। বাড়িতে গিয়ে আমি ফের শান্তিনিকেতন থেকে যে যে শিক্ষা আমি লাভ করেছি, হ্যান্ডলুম, হবিলুম, ব্যাকস্ট্র্যাপ লুম, কাঁথা স্টিচ, এইসব নিয়ে আমি গ্রামের মেয়েদের দিয়ে কাজ শুরু করি। এবং দেওঘর ডিস্ট্রিক্টে গ্রামের নাম হচ্ছে জগদীশপুর। সেখানে উনি একটা লোকশালা, প্রীত লোকশালা, সেখানে আমি কিছু মহিলা পাই, গ্রামের মহিলা, যারা কেবল বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিল এবং ওদের ওরা এতটা নিডি, গরিব, যে ওরা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করত। আর ওদের কোনো মানে ইনকাম সোর্স ছিল না। 95 আমি দিকে কথা বলছি, তখন ওই সমস্ত ট্রাইবেল মহিলাদেরকে আমরা এই ব্যাকস্ট্র্যাপ লুমে প্রশিক্ষণ দিই, যেটা সরকার দ্বারা আমরা এই প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলাম।
2: এই ব্যাকস্ট্র্যাপ লুমের কাজ সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু বুঝিয়ে বলেন।
3: ব্যাকস্ট্র্যাপ লুম ওইসব মহিলাকে আমরা কেন দিচ্ছি, তার একটাই কারণ হচ্ছে লুমের দাম কম এবং জায়গা কম নেয়, কম লাইট। আর মেয়েটা একাই সব কিছু করতে পারে, টানা দেওয়া, সুতো গোটানো, বোনা এবং জিনিস আনা নেওয়া সবটাও নিজে একা করতে পারে। এবং লুমের পার্টস ভীষণ কম, যেটাতে 4-5টা পার্টস আছে। একটা হচ্ছে বোয়া কাটি, ঝাপটা কাটি, তারপরে টানার কাটি, চোঙা, হ্যাঁ, আর সুতো গোটাটা ওরা হাতেই করে। চরকা, চরকা স্ট্যান্ড লাগে, হ্যাঁ, খুব সামান্য জিনিস দিয়ে। আর যেহেতু ওদেরকে বেশি পুঁজি লাগাতে হবে না, যেখান থেকে ওরা ব্যাগ, ঝোলা যেটা সাইড ব্যাগ, ছোট সিলিং ব্যাগ, মাফলার, যোগা ম্যাট, যোগা ব্যাগ, জ্যাকেট, কুশন কভার, ভ্যারাইটিস চিজ, এখন তো বর্তমানে ডাইনিং টেবিল অ্যান্ড ডাইনিং ম্যাট, তার উপরে রানার, তার উপরে ডিজাইন, অনেক রকমের ডিজাইন কালার কম্বিনেশনে ওদেরকে এখন শিখিয়ে দেওয়া হচ্ছে, ওরা এখন তৈরি করছে। হ্যাঁ, ওদেরকে আমরা মেলাতে পাঠাই, ওরা নিজেরাও বিক্রি করে, আমাদের সাথে যায়, কারণ ওরা পড়াশোনা একটু কম জানে। এখন অনেক এসেছে, ওদের বৌমারা একটু পড়াশোনা জানা শিখেছে, কিন্তু বাচ্চার জন্য একটু পিছিয়ে যাচ্ছে। কিন্তু ওই মেয়েদের, পুরনো মেয়েদেরকে আমরা নিয়ে যাচ্ছি, যেমন এই শিক্ষাটা এমনভাবে, যেখানে যখন ওরা মা শিখেছিল, মা থেকে মেয়ে শিখেছে, এখন বৌমারা এসে বৌমারা শিখছে, একটা পরম্পরার দিকে এগিয়ে যাচ্ছে এই কাজটার উপরে, ব্যাকস্ট্র্যাপ লুমের উপরে।
2: আপনি যদি বলেন যে ব্যাকস্ট্র্যাপ লুম আসলে কি, মানে কিভাবে এটা বোনা হয় বা কি কি পদ্ধতিতে করা হয়, আপনি অনেকগুলো কাঠির নাম বললেন, হ্যাঁ, আমাদের শ্রোতা বন্ধুদের যদি একটু বুঝিয়ে দিন যে কিভাবে হচ্ছে কাজটা।
3: ব্যাকস্ট্র্যাপ লুম সাধারণত, এই লুমটা এসছে মণিপুর, মণিপুর থেকে। এটা আমাদের শান্তিনিকেতনে কলাভবনে এটা শেখানো হয়, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এখানে চালু করেছিলেন। উনি গ্রামীণ মেয়েদের আর্থিক উন্নতির জন্য এবং শিল্প কলাটা বিস্তারের জন্য, এবং ওর থেকে কি নতুনত্ব আর কি হতে পারে। হ্যাঁ, তো এই লুমটা আমারই স্যার কলাভবনের স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, প্রফেসর শুভাচার্য কলাভবনে স্টুডেন্ট ছিলেন, উনি এই লুমটা ঝাড়খণ্ডে নিয়ে যান এবং আমাদের কলাভবনে এক দিদি হ্যাঁ ওখানে গিয়ে প্রথম শিক্ষাদান করেছিলেন। হ্যাঁ, উনি 93 চলে আসেন, তারপর 95 থেকে আমি এটাকে

0: চালু করেছি, এখনো চলছে। ব্যাকস্টার লুমের কি প্রসেসটা কি হচ্ছে, ওনার টানার একটা ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে লুমের সমস্ত পার্টস গুলো সেটিং করা হয় দড়ি দিয়ে। দড়ি দেওয়ার পর আমার একটা প্ল্যানিং থাকে যে আমি কত কাপড় চাই। যদি যদি আমার 50 ইঞ্চি কাপড় লাগে তাহলে আমাকে টানা দিতে হবে মোটামুটি 70 ইঞ্চি। 70 ইঞ্চি যদি টানা দিতে হয় তো 70 × 1/2 = 35, ফ্রেমের মধ্যে আমাকে 35 ইঞ্চি লেন্থে আমাকে টানাটা দিতে হবে, তাহলে আমি 70 ইঞ্চি লম্বা টানা পাবো।
1: আর মূলত এটা কি সুতো দিয়ে হচ্ছে না উল দিয়ে হচ্ছে?
0: সুতো উল উভয় দিয়ে করা হয়, একটা সুতো দিয়ে টানা, সুতোটা একটা উল দিয়ে টানা, বোনার জন্য আলাদা সুতো, একটা সুতো দিয়ে পুরো টানাটা কমপ্লিট হবে। 12 ইঞ্চি 14 ইঞ্চি চড়ার এবং লম্বা আপনি মোটামুটি 130-140 ইঞ্চি লম্বা টানা একটা মেয়ে টানা কাপড় করতে পারে।
1: সংসারের কাজের ফাঁকে এই একটা নতুন কাজ শিখে স্বনির্ভর হওয়ার একটা স্বপ্ন দেখা, এই কাজ মেয়েদের একটা স্বপ্ন দেখাতে পারছে। আমি জানতে চাইবো এই কাজের কেমন, মানে জিনিসপত্রের কেমন দাম থাকছে এবং মানুষের মধ্যে সে চাহিদা কেমন হচ্ছে?
0: এই লুমের বেশি পুঁজি লাগে না, আমি প্রথমেই বলেছি, কারণ যে সুতোর দাম এখন বেড়েছে, তবু একটা মেয়ে খুব কম লাগতে এই লুম থেকে বিভিন্ন জিনিস, ছোট ছোট জিনিস তৈরি করতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে মেয়েরা নিজে স্বচ্ছায় নিজের কাজের অফ কাজ হয়ে গেল তুরন্ত ওইটা নিয়ে বসে গল্প করতে করতে ওরা কাজ করে, এবং কি আমরা তো ফ্রেন্ডশিপ ব্যান্ড রাখি পর্যন্ত করেছি।
1: তো এই কাজ নিয়ে আপনি বলছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা পৌঁছে গেছেন, বিভিন্ন মানুষের সাড়া পেয়েছেন, সেই অভিজ্ঞতার কথা যদি একটু ভাগ করে নেন।
0: আমরা তো বিভিন্ন মেলাতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের মেয়েদের যে ব্যাকস্টার লুমের তৈরি প্রোডাকশন যে জিনিস তৈরি করা হচ্ছে, আমি দিল্লিকে গেছি, দিল্লিতে ভীষণ চাহিদা হয়েছে, আমরা আসামে গেছি, ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল শান্তিনিকেতনও দেওয়া হচ্ছে, শান্তিনিকেতনে আগেও আমরা অনেক করেছি, এবারেও দেখছি শান্তিনিকেতনে ভালোই আমাদের চাহিদা সব জিনিসই, এবং বিভিন্ন রাঁচিতে খুব ভালো চাহিদা, ঝাড়খণ্ডে যেমন চাহিদা আছে তেমন অন্য স্টেটেও এই জিনিসের চাহিদা রয়েছে, মানুষ নিচ্ছে।
1: ব্যাকস্ট্রাপ লুমের কথা আমরা শান্তিনিকেতনের জিনিস হিসাবে একটু কমই জানতাম, আজকে আপনার কাছ থেকে শুনছি। ব্যাকস্ট্রাপের একটা ব্যাগ বুনতে বা এই ছোট ছোট ব্যাগও এখানে দেখতে পাচ্ছি, কেমন কি সময় লাগছে? মানে মেয়েরা তো সাধারণত সময় বার করে নেওয়াটাই তাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো, সারাদিনে সংসারের এত কাজ, তার ফাঁকে নিজের ইচ্ছে পূরণের কাজ, কেমন সময় লাগছে?
0: মেয়েরা তো বিভিন্ন রকম বাড়ির কাজ করে, তবু আমরা একটা গড় হিসেব করে দেখেছি যে কত ঘন্টার মধ্যে কত হয়, মোটামুটি 8 ঘন্টার টাইম লাগে একটা ব্যাগ কমপ্লিট করতে, 8 ঘন্টা লেগে যায়।
1: ছোটগুলো
0: তো বড় থান হয়, বড় থান কেটে আমরা ছোট ছোট টেলারিং কাটিং করি, আর একটা ছোট থান ওই করতে মোটামুটি ঘন্টা তিনেক। ছোট থানগুলো যেটা ছোট চড়া, 6 ইঞ্চি চড়া হলো, 72 ইঞ্চি লম্বা হলো, ছোট থানে টানা দিতেও কম সময়, বুনতেও কম সময়।
1: ব্যাকস্ট্র্যাপ লুম মেয়েদের বুনন, মেয়েদের স্বনির্ভরতার পথে অনেকটা এগিয়ে দিচ্ছে। এই কাজ ছড়িয়ে পড়ার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য আপনি আগামী প্রজন্মকে কিভাবে তৈরি করছেন, কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন বিভিন্ন জায়গায়?
0: আমরা তো রবীন্দ্র ভাবধারার আদর্শে অনুপ্রাণিত, তো উনিও চেয়েছিলেন যে মেয়েরা কিভাবে চিত্রকলাটাকে আরো মেয়েদেরকে, মেয়েদের মধ্যে দেওয়া সেটা সেই সৌন্দর্যবোধটাকে আরো বাড়িয়ে তোলা, যাতে মেয়েরা নিজেরাই স্বনির্ভর হয়, আরো এগিয়ে আসে, আরো বিকাশ হয়, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। এবং এখন আমার যে মেয়েরা তৈরি হয়েছে, আমি যদি না থাকি ওরা নিজেরাই সবকিছু করে নিতে পারবে, এখন তো ওরা নিজের মেয়েদেরকে শেখাচ্ছে, বৌমাদেরকে শেখাচ্ছে, ছোট ছোট বাচ্চারাও শিখে যাচ্ছে। হ্যাঁ,
1: আপনার এই হস্তশিল্প কাউকে একটা পরিচিতি দান করছে, এবং এখন এত রকম মেশিন চলে এসেছে, সেই জায়গায় হাতে বোনা হাতের কাজ অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। আপনার কাজ সম্পর্কে এমন কি প্রতিকূলতার কথা বা সেটাকে অতিক্রম করে যাওয়ার নিশ্চয়ই গল্প আছে, একটু শুনবো?
0: এর মধ্যে কি হচ্ছে, একটা জিনিস মেশিনে স্কেলটা বাড়ছে, হাতের যে নিপুণতা, হাতের যে মাধুরতা, সেটা কিন্তু আসছে না। মেয়েদের মধ্যেও এসেছে একটুখানি পয়সা বেশি আসলে ভালো হয়, বাজার একটুখানি আমরা বাধার মুখে পড়ছি, তাতে আমাদের একটুখানি ভেবেচিন্তে কাজ করতে হয় যে যে জিনিসটা করব ভালো করে করব, সেটা যেন ভালো দামে সেল হয়, সেই জিনিসের দিকে আমরা ঝুঁকছি, বেশি বেশি প্রোডাকশনের দিকে, বেশি জিনিস যেটা জমে থাকার সেই জিনিস আমরা যাচ্ছি না, যাতে মেয়েদের আর্থিক উন্নতিটা বাধার সম্মুখীন হচ্ছে। মেশিন আসাতে একটু বাধার হচ্ছে, কারণ অনেকে না ওই তার সাথে তুলনা করতে চায় যে এটা হাতে

0: এটা হাতে কি করে লাভ, এটা তো মেশিনই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মেশিনে ধরুন একটা মেয়ে 100 পিস করছে, কিন্তু 100 পিস করতে যদি 100টা মেয়ে করে, তা 100টা মেয়ে স্বনির্ভরশীল হচ্ছে।
1: আর আপনার মেয়েরা কি মানে এই নকশাগুলো, জিনিসপত্রের নকশা কি আপনার নাকি সেই নকশা?
0: মেয়েরা নিজেরাই তৈরি করে নকশা, আমরা বলি এই নকশা তোমরা তৈরি করো। ওদেরকে একটা ওয়ার্কশপ করেছিলাম বিভিন্ন রকম ডিজাইন করার জন্য, যেটা কুশনের উপর আমরা করেছিলাম, যে তোমরা নিজে ইচ্ছা ডিজাইন করো, নিজে ইচ্ছে কাপড়ে ছাপো, তারপর সেলাই করো। সেই নকশাগুলো এসেছে, আসার পর ওইগুলোই আমরা করাই ওদের হাতে। টেরা বেকা, দেখুন টেরা বেকা নকশার মধ্যে কোনো ফিনিশিং দেখতে পাবেন না। হ্যাঁ, ওদের ওদের মন থেকে যে নকশা উঠেছে সেই নকশার উপরেই কাজ করা হয়।
1: তাহলে ভাবুন তো শ্রোতাবন্ধু, শিল্পী মানুষ কিভাবে হয়ে ওঠে? যারা বড় বড় এক্সিবিশন করছে তারাই কি শিল্পী? যে মনের আনন্দে ছবি আঁকছে, কোনো একটা সৃষ্টির আনন্দে সৃষ্টি করছে, তারাও তো একটা শিল্পের নতুন সংজ্ঞা তৈরি করছে। অনেক ধন্যবাদ দিদি, আপনার সঙ্গে কথা বলে অনেক নতুন দিক আমরা জানতে পারলাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম। আপনার কাজ আরও শ্রীবৃদ্ধি হোক, এগিয়ে যাক। আপনি আর যদি আপনার আমার শ্রোতা বন্ধুদের কিছু বলতে চান?
0: আমারও খুব ভালো লাগছে যে আমার মেয়েদের যে কাজ করছে সেই কাজের একটা প্রকাশ সবার কাছে ধরার একটা সুযোগ, সেই জন্য দিদিকে বহু ধন্যবাদ। আর আমি চাইব যদি এই ধরনের মহিলারা আরো এগিয়ে আসেন, তাহলে এই কাজটা আরো বিকাশ হয়, মেয়েরা নিজে স্বনির্ভরত হয়, বাজার আছে, বাজার থাকবে। হ্যাঁ, সবাই মিলে যদি এই কাজটাকে আরো প্রোৎসাহিত মেয়েদেরকে করা হয় আরো ভালো হবে।
1: আর আপনি আপনারা তো প্রশিক্ষণ দেন, আপনি যদি আপনার যোগাযোগ মাধ্যমটা আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন, তাহলে যদি কোনো মেয়ে উৎসাহ বোধ করে আপনার সঙ্গে যোগাযোগ করে তারা শিখতে পারবে, তাদের একটা নতুন দিক খুলে যাবে।
0: আমার যে প্রশিক্ষণের নাম হচ্ছে শিল্পায়ন, আর আমার মোবাইল নাম্বার 8271912264। আমার নাম লক্ষ্মী দে।
1: শ্রোতা বন্ধু, শিল্প প্রাঙ্গণে হস্তশিল্পী লক্ষ্মী দি জানালেন ব্যাকস্ট্যাপ লুম শিখে কিভাবে মেয়েরা স্বনির্ভর হয়ে উঠছে। আসলে আমাদের জীবনের প্রশ্নগুলোর উত্তর আমাদের হাতের কাছেই থাকে, এই যেমন পড়ে থাকা সুতো কিংবা উল, তা দিয়ে আমরা নিজেদের মনের নকশাকে ফুটিয়ে তুলতে পারি, তেমন জীবনকেও আঁকতে পারি নতুন নকশায়। স্বনির্ভরতা, হাতে দুটো পয়সা থাকা, নিজের পায়ের তলার মাটিটুকু শক্ত করা, নিজের সব ইচ্ছে পূরণের ভার নিজে তুলে নেওয়া, এই বিকল্প পথে উপার্জনের স্বপ্ন দেখাচ্ছে ব্যাকস্ট্যাপ লুম শিল্প। আপনাদের মনে করিয়ে দিই, রবীন্দ্রনাথও চেয়েছিলেন যে গ্রামের মেয়েদের উন্নয়নের জন্য এই ব্যাকস্ট্যাপ লুম শিল্পকে সবার মধ্যে ছড়িয়ে দিতে। শিল্প প্রাঙ্গণে আজ এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি তৃষিতা মুখোপাধ্যায়।
2: আজ শিল্প প্রাঙ্গণ এই পর্যন্ত।

0: এতক্ষণ শুনলেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ, গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বা দে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

ব্রহ্মগীতিতে আজকে প্রথম শিল্পী শ্যামল মিত্র এবং সম্প্রদায়, এ গানের গীতিকার দিলীপ বিশ্বাস, সুরকার অলোকনাথ দে।

শুনছেন রমগীতে, রমগীতিতে এবারের শিল্পী বাসন্তী দাশগুপ্ত। এ গানের গীতিকার গোপাল দাশগুপ্ত, সুরকারও গোপাল দাশগুপ্ত, শিল্পী বাসন্তী দাশগুপ্ত।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন রম্যগীতি। রম্যগীতিতে এবারের শিল্পী অমলেন্দু বিকাশ করচৌধুরী।

শুনছেন রম্যগীতি, রম্যগীতিতে পরের শিল্পী ফিরোজা বেগম, এ গানের গীতিকার প্রণব রায়, সুরকার কমল দাশগুপ্ত, শিল্পী ফিরোজা বেগম।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন রম্যগীতি। রম্যগীতিতে এবারে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

রিটিউন করেছেন আকাশবাণী মৈত্রী। শুনছেন রম্যগীতে, রম্যগীতে এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

শুনছেন ব্রহ্মগীতি। ব্রহ্মগীতিতে আজকের পরবর্তী শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, এ গানের গীতিকার শান্তি ভট্টাচার্য, সুরকার অনুপম ঘটক, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

রম্যগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী।

আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছ, উত্তরটা তুমি নিশ্চয়ই বলবে যে হ্যাঁ, আমি শুনেছি। কেন শুনব না? পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই শেক্সপিয়ারকে সাহেবদের দেশে গিয়ে সাহেবদের ভাষাতেই টেক্কা দিয়েছিলেন কোন বাঙালি, তাহলে হয়তো আজকের প্রজন্মের বা আজকের আমাদের মধ্যে অনেকেই আছে যারা একটু সময় নেবে উত্তরটা দেবার জন্য। সেই নামটা আমি বলে দিই, সেই নামটা হলো অধ্যাপক সুবোধচন্দ্র সেনগুপ্ত। চলো, আজ কোনো লাইব্রেরির ধুলোবালি মাখা মোটা খাতার শক্ত খটমটে ভাষায় নয়, বরং রূপকথার মতো কোনো এক আশ্চর্য ভাষায় তোমার সাথে গল্প করি। এমন একজন মানুষের গল্প আজকে বলবো যিনি কোনো দিন নিজের বাঙালি পরিচয়টা বিসর্জন দেননি, অথচ যার পাণ্ডিত্যের সামনে ইংল্যান্ডের বড় বড় লর্ড এবং অক্সফোর্ডের সাহেবরা মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। তিনি আমাদের বাংলার এক পরম শ্রদ্ধেয় অধ্যাপক সুবোধচন্দ্র সেনগুপ্ত। আজ থেকে অনেক বছর পরের কথা একবার ভাবো বন্ধু, চারিদিকের রোবট, এআই আর কৃত্রিম বুদ্ধিমত্তার ছড়াছড়ি, মানুষ প্রযুক্তির চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। কিন্তু এই চরম আধুনিকতার যুগেও যদি আমরা একটু থমকে দাঁড়াই আর কলকাতার গোলদিঘির পার কিংবা কফি হাউসের ধোঁয়া ওঠা আড্ডায় কান পাতি, তবে একটা চেনা নাম আজও আমরা শুনতে পাব। সেই নামটি হল অধ্যাপক সুবোধচন্দ্র সেনগুপ্ত। তবে গল্পের শুরুটা কিন্তু কলকাতায় নয়, ওপার বাংলায়। সালটা 1903, মাসের হিসাবে জুন মাসের 27 তারিখ, বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বানারি নামের একটি ছোট্ট ছায়া সুনিবির গ্রামে জন্ম নিলেন এক শিশু, বাবা উমেশচন্দ্র সেনগুপ্ত আর মা চারুবালা দেবী আদর করে ছেলের নাম রাখলেন সুবোধ। সেই সুবোধের গল্প আরও তোমাকে জানাবো, তবে তার আগে শুনে নেব একটা গান। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে তোমার জন্য থাকছে আজকের প্রথম গান।

শুনলাম একটা সুন্দর গান, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনলাম একটা গান। তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি মনীষা। কথা হচ্ছে অধ্যাপক সুবোধচন্দ্র সেনগুপ্তকে নিয়ে। আজকে তাঁর জন্মদিন। তখনকার দিনে বিক্রমপুর অঞ্চলটা ছিল বিদ্যে বুদ্ধির খনি। ওখানকার মাটি থেকেই জন্ম নিয়েছেন জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানী। ছোট্ট সুবোধও ছোটবেলা থেকেই ছিলেন দারুণ মেধাবী, তবে পড়াশোনার বইয়ে মুখ খুঁজে থাকা চশমা পরা গম্ভীর ছেলে তিনি একেবারেই ছিলেন না। পদ্মার হাওয়া গায়ে মেখে বন্ধুদের সঙ্গে হইচই করে আম গাছে ঢিল মেরে তার শৈশব কেটেছিল। কিন্তু একটা জিনিস তার রক্তের মধ্যে ছিল, তা হলো জিদ এবং একাগ্রতা। একবার যেটা জানবেন বলে ঠিক করতেন সেটা শেষ না দেখে ছাড়তেন না। গ্রামের স্কুলেই তার পড়াশোনার হাতেখড়ি হয়। তখনকার তিনি বাংলাদেশে নদী নালা খালের ওপর দিয়ে নৌকায় করে স্কুলে যাওয়া ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই রোমাঞ্চ বুকে নিয়েই সুবোধবাবু বড় হতে লাগলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যদি পৃথিবীকে জানতে হয় তবে শিক্ষার আলো দরকার, আর সেই আলোর সন্ধানেই একদিন তিনি চলে এলেন কলকাতায়। কলকাতা তখন এক অন্য শহর। ট্রামের ঘণ্টা বাজছে, রাস্তায় বাবুরা ফিটন গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন, আর কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলো থেকে ভেসে আসছে নতুন বইয়ের গন্ধ। সুবোধবাবু এসে ভর্তি হলেন বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রেসিডেন্সি কলেজে। সেখানে পা রাখতেই তার সামনে যেন এক নতুন জাদুর দুনিয়া খুলে গেল। লাইব্রেরি সারি সারি আলমারিতে সাজানো শেক্সপিয়ার, মিল্টন, শেলি, কিটসের কবিতা আর নাটক। সুবোধবাবু যেন গোগ্রাসে গিলতে লাগলেন সেই সব বই। ইংরাজি ভাষাটা তার এত ভালো লেগে গেল যে তিনি দিন রাত সেই ভাষার রস আস্বাদন করতে লাগলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি যখন ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বিএ এমএ পাশ করলেন, তখন বিশ্ববিদ্যালয়ের সাহেব অধ্যাপকরাও বুঝে গিয়েছিলেন যে এই ছেলে সাধারণ নয়। এরপর তিনি পেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানজনক বৃত্তি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ। এই বৃত্তি পাওয়া মানেই কিন্তু কলকাতার তখনকার দিনে লটারি পাওয়ার চেয়েও অনেক বড় ব্যাপার। পণ্ডিত মহলে সুবোধচন্দ্রের নাম ছড়িয়ে পড়তে শুরু করল। পড়াশোনা শেষ করে সুবোধবাবু বেছে নিলেন শিক্ষকতার জগৎ।

কারণ তিনি জানতেন যে নিজের ভেতরের জ্ঞানকে যদি দশজনের মধ্যে ছড়িয়ে দেওয়া না যায় তবে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। তিনি একে একে পড়িয়েছেন দিল্লির হিন্দু কলেজে, বাংলাদেশের চট্টগ্রাম কলেজে এবং রাজশাহী কলেজে, কিন্তু তার জীবনের সবচেয়ে সোনালী সময় কিন্তু তিনি কাটিয়েছেন তার নিজের জায়গায়, প্রেসিডেন্সি কলেজে এবং পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মনে করো ১৯৫০ বা ষাটের দশকের একটা ক্লাসরুম, বাইরে কলকাতার চীনা কোলাহল, আর ঘরের ভেতরে বসে আছে একজন তরুণ তরুণী। ক্লাসে ঢুকলেন একজন ভদ্রলোক, পরনে ধুতি, ইস্ত্রি করা সাদা ফুলহাতা পাঞ্জাবি, পায়ে চটি জুতো, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে কোনো বই নেই, কোনো নোটবুক নেই। তিনি এসে টেবিলের সামনে দাঁড়ালেন। তারপর যখন তিনি বলতে শুরু করলেন, ক্লাসরুমের চারিদিকে দেওয়ালগুলো যেন ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেল। সুবোধবাবু যখন শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের সংলাপ বলতেন, তখন ছাত্রদের মনে হতো তারা কলকাতার ক্লাসরুমেই নেই, তারা চলে গেছে ডেনমার্কের এক প্রাচীন রাজপ্রাসাদে, যেখানে এক যুবরাজ তলোয়ার হাতে দাঁড়িয়ে নিজের বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে। আবার যখন তিনি ম্যাকবেথ পড়াতেন, তখন মনে হতো ক্লাসের কোন থেকেই বুঝি তিনজন ডাইনি ফিসফিস করে গাইছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড দ্য ফাউল ইজ দ্য ফেয়ার। তিনি কোনোদিন শুধুমাত্র পরীক্ষার পাশের জন্য পড়াতেন না, তিনি বলতেন যে সাহিত্য হল মানুষের মনকে চেনার আয়না। নাটক বা কবিতা পড়ে যদি মানুষের সুখ দুঃখটা নাই বুঝতে পারলে তবে ওই ডিগ্রি দিয়ে কি হবে। তার ক্লাসে ছাত্ররা শুধু ইংরেজি শিখত না, তারা মানুষের মতো মানুষ হতে শিখত। তিনি জীবন বোধের শিক্ষা দিতেন। তার জীবনের আরো অজানা গল্প তোমাকে বলবো, কিন্তু একটা কথা বলো তো বন্ধু, জুন মাস মানেই কিন্তু আমাদের কাছে বর্ষাকাল, তাই গল্প আর মেঘলা দিন যদি একসঙ্গে মিলেমিশে যায় তাহলে কেমন হবে? জানি তোমার উত্তরটা, তুমি নিশ্চয়ই বলছো দারুণ হবে, তাহলে সেই রকমই একটা কোনো গান শুনে নি। এবারে শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা, শুনতে থাকো।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে ইতি মৃণালিনী সিনেমা থেকে শুনলাম একটা সুন্দর গান। এবারে আসা যাক সেই আসল ঘটনায়, যা কিনা শুভচন্দ্রকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। সময়টা বিংশ শতকের মাঝামাঝি। ইংরেজরা ভারত শাসন করে চলে গেছে ঠিকই, কিন্তু তাদের মনের অহংকারটা তখনও যায়নি। তারা ভাবত যে আমরা চলে এসেছি, এখন ভারতীয়রা ইংরেজি ভাষাটাই হয়তো ভুলে যাবে। শেক্সপিয়ার, ও তো আমাদের ঘরের কবি, ওসব জটিল নাটক বোঝার ক্ষমতা কি আর সেই কালো চামড়ার মানুষদের আছে? সুবোধবাবু এই অহংকারটা মেনে নিতে পারেননি। তিনি নিজের স্টাডি রুমে বসে টেবিল ল্যাম্পের আলোয় রাতের পর রাত জেগে একটা বই লিখতে শুরু করলেন। বইটার নাম দিলেন শেক্সপিয়ারিয়ান কমেডি। কমেডি মানে আমরা কি ভাবি? কমেডি মানে আমরা ভাবি যে শুধুই হয়তো মজার কিছু বিষয় বা হাসির নাটক। কিন্তু সুবোধবাবু দেখালেন শেক্সপিয়ারের এই হাসির আড়ালে কত বড় জীবন দর্শন লুকিয়ে রয়েছে, মানুষের মনের কত জটিল মনস্তত্ত্ব লুকিয়ে আছে। বইটা লেখা শেষ হওয়ার পরে তিনি সেটা পাঠিয়ে দিলেন ইংল্যান্ডের

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেসে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস হল পৃথিবীর সবচেয়ে নামি প্রকাশনা সংস্থা। সেখানে বই ছাপা হওয়া মানে চাঁদে যাওয়ার মতো অবস্থা। বইয়ের পাণ্ডুলিপিটা যখন অক্সফোর্ডের বড় বড় সাহেব পণ্ডিতদের টেবিলে পৌঁছাল, তারা প্রথমে একটু বাঁকা চোখে তাকিয়েছিল। এক বাঙালি লিখেছে শেক্সপিয়ারকে নিয়ে, দেখি কি লিখেছে। কিন্তু বইয়ের পাতা উল্টাতেই সাহেবদের মুখের হাসি কোথাও যেন মিলিয়ে গেল। তারা স্তম্ভিত হয়ে গেল। তারা দেখল যে শেক্সপিয়ারকে নিয়ে তার এত বছর ধরে যা যা ভেবেছে বা তার লেখার যা যা উৎস তারা খুঁজে বার করেছে, সুদূর কলকাতার এক বাঙালি অধ্যাপক তার এমন সব নতুন ব্যাখ্যা দিয়েছেন যা কিনা ইংল্যান্ডের কোনো পণ্ডিতের মাথাতেও আসেনি। 1950 সালে অক্সফোর্ড থেকে রাজকীয়ভাবে প্রকাশিত হল সেই বই। রাতারাতি পুরো বিশ্বে হইচই পড়ে গেল। ইংল্যান্ড, আমেরিকা, জার্মানির বিশ্ববিদ্যালয় থেকে চিঠি আসতে লাগলো সুবোধবাবুর কাছে। সাহেবরা এক বাক্যে স্বীকার করলেন যে শেক্সপিয়ারের হাসির নাটককে যদি সত্যি বুঝতে হয় তবে কলকাতার এই সুবোধবাবুর লেখা বইটা পড়তেই হবে। তবে এখানেই কিন্তু থেমে থাকেননি তিনি, একের পর এক বই লিখে গেছেন। লিখেছেন শেক্সপিয়ার্স হিস্টোরিক্যাল প্লেস, যেটা 1968 সালে প্রকাশিত হয়েছিল, এবং তারপরে লিখেছেন দ্য অ্যাসপেক্ট অফ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, যেটা 1972 সালে প্রকাশিত হয়। এই তিনটি বই আজও পৃথিবীর যে কোনো প্রান্তের শেক্সপিয়ার গবেষকদের জন্য বাইবেলের মতো পবিত্র বলে মনে করা হয়। সুবোধবাবু প্রমাণ করে দিলেন মেধা আর জ্ঞান থাকলে গায়ের রং বা ভৌগোলিক সীমানা কোনো বাধা হতে পারে না। অনেকেই আবার মনে করেন যে যিনি দিনরাত ইংরেজি সাহিত্যকে নিয়ে এত ভেবেছেন তিনি বোধহয় নিজের ভাষা বা নিজের বাংলা ভাষা, নিজের দেশের সংস্কৃতিকে ভুলেই গেছেন। কিন্তু সুবোধবাবুর ক্ষেত্রে ব্যাপারটা ছিল সম্পূর্ণ উল্টো। তিনি বিশ্বাস করতেন যে নিজের মায়ের ভাষাকে যে ভালোবাসতে পারে না, সে পৃথিবীর কোনো ভাষাকেই কোনোদিন সম্মান করতে পারবে না। তিনি ইংরেজি পড়াশোনার পাশাপাশি তিনি মন দিয়েছিলেন বাংলা সাহিত্যের রস আস্বাদনেও। তিনি আমাদের দেশের তিনজন শ্রেষ্ঠ সাহিত্যিককে নিয়ে অসাধারণ সমস্ত সমালোচনামূলক বই লিখেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি লিখেছেন। রবীন্দ্রনাথকে নিয়ে তার লেখা বই দ্য গ্রেট সেন্টিনিয়াল, আ স্টাডি অফ রবীন্দ্রনাথ টেগর, এবং শরৎচন্দ্রকে নিয়ে তিনি লিখেছেন শরৎচন্দ্র মেন অ্যান্ড আর্টিস্ট। এই বইগুলো পড়লে বোঝা যায় তিনি কতটা ভালোবাসতেন নিজের দেশের সাহিত্যকে। তিনি রবীন্দ্রনাথের কবিতার আধ্যাত্মিকতা যেমন বুঝতেন, তেমনি শরৎচন্দ্রের উপন্যাসের সাধারণ মানুষের দুঃখ কষ্টকেও নিজের হৃদয়ে অনুভব করতে পারতেন। আজকের দিনেও বাংলায় প্রতিটি শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে বইয়ের আলমারিতে একটা মোটা লাল বা নীল রঙের বই দেখতে পাওয়া যায়। বইটার নাম সংসদ বাঙালি চরিতাভিধান। আমাদের বাংলার কোনো মনীষী কবে জন্মেছেন, কি কাজ করেছেন, তার সমস্ত নিখুঁত তথ্য ওই একটা বইতে পাওয়া যায়। কিন্তু আমরা কজন জানি যে এই অমূল্য সম্পদটি তৈরি করার পিছনে সবচেয়ে বড় অবদান কার ছিল? হ্যাঁ, তিনিই ছিলেন আমাদের সুবোধচন্দ্র সেনগুপ্ত, সাহিত্য সংসদ প্রকাশনা সংস্থার প্রধান উপদেষ্টা। এবং সম্পাদক হিসাবে তিনি বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে বাংলার হাজার বছরের গুণী মানুষদের জীবনী এক সুতোয় গেঁথেছিলেন। আজ আমরা যে খুব সহজে যে কোনো ঐতিহাসিক বাঙালি তথ্যকে এক ক্লিকে বা খুব তাড়াতাড়ি পেয়ে যাই, সেটা কিন্তু

তার জন্যই। তবে কি জানো তো বন্ধু, সময় তা নিজের নিয়মে বয়ে চলে। সুবোধবাবু 1998 সালের 3রা ডিসেম্বর 95 বছর বয়সে কলকাতার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার রেখে যাওয়া আলো কি নিভে গেছে? একদমই না। আমাদের মধ্যে তা এখনও রয়ে গেছে, এবং যতদিন আমরা বাংলাকে ভালোবাসবো, সাহিত্যকে ভালোবাসবো, পড়াশোনাকে ভালোবাসবো, ততদিন তিনি আমাদের মধ্যে থেকেও যাবেন। তবে ঘড়ির সময় আমাকে জানান দিচ্ছে যে আজকের গল্পের সময় প্রায় শেষের দিকে। তবে এভাবেই গল্প হোক আমাদের আবারও নতুন কোনো দিনে। রূপঙ্কর বাগচির কণ্ঠে তোমার জন্য রইল আজকের অল্প অল্প গল্পকথার শেষ গান। তোমার সঙ্গে এতক্ষণ ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি মনীষা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজকের নাটক অভিশপ্ত অভিসার, রচনা সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুব্রত মজুমদার। আজকের নাটক।

0: অভিশপ্ত অভিসার।
1: নাটক অভিশপ্ত অভিসার, কাহিনী সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুব্রত মজুমদার। নাটক অভিশপ্ত অভিসার।
2: তুমি আর তোমার কথা রাখুনি, এত দেরি করে পার্টিতে এলে কেন? কখন থেকে তোমায় খুঁজছি আমি?
3: সুমিতা, আর চিন্তা তুমি করো না প্লিজ।
2: তুমি তুমি বারণ করবার কে গ্যানেরি? তুমি কি আমার পতি দেবতা?

0: এই তোমার ঘরে ফেরার সময় হলো? কত রাত হয়েছে জানো?
1: কত রাত রে, সবই তো কলির সন্ধে।
0: এসো ভেতরে এসো। আজ ড্রিঙ্ক করে এসেছো?
1: মহাভারত অশুদ্ধ হলো বুঝি? কোন পার্টিতে মদের বদলে লস্যি সার্ভ করে তা কি তুমি জানো মাই ডিয়ার?
0: রোজ রোজ তোমার এইভাবে পার্টিতে যাওয়া দরকারই বাকি? তুমি জানো আমি এসব পছন্দ করি না।
1: স্বামিত্বের অধিকার তা আমার দরকার, তুমি কে বুঝবে মাই হাজবেন্ড? তোমার কাছে তো জীবন মানে একটা কুয়ো। ইয়েস এন্ড ইউ আর এ কুয়োর ব্যাং।
0: সুমিতা প্লিজ, বাবলু এখনো জেগে আছে, একটু আগেই তোমার কথা জিজ্ঞেস করছিল।
1: বাবলু?
0: হ্যাঁ বাবলু, আমাদের একমাত্র ছেলের কথা ভেবেও কি তুমি নিজেকে সংযত করতে পারো না? তুমি না মা, এভাবে রাতের পর রাত।
1: মামা, ওই বস্তা পচা কথাগুলো তোমার মুখে আমি অনেক শুনেছি। জীবনে জীবনে তুমি আমায় কি দিয়েছো?
0: সুমিতা,
1: ভুল করেছিলাম।
0: ভুল তুমি এখন করছো সুমিতা। সুমি, তুমি কি ভুলে গেছো সেই দিনগুলোর কথা? একদিন তো আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম।
1: জানো আজ সকাল থেকে কতবার তোমায় আমি ফোন করেছি, যতবার রিং করি শুনি তুমি নেই।
0: আজ ভীষণ কাজের চাপ ছিল যে, জানো আজ একটা মস্ত অর্ডার বুক হলো। এবার একেবারে ফরেন এক্সপোর্ট।
1: শুধু কাজ আর কাজ। আচ্ছা সমীর, বিয়ের পর তাহলে তো তুমি আমার দিকে ফিরেই তাকাবে না?
0: একেবারে ঠিক উল্টো।
1: মানে?
0: মানে আমরা দুজনা স্বর্গ খেলনা গরিবনা ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসুর রাত্রি রচিব না মোরা প্রিয়ে।
1: এনাফ এনাফ শুনি, তুমি তুমি বরং এবার চায়ের ব্যবসা ছেড়ে কবিতা লিখতে শুরু করো।
0: লিখবই তো, নিশ্চয়ই লিখবো। তবে আমার কবিতার প্রধান অনুপ্রেরণা হবে আমার প্রিয়া সুমিতা বিশ্বাস। হ্যাঁ,

0: খেয়ে কি সুমিতা, তুমি কাঁদছ? হ্যাঁ সুমি,
1: যাও যাও তুমি আমার সামনে থেকে। আমি আমি ভুল করেছিলাম, কি চেয়েছিলাম আর কি পেয়েছি জীবনে আমি, অভিশাপ। সারা জীবনটাই আমার অভিশাপ।
0: সুমিতা, সুমিতা।

0: Hello. Goenda Doctor. Homicide Squad. Inspector Deepak Basu bolchi. Ke? Sub Inspector Timit Dash. Koda theke? Muchipara Thanar Okrut Dotto Road. Khun. Sundari Juboti. Flat number bolun. Acha acha ami jacchi. Ha eke khuli berobo. Shiv Pujan.
1: Ji sahab.
0: Sahab Inspector Nikhil Palko salam do.
1: Ji sahab.
0: Dindupure flat er modhe khun.
1: Sir.
0: Nikhil, investigation box ar puro team ready kore. Ekhuni beruto hobe.
1: Kothay sir?
0: Muchipara Thanar Okrut Dotto Road. এক ভদ্রমহিলা তার ফ্ল্যাটে খুন হয়েছে। কুইক কুইক নিখিল।
1: ইয়েস স্যার।
2: স্যার এসে পড়েছেন স্যার, আপনার অপেক্ষাই করছিলাম।
0: ডেড বডিটা কোথায় তিমির বাবু?
2: ডেড বডি স্যার ওই ফ্ল্যাটের বেডরুমে। আসুন স্যার আসুন, এদিকে। হ্যাঁ হ্যাঁ এদিকটা এদিকটা।
0: দারুণ সাজানো ফ্ল্যাট তো, দামি দামি ফার্নিচার। ফ্ল্যাটের মালিক কি করেন তিমির বাবু?
2: বেশ অবস্থাপন্ন। শুনলাম আসামে একটা চা বাগানের মালিকানা আছে, শিয়ালদায় বিরাট চায়ের দোকান। হ্যাঁ এদিকে স্যার, ওই দেখুন।
3: মাই গুডনেস,
4: বিভৎস দৃশ্য। খাটের উপর চিত হয়ে পড়ে রয়েছে ভদ্রমহিলার মৃতদেহ।
0: ভদ্রমহিলা অপূর্ব সুন্দরী।
2: খুন করার আগে ওর উপর পাশবিক অত্যাচার করা হয়েছে স্যার।
0: তাই মনে হয়। চোখ দুটো বিস্ফারিত, ঠোঁটের ফাঁকে রক্ত জমাট বেঁধে রয়েছে। তিমির বাবু, ডেথ ক্লাচে কিছু একটা ধরা রয়েছে মনে হচ্ছে।
2: হ্যাঁ স্যার।
0: নিখিল
1: বলুন স্যার।
0: তুমি চটপট ফটোগ্রাফকে বলো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ডেড বডির কয়েকটা ছবি তুলে ফেলুক, আর তুমি প্ল্যান মেকারকে দিয়ে সিন অফ ক্রাইমের কয়েকটা স্কেচ তৈরি করে ফেলো।
1: ওকে স্যার।
0: তিমির বাবু, আপনি ততক্ষণ ব্যাপারটা কি বুঝেছেন বলুন, এই খুনের মোটিভটা কি মনে করছেন?
2: এখনো ঠিক বোঝা যাচ্ছে না স্যার, তবে খুনি খুন করার আগেই মহিলার সঙ্গে ডাইনিং টেবিলে বসে দিব্যি খাওয়া দাওয়া করেছিল। ডাইনিং টেবিলের উপর দু সেট এটো থালা গ্লাস রয়েছে।
0: দেন ইটস এ ক্লু। চলুন দেখি।
2: এদিকে স্যার, এই দেখুন স্যার, এখনো থালায় দু চারটে ভাতের কণা রয়েছে।
0: নিখিল শোনো, এই গ্লাস দুটোর গায়ে আঙুলের ছাপ আছে কিনা দেখো, ফরেন্সিক কে বলো তুলে নিতে।
1: ইয়েস স্যার।
0: তিমির বাবু, এবার বলুন খুনের খবর আপনাকে কে দিল?
2: এই এর পাশের ফ্ল্যাটের এক ভদ্রমহিলা থানায় ফোন করেছিলেন স্যার। এ ফ্ল্যাটের মালিক নাকি কদিন যাবত কলকাতায় নেই।
0: আচ্ছা।
2: বাড়িতে তার স্ত্রী একা আর 7-8 বছর একটি ছেলে। ছেলেটি আজ বিকেলে স্কুল থেকে ফিরে দেখে ফ্ল্যাটের দরজা তালা ঝুলছে। ছেলেটি বেশ কিছুক্ষণ ওই ভদ্রমহিলার কাছে বসে অপেক্ষা করে, কিন্তু মা ফিরছে না দেখে কাঁদতে শুরু করে। ভদ্রমহিলা তখন ব্যাপারটা সন্দেহজনক মনে করে এই থানায় ফোন করে।
0: আর সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আপনারা এসে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন, তাই তো?
2: হ্যাঁ স্যার। তবে

0: তুমি ভাবে সবে মনে হচ্ছে মার্ডারটা নট ফর গেইন, চুরি ডাকাতির উদ্দেশ্য খুনি ছিল না, ঘরের একটা জিনিসও তছনছ হয়নি।
1: সম্ভবত শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে।
0: বুঝুন কি সাংঘাতিক খুনি স্যার, দুপুর বেলা ফ্ল্যাটে ঢুকে ডাইনিং টেবিলে একসঙ্গে বসে লাঞ্চ সারলো, তারপর খুন করে চলে গেল।
1: কোল্ড ব্লাডেড মার্ডারার
2: স্যার।
1: কি খবর নিখিল?
2: দুটো গ্লাসে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে স্যার, ফরেন্সিক এক্সপার্ট তা তুলে নিয়েছে।
1: গুড, সবকিছু তুমি ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাও আর ডেড বডিটা ইনকোয়েস্ট করে নিয়ে মর্গে পাঠাবার ব্যবস্থা করো।
2: রাইট স্যার।
1: তিমির বাবু, এবার চলুন আমরা আশপাশের লোকজনের সঙ্গে একটু কথা বলি। আপনি মুচিপাড়া থানায় ফোন করে খুনের খবরটা দিয়েছিলেন,
3: তখন তো ঠিক খুন বলে জানতাম না ইন্সপেক্টর বাসু।
1: তা ঠিক। আচ্ছা মিসেস
3: সেন, মিসেস অনিতা সেন।
1: থ্যাংক ইউ মিসেস সেন। এবার বলুন ব্যাপারটা আপনার অস্বাভাবিক মনে হয়েছিল কেন?
3: ব্যাপারটা পুরোপুরি অস্বাভাবিক তাই,
1: একটু যদি খুলে বলেন। আই নিড ইউ হেল্প।
3: সুমিতার স্বামী দিন কয়েক হলো কলকাতার বাইরে গেছেন শুনেছিলাম। ওর ছেলে কলকাতার একটি নাম করা স্কুলে পড়ে। দুপুর বেলাটা সুমিতা ফ্ল্যাটে একাই থাকতো।
1: ওয়েট ওয়েট ওয়েট, দেবীর বাবু, ওই সুমিতা দেবীর ফ্ল্যাটে অন্য কোন কাজের লোকজন?
0: হ্যাঁ, সে খোঁজ নিয়েছি স্যার।
1: বেশ,
0: কাজের লোক বলতে ফ্ল্যাটে এক বামুন্দি আর এই ঠিকেজি মানদা, তা তারা কাজকর্ম সেরে দুপুরের আগেই চলে যায়।
1: তাদের স্টেটমেন্ট নোট করেছেন?
0: হ্যাঁ স্যার।
1: বেশ মিসেস সেন, এবার আপনি বলুন।
3: রোজই দেখে বাবলু স্কুলে যায় ফিরে আসে, আজ বাবলু স্কুল থেকে ফিরে দেখলো ফ্ল্যাটে তালা ঝুলছে।
1: তালা?
3: হ্যাঁ, ব্যাপারটা তো এই অবস্থা নিশ্চয়ই স্বাভাবিক নয়, তবু বাবলু পাশের ফ্ল্যাটে আমার কাছে এসে অনেকক্ষণ অপেক্ষা করলো, তারপর কাঁদতে শুরু করলো, তখন বাধ্য হয়ে।
1: বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা মিসেস সেন
3: বলুন,
1: আপনি তো মৃতা সুমিতা দেবীর যাকে বলে নেক্সট ডোর নেবার, তাই না? সুমিতা দেবীর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা কেমন ছিল? আই মিন তার ফ্ল্যাটে আপনি যেতেন?
3: ওর মতো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা আমার কোনোদিনই ছিল না। আর ফ্ল্যাটে যাওয়ার কথা বলছেন?
1: বলুন বলুন মিসেস সেন। হ্যাঁ, ইনভেস্টিগেশনে এসব জানা আমাদের দরকার।
3: মানে শেষবার ওর ফ্ল্যাটে গিয়েছিলাম গত দুমাস আগে।
1: দুমাস আগে?
3: হ্যাঁ, সেদিন দুপুরবেলা হঠাৎ একটা আর্জেন্ট টেলিফোন করার দরকার পড়েছিল, ভাবলাম সুমিতার ফ্ল্যাটে গিয়ে ফোনটা সেরে আসি। সে সময় ও একাই থাকে জানতাম।
1: তারপর?
3: ফ্ল্যাটের দরজাটা বাইরে থেকে ভেজানো ছিল, তাই কলিং বেল না বাজিয়ে ঢুকে পড়লাম। পাশের ঘরটাই সুমিতার বেডরুম, ডাকতে যাব হঠাৎ বেডরুম থেকে পুরুষ আর নারী কণ্ঠস্বর ভেসে এলো। এই খুব তো সাহস দেখছি, এই সময় যদি আমার হাজবেন্ড এসে পড়ে মুখোমুখি দাঁড়াতে পারবে?
4: হোয়াই নট, সঙ্গে সঙ্গে কোমর বন্ধ থেকে তলোয়ার বার করে সমীর বাবুর সামনে দাঁড়িয়ে বলবো, এই নারী আমার প্রাণেশ্বরী, একে ঘরে বন্দি করে রাখার কোনো অধিকার আপনার নেই সমীর বাবু।
5: তোমাদের মতন পুরুষদের কত সাহস আমার জানা আছে, তোমরা শুধু পারো লুকিয়ে প্রেম করতে, আর ধরা পড়ে গেলে।
4: আমি তেমন নই।
5: কে? কে ওখানে?
3: একে আপনি? অনিতা দি?
5: হ্যাঁ, মানে একটা ফোন করার দরকার ছিল ভেবেছিলাম, এ সময় তুমি একাই আছো।
3: মিথ্যে কথা বলুন, বলুন কে আপনাকে পাঠিয়েছে আমার পেছনে স্পাইং করতে, বলুন। হ্যাঁ হ্যাঁ, স্পাইং।
5: স্পাইং?
3: হ্যাঁ হ্যাঁ।
5: কি বলছো তুমি?
3: আর নেকা সাজবেন না অনিতাদি, ভেবেছেন আমি আমি কিছু বুঝি না? না
5: কি বোঝো বলো?
3: আপনার মতো মেয়েরা বাইরে পরম সতী, কিন্তু ভেতরে ভেতরে
5: সুমিতা।
3: চুপ করো, সত্যি কথা বড্ড গায়ে লাগে, তাই না? যান, চলে যান এখান থেকে। আর কোনোদিন যদি আমার ফ্ল্যাটে আপনি ঢুকে আড়ি পাতবার চেষ্টা করেন,
5: সুমিতা
3: সুমিতা তুমি একটি ইতর, কিন্তু কিন্তু আমি আপনার মতো ভণ্ড নই। আমি আমি জানি

0: আপনাকে আমার পেছনে লাগিয়েছে। বাট আই কেয়ার এ লিটল, আমি গ্রাহ্য করি না, বুঝেছেন? আমি গ্রাহ্য করি না। আপনি চলে যান, চলে যান এখান থেকে, যান।
1: সেই দিনই শেষবার ইন্সপেক্টর বাসু, আর কোনোদিনই আমি ওদের ফ্ল্যাটে যাইনি।
2: আচ্ছা, আপনি সেদিন দুপুরে সুমিতা দেবীর বেডরুমে যে পুরুষটিকে দেখেছিলেন তাকে আপনি চেনেন মিসেস সেন?
1: না, চেনার আগ্রহ ছিল না।
2: আর একটা কথা, কিছু মনে করবেন না, সুমিতা দেবীর এই সন্দেহের কি কোনো কারণ ছিল যে কেউ আপনাকে দিয়ে স্পাইং করাতেই?
1: মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এটা জেলাসি, নিজেকে বড্ড বেশি সুন্দরী ভাবত সুমিতা। আসলে ও ছিল একটা বোকা, আর তাই চরম খেসারত দিতে হলো ওকে।
2: ধন্যবাদ, ধন্যবাদ মিসেস চেইন। আমার আপাতত যা জানা তা জানা হয়েছে, যদি দরকার হয় আবার আসবো।
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন।
2: নমস্কার।
1: নমস্কার।
2: চলুন তিমির বাবু।
3: চলুন স্যার।
2: তিমির বাবু।
3: স্যার।
2: এই অনিতা সেন ভদ্রমহিলা সম্পর্কে আমার কিছু খবর চাই।
3: মনে হচ্ছে স্যার, এই দুই মহিলার পরস্পরের সম্পর্কের মধ্যে একটা কোনো রহস্য আছে।
2: আমারও তাই মনে হয়।
3: আসুন স্যার। হ্যাঁ, ইনি অসীম মিত্র, নিহত সুমিতা বিশ্বাসের স্বামী, সমীর বিশ্বাসের শিয়ালদার দোকানের ম্যানেজার। আপনার জন্যই বসিয়ে রেখেছি অসীমবাবু। ইনি মিস্টার দীপক বাসু।
4: নমস্কার স্যার। নমস্কার। আমায় ডেকে পাঠিয়েছিলেন স্যার।
2: আশা করি সবই শুনেছেন অসীমবাবু।
4: ভেরি স্যাড স্যার, ভেরি স্যাড। আমরা কেউ ভাবতেই পারিনি স্যার।
2: আচ্ছা, এই সময় সমীর বাবু কোথায়? শুনেছি উনি নাকি কলকাতার বাইরে।
4: হ্যাঁ, আমার মালিক দিন কয়েক হলো আসামে গেছেন।
2: হঠাৎ আসাম?
4: হ্যাঁ স্যার, মানে ওখানে ওই একটা চা বাগানে ওনার মালিকানা আছে।
2: তা ম্যানেজার হিসেবে নিশ্চয়ই এই সময় এখানে আপনারই সব দায়িত্ব।
4: হ্যাঁ স্যার, তবে মানে ওই শিয়ালদার দোকানটায়।
2: হ্যাঁ, শিয়ালদায় তো সমীর বাবুর বিরাট চায়ের দোকান। কতদিন সেখানে ম্যানেজারি করছেন?
4: বছর পাঁচেক হবে স্যার।
2: আচ্ছা, সমীর বাবু আসামে গিয়ে কোথায় উঠেছেন তা আপনি নিশ্চয়ই জানেন।
4: আগে হ্যাঁ, গুয়াহাটি।
2: এই স্যাড মেসেজটা ইতিমধ্যে আপনার মালিককে জানিয়েছেন তো?
4: না, মানে মানে উনি উনি বলে গিয়েছিলেন এ সময় যেন কোনো অবস্থাতেই ওকে বিরক্ত না করি, মানে কতগুলো আর্জেন্ট কাজের ব্যাপারে স্যার।
3: আর্জেন্ট? আরে মশাই, এর চেয়ে আর্জেন্ট ব্যাপার আপনার মালিকের জীবনে আর কি হতে পারে? নিজের বউ খুন হয়ে গেল।
2: অসীমবাবু, আপনি এক্ষুনি দোকানে ফিরে সমীর বাবুর হোটেলে একটা আর্জেন্ট ট্রাঙ্ক কল বুক করবেন, যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে বলবেন।
4: আচ্ছা স্যার, আমি তাহলে এখন স্যার।
2: আসুন আসুন। আচ্ছা, আর একটা কথা
4: বলুন।
2: আমি না বলা পর্যন্ত কলকাতার বাইরে যাবেন না।
4: আচ্ছা স্যার, নমস্কার, আমি তাহলে চলি স্যার।
3: স্যার, লোকটাকে কেমন বুঝলেন স্যার?
2: বিজয় বেরাল। এসো এসো এসো নিখিল, এসো। সুমিতা বিশ্বাস সম্পর্কে কিছু খোঁজ খবর পেলে?
3: আপনার অনুমানে ঠিক স্যার।
2: কিরকম?
3: ভদ্রমহিলার সামাজিক জীবন খুব সহজ ছিল না। সোসাইটিতে ওর নামে অনেক স্ক্যান্ডাল আছে, খুবই ফাস্ট লাইফ লিড করতেন উনি। সুমিতা দেবী বিভিন্ন পার্টি ক্লাবে নিয়মিত যাতায়াত করতেন, তার পুরুষ বন্ধুর সংখ্যাও কম নয়।
2: এদের মধ্যে বিশেষ কারুর নাম পেয়েছে?
3: হ্যাঁ স্যার, দুজনের নাম পেয়েছি, অনিমেষ চ্যাটার্জি আর ভি কে গ্যানারিওয়াল। ওরা দুজনেই সমাজের উঁচু তলার মানুষ।
2: আমার পাওয়া তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে।
3: আপনার পাওয়া তথ্য?
2: হ্যাঁ নিখিল, বিভিন্ন সূত্র থেকে এইরকম তথ্যই পাচ্ছি। তাছাড়া গতকাল আমি আর একবার গিয়েছিলাম মৃতা সুমিতা বিশ্বাসের ফ্ল্যাটে, সেখানে এই ডায়েরিটা পেয়েছি।
3: কার ডায়েরি স্যার?
2: সুমিতা বিশ্বাসের নিজের হাতের লেখা।
3: এ তো স্যার মহামূল্যবান সূত্র।
2: ঠিকই বলেছ।
3: হ্যাঁ, ভালো কথা স্যার। সুমিতা দেবীর সেই প্রতিবেশিনী ভদ্রমহিলা অনিতা সেন, হ্যাঁ, ওর সম্পর্কেও কিছু খবর পাওয়া গেছে।
2: বলো বলো বলো।
3: আর সোসাইটিতে ওই ভদ্র

0: সুমিতারও খুব একটা সুনাম নেই, আর সুমিতা দেবীর সঙ্গে ওর কিছুটা রেশারেশি সম্পর্কও ছিল।
1: রেশারেশি?
2: স্যার, আচ্ছা আচ্ছা নিখিল, আমি আমি আমি এখন একটু বেরোবো। হ্যাঁ, ভালো কথা। ওই সুমিতা বিশ্বাসের পোস্টমর্টেম আর তার ফরেন্সিক রিপোর্টটা যাতে আজকের মধ্যেই পাওয়া যায় একটু দেখো।
0: ইয়েস স্যার, ইয়েস।
3: আরে ইন্সপেক্টর বাসু, আসুন স্যার, আসুন, ভেতরে আসুন, বসুন স্যার, বসুন, এখানে বসুন।
2: না না না, ব্যস্ত হবেন না অসম্ভব, ব্যস্ত হবেন না। এই রাস্তায় এসেছিলাম, ভাবলাম আপনাদের দোকানটা একবার দেখি।
3: খুব ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন, আপনি যে মনে করে এসেছেন স্যার।
2: অসীম বাবু, আগে সমীর বাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, বলছি আপনার মালিককে খবরটা জানিয়ে ফোন করেছেন।
3: হ্যাঁ স্যার, হ্যাঁ, পরদিন সকালে এই দোকান থেকে ট্রাঙ্কল করেছি স্যার। মালিক স্যার খবরটা শুনে একেবারে ভেঙে পড়েছে।
2: হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক অসীম বাবু। তো কবে ফিরছেন উনি?
3: যা বললেন মনে হয় আগামীকালের মধ্যেই ফিরে আসবেন। তবে বুঝলেন, ওনার নিজেরও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার।
2: অ্যাক্সিডেন্ট?
3: আগে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। ওই হোটেলের বাথরুমে পড়ে গিয়ে মুখে খুব চোট পেয়েছেন। হ্যাঁ, তবে ওর আশা এতে আটকাবে না স্যার।
2: আচ্ছা অসীম বাবু,
3: আগে
2: এই দোকানে আপনি ছাড়া আর কজন কর্মচারী আছেন?
3: আমি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভূতি সেন, আর দুই শিফটে মিলিয়ে ওই স্যার জোনাবারও হবে।
2: বিভূতি সেন? তাকে তো দেখছি না।
3: উনি ছুটিতে, উনি ছুটিতে, ওই আমাদের মালিক আসাম জায়গার আগের দিন দিন কয়েক ছুটি নিয়ে স্যার বাড়ি গেছেন, স্ত্রী নাকি অসুস্থ।
2: বিভূতি সেনের বাড়ি কোথায় জানেন?
3: আগে কল্যাণী না কোথায় হবে জানেন?
2: ঠিকানাটা দিতে পারেন আমাকে?
3: ঠিক, হ্যাঁ হ্যাঁ স্যার দেবো, আমাদের ওই ফাইলেই আছে স্যার।
2: অসীম বাবু,
3: আগে
2: আপনাদের দোকানে তো দেখছি ভালোই বিক্রি। এই আপনাদের ক্যাশ মেমো তাই না? সমীর বাবুরও হাতের সই দেখছি।
3: হ্যাঁ স্যার, কলকাতায় থাকলে উনি নিজেও কাউন্টারে বসেন।
2: এই পুরনো ক্যাশ মেমোটা কদিনের জন্য আমি নিয়ে যাচ্ছি। ভয় নেই, ভয় নেই অসীম বাবু, আমি ইনকাম ট্যাক্সের অফিসার নই, আবার ফেরত পাবেন।
3: ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি যখন নিয়ে যাচ্ছেন তখন।
2: আর একটা কথা
3: বলুন স্যার, বলুন,
2: আপনাকে কিংবা বিভূতি বাবুকে কখনো কখনো ওই সমীর বিশ্বাসের বাড়িতে যেতে হতো তাই
3: না?
2: সমীর বাবু বাড়ি না থাকলেও তাই?
3: আপনি কি বলতে চাইছেন স্যার?
2: আমি বলতে চাইছি সমীর বাবু তো প্রায় কলকাতার বাইরে যেতেন, সে সময় যদি কখনো কোনো ব্যাপারে দরকার পড়তো তাহলে।
3: তেমন দরকার পড়লে স্যার?
2: এটাই আমার জানা ছিল। আচ্ছা চলে।
3: আচ্ছা
0: স্যার, স্যার পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে।
2: বেশ, কি আছে রিপোর্টে বলো নিখিল।
0: আপনার অনুমানে ঠিক স্যার, ইটস এ কেস অফ স্ট্যাঙ্গুলেশন। সুমিতা দেবীকে সেদিন দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে শোবার ঘরে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। তার আগে শারীরিক অত্যাচারও করা হয়েছে। আর
2: আর
0: আর স্যার, মৃতা সুমিতা দেবীর বাঁ হাতের মুঠোয় পাওয়া গেছে কয়েক গোছা মাথার চুল, আর ডান হাতের আঙুলের নখের মধ্যে রক্ত মাংসের কণা।
2: সে রক্ত নিশ্চয়ই হত্যাকারীর?
0: আমারও তাই মনে হয় স্যার, সে রক্তের গ্রুপ বি পজিটিভ। সুমিতা দেবীর রক্তের সঙ্গে মেলে না।
2: নিখিল, মনে হচ্ছে এবার ইনভেস্টিগেশন একটা পরিষ্কার লাইন পাওয়া গেল। হ্যালো, হ্যাঁ বলছি, কে? আরে মিস্টার সমীর বিশ্বাস, আপনি এসে পড়েছেন, ভেরি ভেরি সরি। আপনার এই মানসিক অবস্থার মধ্যেও আপনাকে বিরক্ত না করে উপায় ছিল না। কি বললেন? দুঃসংবাদটা পেয়েছেন পরদিন রাতে? তবে যে আপনার ম্যানেজার বল, না না কিছু না। হ্যাঁ ভালো কথা, আপনার চোট কেমন আছে বলুন তো? ওই বাথরুমে পড়ে গিয়ে মুখে চোট পেয়েছেন শুনলুম। বিজি সমীর বাবু, অন্তত নিজের ছেলের মুখ চেয়ে এই আঘাত আপনাকে।

0: I am, sir, always at your service, sir. মনে করুন, হুকুম যখন করেছেন, কাজ হয়ে গেছে। এই লাইনে আমার 21 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তবু এখনো প্রমোশন পেলাম না, স্যার।
1: এমির বাবু, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস।
0: আমি তার চেয়ে বেশি সিরিয়াস, স্যার।
1: তাহলেই আমি খুশি। আমি কিন্তু খবর দুটো আগামীকালের মধ্যেই চাই, মনে থাকবে তো?
0: বলতে কি পারি স্যার, নাম্বার ওয়ান সমীর বিশ্বাসের দোকানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভূতি সেনকে খুঁজে বার করা, আর নাম্বার টু
1: গুয়াহাটির যে হোটেলে মিস্টার সমীর বিশ্বাস উঠেছিলেন সেখানকার ম্যানেজারকে অনুরোধ করে হোটেল রেজিস্টারের সেই নির্দিষ্ট পৃষ্ঠায় জেরক্স কপি ফ্যাক্স মারফত জানিয়ে নেওয়া। আপনি অনিমেষ চ্যাটার্জি?
2: হ্যাঁ, আপনি?
1: আমি ইন্সপেক্টর দীপক বসু, লালবাজার হোমিসাইড স্কোয়াড থেকে আসছি।
2: কিন্তু আমার কাছে কেন?
1: একটা ইনফরমেশন চাই।
2: ইনফরমেশন? কি ব্যাপার বলুন তো।
1: আপনি বোধহয় জানেন, মিসেস সুমিতা বিশ্বাস গত 3 দিন আগে দুপুর 2 নাগাদ তার ফ্ল্যাটে খুন হয়েছেন।
2: কিন্তু এসব কথা আমায় শোনাবার কারণ?
1: আমি জানতে চাই আপনার বান্ধবী সুমিতা দেবীর সঙ্গে শেষ কবে আপনার কখন দেখা হয়েছিল।
2: ইন্সপেক্টর বাসু, আপনি কি ইঙ্গিত করতে চাইছেন জানি না, তবে হ্যাঁ, সুমিতার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু এসব পরিচয় তো তার সঙ্গে সোসাইটিতে আরো অনেকেরই ছিল।
1: না
2: না,
1: আপনার কথার শেষ অংশটা মানতে পারলাম না।
2: কেন?
1: আমার হাতে এই কালো চামড়ায় মোড়া ডায়েরিটা দেখছেন, এতে সুমিতা দেবী তার জীবনের অনেক কথাই লিখে গেছেন। আপনি বোধহয় জানতেন না ডায়েরি লেখার হ্যাবিটটা ছিল।
2: ডায়েরি?
1: হ্যাঁ, এই ডায়েরি সাক্ষ্য দিচ্ছে সোসাইটির ডার্ক সাইটের সুন্দরী সুমিতা বিশ্বাসের সঙ্গে যে কজন রূপমুগ্ধ পুরুষের ঘনিষ্ঠতা ছিল তাদের অন্যতম হচ্ছে অনিমেষ চ্যাটার্জি।
2: ইন্সপেক্টর বাসু,
1: এক নামজাদা কোম্পানির হাই এক্সিকিউটিভ মিস্টার অনিমেষ চ্যাটার্জি, চকচকে স্মার্ট চেহারা, বছর 30 বয়স, কোন সুন্দরীর মনোরঞ্জন করার মতো অনেক গুণী তার আছে।
2: সুমিতাকে আমি খুন করিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন ইন্সপেক্টর বাসু। আর কেনই বা খুন করব বলতে পারেন? সে আমাকে সত্যিই ভালোবাসত।
1: তাই বুঝি?
2: হ্যাঁ, আমি জানি সুমিতার বাইরেটা যেমনই হোক মনের দিক থেকে সে ছিল অসুখী।
1: বুঝতে পারছি, তার মনের অনেক খবরই আপনি রাখতেন
2: ইন্সপেক্টর বাসু।
1: আচ্ছা, শেষ তার সঙ্গে আপনার কবে দেখা হয়েছিল বলুন তো?
2: 5 দিন আগে।
1: 5 দিন আগে মানে ঘটনার 2 দিন আগে?
2: হ্যাঁ, সেদিন বিশেষ কাজে বোম্বে যাচ্ছিলাম, এয়ারপোর্টে শেষবারের মতো দেখা হয়েছিল সুমিতার সঙ্গে। সে সময়ে ওর দু চোখে জল দেখেছিলাম মিস্টার বাসু।
1: জল দেখেছিলেন?
2: হ্যাঁ ইন্সপেক্টর, কেন জানি না সেদিন বড় বিচলিত মনে হয়েছিল সুমিতাকে।
1: বিশেষ কি কিছু বলেছিলেন সুমিতা দেবী?
2: বিশেষ কিছু না, মানে সুমিতা বলেছিল,
3: অনিমেষ, আজ আজ তোমায় ছাড়তে মন চাইছে না।
2: আমারও মন চাইছে না সুমি। একি সুমি, তোমার চোখে জল কেন?
3: জানি না অনিমেষ, জানি না কদিন ধরে মনের মধ্যে কি হচ্ছে। আমার আমার বড় ভয় করছে অনিমেষ।
2: ভয়?
3: হ্যাঁ, বিশ্বাস করো মনে হচ্ছে আমি বোধহয় আর বাঁচবো না। অনিমেষ, অনিমেষ, তুমি আর যেও না প্লিজ।
2: সুমিতা

0: আজ তোমার কি হয়েছে বলো তো? কি সব বলছো পাগলের মতো?
1: অনিমেষ, আমি আমি বোধহয় পাপ করছি। আমি আমি বোধহয় পাপ করছি অনিমেষ, ভীষণ পাপ।
0: পাপ
1: কি হলো?
0: পাপ, পুণ্য, ভগবান এসব তুমি এখনো বিশ্বাস করো নাকি সুমিতা? বিংশ শতাব্দী এই শেষ দশকে দাঁড়িয়ে?
1: হ্যাঁ, একদিন আমি এসব ভাবতাম, কিন্তু
0: আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তোমার স্বামী সমীরবাবু কিছু বলেছেন?
1: সে মেরুদণ্ডহীন মানুষটার কথা আমার সামনে একদম বলবে না, একদম না।
0: তবে বোধ হয় সোসাইটির অন্য কোন গুণমুগ্ধ পুরুষ?
1: অনিমেষ প্লিজ, আমি আমি জানি আজ আমার মনের কথা শুনবার মতন আমার পাশে কেউ নেই, কেউ না, কেউ না।
0: সুমিতা, সুমিতা শোনো, সুমিতা, সুমিতা, হলো কি হঠাৎ? অমৃতে অরুচি?
2: Passengers are requested to go for security checking for Bombay flight. Passengers are requested to go for security checking for Bombay flight.
0: আর সময় নেই, ফ্লাইটে সময় হলো। ইন্সপেক্টর বাসু, সুমিতার সঙ্গে সেটাই আমার শেষ দেখা।
3: A mystic character indeed.
0: Mr. Basu.
3: তা আপনি বোম্বে থেকে ফিরলেন কবে?
0: যেদিন সুমিতা মারা যায় সেদিনই সন্ধ্যের পর। এই তো, এই তো দেখুন, ব্রিফকেসের মধ্যে এখন এয়ার টিকেটে কাউন্টার ফয়েল আছে।
3: অনিমেষ বাবু, এগুলো আপাতত আমার কাছে রাখলাম। আর একটা কথা, আমি না বলা পর্যন্ত কয়েকটা দিন আপনি বাইরে কোথাও যাবেন না।
0: ও আচ্ছা,
3: থ্যাংক ইউ, চলি।

0: 那，
1: कौन? आप किसको मांगते साहब?
2: मिस्टर भी के गनरीवाल साहब है।
1: हाँ हाय, लेकिन पार्टी चल रहा। बहुत बहुत बड़ा बड़ा साहब मेन साहब आया है।
3: कौन है रे रघु?
1: आपको मांगता साहब।
3: आपकी कोठा थी क्या आश्चर्य?
2: नमस्कार, आमी ओइम इंस्पेक्टर दीपक बासु, लालबाजार होमिसाइड स्क्वाड थी क्या आश्चर्य? दिस इज माय आइडेंटिटी कार्ड।
3: ये व्यापार बोलूँ तो? सॉरी, आमी ये खाने एक तो बिजी आसी।
2: তাতো দেখতেই পাচ্ছি। তবে আপনার দেয়া পার্টিতে একজনের অভাব হয়তো আজ বোধ করছেন।
3: What do you mean, Inspector?
2: আমি সুমিতা দেবীর কথা বলছি, সুমিতা বিশ্বাস। আশা করি আপনার চিন্তে অসুবিধা হচ্ছে না।
3: সুমিতা বিশ্বাস,
2: আপনি কি জানেন গত 2 তারিখ দুপুর 2 থেকে 2:30 মধ্যে তাকে তার ফ্ল্যাটে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে?
3: সব কথা আমাকে শোনাবার মানে কি ইন্সপেক্টর? ইট ইজ নট মাই বিজনেস।
2: এই ডায়েরিটা কিন্তু সে কথা বলে না। সুমিতা বিশ্বাসের নিজের হাতে লেখা কালো চামড়ায় বাঁধানো এই ডায়েরি, এর বেশ কয়েকটি পৃষ্ঠা আপনার উল্লেখ রয়েছে আপনার সঙ্গে তার গভীর সম্পর্কের কথা।
3: ইন্সপেক্টর বাসু,
2: বরং এই ডায়েরির এক জায়গা থেকে আমি পড়ি। হ্যাঁ, তারিখ মাস তিনেক আগের। সুমিতা দেবী লিখছেন, গতকাল পার্টিতে ভি কে গণেরিওয়াল
4: নামে একজনের সঙ্গে আলাপ হলো। দারুণ হ্যান্ডসাম,

0: অবাঙালি হলেও ভালোই বাংলা বলতে পারে। দু দুটো বিজনেসের মালিক, পার্ক রোডে বিশাল নিজস্ব বাড়ি। প্রথম দিন আলাপেই জানিয়েছে ওনাকে আমার রূপী পাগল।
1: ইন্সপেক্টর বাসু,
2: তাহলে আর এক জায়গায় পড়ি, এটা গত সপ্তাহের তারিখে।
0: গানেরিওয়ালের পাগলামি দেখে না হেসে পারি না। অনিমেষের উপর ওর বড্ড জেলাসি। গতকাল ওকে বললাম, গানেরি তুমি বরং একটা বিয়ে করে ফেলো, আমার চেয়েও কোন সুন্দরী মেয়েকে, তাহলে তোমার আমাকে নিয়ে পাগলামিটা চলে যাবে। ও বলল, জীবনে ওনাকে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে কল্পনাও করতে পারে না।
1: ইন্সপেক্টর বসু, প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন।
2: আর একটু শুনুন। গত সপ্তাহে, মানে সুমিতা দেবীর মৃত্যুর দুদিন আগের লেখা থেকে একটু পড়ে শোনাই।
0: গানিরে আগামীকাল আমার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চেয়েছে, কিন্তু ওই দিন তো আমার আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। শুনুন, কি রাগ!
2: এমন রাগ আমি আগে কখনো দেখিনি।
1: ইন্সপেক্টর বসু, বলুন আপনি কি চান। হ্যাঁ, আমি স্বীকার করছি সুমিতার রূপে আমি পাগল ছিলাম, কিন্তু তাতে কি প্রমাণ হয় তাকে আমি খুন করেছি?
3: মিস্টার গনেরিওয়াল,
1: বলুন, হাউ উইল বি স্যাটিসফাইড?
3: আমি জানতে চাই, গত 2 তারিখ দুপুর 2 থেকে 2:30 মধ্যে আপনি কোথায় ছিলেন, কার কাছে ছিলেন?
1: বলছি একটু ভাবতে দিন। মনে পড়েছে, ওই সময় আমি আমার অফিসে ছিলাম। হ্যাঁ, বিজি উইথ দ্য বোর্ড মিটিং।
3: প্রমাণ দিতে পারবেন?
1: হ্যাঁ পারবো।
3: ওই শুনুন, আপনার পার্টির অভিজাত অতিথিরা আপনার খোঁজ করছেন, আপনি যান, দরকার মতো আবার যোগাযোগ করবো।
1: ইন্সপেক্টর বাসু,
3: ইয়েস,
1: বলছি আজ আপনি আমার গেস্ট, হ্যাভ সাম ড্রিঙ্কস?
3: নো নো থ্যাঙ্কস, আই এম অন মাই ডিউটি মিস্টার গনেরিওয়াল। চলি, নমস্কার।
1: নমস্কার।
3: স্যার। কে? নিখিল, এসো বসো।
4: আজ আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে স্যার।
3: তুমি ঠিকই বলেছ, সুমিতা বিশ্বাস হত্যা রহস্য বেশ জটিল অবস্থায় পৌঁছেছে।
4: স্যার মাফ করবেন, আমার তো মনে হচ্ছে খুনির সন্ধান আমরা পেয়ে গেছি।
3: কাকে সন্দেহ করছো
4: স্যার?
3: আহা, তোমার কি স্টাডি, সেটাই শোনাও না।
4: স্যার, খুনি ওই অনিমেষ চ্যাটার্জি আর ভিকে গ্যান্ডরিওয়ালের মধ্যেই একজন হবার খুব সম্ভাবনা।
3: এমন মনে হবার কারণ?
4: কারণ স্যার, ওদের সুযোগ ছিল সুমিতা দেবীর স্বামী সমীর বিশ্বাসের অনুপস্থিতির সুযোগ নিয়ে নির্জন দুপুরে সুমিতা দেবীর ফ্ল্যাটে ঢোকা এবং তারপর।
3: তোমার যুক্তি উড়িয়ে দিচ্ছি না নিখিল, সিন অফ ক্রাইম দেখে এই সিদ্ধান্তে আসা যায় যে খুনি মৃতার খুবই পরিচিত, এত পরিচিত যে সুমিতা দেবীকে খুন করার আগে সে একই টেবিলে বসে একসঙ্গে দুপুরের লাঞ্চ সেরেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই খুনের মোটিভ কি?
4: খুব সিম্পল স্যার, পারস্পরিক রেষারেষি। এমন ঘটনা তো আগেও ঘটেছে।
3: ইট মে বি আ কজ, কিন্তু নিখিল তুমি শুধু 2টি নামই বললে, অনিমেষ চ্যাটার্জি আর ভি কে গনেরিওয়াল। কিন্তু সুমিতা দেবীর জীবনে আরো কি কেউ ছিল যার পক্ষে স্বামীর অনুপস্থিতিতে একা সে ফ্ল্যাটে ঢোকা সম্ভব ছিল, অন্য কোনো অছিলায়? তারপর
4: আমার মনে হয় স্যার, আপাতত ওই দুজনকেই অ্যারেস্ট করা যেতে পারে। মাথার চুল, রক্ত, আঙুলের ছাপ ইত্যাদি পরীক্ষা করলেই তো স্যার জানা যাবে কে আসল খুনি।
3: মন্দ বলনি, তবে আমার ইচ্ছে। হ্যালো, ইয়েস, কে? সাব ইন্সপেক্টর তিমির দাস। হ্যাঁ বলুন, কি বললেন?
2: শিয়ালদা দোকানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভূতি।

0: সন্ধান পাওয়া গেছে।
1: অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি।
0: গুয়াহাটি হোটেল থেকে ম্যানেজার হোটেল রেজিস্টারের সেই পাতা জেরক্স কপি পাঠিয়েছে।
1: ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে পাঠিয়ে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তিমির বাবু। ওকে ওকে।
2: স্যার, বিভূতি সেনকে অ্যারেস্ট করা হলো কেন?
1: আর একটা দিন ধৈর্য ধরো নিখিল, মাছ জালে পড়েছে।
3: নমস্কার, নমস্কার সমীর বাবু, নমস্কার। আরে ইন্সপেক্টর বাসু, আসুন আসুন। তিমির বাবু আছেন দেখছি।
4: হ্যাঁ, এই স্যারের হঠাৎ ইচ্ছে হলো আপনার ফ্ল্যাটে এসে একবার আপনার সঙ্গে কথা বলবেন।
3: আগে বসুন, কি খাবেন? চা না কফি? কিচ্ছু না, কিচ্ছু না। সমীর বাবু, আপনার কাছে আমার গুটি কয়েক প্রশ্ন ছিল। কি আশ্চর্য, এর জন্য আপনি কষ্ট করে আমায় ডেকে পাঠালেই তো হতো।
1: আপনার যা মানসিক অবস্থা,
3: পুলিশে চাকরি করি বলে কি মশাই আমাদের এ বিবেচনাটুকু নেই ভাবেন?
1: হ্যাঁ, ভালো কথা, ভালো কথা। আপনার মুখের আঘাত কেমন আছে?
3: এখনো তো ব্যান্ডেজ বাঁধা দেখছি। এব, অনেকটা সেরে এসেছে মিস্টার বাসু।
1: কিন্তু মনে হচ্ছে আঘাত।
4: হ্যাঁ, বটেই তো।
3: আপনার ছেলে বাবলুকে দেখছি না তো? আজই পাঠিয়ে দিলাম শিলিগুড়িতে, আমার মা বাবার কাছে।
1: ভালোই করেছেন বেচারি,
3: সবই আমার ভাগ্য। সমীর বাবু, একটু ব্যক্তিগত প্রশ্নে আসবো এবার।
1: হ্যাঁ বলুন।
3: কিছু মনে করবেন না, আপনি কি আপনার স্ত্রীর চাল চলন সম্পর্কে কোনো খোঁজ খবর রাখতেন?
1: চাল চলন মানে?
3: মানে আপনার স্ত্রী সুন্দরী ছিলেন, হাই সোসাইটিতে চলাফেরা করতে ভালোবাসতেন, রূপমুগ্ধ পুরুষদের সঙ্গে তার ঘনিষ্ঠ।
1: ইন্সপেক্টর বাসু, আপনি কি বলতে চাইছেন?
3: আমায় ক্ষমা করবেন, আমি কিন্তু এ যাবৎ পাওয়া তথ্যের ভিত্তিতে কথাগুলো বলছি।
1: দেখুন মিস্টার বাসু, আপনার হঠাৎ এসব বলার কি উদ্দেশ্য আমি জানি না, তবে হ্যাঁ, আমি জানি আমার স্ত্রী সুমিতার বহু পুরুষ বন্ধু ছিল। তার চাল চলন সহজ ছিল না, সে পার্টিতে যেত, ড্রিঙ্ক করত।
3: কিন্তু কে সেই পুরুষ বন্ধু যে আপনার ফ্ল্যাটের প্রতিটি ঘর সম্পর্কে ওয়াকিবহাল? কখন কে আসে যায় সপ্তাহ নখ দর্পণে? সে আপনার স্ত্রীর সঙ্গে এত ঘনিষ্ঠ যে একসঙ্গে দুপুরে লাঞ্চ সারতেও পারে এবং একই বিছানায়।
1: ফর হেভেনস সেক স্টপ ইট মিস্টার বাসু, আপনি আমাকে অপমান করছেন।
3: অপমান না সমীর বাবু, আমি শুধু যা সত্য তা উদ্ঘাটন করছি।
1: সত্য?
3: হ্যাঁ সত্য, এক নির্মম সত্য।
1: ইন্সপেক্টর বাসু,
3: আমরা বরং সেদিনের ব্যাপারটা ভাববার চেষ্টা করি।
1: সেদিন?
3: হ্যাঁ সেদিন, 2 তারিখ দুপুর ঠিক 2টো সুমিতা দেবী ফ্ল্যাটে একা, ছেলে তখনও স্কুল থেকে ফেরার সময় হয়নি, সেদিন একটু দেরি হয়ে গেছে আর কি। তখনও সুমিতা দেবী খেতে বসেননি, ডাইনিং টেবিলে নিজের জন্য খাবার সাজাচ্ছেন। হঠাৎ বাইরের কলিং বেলটা বেজে উঠল।
5: কে? একি তুমি এই সময়?
1: আগে ভেতরে ঢুকতে দেবে না বাইরে দাঁড় করিয়ে রেখেই শুধু প্রশ্ন করবে সুমিতা?
5: হ্যাঁ এসো, এবার বলো এত তাড়াতাড়ি ফিরে এলে কেন?
1: একটা ছোট্ট কাজ সারতে এলাম।
5: কি কাজ?
1: সুমিতা আমি খুব ক্লান্ত। একি তুমি খেতে বসেছিলে নাকি?
5: হ্যাঁ এই বসবো ভাবছিলাম, একটু বাদে তো বাবলুকে স্কুল থেকে আনতে যেতে হবে।
1: ও সুমিতা, আমার না ভীষণ খিদে পেয়েছে জানো।
5: ও তাহলে তুমি বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসো, আমি খাবার সাজাচ্ছি।
1: আচ্ছা। আজ তোমায়

0: ভারী ভালো লাগছে সুমিতা, সদ্য স্নান করেছ, পরনে লাল ডুরে শাড়ি, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা।
1: হ্যাঁ নিউ, তোমার এই ন্যাকা ন্যাকা সেকেলে কথাগুলো আমার কোনোদিন পছন্দ নয়, সেটা তুমি খুব ভালো করে জানো।
0: সুমিতা, সে আমি জানি, আমি তোমার উপযুক্ত নয়।
1: দিন দুপুরে ঘরে ঢুকলে কি এসব ন্যাগিং করবার জন্য?
0: না না সুমিতা, আজ এসেছি তোমায় ভালোবাসতে।
1: ভালোবাসতে? বলি, তুমি কি আজ নেশা করে এসেছো নাকি? তাই ভূতের মুখে রাম নাম?
0: ভূত? হ্যাঁ, তোমার এই আগুন ঝরা রূপের কাছে আমি ভূতই বটে। আর তুমি? নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী, তুমি আমার উর্বশী সুমিতা, তুমি আমার বুকে আগুন জ্বেলেছ। সে আগুনে পুড়ে মরছি প্রতিদিন, তিলে তিলে।
1: আজ আজ তোমার কি হয়েছে বলো তো? ছাড়ো ছাড়ো বলছি
0: সুমিতা,
1: ছেড়ে দাও আমায়।
0: আমি পরাণীর সাথে খেলিব আজ কে মরণ খেলা।
1: ছাড়ো, দিনের বেলায় ছাড়ো বলছি, আমার এসব কিন্তু একদম ভালো লাগছে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
0: আমার শেষ অভিশাপ সুমিতা,
1: আমার কষ্ট।

0: Stop! Stop! I say stop, Mr. Basu! No, I am so good to watch you now! I'm so good to watch you
1: now! আচ্ছা বলুন তো সমীর বাবু, আপনার কি মনে হয় সেদিনের ঘটনাটা এমনি ঘটেছিল?
0: কি বলতে চাইছেন আপনি? আমি আমার স্ত্রী সুমিতাকে খুন করেছি?
1: আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘটনার নায়ক তাহলে আপনি, স্বীকার করলেন।
2: বলছেন কি স্যার?
0: নো, নেভার। কোনো প্রমাণ আছে? ঘটনার দিন আমি ছিলাম আসামে। ইয়েস, আসামে, গুয়াহাটির এক হোটেলে।
3: মিথ্যা কথা।
1: গুয়াহাটির হোটেলে সেদিন আপনি ছিলেন না।
0: সে হোটেলের রেজিস্টারে রেকর্ড করা আছে আমার নাম, ঘর বুকও ছিল আমার নামে।
1: কিন্তু আসল সমীর বিশ্বাস সেখানে এক মিনিটও ছিল না, তার বদলে সে হোটেলে তিনটে দিন কাটিয়েছে সমীর বিশ্বাসেরই বিশ্বাসী কর্মচারী বিভূতি সেন।
2: ইজ আন্ডার অ্যারেস্ট।
0: বলছেন আপনারা?
1: হ্যাঁ সমীর বাবু, হোটেল রেজিস্টারে সেই পৃষ্ঠায় জেরক্স কপি আমরা আনিয়েছি। এতে দেখা যাচ্ছে ওই দিন সমীর বিশ্বাস নামে রেজিস্টারে যে সই করেছে সে বিভূতি সেন।
0: কিন্তু তাতে কি প্রমাণ হলো?
1: না না না, শুধু তাতেই প্রমাণ হয় না সমীর বাবু, তার জন্য আছে আরো অনেক প্রমাণ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স।
0: সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স?
1: হ্যাঁ, খুন করার আগে যে থালায় আপনি ভাত খেয়েছিলেন, ভাত খেয়েছিলেন, যে গ্লাসে জলপান করেছিলেন, তাতে আছে আপনার আঙুলের ছাপ। আপনার মুখের ওই যে ব্যান্ডেজ, ওটার একটা প্রমাণ।
0: তার মানে?
1: মানেটা তো আপনি ভালোই জানেন সমীর বাবু, আপনার স্ত্রী মৃত্যুর আগে বাঁচার শেষ চেষ্টায় এক হাতে আপনার মাথার চুল চেপে ধরেছিল, অন্য হাতে নখ দিয়ে আপনার মুখ ক্ষতবিক্ষত করেছিল, আর সে নখের মধ্যে পাওয়া গেছে রক্ত মাংসের কুঁচি, রক্তের গ্রুপ বি পজিটিভ। আশা করি আপনার ব্লাড টেস্ট করলেও।
0: মিস্টার বাসু স্যার,
1: এসো এসো নিখিল, ওদিকের খবর কি বলো?
4: স্যার, সমীর বাবুর শিয়ালদার দোকানের ম্যানেজার অসীম মিত্রকে আমরা অ্যারেস্ট করেছি।
1: বেশ,
4: সে স্বীকার করেছে স্যার, পুরো চক্রান্তটা সে জানতো। এমনকি আসাম যাবার নাম করে শিয়ালদার যে হোটেলে সমীর বাবু কদিন লুকিয়েছিলেন তার হদিশও সে দিয়েছে।
1: গুড গুড।
0: হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি সেদিন দুপুরে সুমিতাকে আমি খুন করেছি। কিন্তু কেন এ কাজ করেছি জানেন?
2: বলুন বলুন, আমরা শুনতে চাই।
0: সে আমার বড় লজ্জা আর দুঃখের কথা। দিনের পর দিন সুমিতার উশৃঙ্খল জীবন আমার সংসারটাকে বিষাক্ত করে তুলেছিল। মা হয়েও আমাদের একমাত্র ছেলে বাবলু তার কথা

0: কখনো ভাবেনি সে। আমি জীবন শুরু করেছিলাম সামান্য একটা অবস্থা থেকে ইন্সপেক্টর বাসু, পরিশ্রম করে ধাপে ধাপে জীবনে বড় হয়েছি। স্ত্রীকে আমি ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু চোখের ওপর দেখলাম দিনে দিনে আকণ্ঠ ভোগ আর ব্যভিচারে ডুবে যাচ্ছে সুমিতা। ফেরাতে অনেক চেষ্টা করেছি, পারিনি, আমি পারিনি। তাই
1: স্ত্রীকে ডিভোর্স করলেন না কেন?
0: পারিনি আমার বাবলুর জন্য। হ্যাঁ, আমার বাবলু, ও ছাড়া আর কে আছে আমার?
1: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর দীপক বাসু এখানেই আছেন। হ্যাঁ, কে বলছেন? ও স্যার, আপনি? গুড আফটারনুন স্যার। হ্যাঁ স্যার, ডিসি দিদি আপনাকে চাইছেন।
2: হ্যাঁ স্যার, বাসু বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সুমিতা হত্যা রহস্যের পুরোপুরি সমাধান হয়েছে। হ্যাঁ, আসামি স্বীকারোক্তি করেছেন। আসামি সুমিতা দেবীর স্বামী সমীর বিশ্বাস। হ্যাঁ স্যার, আশা করছি আগামীকালই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা যাবে। হ্যাঁ স্যার।
0: রাইট স্যার, রাইট।
2: ওকে স্যার, ওকে ওকে। তেমির বাবু, আসামিকে সেন্ট্রাল লক আপে নিয়ে চলুন।
1: ইয়েস স্যার।
3: মিস্টার বাসু, আমি জানি আমি যা করেছি তা অন্যায়, এই জন্য আইনের বিচারে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শুধু একটাই কামনা, আমার সন্তান বাবলু ও যেন মানুষ হয়। খুনির ছেলে বলে কেউ তাকে ঘৃণা না করে, সে বড় অসহায়, সে বড় নিষ্পাপ।
2: সমীর বাবু, আই ফিল ফর ইউ, বাট ক্রাইম ডাজ নট পে। Crime does not pay.

0: অভিশপ্ত অভিসার নাটকটি এখানে শেষ হল। কাহিনী সুহাস ঘোষ, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে মৈত্রী গুহ, বন্দনা চট্টোপাধ্যায়, অনুপ কুমার ঘোষ, শ্যামল বন্দ্যোপাধ্যায়, অজিত ঘোষ, ধীরেন দে, সুবীর মণ্ডল, দীপঙ্কর ভট্টাচার্য, শিপ্রা লাহিড়ি ও দেবেশ রায়চৌধুরী। সম্পাদনা বিশ্বনাথ দাস। নাটকটি প্রযোজনা করেছেন সুব্রত মজুমদার।
1: এতক্ষণ শুনলেন নাটক অভিশপ্ত অভিশাপ, আকাশবাণী মৈত্রে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতা।

0: আর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক পরিকাঠামোয় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভীষণ মহাসাগরের প্রধান অংশীদার সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক

0: বিবৃতিতে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে সেদেশের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। সেখানে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্কের মজবুত করা এবং ভারত মহাসাগর অঞ্চলে মানুষের সামগ্রিক উন্নতি নিয়ে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সেশেলস সফরকে ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন তিনি। এই সফরে সেশেলসে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এশিয়া হাউস ও লন্ডনের প্রথম সারির ব্যবসায়িক আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক চুক্তি ও আগামী দিনের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। শ্রী গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে, প্রধানমন্ত্রী মোদী এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন যা তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। রুবিও আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যা কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, দুদেশেরই গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বার্থ অভিন্ন, যা আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ জ্বালানি, নিরাপত্তা এবং নৌপথের স্বাধীনতা, এই ক্ষেত্রগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে বলে তিনি জানান।
1: Prime Minister Modi and what he's done. I mean, he leads a country that's making incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
0: পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপক্কমের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট বিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপ শক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকরী। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলে 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সি কাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটে কাজ লাগানো হয়েছে। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সের এক বার্তায় ভ্যান্স বলেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে চলেছে। তিনি আরও বলেন, চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, তবে ভবিষ্যতেও হিংসার জবাব সামরিক পদক্ষেপ নিয়েই দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আমেরিকান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদামঘরের পাশাপাশি উপকূলীয় রেডার পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা। পাশাপাশি সেন্টকম আরও জানিয়েছে, চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত করতে মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে অবস্থান করবে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা

0: বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুয়াইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এমএসএমই দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর 27 জুন এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই মাসের 29 তারিখ নয়াদিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইএইচআর স্ট্যান্ডার্ডসের জাতীয় রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে তৈরি এই উদ্যোগগুলির লক্ষ্য হল সহজলভ্য স্বাস্থ্যসেবা, আন্তঃসংযোগ জোরদার করা এবং দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দ্রুত তৈরি করা। উদ্বোধনের তালিকায় রয়েছে আরোগ্য সেতু 2.0, আয়ুষ্মান সারথী চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ এবং নতুন স্বাস্থ্য মানদণ্ড। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এই পদক্ষেপগুলি দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সুলভ, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের লক্ষ্যকে সাহায্য করবে। কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মধ্যপ্রদেশের বিখ্যাত রেওয়া সুন্দরজা আমের প্রথম বাণিজ্যিক রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে জিআই ট্যাগযুক্ত 1 মেট্রিক টন উন্নত মানের আম রপ্তানি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেওয়া আমের সুখ্যাতি বৃদ্ধি পাবে এবং চাষিরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবুভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32 পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে 23টি দল নক আউট পর্বে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলা ব্যান্ডের ইতিহাসে ঠিক 70-এর দশকে গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে ভারতের প্রথম বাংলা ব্যান্ড মোহিনীর ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে। নানান রকম প্রতিকূলতা অতিক্রম করেও বাংলা ব্যান্ড আজকে স্বমহিমায় একেবারে প্রজ্বলিত এ কথা বলাই যেতে পারে। বিভিন্ন কলেজ ফেস থেকে শুরু করে ইউনিভার্সিটির অনুষ্ঠানে, পাড়ায়, ক্লাবে বা অন্যান্য জায়গায় তাদের শো হচ্ছে এবং মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করছেন। তাদের ভাবনা, তাদের গানের মধ্যে আধুনিকতার মোড়ক বাংলা গানকে সমৃদ্ধ করেছে। আজ শুরুতেই মোহিনীর ঘোড়াগুলি থেকে প্রথম গান সুব্রতর পরিবেশনায়।

প্রেমের গানকে একটু অন্যরকম করে গাইল চন্দ্রবিন্দু। একেবারে ভাবুন তো, কলেজে পড়া কোনো তরুণ যুবক যদি একেবারে ভালোবেসে, সত্যিকারই ভালোবেসে এরকম একটা গান উপহার দেয়, ঠিক সেরকম ভাবনা নিয়েই কিন্তু বাংলা ব্যান্ড উত্থিত হয়েছিল, মানে একেবারে তরুণ প্রজন্মের মনকে ছোঁয়ার জন্য সেরকম গানের ডালি নিয়ে চন্দ্রবিন্দু তার পরবর্তী গানে যা বলেছে তা শোনাবো আপনাদের।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন বাংলা ব্যান্ডের গান। আসলে বাংলা ব্যান্ডের গান লেখার ইতিহাসটা ঠিক এরকম ছিল, তাদের গান একেবারে আধুনিকতার মোড়কে ভরপুর হবে এবং পাশাপাশি গানের মধ্যে গতি থাকবে এবং প্রেম বিরহের সঙ্গে তারা সামাজিক বার্তারও কিন্তু কিছু প্রতিফলন ঘটিয়েছিলেন তাদের গানের মধ্যে। নয়ের দশকে বাংলা ব্যান্ডের জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া হয়। কলকাতার বিভিন্ন জায়গায় তারা পারফর্ম করেন এবং এখনও বাংলা ব্যান্ডের চাহিদা কিন্তু আকাশ ছোঁয়া এবং বিভিন্ন জায়গায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে তারা পারফর্ম করছেন, মানুষের মন জয় করছেন। আসলে একটা সময় যখন ব্যান্ড শুরু হয় তখন তারা আশঙ্কিত ছিলেন যে বাংলা ব্যান্ড আদৌ চলবে তো, মানুষের মনে গান গ্রহণযোগ্যতা পাবে তো, কিন্তু সমস্ত কিছুকে নস্যাত করে দিয়ে বাংলা ব্যান্ড আজ প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত শুধু নয়, তারা এগিয়ে চলেছে তাদের মতন করে, বাংলা গানকে নতুন মাত্রায় উন্নীত করে, গানকে মর্যাদা দিয়ে তারা গান গেয়েছেন, গানের মধ্যে গানকে ভালোবেসে, গানের মধ্যে শ্রদ্ধা ভক্তি এনে বাংলা গানকে তারা পৌঁছে দিয়েছেন এক নতুন উচ্চতায়। পরবর্তী গান মোকামের পরিবেশনায়।

বাংলা ব্যান্ডের গান আজ এ পর্যন্তই। উপস্থাপনায় ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় দুপুর 2:30 হয়ে 21 সেকেন্ড এবং বাংলাদেশ সময় দুপুর 3:38 সেকেন্ড

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:15 এবং বাংলাদেশের সময় বিকেল 4:34। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 99% এবং সর্বনিম্ন পরিমাণ 76%। গত 24 ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের অর্থাৎ শনিবারের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে, বিষয় আমার কলম, উপস্থাপনায় থাকবেন লাকি বণিক। 4:35 শুনবেন আরোগ্য নিকেতন, আরোগ্য নিকেতনে আজ প্রথমে শুনবেন স্বাস্থ্যের বিষয়ে খবর এবং তারপর শুনবেন

একটি কথিকা, বিষয় বিষধর সাপ কামড়ালে, অনুষ্ঠানটির সম্পাদনায় অলোক কর। 4:50 শুনবেন ঢাকার চিঠি। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনে থাকবেন যুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনে থাকবেন শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়ে, ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, এ বিষয়ে বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। 7:00 শুনবেন তরজা গান, পরিবেশনে থাকবেন যদুনাথ দত্ত ও সহশিল্পী বৃন্দ। 7:45 নস্টালজিয়া, সাবেক থিয়েটার ও টেলিভিশন অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্পন্দন দাস, শুনবেন তৃতীয় পর্ব সম্পাদনায় দুর্বাদের।

রাত 8:15-এর শ্রবণে, বিষয় লঘু রসের কাণ্ডারি বঙ্কিমচন্দ্র, আলোচনায় পার্থপ্রতিম চট্টোপাধ্যায় ও রুমা ঘোষ। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। 9:15-এ শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45-এ আলুর সন্ধানে বিশেষভাবে সক্ষম WBCHSC 2026-এর টপার অদ্রিজা গণের জীবনযাত্রা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। রাত 10:15-এ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন শিল্পী বলরাম দাস। রাগ বেহাত তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন সলিল মহলানবিশ এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত। রাত 10:45-এ উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00।

মজুপচার তরঙ্গে এখন শুনবেন অনুরোধের আসর। ঘড়ির কাঁটা 3:35, তার মানে এই সময়টা অনুরোধের আসরের। আর আমরা জানি যে আপনারা, মানে আমার দুই বাংলার শ্রোতা বন্ধুরা, অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনুরোধের আসরের জন্য। এই অনুরোধের আসরে আমরা সাধারণত, আপনারা আমাদের ফেসবুক পোস্টে গিয়ে যে গানের অনুরোধ করেন, সেই সমস্ত অনুরোধ সাজিয়েই বসি অনুরোধের আসর নিয়ে। আজ অনুরোধের আসর শুরু করব যাদের অনুরোধ দিয়ে, তারা হলেন গড়দরজা বিষ্ণুপুর থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলি। তারা অনুরোধ করেছেন এই বাদলা দিনে মান্নাদের কণ্ঠে মেঘের মেঘলা মেঘে মেঘেরই শাড়ি পরেছে এই গানটি শোনানোর জন্য। প্রথম গানটি, অনুরোধের আসরের প্রথম গানটি রইল আপনাদের জন্য মান্নাদের কণ্ঠে।

মেঘলা মেয়ে মেঘেদি সাজ পড়েছে, গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। গানটি শোনানোর অনুরোধ করেছিলেন গড়দরজা বিষ্ণুপুর থেকে আমাদের দুই শ্রোতা বন্ধু চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলি। মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনছেন অনুরোধের আসর, আর অনুরোধের আসরে পরের গানটি শুনবেন সাথীহারা ছায়াছবি থেকে। বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু আনারুল ইসলাম, তিনি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের দ্বৈত কণ্ঠে সাথীহারা ছায়াছবি থেকে এই গানটি। পরের গানটি রইল আপনার জন্য, আপনারই অনুরোধে।

কাজল কাজল চোখে ওই বন ময়ূরী নাচে, গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের দ্বৈত কণ্ঠে সাথীহারা ছায়াছবি থেকে। বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের শ্রোতা বন্ধু আনারুল ইসলামের অনুরোধে পরের গানটি আবারও ছায়াছবির গান, বনপলাশীর পদাবলী, শ্যামল মিত্রর কণ্ঠে। কাজোড়া গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু নিমাই মিশ্র ও মীনাক্ষী মিশ্রের অনুরোধে শুনবেন পরের গানটি, বন পলাশীর পদাবলী ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

0: নীলে কান মোলে তোমাদের ত্যাগ হলো ভারী, এক মাস না যেতেই কি আল হয়েছে দেখো এ রাস্তাটারি। ও নিবাস দাদা তুললে কোথায়?
1: নিবাস দাদা।

মোটা কিছু আসবে ঘরে আনন্দেতে নাচে বুড়ি নিবাস দাদা চললে কোথায় ও নিবাস দাদা চললে কোথায়।

গানটি শুনলেন শ্যামল মিত্রর কণ্ঠে বন পলাশির পদাবলী ছায়াছবি থেকে। পরের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আর এই গানের অনুরোধ এসেছে অনেক, মানে শ্রোতা বন্ধুরা এই গান শোনার জন্য অনুরোধ করেছেন। যেমন অনুরোধ করেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘড়া, দেবব্রত ব্যানার্জী, সঞ্জীব ভৌমিক, শিবনাথ দে, অমর ব্যানার্জী, স্বপন চক্রবর্তী ও স্বপন সরকার, এরা সকলেই শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন। এছাড়াও

রানী সরকার, অমিতা সরকার, অনুসূয়া সরকার, নম্রতা সরকার, আয়ুষ সরকার, শর্মী সরকার ও তরুণ সরকার, আমিলা পূর্ব বর্ধমান থেকে, এরাও লতা মঙ্গেশকরের কণ্ঠে এই জনপ্রিয় গানটি শুনতে চেয়েছেন। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি একুন অপরূপ সৃষ্টি। এখন এই গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

লতা মঙ্গেশকরের মোহময়ী কণ্ঠে শুনলেন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি একোন অপরূপ সৃষ্টি এই গানটি। আজ 27 জুন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মনের শুভ জন্মদিনের স্মরণে রাহুল দেব বর্মনের কণ্ঠে মনে পড়ে রবি রায় এই গানটি শুনতে চেয়েছেন খানাকুল হুগলি থেকে চন্দন কুমার রায় ও রাজশ্রী রায়, এছাড়াও ভারতী চট্টোপাধ্যায় ও শোভনা চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে এবং বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় শুভ্রা ও অহনা চক্রবর্তী বীরভূম থেকে, এরা সকলেই রাহুল দেব বর্মনের জন্মদিনে তাকে স্মরণ করে এই গানটি শুনতে চেয়েছেন। এখন রইল আপনাদের সকলের জন্য পরের গানটি রাহুল দেব বর্মনের কণ্ঠে। শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে অনুরোধের আসর।

গানটি শুনলেন রাহুল দেব বর্মনের কণ্ঠে। আজ বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মনের জন্মদিন, তাই তাকে স্মরণ করে তারই কণ্ঠে এই জনপ্রিয় গান শোনালাম অনুরোধের আসরে। এখন গত দুদিন ধরে যদিও বা বৃষ্টি সেরকম হচ্ছে না, তবে ঠিক কয়েকদিন আগেই এমন বর্ষা হচ্ছিল যে তখন ওই বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের মতন বলতেই হচ্ছিল, এমনই বর্ষা ছিল সেদিন। পরের গানটি শুনবেন ফিরোজা বেগমেরই কণ্ঠে, বৈতবাটি হুগলি থেকে আমাদের শ্রোতাবন্ধু করবিনে শুনতে চেয়েছেন এই জনপ্রিয় গানটি, এমনই বর্ষা ছিল সেদিন।

গানটি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে, এমনই বর্ষা ছিল সেদিন। বৈদ্যপাঠি হুগলি থেকে আমাদের শ্রোতাবন্ধু করবিনে গানটির অনুরোধ করেছিলেন। অনুরোধের আসরের পরের গানটির অনুরোধ এসেছে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন আমাদের ওপার বাংলার শ্রোতাবন্ধু কুষ্টিয়া বাংলাদেশ থেকে প্রবীর কুমার। তার অনুরোধে শোনাব পরের গানটি সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এটাও বর্ষার গান। কুষ্টিয়া বাংলাদেশ থেকে আমাদের শ্রোতাবন্ধু প্রবীর কুমারের অনুরোধে।

কুষ্টিয়া বাংলাদেশ থেকে আমাদের শ্রোতাবন্ধু প্রবীর কুমারের অনুরোধে গানটি শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, হাই বর্ষা এমন ফাগুন কেড়ে নিও না। আর ঘড়ির সময় বলছে এই গানের সঙ্গেই বিদায় নিতে হবে আজকের অনুরোধের আসর থেকে। আমাদের মৈত্রীর ফেসবুক পেজে অনুরোধের আসরের পোস্ট দেওয়া হয় এবং আপনারা সেই পোস্টে কমেন্ট করে আমাদের অনুরোধ জানান, গানের অনুরোধ। এছাড়াও আপনারা কিন্তু চিঠি লিখে বা মেইল করে আমাদের গানের অনুরোধ জানাতে পারেন, আর আমরা আপনাদের সেই সমস্ত অনুরোধ করা গান সাজিয়ে বসি অনুরোধের আসরে। আজ অনুরোধের আসর এ পর্যন্তই, আপনাদের সঙ্গে ছিলাম আমি যথিকা, ভালো থাকবেন সকলে, বিদায় নিচ্ছি অনুরোধের আসর থেকে। অনুরোধের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন মহিলাদের আসর, আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক।

দুই বাংলা শ্রোতা বন্ধু, নিশ্চয় ভালো আছেন। হ্যাঁ, আবারও চলে এসেছি আপনাদের চিঠি নিয়ে। আজ আমার কলম একেবারে মাসের শেষে বেশ কয়েকটা চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। চেষ্টা করব যে কটা চিঠি আছে সেগুলো আপনাদের পড়ে শোনানোর। আমার কলমে এ মাসের চিঠির বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। দেখে নি প্রথম চিঠিটা কার।

প্রথম চিঠি কানুন রণসিংহ রাজাবাজার তমলুক পোস্ট থানা তমলুক পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। দেখি কি লিখেছেন। সুপ্রিয় মহিলা মহল, একে দুরন্ত ঝড়ের প্রতাপ, তাতে আবার তীর্যকী ঐন্দ্রজালিকা বৃষ্টির ঝাপটা, সঙ্গে খুটখুটে অন্ধকার রাতের ভয়াবহতা, যাকে বলে দুর্যোগের দৌরাত্ম। তারপর তো ভয় ত্রাস আতঙ্করা হুড়হুড়ি করছে দেহের অভ্যন্তরে, একেবারে লোমকূপ খাড়া করা নস্টালজিয়া। 10 বছর আগের কথা হলেও এখনও স্মৃতির পাতা জলজলে তাজা। সেদিনের ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুতে গোধূলি বেলাতেই অন্ধকার ঘনিয়ে এলো ঘন ঘোর করে। এত যে ভীষণ, তবু একটু দেখার কৌতূহল দমন করা কঠিন ছিল সেদিন। জানালা একটু ফাঁক করে দেখছি গাছগুলো শিকের লড়াই, এলো পাথারের তাণ্ডবে বিধ্বস্ত বিপর্যস্ত, মর্মর করে ভেঙে পড়ছে ডালগুলো। আমাদের বাগানের ফল ভর্তি কলমের চারা আম গাছটা নুয়ে পড়ল ভুঁয়ে। হায় রাম, ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে ছুটে বেরিয়ে পড়েছি লাঠি সরকি নিয়ে গাছে ঠেক দিতে হবে বলে। পিছন ফিরে দেখি তখনকার আমাদের একতলায় চিলে ছাদের টিনের ছাউনি নাচছে ধরাম ধরাম শব্দ করে, কয়েকটা স্ক্রু গেছে খুলে।

ঘরে ঢুকে ভয়ে কাঠ, না জানি ছাউনে উড়ে গিয়ে পড়বে কার ঘাড়ে না কার ঘরে। বিপদ তারুণকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। সে যাত্রায় রক্ষাকর্তা ছিলেন তিনি, কানন রণসিংহ, রাজাবাজার তমলুক পোস্ট, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন।

বন্ধু চলে যাই পরের চিঠিতে। ঝড় বৃষ্টি রাত্রি নিয়ে লিখেছেন ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে। দিদি কি লিখেছেন পড়ে শোনায় আপনাদের। প্রিয় বন্ধু আমার কলম মহিলা মহল। ঝড় বৃষ্টির রাতে একদিকে যেমন আনন্দ হয় আবার অন্যদিকে দুঃখ বিষাদে একেবারে মনকে ভারাক্রান্ত করে তোলে। প্রথমে আনন্দের কথা বলে শুরু করি। সারাদিনের গরমে আমরা হাই হতাশের পর ঝড় বৃষ্টির রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলি। আবহাওয়াটাও বেশ শীতল হয়, তখন গরম চায়ের কাপেই চুমুক ও তার সঙ্গে গরম গরম চপ বেগুনি সবই সবাই মিলে বসে একসাথে খেতে ভীষণ আনন্দ উপভোগ করি। এছাড়াও মা ঠাকুমার মুখে গল্প শুনতে দারুণ মজা হতো সেই সময়, মজার আসর বসত। যে আজ সেদিনের ঝড় বৃষ্টির রাতে মনে পড়ে, মনে উঁকি দেয় সেই স্মৃতিগুলো। এই ঝড়ের প্রকোপ এত বেশি, তার সঙ্গে অঝোর ধারায় বৃষ্টি হয় এক এক সময়। তাই এবারে সেই দুঃখের ঘটনাটা বলি। আমার একটি আদরের পোষ্য টিয়া পাখি ছিল, ঝড়ের সময় খাঁচাটি ঘরে ঢোকাতে ভুলে যায়। যখন মনে পড়ল দেখি পাখির শব্দেও খাঁচার ভিতর পড়ে আছে। সেদিনের সে দৃশ্যটা আমার মনে স্মৃতি হয়ে আছে বন্ধু। আজও যখন সেই রকম আর কি ঝড় বৃষ্টির রাত আসে ভীষণ রকম দুঃখ কষ্ট হয়। নমস্কার, নিয়ে ভানুমতি মধুক অযোধ্যা বাঁকুড়া থেকে লিখেছেন।

এরপরে চিঠি, ভানুমতি মোদক অযোধ্যা আঁকুড়া, অযোধ্যা বাঁকুড়ার পরে ভারতী চট্টোপাধ্যায়, গ্রাম টিহা থানা জয়পুর, ইনিও বাঁকুড়া থেকে লিখেছেন।

হ্যাঁ দিদি, ছন্দে ছন্দে লিখেছেন, প্রিয় আমার কলম, সেদিন ছিল বৈশাখ মাস, সেদিন বৃষ্টি সন্ধ্যা, মেঘ বৃষ্টি তারুণ খেলায় আমি একাই যোদ্ধা। আমি তখন দ্বাদশ শ্রেণী, আমি একলা যাত্রী, আমি তখন অষ্টাদশী, আমি স্কুল ছাত্রী। আমার সেদিন স্কুলের পরে ইংরেজি পড়ার দিন, আমার সেদিন ক্লান্ত দেহ তবু ক্লান্তিহীন, অলস দেহ ক্লান্ত চরণ আর গাঢ় অন্ধকার, ফিরতে ছিলাম আমি একা নিঝুম পথের ধার। বেতাল হাওয়া, বৈশাখী ঝড়, বৃষ্টির আনাগোনা, শিহরণ জাগা আমার মনে রঙিন স্বপ্ন বোনা। ভেকের শব্দ, ভুজঙ্গের ডাক, মেঘের গুরু গুরু, নিভে যাওয়া শূন্য বুক, ভয়ে দুরু দুরু। একলামি শ্মশান ধার, বিদ্যুৎ খেলে যায়, আমি কি আর দেখতে পাব আমার মিষ্টি মায়? ঘষা লেগে বাঁশের আওয়াজ যেন ভূতের নৃত্য, যাবার সময় রাড়ির আবেশ, ফেরার সময় ভৃত্য। আলো আধারের চরম খেলায় আমি ভীষণ একা, শূন্য পথে ঝড়ের মাঝে পাইনি কারো দেখা। বুকের মধ্যে বইয়ের ব্যাগ, এক হাতে শাড়ির কুচি, বিশামাল তখন ভেজা শরীর, আমার

একটু হাতটা হাঁচি। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এলাম যখন বাড়ি, তখন আমি ওদের সাথে করেছিলাম হাঁড়ি। কোনো দিনও আমি পারব না ভুলতে সেদিনের অভিজ্ঞতা। বেঁচে আছি বলেই তো আজও লিখি ভয়ঙ্কর ঝড়ের কথা। ভারতী চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া।

এবারে পাপিয়া পাটোয়ারি 52/A ক্রাইপার রোড কোন নগর হুগলি থেকে লিখেছেন। প্রতি মহিলা মহল প্রকৃতির এক ভয়ঙ্কর অথচ সুন্দর রূপ দেখা যায় ঝড় বৃষ্টির রাতে। আকাশ কালো মেঘে ঢেকে যায়, প্রবল বাতাস বইতে থাকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় এবং মেঘের গর্জনে চারিদিক কেঁপে ওঠে। একবার ভাইঝির জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম পিসিমার বাড়িতে। ওই দিন রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়, গাছের ডালপালা দুলতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিবেগ যত বাড়তে থাকে ততই ভয় পেতে থাকি। বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। আত্মীয় স্বজন সবাই আতঙ্কিত হয়ে একসঙ্গে বসেছিলাম। কিছুক্ষণ পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, রাস্তাঘাট জলে পরিপূর্ণ হয়, ঝড়ের তাণ্ডবে বড় বড় গাছ উপড়ে পড়ে, পথঘাট অবরুদ্ধ হয়ে যায়। সকালে চারিদিকে যেন ধোয়া মোছা সতেজ পরিবেশ, গাছের পাতা আরও সতেজ সবুজ হয়ে উঠেছে। ধ্বংসের মধ্যেও প্রকৃতির এই রূপ মনকে মোহিত করে। অনুভব করি ঝড় বৃষ্টির রাত যেমন ভয়ের, তেমনি তা প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের পরিচয় বহন করে। নিবেদনে পাপিয়া পাটোয়ারি 52/A ক্রাইপার রোড কোন নগর হুগলি থেকে লিখেছেন।

হ্যাঁ, ইবাসে আমার কলমের বিষয় ঝড় বৃষ্টি রাত্রি চিঠি পাঠিয়েছেন। আপনারা এবারে চিঠি পল্লবী ভট্টাচার্য গুড়াপ হুগলি থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, আমি 90-এর দশকের মেয়ে, আজকের যান্ত্রিক মায়াজাল থেকে দূরে। ঠাকুমা দাদুর সংস্পর্শে কাটানো ছোটবেলায় ঝড়ের রাতগুলো আজও আমার মনে আনন্দের খোরাক জোগায়। মনে পড়ে মাঠের সীমান্ত রেখা থেকে কালো মেঘ ওঠার পর ঠান্ডা বাতাস এসে গরমে সমস্ত ক্লান্তি মুছে দিত। খেলার মাঠ থেকে যখন ছুট দিতাম আম গাছের তলায়, আম কুড়ানোর সে দিনগুলো সত্যি অমূল্য ছিল। আজ বৈবাহিক সূত্রে আমি কংক্রিটের জঙ্গলে এসি রুমে বন্দি। এখানে গ্রীষ্মের দাবদাহের পর ঝড় তো আসে, কিন্তু ছোটবেলার সে স্নিগ্ধ ঠান্ডা বাতাস আর মানসিক প্রশান্তি এই যান্ত্রিক জীবনে আর খুঁজে পায় না। ইতি পল্লবী ভট্টাচার্য, ঠিকানা গুড়াপ হুগলি থেকে লিখেছেন।

এবারে চিঠি। বনানী বিশ্বাস, অভিষেক তার দুই, কালিকাপুর, কলকাতা, 78। স্মৃতি জাগানিয়া মহিলা মহল। মনে পড়ে মেয়েবেলায় একটি ঝড় বৃষ্টির রাত্রির কথা। তখন স্কুল ছুটির পর বইয়ের ব্যক্তি বাড়িতে রেখে এক ছুটে পাড়াতুতো জেঠুর বাড়ি। প্রত্যেক বছর পাড়াতে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হতো। জেঠু উৎসাহিত হয়ে পাড়ার ছোট ছেলে মেয়েদের নৃত্যনাট্য, নাচ, গান, আবৃত্তি শেখাতেন। খুব আগ্রহ সহকারে মহড়া চলত। অবশেষে এলো সেই অনুষ্ঠানের দিনটি। তখন পাড়ায় মা কাকিমাদের কাছে নাচের উপযোগী শাড়ি, সাজগোজের জিনিস চেয়ে কিনতে আর চেয়ে চিনতে জোগাড় করে নিজেদের মধ্যে ভাগ করে অনুষ্ঠান করা হতো। প্রচণ্ড গরমের পর বিকেলে কালো মেঘের ঘনঘটা, ঝড় বৃষ্টির আশঙ্কা। দেখতে দেখতে মুষলধারে নামল বৃষ্টি, দর্শক আসন শূন্য হল। আমরা তখন মন খারাপ করে মঞ্চের পেছনে বৃষ্টিতে দাঁড়িয়ে, চোখের কাজল, চোখের জলে, বৃষ্টির জলে লেপটে একাকার, হাতে রং করা আলতা ধুয়ে যাচ্ছে। জেঠু সবাইকে বাড়ির মধ্যে বসালেন। তোমরা এতদিন অনেক পরিশ্রম করেছ, অনুষ্ঠান আর একদিন নিশ্চয় হবে। আর জেঠিমা তখন বড় দিদিদের সাহায্য নিয়ে ওই ঝড় বৃষ্টির রাতে সকলকে মুচমুচে বেগুনি মুড়ি খাওয়ালেন। আজও স্মৃতিতে অক্ষয় আন্তরিকতা মাখানো সে আপ্যায়ন। লিখেছেন বনানী বিশ্বাস, অভিষিক্ত দুই, কালিকাপুর, কলকাতা, 78 থেকে।

এবারে চিঠি অনুশ্রী মান্না কনকপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় সাথী মহিলা মহল, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আমাদের পাশের গ্রাম মান্দারপুরে ফলহারিণী কালী পুজো হয়। আমি তখন ক্লাস থ্রি ফোরে পড়ি। কালী পুজো দেখার জন্য খুব বায়না ধরলাম। বড় দাদা ও ছোটদা আমাকে নিয়ে মেলায় গেল। কিছুক্ষণ মেলায় ঘুরতে না ঘুরতেই হঠাৎ কালো হয়ে মেঘ ধরল, প্রচণ্ড জোরে ঝড় বইতে শুরু করল। দাদারা আমার হাত ধরে ছুটতে লাগলো বাড়ির রাস্তা ধরে। ততক্ষণে বৃষ্টি শুরু

হয়ে গেছে। চারিদিকে গাঢ় অন্ধকার, পথ দেখা যাচ্ছে না। আমি পড়ে গেলাম হোঁচট খেয়ে। রাস্তার পাশে রামপদ দলুইয়ের গোয়ালচালা, সেখানে উঠে পড়লাম তিনজনে। প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হলো, থামার কোনো নামই নেই। তিনজনেই ভিজে গেছি। ছোটদা একটা রুমাল দিয়ে আমার চুল মোছাতে লাগলো। আমি কাঁদতে শুরু করলাম, কি করে বাড়ি যাব ভেবে কষ্ট হচ্ছিল। যে দাদা সান্ত্বনা দিয়ে বলল, ওরে সারা রাত কি বৃষ্টি হবে, ঠিক থামবে। ঘুমে চোখ বুঝে আসছে, তার উপর মশার কামড়। বৃষ্টি একটু থামতে কাদায় পা টিপে টিপে বিদ্যুতের আলোয় পথ চিনে ফিরছি। দেখি দূরে টর্চ ছেলে ছাতা মাথায়, বাবা আমাদের এগিয়ে আনতে আসছে। অনুশ্রী মান্না, কনকপুর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে।

এবারে চিঠি। হিরণমোহী শাহু গোদালিপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় আমার কলম, বিষয়টা শুনে প্রায় ২৫ বছর আগে স্মৃতি মনে এল। বিকেল থেকে প্রবল ঝড় বৃষ্টি, লোডশেডিং। রাতে ঝড় বৃষ্টি থামলেও অন্ধকারে ঝিঁঝির ডাক বাড়ল। মুড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। হঠাৎ দরজায় টোকা। জিজ্ঞাসা করলাম, কে? উত্তর এলো, আমি শিক্ষিকা কমলা মাসির বোন পো। ইতস্তত করে দরজা খুললাম। দেখি ভীত সন্ত্রস্ত মুখে অল্প বয়সী এক তরুণ। কমলা তো এখন এখানে থাকে না, টাউনে কোথাও থাকে। ছেলেটি করুণ মুখে হোটেলের খোঁজ করলে জানায় এখানে কোনো হোটেলও নেই। অচেনা ছেলেকে বিশ্বাস করতে ভয় হচ্ছিল, কিন্তু অসহায় মুখের উপর দরজা বন্ধ করতেও মায়া হল। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ওকে থাকতে বললাম। মোমবাতির আলোয় ওর জন্য পরোটা ভেজে খেতে দিলাম। খেতে খেতেও বলল, খড়গপুর আইআইটিতে পরীক্ষা দিতে এসেছিলাম, ফেরার ট্রেন না থাকায় মাসির কাছে এসেছি, ঠিকানা জানি না। সেবায়তনে মাসি থাকে, এটুকুই শুধু জানি। সেরাতে আমার বিছানায় ওকে শুতে দিয়ে আমি এক চিলতে রান্নাঘরে মশার কামড় খেয়ে আতঙ্কে সারা রাতটা কাটিয়েছিলাম। নির্বিঘ্নে ভোর হতেই স্বস্তি। লিখেছেন হিরণময়ী শাহু, গোদালিপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে।

না, আর কিন্তু আমার হাতে চিঠি নেই বন্ধু। অন্যান্য দিন সত্যি আমার কলমে চিঠি আমার হাতে বেশি থাকে, চেষ্টা করি সবকটা চিঠি পড়ে ফেলার, কিন্তু আজকে নেই। তবে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমি তো চিঠি পাঠিয়েছি কিন্তু আমার চিঠি কেন পড়া হয়নি। হতাশ হবেন না, এখনও একটা দিন তো সময় আছে। আমার কাছে আমার হাতে সেই চিঠি না এলো আপনাদের চিঠি নিশ্চয়ই পরের যে নির্দিষ্ট দিন আছে পড়ে শোনার হবে বন্ধু, তাই অপেক্ষায় থাকুন। আর নিশ্চয় অপেক্ষায় আছেন যে জুলাই মাসের চিঠির বিষয় কি জানিয়ে দিই। জুলাই মাসের চিঠি আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা। কেমন হবে বিষয়টা? ঠিক এরকম, ধরুন সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনে কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরে যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়,

যদি সে নক্ষত্র মানুষটি অন্য কেউ নাও বা হয় তাতে কি, নিজেও তো হতে পারি বন্ধু, তাই না? হ্যাঁ, আপনার জীবনের সেই সন্ধ্যাতারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যাতারা শিরোনামে, 150 শব্দের মধ্যে আমাদের লিখে পাঠান। ইমেল করতে পারেন mohilamahul.aircolkata@gmail.com এ, আর চিঠিও পাঠাতে পারেন মহিলা মহল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই।

এক কলমে দুই নারী চিঠির বিষয় শোনার জন্য অপেক্ষায় আছেন, জানি বলে দিই। এক কলমে জুলাই মাসের এক কলমে দুই নারীর চিঠির বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবী লতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান বন্ধু 150 শব্দের মধ্যে। হ্যাঁ, মেল আইডি জানেন, তবু বলে দিই, mohila.mahul@kolkata@gmail.com-এ। আর চিঠি পাঠাবেন এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকব আমরা, মহিলা মহল।

বন্ধু, প্রত্যেক বাড়ির মতো এবারেও বলছি, কারণ একই কথায় যে আপনারা তো জেনে গেলেন চিঠির বিষয়, তো একটু চেষ্টা করুন মাসের শুরুতে যত তাড়াতাড়ি আপনারা একটু চিঠি লিখতে পারেন। কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাসের শুরুর দিকে চিঠির সংখ্যা তুলনায় অনেক কম থাকে। চেষ্টা করুন ছটপট লেখার, আমরা অপেক্ষায় আছি। আজকের মতো মহিলাদের আসর তো এ পর্যন্ত। যেতে যেতে সলিল চৌধুরীর কণ্ঠে এই গানটি আপনাদের জন্য। ভালো থাকুন সবাই, নমস্কার।

0: মজি বোঝা তরঙ্গে এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসরে আমার কলম, উপস্থাপনায় ছিলেন লাকি বণিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মজি বোঝা তরঙ্গে এখন শুনবেন আরোগ্য নিকেতন।
1: দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আকাশবাণী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সাপ্তাহিক অনুষ্ঠান আরোগ্য নিকেতন। আরোগ্য নিকেতনে প্রথমেই আজ শুনবেন স্বাস্থ্য সংক্রান্ত খবরাখবর।
2: প্রতি বছর পৃথিবীতে প্রায় 8% মানুষ অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হন। এই অসুখে অস্থিসন্ধির কার্টিলেজ নষ্ট হয়ে যায়, তার ফলে আঙুল, কোমর ও হাঁটুর অস্থিসন্ধি ফুলে শক্ত হয়ে যায় ও অসহ্য যন্ত্রণা হয়। রোগীর হাঁটাচলা করা দুঃসাধ্য হয়ে ওঠে। যন্ত্রণা কমাবার জন্য পেনকিলার ছাড়া আর কোনো ওষুধ নেই। রোগের চূড়ান্ত পর্যায়ে অস্ত্রোপচার করে হাঁটুতে কৃত্রিম অস্থিসন্ধি লাগানো হয়। সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই বিষয়ে কিছু আশার আলো দেখা গেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিসন্ধিতে আঘাত পেলে বা দেহের ওজন বৃদ্ধি পেলে অস্থিসন্ধিতে থাকা হায়ালাইন বা আর্টিকিউলার কার্টিলেজের মেরুদণ্ড কোলাজেন ভাঙতে থাকে, ফলে কার্টিলেজ নরম ও পাতলা হয়ে যায়। ব্যথা ও ফোলার এখানেই উৎপত্তি। বিজ্ঞানীরা ইঁদুরের দেহে 15-PGDH বা জেরোজাইম নামে এক ধরনের প্রোটিনের সঙ্গে কার্টিলেজের নষ্ট হয়ে যাওয়ার একটা সম্পর্ক খুঁজে পেয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রোটিনের পরিমাণ বাড়তে থাকে। এই প্রোটিনের প্রভাবেই আর্টিকুলার কার্টিলেজ নষ্ট হয়ে যায়। দেখা গেছে যে ওষুধের মাধ্যমে দেহে এই বিশেষ প্রোটিন তৈরি বন্ধ করা গেলে কার্টিলেজ নষ্ট হয়ে যাওয়া আটকানো যায়। দেহে তখন নতুন নতুন কার্টিলেজ তৈরি হতে থাকে। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মানুষের কার্টিলেজ নিয়ে এই পরীক্ষা করে সফল হয়েছেন। এই বিষয়ে আরও গবেষণা চলছে।
1: আরোগ্য নিকেতনে এবারে শুনবেন, বিষধর সাপে কামড়ালে কি করবেন কি করবেন না, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই।
3: পশ্চিমবঙ্গে প্রধানত 6 প্রকারের বিষধর সাপ আমরা দেখতে পাই। তাছাড়া যে সাপগুলো থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিষহীন, মানে তাদেরকে নিয়ে আলাদা করে আমাদের দুশ্চিন্তা করার খুব কারণ নেই। তবে সাপের কামড় যদি বুঝতে পারা যায়, যদি মানুষ যদি দেখে থাকে বা ফিল করেন বা যদি সামনাসামনি হয়ে থাকে, তাহলে তো এক জিনিস, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ বা সঙ্গে সঙ্গে নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে যেতেই হবে। কিন্তু অনেক সময় অনেক সাপের কামড় আছে যেগুলো কিন্তু বোঝা যায় না, বা বুঝলেও আমরা রাতের অন্ধকারে যে কিছু সাপ আছে যে রাতের অন্ধকারে যখন কামড়ায় তখন তার কোনো অসুবিধাও আমরা টের পাই না। 2-10 ঘন্টা পরে হয়তো তার নতুন করে সিমটম দেখা দিচ্ছে, তখন কিন্তু এইগুলো আমাদের রিলেট করতে হয়। যেখানটা কামড় হয়েছে সেই জায়গাটা ফুলে যাবে বা সে জায়গায় যন্ত্রণা হবে, এবং যন্ত্রণা বা ফোলাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে যদি সেটা সত্যি সত্যি

বংশধর সাপ হয়। এবং এখানেও গন্ডগোল, কেননা কালাজ সাপ বলে একটি সাপ আছে যেটি পশ্চিমবঙ্গে যথেষ্ট বেশি পরিমাণে পাওয়া যায়। এই কালাজ কিন্তু যখন কামড়ায় তখন কিন্তু তার জন্য কোনো ব্যথা, ফোলা বা লাল হওয়া কিছুই কিন্তু হয় না। সুতরাং যদি কোথাও এরকম ফুলছে জায়গাটা বা দুটো সাপের কামড়ে দাগ পেয়েছেন, যে একটা দুটো যাই হোক, বা কখনো দেখেছেন যে সাপটা কামড়েছে মনে হচ্ছে, বা বিভিন্ন ধরনের আমাদের উপসর্গ আমরা পাই যেগুলো দিয়ে আমরা রিলেট করতে পারি, যেমন রাত্রিবেলা মাটিতে শুয়েছেন, সকালবেলা উঠে দেখছেন যে চোখের পাতা পড়ে আসছে, ঝাপসা দেখছে, দেখছেন যে হঠাৎ করে খুব ঘুম ঘুম পাচ্ছে আর উঠে দাঁড়াতে পারছে না, অসুবিধা হচ্ছে, বা শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে, এই জায়গাগুলো কিন্তু খুব সাধারণ, মানে খুব কমন এগুলো আমরা পেয়ে থাকি। আর অনেক সময় কিন্তু রোগী কিন্তু বাড়ির লোক বলতে পারে না যে সাপে কামড়েছে বা কি, কিন্তু রোগী কিছু একটা উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে। এবং হঠাৎ করে এরকম আমরা দেখি যে বহু পেশেন্ট রাত্রিবেলা শুয়েছিল মাটিতে বা খোলা বিছানায়, সেখানে হঠাৎ করে পরের দিন সকালবেলা পেটে ব্যথা, বমি, যেগুলো আমরা বললাম এখনই, যে হঠাৎ করে চোখের পাতা পড়ে আসা, এই এই সমস্ত অসুবিধা নিয়ে উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে। এবং তখন আমাদের কিন্তু তার হিস্ট্রি নিয়ে, তার সাথে কথা বলে, তার লক্ষণ দেখে আমাদের বুঝতে হয় যেটা সাপে কাটা না অন্য কোনো কারণ। ছটি মতো প্রজাতি আছে যারা কিন্তু বিষধর সাপ বলে আমরা তাদেরকে জানি। এই ছটি প্রজাতির মধ্যে প্রধানত গোখরো বা কেউটে, এরা হচ্ছে নিউরোটক্সিক, মানে এরা কামড়ালে সেই জায়গাটা ফুলে যাবে, সেখানে আস্তে আস্তে ফুলতে থাকবে, বিষক্রিয়া হবে, ব্যথা হবে প্রচন্ড। এবং তারপরে নিউরোটক্সিক যে সিমটম গুলো হয়, মানে চোখের পাতা পড়ে যাওয়া, রোগী আচ্ছন্ন বোধ করা, আস্তে আস্তে ঘুমিয়ে পড়া, এবং শরীরের সমস্ত জায়গায় সার চলে যাওয়া, এইগুলো কিন্তু শুরু হয়। এগুলোতে শুধুমাত্র আমরা যদি বলি যে কেউটে বা গোখরো, এছাড়া যে যে ধরনের সাপটা আরো বেশি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সেটা হলো চন্দ্রপোড়া। চন্দ্রপোড়া হচ্ছে হিমাটোটক্সিক, মানে চন্দ্রপোড়ার ক্ষেত্রে যদি কামড় হয় তাহলে রোগী কিন্তু নিউরোটক্সিক, মানে কোন রকম সিমটম, মানে চোখের পাতা পড়া বা জিনিসগুলো যেটা আমরা বারবার বলছি সেটা কিন্তু পায় না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয় রোগীর। রোগীর এই হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হলে সেটা কিন্তু যে কোনো সময় খারাপ দিকে গড়াতে পারে, এবং যদি ঠিকঠাক মতো চিকিৎসা না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীর মৃত্যু এবং কিডনি ফেলিওর আমরা যেটাকে বলি সেইটার দিকে এগোবে, এবং কিডনি ফেলিওর হলে যদি ঠিকঠাক মতো সময় আমরা ডায়ালিসিস না করতে পারি তাহলে মৃত্যুর দিকে এগোবে। এইটা গেল চন্দ্রপোড়া। এছাড়াও যে ফনা, আমাদের নিউরোটক্সিক কিন্তু ফনাহীন সাপ আছে যেগুলো যখন কামড়ায় আমরা অনেক সময় বুঝতে পারি না, তো সেরকম একটি সাপ হলো কালাজ। এই কালাজ কিন্তু অত্যন্ত বিষধর। কালাজ শুধু বিষধর বললেও ভুল হবে, মানে এই কালাজের কামড় বোঝার উপায় নেই বললেই চলে, তার কারণ এতে কোনো দাগ থাকে না, এতে কোনো মানে ব্যথা হয় না, এবং জায়গাটা ফুলে ওঠে না যেখানে কামড়ায়। কালাজ কিন্তু সকালবেলা এদেরকে দেখা পাবেন না, রাত্রিবেলায় এরা কামড়ায়। এবং প্রধানত আমরা দেখেছি যে কি কারণে সেটা আমরা জানি না, কিন্তু দেখেছি যে রাতের বেলা যখন মানুষ কোনো বিছানায় শুয়ে থাকেন এবং সেটা যদি উন্মুক্ত থাকে এবং আশেপাশে যদি কালাজ থাকে, তখন যে বাইটটা হয়, কালাজ যে বাইট করে দিয়ে চলে যায়, সেটা কিন্তু পরের দিন সকালবেলা পর্যন্ত মানুষ বুঝে উঠতে পারেন না। এবং সকালবেলা আমাদের এমার্জেন্সি কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্রগুলো হয়, আমরা যখন খবর পাই তখন সেখানে যে সিমটম বা রোগ, মানে উপসর্গ নিয়ে মানুষ প্রেজেন্ট করে বা আসেন, সেগুলো হচ্ছে এইরকম যে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, বমি হচ্ছে, ওই চোখের পাতা ঝুলে আসছে, খুব তন্দ্রাচ্ছন্ন লাগছে, উঠতে পারছে না, এবং যেটা হলো একটা অস্বস্তি তৈরি হওয়া, এইগুলো নিয়ে আসেন। এবং আমাদের কিন্তু বুঝে নিতে হয় যে রোগীকে জিজ্ঞেস করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি নেওয়া কিন্তু, যে কোথায় শুয়েছিলেন রাত্রিবেলা, রাত্রিবেলা কি মাটিতে শুয়েছিলেন, সেখানে কি বাড়ির দরজা দরজা খোলা ছিল, বা সাপের আনাগোনা কি হয়। তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যে সমস্ত সাপই কামড়ায় তাদের মধ্যে প্রধানত এই সাপগুলোই হচ্ছে বিষধর সাপ। বিষধর সাপ ছাড়া যে সাপগুলো, যেগুলো আমাদের এমনি সচরাচর চারদিকে ঘুরে বেড়ায়, সেগুলো প্রধানত বিষহীন বা খুব সামান্য বিষযুক্ত। সেক্ষেত্রে আপনারা সাপটাকে মারার জন্য উদ্যত হবেন না। সাপ যদি আপনাকে কামড় দেয়, আপনি যত দ্রুত সম্ভব কারোর সাহায্য নিয়ে আপনি চিকিৎসা কেন্দ্রে যাবেন, কিন্তু সাপটার পেছনে দৌড়ে সাপটাকে মারতে গিয়ে আরো 10 জন আক্রান্ত হলো, আরো 10 জন কামড় খেলো, সেইটা আমাদের মোটেই অভিপ্রেত নয়। স্থির হয়ে এক জায়গায় বসুন, কেননা যত বেশি আপনি আপনার আক্রান্ত অংশ, মানে যেখানে সাপে কামড় দিয়েছে সেই অংশ যত বেশি নাড়াবেন, তত কিন্তু বিষ শরীরে প্রবাহিত হওয়া শুরু করবে। সুতরাং সেই জায়গাটাকে আমরা ইমোবিলাইজ করার কথা বারবার বলি। ইমোবিলাইজ মানে কি, মানে যেখানে যেরকম আমাদের হাত টাত ভেঙে গেলে আমরা যেরকম কাস্ট বেঁধে রেখে দিই না হাতের মধ্যে একটা স্পারস্টারের মতো, তো ওই রকম না হলে ওই জাতীয় জিনিসই, মানে আমরা যাতে যদি হাতে কামড়ায় বা পায়ে কামড়ায় সেই পা বা হাত যেন বেশি নাড়াচাড়া না হয়, তার জন্য আমরা সেটাকে ইমোবিলাইজ করে রাখি বা সেটাকে একদম স্থির করে রাখি যাতে বেশি নাড়াচাড়া না হয়। আর কতগুলো আমাদের পুরনো ধারণা আছে যেগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেগুলো হলো
আমরা খুব দেখি যে মানে বহু বছরের শত শত বছরের পুরনো পদ্ধতি যে আমরা মেঁধে দেবো হাত।

0: একদমই ভুল ধারণা। আমরা কখনোই যেখানেই সাপে কামড়াবো তার আগে পেছনে সামনে দূরে কখনোই আমরা বেঁধে রাখবো না, কেননা বেঁধে রাখলে আমাদের খারাপটা বুঝতে হবে যে রক্ত চলাচল আমরা বন্ধ করে দিই। যতক্ষণে রোগীকে আমরা স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে নিয়ে আসি ততক্ষণে দেখা যায় যে যেখান থেকে বাধা হয়েছে তার পরবর্তী অংশে রক্ত চলাচল শূন্য হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই অঙ্গটাকে আমাদের বাদ দিতে হয়। এছাড়া যে সমস্যাগুলো আমরা যেগুলো খুব কমন ভুল আমরা করি সেটাও হলো যে বিষটা পাম্প করা বা মুখ দিয়ে বিষটাকে তুলে নিয়ে ফেলার একটা প্রচেষ্টা। প্রথমেই বলি যে ইনজেকশনের মধ্যে দিয়ে যখন আপনার কাছে ওষুধ যেভাবে যায় সাপের কামড়ও কিন্তু সেভাবেই যায়। সাপের কামড়ের যে ওদের যে ফ্যাংস মানে যে ওই বিষটা থাকে বিষথলি থেকে যে বিষ দাঁতটা থাকে সেটা যখন ঢোকে তখন কিন্তু ইনজেকশনের সিরিঞ্জের মতো, মানে যেই ঢুকলো ও সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে দিয়ে ছড়াতে শুরু করলো, রক্তবাহ যদি পায় নাহলে মাসল যেখানে হোক। তো সেখানে যদি ওই বিষটাকে ওইভাবে পাম্প করে কিন্তু বের করা যায় না, রাদার এইরকম পাম্প করতে গিয়ে কিন্তু সেখানে আমরা সেকেন্ডারি ইনফেকশন, রোগীর জায়গার ক্ষত, অতিরিক্ত রক্তক্ষরণ এই সমস্ত জায়গার মধ্যে আমরা পড়ে যাই। সুতরাং এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখি যে অনেক কিছু দিয়ে ধোয়া বা কিছু ওষুধ লাগানো কিছু করবেন না। যেখানে সাপের কামড় হয়েছে যদি দেখেন জায়গাটা আপনি অবজার্ভ করুন যে আস্তে আস্তে কতটা ফুলছে কিনা বা কোনো ব্যথা হচ্ছে কিনা, ব্যথা কতটা দ্রুত ব্যথাটা বৃদ্ধি পাচ্ছে বা ফোলাটা বাড়ছে সেইটা লক্ষ্য করুন। কিন্তু ওখানে কোনো কিছু মানে কোনো অয়েন্টমেন্ট হোক, কোনো ঔষধি হোক, কোনো কিছু জল হোক বা কোনো সুদ হোক কিছু আপনি লাগাবেন না। আর একটা কথা আমরা বলবো যেটা বাড়ির লোক বা যারা বন্ধু বান্ধব তাদের জন্য, যে আপনারা যত দ্রুত সম্ভব রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বাকি কোনো জায়গায় গিয়ে কোনো ওঝা ঝাড়ফুঁক বা কোনো জায়গায় গিয়ে দেরি না করে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যান। আমরা এই প্রসঙ্গে আর একটা কথা আমি একটু বলে রাখবো যে কোনো ভাবে যে শহরের বড় হসপিটালে মানে কলকাতায় আসতে হবে বা কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হবে এরকম কিন্তু নয়। সমস্ত স্বাস্থ্যকেন্দ্রেই এভিএস থাকে, অ্যান্টি স্নেক ভেনাম, তো সেইখানে কিন্তু সব জায়গায় থাকে এবং বেসিক অ্যান্টি স্নেক ভেনাম কিন্তু সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় এবং সেটা নিয়ে যদি তারা রেফার করার প্রয়োজন মনে করে তখনই করবে। আদারওয়াইজ আপনি কিন্তু ওই যে দূরের হসপিটালে যেতে চাইছেন তার জন্য যে বাড়তি 20 মিনিট আধ ঘন্টা সময় নষ্ট হচ্ছে তাতে কিন্তু রোগী খারাপ হতে পারেন, তখন কিন্তু আমাদের বেশি সময় থাকে না হাতে। তাই যত দ্রুত সম্ভব রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এভিএস হচ্ছে একটি প্রাণদায়ী ওষুধ, এখানে 10 অ্যাম্পল এভিএস আমরা যে কোনো রোগীকে, সাপে কাটা রোগী তার মধ্যে তার যদি আমরা পাই, যদি সিমটম পেয়ে থাকি বা যাকে মনে করছি সাপে কামড়েছে তাকে আমরা 10 অ্যাম্পুল এভিএস দেবো। আমরা পেশেন্টকে গিয়েই একটা স্যালাইন চালানো হয় এবং তার সাথে অ্যাড্রিনালিন ইনজেকশন দেওয়া হয় এবং এই এভিএসটা ওই স্যালাইনে চার্জ করা হয় এবং স্যালাইনটাকে 1 ঘন্টার মধ্যে যেতে দিতে হয়। এবং আমরা এটা বলে রাখি যে এভিএস এইটা দেওয়ার পর এটা যেহেতু একটা ঘোড়ার সিরাম থেকে তৈরি হয় এবং এটা সাপের বিষক্রিয়াকে আটকায়, এটার কিন্তু সাইড এফেক্ট আছে। মানে এটা নেওয়ার পরে লোকের মধ্যে কিন্তু অনেক রকমের অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, মানে হাতে পায়ে চুলকাচ্ছে, র্যাশ বেরোচ্ছে, হঠাৎ করে কাশি শুরু হচ্ছে বা শরীরে ফোলা ফোলা দাগ যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু হয় এবং তার জন্য আমাদের হাতে এই অ্যাড্রিনালিনটা আগেও দিয়ে দেওয়া হয় এবং পরে আবারও দরকার হলে দিতে হবে। সুতরাং এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এভিএস দিলে আমাদের রিয়াকশন হয়, তাই আমরা এভিএস দেওয়ার পরেও পেশেন্টকে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিই না, 1-2 দিন ভর্তি রেখে তারপরেই ছাড়ি, কারণ আমরা এই রিয়াকশনটা দেখেন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। আর একটা কথা বলবো যে হিমাটোটক্সিক এবং আমি বলেছি নিউরোটক্সিক দুজনের সাপ, এভিএস দেওয়াটা হচ্ছে আমাদের প্রাইমারি কনসার্ন। আমরা এগুলো দেওয়ার পরে ওকে নিউরোটক্সিক সাপে কামড়েছে না হিমাটোটক্সিক সাপে কামড়েছে এবং তার রোগীর সমস্যাটা কত দূর গেছে মানে কতটা অ্যাগ্রেভেট করেছে সেটা বুঝে তাকে কিন্তু আরো কিছু ওষুধ, যেমন নিউরোটক্সিসিটির ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন বা পাইরিডোস্টিগমিন, নিওস্টিগমিন এইগুলো আমরা দিই। আবার একই সাথে আমরা যদি হিমাটোটক্সিসিটির ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে কিন্তু আবার ডায়ালিসিস আছে, এরকম জায়গাতে কিন্তু যেতে হবে। কিন্তু আবারও বলছি আগে এভিএস, এভিএস হয়ে যাওয়ার পরে আপনাকে যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন তিনি আপনাকে বুঝবেন যে কিভাবে মানে এটা হিমাটোটক্সিক না নিউরোটক্সিক, হিমাটোটক্সিক হলে কখন রেফার করা প্রয়োজন বা নিউরোটক্সিক হলে কখন রেফার করা প্রয়োজন। সুতরাং নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে নিকটবর্তী চিকিৎসকের উপর বিশ্বাস রাখুন।
1: আরোগ্য নিকেতনে এতক্ষণ শুনছিলেন বিষধর সাপে কামড়ালে কি করবেন কি করবেন না, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই। এই সঙ্গেই শেষ হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান আরোগ্য নিকেতন। কথা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার। এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আরোগ্য নিকেতন। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 kHz-এ ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন ঢাকার চিঠি।
3: আকাশবাণী মৈত্রী ঢাকার চিঠি, এর উৎস প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নবলসং পারমারের পাঠানো খবর এবং সেদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্বে আসেন দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি দক্ষিণ এবং মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন গোর। বাংলাদেশের নাগরিকদের জন্য সাধারণ ভিসা পরিষেবা ফের শুরু হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সেদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পর্যটক ভিসার জন্য আবেদন গ্রহণ 28 জুন থেকে শুরু হবে বলে জানান তিনি। চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসার আবেদন জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বাস দেন। দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার পাশাপাশি অন্য শহরেও ভারতীয় ভিসা কেন্দ্র চালু করা হবে। উল্লেখ্য, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সেদেশের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রয়োজনীয় নথি পেশের পর বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের গাজীপুরে আরও 2টি কারখানা বন্ধ হয়ে গেল। বিপর্যয়ের মুখে পড়লেন প্রায় 1,800 কর্মী। গত 2 বছরে ওই দেশে 457টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বেশিরভাগই পোশাক তৈরির কারখানা। ধুঁকছে গাজীপুর, আশুলিয়া এবং চট্টগ্রাম শিল্পাঞ্চল। বিশ্বের বাজারে অস্থিরতার জেরে বরাদ কমে যাওয়ার পাশাপাশি জ্বালানি সংকট এবং শ্রমিক বিক্ষোভ এজন্য দায়ী বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশে বিদেশ থেকে আর্থিক অনুদানও মারাত্মকভাবে কমে যাচ্ছে। 2025-26 অর্থবর্ষে প্রথম 11 মাসে বৈদেশিক অনুদান বাবদ মাত্র $445 মিলিয়ন পেয়েছে এই দেশ। বৈদেশিক ঋণের বোঝাও ক্রমে আরও চেপে বসছে ঢাকার উপর। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস ছিল গত 23 জুন। এর আগে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর সহ গুরুত্বপূর্ণ নানা জায়গায় সেনা মোতায়েন করেছিল তারেক রহমান সরকার। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 2025-এর মে মাসে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরেও সেই নিষেধাজ্ঞা বলবৎ আছে এখনও। 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিল এই দল। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের অধীনস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। এর মাধ্যমে জীবনের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মূল অনুষ্ঠানটি হয় ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে। সেখানে শতাধিক যোগ অনুরাগী সমবেত হয়ে আইজিসিসির যোগব্যায়াম প্রশিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালনায় কমন যোগা প্রোটোকল সেশনে অংশ নেন। এই সমারোহে আর্ট অফ লিভিং বাংলাদেশ, এভারগ্রিন যোগা, হু আর্ট অফ যোগা, জয়সন যোগা

নটরডাম যোগা অ্যান্ড মেডিটেশন ক্লাব এবং সেলফ হিলিং হাব সহ আটটি বিশিষ্ট যোগব্যায়াম সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্ষেত্রের তারকা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনগুলোতেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবর্ষে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং অর্থনৈতিক বিকাশ 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের লিখিত প্রশ্নোত্তরে তিনি একথা বলেন বলে ডেইলি সানের খবরে প্রকাশ পেয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষায় সরকার লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার করছে। 2026-27 অর্থবর্ষে সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় 41 লক্ষ মহিলাকে মাসে 2,500 টাকা করে সহায়তা প্রদানের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কৃষক কার্ড কর্মসূচির আওতায় 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে অন্তর্ভুক্ত করা এবং এ বাবদ 1,062,50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এসব কর্মসূচির উদ্দেশ্য হল মুদ্রাস্ফীতির চাপের মধ্যে ঝুঁকিপূর্ণ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর হাতে সরাসরি সহায়তা পৌঁছে দিয়ে তাদের ভোগ ক্ষমতা ও জীবিকা সুরক্ষা বজায় রাখা। বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের অনুন্নত এলাকাগুলির পরিকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিষয়টিও সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে। বাজেটে উত্তরাঞ্চলের জন্য আলাদা অঙ্কভিত্তিক বরাদ্দ নির্দিষ্ট করা না হলেও সামগ্রিকভাবে পরিকাঠামো ক্ষেত্রে 1,74,988 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের জেরে সবচেয়ে ঝুঁকিতে থাকা উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকায় কিশোরী ও মহিলাদের নেতৃত্ব সক্ষমতা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুর্বার কন্যা নামে এই কর্মসূচির লক্ষ্য বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত 15-24 বছর বয়সী মেয়েদের জলবায়ু দূত অর্থাৎ ক্লাইমেট অ্যাম্বাসাডর হিসেবে গড়ে তোলা। তারা নিজ নিজ এলাকায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কাজ করবেন। প্রথম আলো এখবর জানিয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে দুর্বার কন্যা প্রোগ্রাম মডেল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জলবায়ু অভিযোজন ও প্রকৃতি নির্ভর সমাধানকে অগ্রাধিকার দিয়ে সরকারের 25 কোটি গাছ লাগানোর কর্মসূচির পাশাপাশি 20,000 কিলোমিটার নদী খাল খননের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় বাস্তবতার ভিত্তিতে পরিকল্পনা নিতে হবে। দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটকে এখনকার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। শিল্প কারখানার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব সমস্যা মোকাবিলায় সরকার কাজ শুরু করেছে। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে নিজেদের প্রতিরোধ ও নানা সংকটের মধ্যেও টিকে থাকার অদম্য গল্প তুলে ধরেন 4 দুর্বার কন্যা প্রতিনিধি। এরা হলেন ভোলার ফারজানা, বরগুনার উম্মি আক্তার ও ইসরাত জাহান শর্ণা এবং খুলনার সাথী তরফদার। তারা নিজেদের কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে দুর্বার কন্যা প্রোগ্রাম মডেলের ধারণা তুলে ধরে বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবার উপরে সমানভাবে পড়ে না। উপকূলের কিশোরী কৃষকরা ভিন্ন ভিন্নভাবে এই সংকটের মুখোমুখি হন। তাই বাস্তবতা ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ ছাড়া সুস্থায়ী সমাধান সম্ভব নয়। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের বিশেষ করে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের নেতৃত্ব বিকাশ এবং জলবায়ু কর্মকাণ্ডে অর্থবহ অংশগ্রহণের সুযোগ তৈরি করা আরও অন্তর্ভুক্তিমূলক, শক্তিশালী ও সুস্থায়ী জনগোষ্ঠী গড়ে তুলতে

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজির। আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি শুনবেন, তবে তার আগে আপনাদের বরং জানিয়ে দিই যে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের বুধ সকালের বিষয়।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: শুনলেন আগামী মাসের বুধ সকালের চিঠি লেখার বিষয়। চটপট চিঠি লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি।

সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিকেল এবং একই সঙ্গে স্বাগত আজকের আজ সন্ধ্যার আড্ডায়। শনিবারের বিকেলবেলা আপনাদের সঙ্গে আড্ডা দিতে স্টুডিওতে চলে এসেছি আমি যুথিকা। আচ্ছা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন, ভালো তো থাকারই কথা। তবে যেটুকু ভালো নেই, একটু একটু যদি মন খারাপ হয়েও থাকে, তাহলে এই আজ সন্ধ্যার আড্ডায় যেটুকু সময় আমরা একসঙ্গে কাটাবো তাতে দেখবেন মন একেবারে ভীষণ ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে। আর আপনারা তো জানেনই যে ঘড়ির কাঁটা মোটামুটি পাঁচটা বেজে পাঁচ মিনিট হলেই সময়টা আজ সন্ধ্যার হয়, আর ঠিক তাই আমিও চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আর আজকের আড্ডায় মানে আজ সন্ধ্যার আড্ডায় নানান রকমের তথ্য সম্ভার রয়েছে। থাকছে খেলার খবর, থাকছে আবহাওয়ার খবর, আছে নিজেকে কী করে আরেকটু যত্ন করবেন, নিজেকে কী করে আরেকটু খেয়াল রাখবেন, আরেকটু ভালোবাসবেন কী করে, দেব তার হদিশ। আর অনেকেই চা খেতে ভালোবাসেন, আর মোটামুটি আমরা যতক্ষণ ধরে আড্ডা দেব চা খাওয়ার সময় হয়েই যাবে। তবে আমি জানি যে আমার রেডিওর ওপারে থাকা শ্রোতাবন্ধুরাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা দিনের যে কোনো সময় চা খেতে পারেন। যদি একটু তার সঙ্গে ভালো টা হয় তাহলে তো কোনো কথাই নয়। তবে সবসময় রান্নাঘরে থাকতে ভালো লাগে না বা অত কষ্ট করে টা বানাতেও ভালো লাগে না, তাই আজকে আপনাদের সেরকমই খুব চটজলদি অল্প পরিশ্রমে রান্নাঘরে অল্প সময় কাটিয়ে কী করে মুখরোচক টা বানিয়ে ফেলতে পারেন সেই হদিশও দেব। আর তার সঙ্গে অবশ্যই থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং গান। গান ছাড়া তো আড্ডা হতেই পারে না, সেই গানও শোনাবো, ভালো ভালো কিছু গান রেখেছি আজকে। তাই আড্ডাটা বরং শুরু করি আনন্দী এবং আহিরির কণ্ঠে, একটা মানে আনন্দী এবং আহিরি দুজনের দ্বৈত কণ্ঠে একটা সুন্দর গান শুনিয়ে তারপর ফিরে আসছি আড্ডায়। সঙ্গে থাকুন, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে আজ সন্ধ্যার আড্ডা। এখন আপনাদের জন্য গানে গানে আনন্দী এবং আহিরি, চট করে ফিরে আসছি গানের ওপারে।

আনন্দী এবং আহিরির দ্বৈতে কণ্ঠে একটা চমৎকার সুন্দর গানের পর ফিরে এলাম আড্ডায়। জুন মাস মানেই সাধারণত আমরা মানে দেখি যে গনগনে গরম, আর তার সাথে গরমের ছুটি আর দেদার হুল্লোড়। না, গরমের ছুটি কাটিয়ে অনেক স্কুলই এখনও খুলে গেছে, কলেজও খুলে গেছে, তবু কয়েকজনের ছুটি এখনও চলছে। আর যে কটা দিন জুন মাসের ছুটি পাওয়া গেছে সে কটা দিন তো দেদার হুল্লোড়ে কেটেছে। তবে এই মাসের মানে এই বছরের জুন মাসটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে যে আমরা প্রথম দিকে একটা গরমের তাপপ্রবাহ পেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরে বেশ কয়েকদিন খুব খুব খুব ভালো বৃষ্টি হয়েছে, তাই সব মিলিয়ে। তবে এই জুন মাসের শেষ দিকে কিন্তু দুটো মজাদার দিন রয়েছে। একদম এমন দুটো দিন যা মোটামুটি আমাদের চড়া রোদে এক গ্লাস রিফ্রেশিং শরবত হাতে নিয়ে কুল রাখতে সাহায্য করে। আজ আন্তর্জাতিক আনারস দিবস। প্রতি বছর 27 জুন বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক আনারস দিবস। এই ট্রপিক্যাল ফলটি শুধু খেতেই সুস্বাদু এমনটা কিন্তু নয়, এর একটা দারুণ ইতিহাস রয়েছে। আনারসকে বিশ্বজুড়ে আতিথেয়তা এবং বন্ধুত্বের প্রতীক মনে করা হয়। প্রাচীনকালে কোনো অতিথিকে আনারস দিয়ে আপ্যায়ন করার অর্থ ছিল তাকে সর্বোচ্চ সম্মান জানানো, গরমে শরীর ঠান্ডা রাখতে, আর ভিটামিন সি ও ব্রোমেলিনের যোগান দিতে আনারসের জুড়ি মেলা ভার। তাই এই দিনে এক গ্লাস ঠান্ডা আনারসের জুস বা পাইনঅ্যাপল স্যালাড, যেই যেরকম পছন্দ করেন সেটা তো খেতেই পারেন। আমার শ্রোতা বন্ধুরা জানি অনেকে আছেন যারা আনারস পছন্দ করেন, যারা আনারসের নানান রকমের পদ তৈরি করেন আনারস দিয়ে আর কি, মানে আনারসের চাটনি, আনারস খেতে পছন্দ করেন, আনারসের জুস পছন্দ করেন, আনারস দিয়ে নানান রকমের কখনো কখনো তো ফিউশন পদও তৈরি হয়, তারা সেইভাবে আনারসকে এনজয় করেন। তবে আজ বিশ্ব আনারস।

বুঝতে পারছি। বাজারে আনারস পাওয়া যাবে কিনা আমি জানি না, তবে যখন বাজারে আনারস পাওয়া যাবে তখন কিন্তু আপনি এই যারা আনারস লাভার আর কি, তারা তখন এই দিনটা কিন্তু পালন করতেই পারেন। আর এছাড়াও আজ কিন্তু আরও একটি দিবস, তা হলো ন্যাশনাল সানগ্লাস দিবস। আজ একই দিনে ন্যাশনাল সানগ্লাস দিবসও পালিত হয়। দ্য ভিশন কাউন্সিল নামক একটি সংস্থার হাত ধরে এই দিনটি উদযাপন করা শুরু হয়। আমরা অনেকেই ভাবি সানগ্লাস মানে শুধু স্টাইল বা ফটোশুটের অনুষঙ্গ, কিন্তু আসল সত্যিটা একটু অন্যরকম। সেটা হলো সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের চোখকে রক্ষা করতে সানগ্লাসের ভূমিকা অপরিসীম। এই দিনটির মূল উদ্দেশ্যই হল চোখের সুরক্ষায় ভালো মানের সানগ্লাস ব্যবহারের সচেতনতা বাড়ানো। তাই রোদে বেরোনোর আগে সানগ্লাস নিতে একদম ভুলবেন না। ঠিক, সানগ্লাস একটা স্টাইলের অংশ, এটা ঠিকই, কিন্তু যারা খুব দুপুরবেলায় বেরোন বা কড়া রোদে একেবারে বেরোন, সকালবেলায় যারা বেরোন তারা হয়তো অতটা বুঝতে পারেন না, বা বিকেলবেলায় যারা বেরোন তাদেরও অতটা বুঝতে পারেন না, কিন্তু এই দুপুরবেলার সময়টাতে যারা বেরোন তারা জানেন যে রোদের তাপে কীরকমভাবে চোখ জ্বালা করে এবং কীরকম চোখে কষ্ট হয়। তখন কিন্তু একটা সুন্দর ভালো মানের সানগ্লাস আপনার চোখকে স্বস্তি দেবে, আপনার চোখকে রক্ষা করবে, আপনার চোখকে ভালো রাখবে। তাই একটা সানগ্লাসই শুধুমাত্র মানে স্টাইল অবশ্যই করুন, একটা সানগ্লাস একটা স্টাইল স্টেটমেন্ট, স্টাইলের অংশ বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা ভীষণ প্রয়োজনীয়। তাই আজকের এই বিশেষ দিনে চোখে গলিয়ে নিন আপনার প্রিয় স্টাইলিশ সানগ্লাসটি, আর হাতে তুলে নিন এক গ্লাস রিফ্রেশিং আনারসের শরবত। স্টাইল আর স্বাস্থ্য দুটোই চলুক একসাথে।

বেশ, আনারস দিবস এবং ন্যাশনাল সানগ্লাস দিবস দুটো তো হলোই, তার সঙ্গে সঙ্গে আরেকটা ছোট্ট করে একটা ভালো খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তা হলো বাংলার মিষ্টি এবং লোকশিল্পের ইতিহাসে একটি ভালো খবর, হুগলি জেলার চার প্রাচীন ঐতিহ্য, চন্দননগরের জলভরা সন্দেশ, বলাগড়ের নৌকা শিল্প, জনাইয়ের মনোহারা এবং বেগমপুরের শাড়ি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ পেল। দীর্ঘ প্রতীক্ষা ও আইনি প্রক্রিয়ার পরে এই স্বীকৃতি মেলায় উচ্ছ্বসিত মিষ্টির কারিগর থেকে নৌশিল্পী সকলেই। হুগলির বেগমপুরের শাড়ি, জনাইয়ের মনোহারা ও বলাগড়ের নৌশিল্প এবং তার সঙ্গে অবশ্যই চন্দননগরের জলভরা সন্দেশ জিআই স্বীকৃতি পেয়েছে। এবং এই খবরে আমরা বাংলার মানুষরা, যারা মিষ্টি খেতে ভালোবাসি, যারা বাংলার লোকশিল্পকে, এখনও লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে চাই, তাদের জন্য এটা তো ভালো খবর বটেই, তাই না? আর এখন সময় হয়েছে একটা গান শোনানোর, এক্সিকোস টু প্রেম ছায়াছবি থেকে সানাইয়ের কণ্ঠে। এই সুন্দর মিষ্টি গানের ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকুন।

এক্সিকোস টু প্রেম ছায়াছবি থেকে সানাইয়ের কণ্ঠে শুনলেন এই মিষ্টি গানটি। শেষ রাউন্ডে জিততেই হবে, এমন কঠিন ও চাপের পরিস্থিতিতে নেমেও প্রজ্ঞানন্দ একেবারে শান্ত ও ঠান্ডা মাথায় খেলেন। শুরু থেকেই তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে চাল দিতে থাকেন এবং প্রতিপক্ষ ভিনসেন্ট কাইমারকে কোনোভাবেই সহজে সুবিধা নিতে দেননি। ম্যাচের প্রতিটি পর্যায়ে তার খেলায় ছিল অসাধারণ ধৈর্য, গভীর চিন্তাভাবনা এবং দৃঢ় আত্মবিশ্বাস। মগজাস্ত্র এবং তার এই অসাধারণ পরিকল্পনা, এই জন্যই আজ ইতিহাস লিখে ফেলেছেন গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। তিনি প্রথম ভারতীয় হিসেবে বিখ্যাত নরওয়ে দাবার শিরোপা জিতে নিলেন। ওসলোতে শেষ রাউন্ডে জার্মানির ভিনসেন্ট কাইমারকে হারিয়ে তিনি এই বড় সাফল্য পান। শেষ দিনের আগে তিনি 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন, কিন্তু শেষ দিনের চাপের মধ্যেও দারুণ ক্লাসিক্যাল ম্যাচ খেলে 18

পয়েন্টে শেষ করে শিরোপা নিজের করে নেন প্রজ্ঞানন্দ। মাত্র 20 বছর বয়সে চেন্নাইয়ের এই তরুণ খেলোয়াড় এমন এক অসাধারণ কৃতিত্ব করলেন যা 2013 সালের পর থেকে এই টুর্নামেন্টে ভারতীয় কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ কেউই অর্জন করতে পারেননি। এবং এই অসাধারণ খেলে তিনি নরওয়ে দাবার শিরোপাটা নিজের করে নিয়েছেন। এই সাফল্যের মাধ্যমে তিনি ভারতীয় দাবার ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন। অনেক অভিনন্দন আপনাকে এবং একই সঙ্গে কুর্নিশ। আমরা অনেকেই চাপের মাথায় অনেক কিছু ভুল করে ফেলি, অনেক জেতা জিনিস অনেক পরিশ্রম করে এগিয়ে যাওয়ার পরেও সেই শেষ দিনের চাপটা নিতে না পেরে আমরা অনেকেই ব্যর্থ হয়ে আসি। তবে আপনি আপনার এই দৃঢ়তা, আপনার এই অসাধারণ আত্মবিশ্বাস এবং ভীষণ শান্ত ঠান্ডা মাথায় নিজের পরিকল্পনায় ভরসা করে এতটুকু অশান্ত না হয়ে যেমন সুন্দর করে মানে দারুণ চাপ নেওয়া যায় এবং জয়ী হয়ে আসা যায় তার দৃষ্টান্ত আপনি। তাই আমাদের কাছে আপনি আইকন। আবারও একবার আপনাকে অভিনন্দন এবং একই সঙ্গে কুর্নিশ। পরের গানটি শুনবেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে খেলা ছায়াছবি থেকে।

গানটি শুনলেন খেলা ছায়াছবি থেকে শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। এখন জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং তারপর আবারও আপনাদের জন্য নিয়ে আসছি কি করে নিজেকে আরেকটু ভালো রাখবেন, কি করে নিজেকে আরেকটু যত্ন করবেন তার টিপস।

0: পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
3: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
4: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
5: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
6: আচ্ছা, ফল খাওয়া তো স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ ফলের মধ্যে ভিটামিন আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, আর খনিজে ভরপুর ফল শরীরকে ভিতর থেকে সতেজ রাখে। ফল তো খাবেন, কিন্তু ফলের খোসাটা কি করবেন, ফেলে দেবেন? না না, একদম নয়। কারণ ফলের খোসা দিয়ে তৈরি ফেস প্যাক আপনার ত্বককে সতেজ রাখবে, সুন্দর রাখবে। রূপচর্চা বিশেষজ্ঞরা তো এমনটাই বলছেন। তাদের বক্তব্য, ফলের খোসা ফেলে না দিয়ে ওই খোসা দিয়েই আপনি রোজের ত্বকচর্চা করে ফেলতে পারবেন, কারণ ফলের মতন ফলের খোসাতেও পুষ্টিগুণ রয়েছে। এই গরমে আপনার ত্বকের ক্লান্তি দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বা গ্লো ফিরিয়ে আনতে হলে ফলের খোসা কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে। এই যেমন ধরুন, এর জন্য আপনাকে কোনো নতুন রকমের ফল কিনতে হবে না, এই প্রতিদিনের ফল। যেমন ধরুন পেঁপে, পাকা পেঁপেতে রয়েছে ভিটামিন এ, ই, বি ৫ এবং প্যাপেইন নামক বিশেষ এনজাইম, ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ দূর করতে বিশেষভাবে সাহায্য করে এটি। স্কিনের টেক্সচারও ভালো হয় এতে, আর ত্বক উজ্জ্বল করে তোলে। এবার একটু চট করে বলে দিই যে কিভাবে ব্যবহার করবেন। দেখুন, পেঁপের খোসার ভিতরের অংশটি আপনি সরাসরি মুখে মাখতে পারেন, আর যদি সেটা না ভালো লাগে তাহলে আপনি খোসা বেটেও মাখতে পারেন। আর মাখার পরে 10 মিনিট মতন অপেক্ষা করুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন, আর দেখুন যে কিভাবে আপনার ত্বকটা গ্লো করছে। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডালিম। ডালিম মোটামুটি সারা বছরই পাওয়া যায়। ডালিমের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। বয়সের ছাপ বা বলিরেখা প্রতিরোধে এই উপাদানটি দারুণভাবে কাজ করে। এটি ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে সাহায্য করে, মানে ত্বককে রক্ষা করে। কি করবেন, আবারও সেই ডালিমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ডালিমটাকে আগে খেয়ে ফেলুন, তাহলে দেখবেন শরীরের ভেতরটাও ভালো হচ্ছে এবং ভেতরেও নানান রকমের পুষ্টি যাচ্ছে। এরপরে ওই ডালিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে সামান্য লেবুর রস বা মধুর সঙ্গে মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন, যার ত্বকে যেটা স্যুট করে। আপনার যদি মনে হয় যে মধু ভালো স্যুট করবে, তাহলে সেটা মানে সেটা ত্বকের টেক্সচার অনুযায়ী এইভাবে ব্যবহার করে দেখুন। আমি কথা দিচ্ছি, পুজোর আগে আপনি একেবারে ঝকঝকে তকতকে, এবং ভাবুন একবার যে কোনো রকমেরই রাসায়নিক বিক্রিয়া আপনার ত্বকে হবে না, এবং একেবারে প্রাকৃতিকভাবে আপনি গ্লো করবেন। এই টিপসগুলো কাজে লাগান এবং আমাদের জানান কেমন থাকছেন। এবার এতক্ষণ তো আমি কথায় কথায় আপনাদের নানান রকমের টিপস দিলাম, এবার গানে গানে চন্দ্রবিন্দু। ত্বকের যত্ন নিন, নিজের যত্ন নিন, নিজেকে ভালো রাখুন।

গানটি শুনলেন চন্দ্রবিন্দুর কণ্ঠে। আর গানের পর এবার আপনাদের জানাবো আবহাওয়ার খবর। জানি বেশ এখন কয়েকদিন মোটামুটি গরমটা রয়েছে, সেই যে না মানে বৃষ্টিটা পড়ছে না, কিন্তু তার আগে আমরা কিন্তু বেশ বৃষ্টি দেখেছি এবং সেটা নিয়েই এবার বলবো। সার্বিকভাবে দেশে এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দুর্বল রয়েছে, তবে তা কিছুটা সক্রিয় পশ্চিমবঙ্গে। কিন্তু সামগ্রিক কারণের জন্য রাজ্যে, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষার চরিত্র জুন মাসে কিন্তু অন্যরকম। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বর্ষার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। শক্তিশালী বজ্র মেঘ যেখানে তৈরি হচ্ছে সেখানে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে হচ্ছে অধিক মাত্রায় বজ্রপাত ও বইছে কিছুটা জোরালো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, দেশে বর্ষা দুর্বল হলে তার প্রভাব দক্ষিণবঙ্গে এরকম হয়। মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে, কিন্তু দেশের একটা বড় অংশে এখনও বর্ষা সক্রিয় না থাকার জন্য বায়ু প্রবাহের গতি প্রকৃতি দক্ষিণবঙ্গেও অন্যরকম। বায়ুমণ্ডলের নিচের স্তরে 2 কিলোমিটার পর্যন্ত জলীয় বাষ্প বেশি ঢুকছে দক্ষিণবঙ্গে, অন্যদিকে মাঝের স্তরে জলীয় বাষ্প কম রয়েছে, ফলে দুই পরস্পরধর্মী বাতাসের সংযোগ ও ভূপৃষ্ঠে কিছুটা গরম হলেই বিভিন্ন জায়গায় শক্তিশালী বজ্র মেঘ তৈরি হচ্ছে এবং তার জন্যই বর্ষা গোটা দেশে সক্রিয় হলেও বায়ুমণ্ডলের মাঝের স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করছে এবং তখন বর্ষার পরিচিত বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া

এলাকায় কিন্তু এরকম কিছু হয় না। বঙ্গোপসাগর থেকে ঢোকা বেশি মাত্রায় জলীয় বাষ্প পাহাড়ে ধাক্কা খেয়ে শক্তিশালী বৃষ্টির মেঘ তৈরি করার ফলে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং তার সঙ্গে ওই অমানসিক বজ্রপাত যার সাক্ষী আমরা কয়েকদিন আগেই পেয়েছি, এবং তার কারণ হচ্ছে এটা। তবে আজ সারাদিন কেমন, আজ 27 জুন, তার সারাদিন কীরকম ওয়েদার থাকবে সেটা মোটামুটি বলে দিই। আজ মোটামুটি মেঘলা আকাশই রয়েছে, কখনো কখনো হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর এছাড়া আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর মৎস্যজীবী বন্ধুদের জন্য, মানে পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই আপাতত। এবার গানে গানে সুনিতা।

0: এই সুন্দর মিষ্টি গানটি শুনলেন সুনিতার কণ্ঠে। আর গানের পর এখন আপনাদের জন্য আবারও জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং তারপর ফিরে আসছি আবারও আড্ডায়।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর।

0: রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
3: এমন অনেকেই রয়েছেন যাদের সকাল সন্ধে চা ছাড়া একেবারে শুরুই হয় না। শুধু সকাল সন্ধে কেন, সকাল সন্ধেটা তো একটা নিয়মের বেড়াজাল, কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা সারা দিনের মানে দিনের যে কোনো সময় চা খেয়ে নিতে পারেন। তাদের কাছে চায়ের সঙ্গে টাটা কিন্তু খুব জরুরি, কারণ শুধু শুধু খালি মুখে চা অনেকেই খেতে পারেন না, অনেকের ভালোও লাগে না, আর সত্যি কথা বলতে গেলে চাটা ঠিক তা ছাড়া জমেও না, তাই না? এবার অনেকেই হয়তো ভাববেন, আরে বাড়িতে তো বয়াম ভর্তি বিস্কুট রয়েছে, তাহলে দেখুন বিস্কুট কি সবসময় ভালো লাগে খেতে? আর বিস্কুটটা যে খুব একটা হেলদি তাও নয়, কারণ ওই বিস্কুটের নামে আমরা অনেক সময় প্রচুর ময়দা খেয়ে ফেলি। এখন আমি আপনাদেরকে একটু জানাবো যে কি করে চটজলদি মুখরোচক তার ব্যবস্থা করে নিতে পারবেন চায়ের সঙ্গে। কি ভাবছেন যে রান্নাঘরে অনেকটা সময় কেটে যাবে সামান্য একটু চা খাওয়ার জন্য? না না না, একদমই না। খুব কম সময় রান্নাঘরে কাটিয়ে খুব কম পরিমাণের উপকরণ ব্যবহার করে কি করে চটজলদি বানাবেন, সেরকমই দুটো রেসিপি চট করে এখন আপনাদের জানাবো। এক হচ্ছে ব্রেড টোস্ট। হাতে অল্প সময় থাকলে হাত বাড়ানো যায় পাউরুটির দিকে, কারণ পাউরুটির থেকে তখন ভালো বন্ধু আর কেউ হতে পারে না। পাউরুটি খণ্ডের দুই পাশেই মাখন মাখিয়ে নিতে হবে। এক পিঠে ছড়িয়ে দিতে হবে লবণ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। মিহি করে কুচোনো পেঁয়াজ, টমেটো ছড়িয়ে দিতে হবে। তারপর তাওয়া অথবা স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিতে হবে খণ্ডটি, একেবারে কড়মড়ে ভাজা হবে, নরম ভাব থাকবে না। চায়ের সঙ্গে অতি উপাদেয় এই টোস্ট, এটা তো আর বলারই অপেক্ষা রাখে না। এছাড়াও আপনি বানিয়ে ফেলতে পারেন চিড়ের পোহা। শুকনো কড়াই একে একে দিতে হবে চিড়ে, তারপরে কাঠবাদাম, তারপরে অল্প একটু কারিপাতা। কারিপাতার গন্ধটা না তাতেই আপনার ভালো লাগবে। নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ, তারপরেই মেশাতে হবে সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, আর তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। মুচমুচে এই চিড়ের পোহা শুধু শুধুই খাওয়া চলে চায়ের সঙ্গে, অথবা এর সঙ্গে আপনি একটু শসা পেঁয়াজ টমেটো নিয়ে নিতে পারেন। আর এবার গানে গানে শুভঙ্কর ভাস্কর।

বন্ধু হওয়ার ডাক রইল আপনাদের জন্য, আর এরই সঙ্গে ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নিতে হবে আজ সন্ধ্যার আড্ডা থেকে। আপনাদের সঙ্গে এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আমি জ্যোতিকা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজ সন্ধ্যার অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনা ছিলেন জ্যোতিকা নাজির, মৈত্রী প্রচার তরঙ্গে এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Heck, no jury.
1: এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া। ফিফা বিশ্বকাপে দ্বিতীয় সারির নরওয়ে দলকে 4-1 গোলে হারালো ফ্রান্স, দেম্বেলের হ্যাট্রিক। বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করল। আজ এল গ্রুপে ক্রোয়েশিয়া বনাম ঘানা ও ইংল্যান্ড বনাম পানামা, আগামীকাল কে গ্রুপে পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচে গ্রুপ শীর্ষে থাকার লড়াই, যে গ্রুপে আগামীকাল আর্জেন্টিনা বনাম জর্ডান। কোবো ভার্দে বিশ্বকাপের নকআউটে স্পেন 1-0 গোলে হারাল উরুগুয়েকে। প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ডের অবিশ্বাস্য জয় 34 রানে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা 88 রানে হারাল নেদারল্যান্ডসকে। নটিংহামে ইংল্যান্ড নিউজিল্যান্ড তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের 438 রানের জবাবে ইংল্যান্ডের রান 5 উইকেটে 286। এফআইএইচ প্রো হকি লিগে ভারত 7-1 গোলে হারাল পাকিস্তানকে। ইউএস ওপেন ব্যাডমিন্টনের শেষ চারে রৌনক চৌহান, সেমিফাইনালে উঠলেন দেবিকা সিহাগ, শেষ চারে কিদম্বি শ্রীকান্ত।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার ক্রীড়াঙ্গনের আসর, মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। আর এই মুহূর্তে খেলার দুনিয়ার খবরাখবর বলতে বেশিরভাগটাই অধিকার করে রয়েছে কিন্তু ফুটবল বিশ্বকাপ। সুতরাং এই ফুটবল বিশ্বকাপের নানান কথা আমরা শুনে নিচ্ছি প্রতিদিনকার ক্রীড়াঙ্গনের আসরে, যেখানে বিশেষজ্ঞদের মতামত থাকছে এবং বিশেষজ্ঞরা তাদের

0: চোখ দিয়ে বিশ্বকাপের যে উন্মাদনা এবং বিশ্বকাপে বিভিন্ন খেলোয়াড়দের যে কীর্তি এবং কৃতিত্ব তা তুলে ধরছেন আমাদের সামনে, আজও সেরকমই রয়েছে এক বিশেষজ্ঞের মতামত, আমরা আপনাদের অবশ্যই শোনাব। এবং প্রথমেই চলে যাব এই মুহূর্তে আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়, ফুটবলের মহাযজ্ঞ।
0: ফিফা বিশ্বকাপ 2026।

ফিফা বিশ্বকাপ ফুটবলে এবার জে, কে ও এল গ্রুপের শেষ ম্যাচ। জে গ্রুপে আর্জেন্টিনা বনাম জর্ডান এবং আলজেরিয়া বনাম অস্ট্রিয়ার ম্যাচ আগামীকাল ভারতীয় সময় সকাল 7:30। জর্ডান ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু শক্তিধর প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলে তাদের প্রথম বিশ্বকাপ অভিযান সম্মানসূচকভাবেই শেষ করতে চাইবে। আর্জেন্টিনা ইতিমধ্যেই গ্রুপ লিগের প্রথম দুটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32-তে অর্থাৎ নকআউট পর্বে যাওয়া সুনিশ্চিত করেছে গ্রুপ শীর্ষে থেকে। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি দলে কিছু পরিবর্তন অবশ্যই আনবেন। প্রথম দুটি ম্যাচে আর্জেন্টিনার 5টি গোলের সবকটি করেছেন লিওনেল মেসি, কিন্তু গ্রুপ লিগের শেষ ম্যাচে হয়তো মেসিকে বিশ্রামে পাঠাতে পারেন স্ক্যালোনি, তার পরিবর্তে দলে আসতে পারেন নিকো পাজ। দলের সব খেলোয়াড়দেরই একবার করে সুযোগ দেওয়ার পক্ষপাতী স্ক্যালোনি, আর এই অবসরে দলের রিজার্ভ বেঞ্চকেও পরীক্ষা করে নিতে পারবেন নকআউট পর্বের আগে। স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ, লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, মিডফিল্ডার লিওনার্দো পারেদেস, যারা চোট কাটিয়ে দলে ফিরেছেন তাদের একটু বেশি সময় মাঠে রাখতে পারেন। গত ম্যাচে আঘাতপ্রাপ্ত ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর পরিবর্তে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি আজ দলের প্রথম একাদশে আসতে পারেন। এখনও পর্যন্ত আর্জেন্টিনার রক্ষণভাগ কিন্তু এই বিশ্বকাপে সেভাবে পরীক্ষিত হয়নি। এই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়া অস্ট্রিয়া, দুদলের সামনেই নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভারতীয় সময় রাত 2:30 এল গ্রুপের শেষ দুটি ম্যাচে ক্রোয়েশিয়া বনাম ঘানা এবং ইংল্যান্ড বনাম পানামার খেলা। ক্রোয়েশিয়া এবং ঘানা দুদলের সামনেই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আছে। এই গ্রুপে ইংল্যান্ডের পেছনে দ্বিতীয় স্থানে রয়েছে ঘানা, দুদলেরই পয়েন্ট 4 গোলের গড়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ক্রোয়েশিয়া এখন গ্রুপে তৃতীয় স্থানে 3 পয়েন্ট নিয়ে। এই গ্রুপে পানামা দুটি ম্যাচে কোনো পয়েন্ট পায়নি। গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড খেলবে পানামার বিরুদ্ধে। আগামীকাল ভারতীয় সময় ভোর 5:00 মিয়ামিতে পর্তুগাল ও কলম্বিয়ার খেলা গ্রুপ কে তে। এই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে কঙ্গো ও উজবেকিস্তান। পর্তুগাল ও কলম্বিয়া দুদলই গ্রুপ শীর্ষে থেকে তাদের গ্রুপ পর্ব শেষ করতে চাইছে। দু ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এখন কলম্বিয়া প্রথম স্থানে, অন্যদিকে পর্তুগালের দু ম্যাচে 4 পয়েন্ট। দুদলই নকআউট পর্বে যাবে, তবে গ্রুপ শীর্ষে থাকতে পারলে রাউন্ড অফ 32-তে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে।

0: আমরা কথা বলেছিলাম প্রাক্তন ভারতীয় ফুটবলার সুমিত মুখার্জির সঙ্গে, সুমিত মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবারের বিশ্বকাপ নিয়ে। কি বললেন সুমিতদা?
1: প্রাক্তন ভারতীয় ফুটবলার গোলকিপার সুমিত মুখোপাধ্যায়,

0: থেকে না পুরো ভালোভাবে দেখতে চাই কি নতুন অ্যাডাপ্ট করলো, কিভাবে স্পিডে অপারেট করছে, কোন পজিশন থেকে অপারেট হচ্ছে, কোনখানে ডিফেন্স ব্লক করছে, উইং স্টেজ কি করছে, এসব টেকনিক্যাল জিনিসগুলো আমরা খুব সুন্দর ভাবে উপভোগ করি। কি সুন্দর মজাদার এই লিগের খেলায় দেখো, ব্রাজিলের ভেনিসিয়াস জুনিয়র 4 গোল দিয়ে রেখে দিয়েছে, ফ্রান্সের এমবাপ্পে 4 গোল করেছে, আর্জেন্টিনার মেসি এখনই 5 গোল করে হাইস্ট স্কোরার হয়ে রয়েছে, স্পেনের ইয়ামালে এখনো পর্যন্ত আমি সেরকম কিছু না দেখলেও, তবে ও যখনই নামছে মাঠে ও ঠিক আনফিট ছিল, আমার মনে হয় ও যখন গ্রুপ লিগে যাবে তখন অসাধারণ ফুটবল ওর কাছে আমরা আশা করব। আর সর্বকালের পর্তুগাল, পর্তুগালের রোনাল্ডোকে আমি খুব পছন্দ করি, এবং এই যে পুরো টিমটা মানে ওয়ার্ল্ড কাপে যেসব টিম কোয়ালিফাই করছে বা যে টিমগুলো আছে তার মধ্যে বেস্ট সাইড হচ্ছে কিন্তু পর্তুগাল। পর্তুগালের যেসব প্লেয়াররা আছে সবাই বড় বড় ক্লাবে খেলা প্লেয়ার এবং খুব স্পিডে অপারেট করছে। আর আর আমি নিজে পার্সোনালি এটা আমার মত, যেহেতু আগের বছর ম্যারাদোনা আমাদের এই মেসি আমাদের অনেক কিছু দিয়েছে, তাই আমরা সবাই চাইছিলাম ওয়ার্ল্ড কাপটা মেসির হোক। তা আমিও এবছর মনে করছি, এটা আমার জাস্ট আমার একটা বলা, যে এবছরও আমি মনে করছি যেহেতু এবার পর্তুগাল টিমটাও ভালো এবং রোনাল্ডো আমাদের জীবনে অনেক আনন্দ দিয়েছে, অনেক ভালো ভালো খেলা দিয়েছে, তা ও যদি এবছর ওয়ার্ল্ড কাপটা পায় ফাইনালে উঠে আমার খুব ভালো লাগবে। আর দেখো এর মধ্যে কিন্তু 3টে হ্যাট্রিক হয়ে গেছে দাদা, মেসি, জোনাথন, ওসমান, ফ্রান্সের হ্যাট্রিক হয়ে গেছে, তার এবং গোল অ্যাভারেজ বেশি গোল হচ্ছে, তার মধ্যে দুটো টিমকে কিন্তু আমি ভাবছি। যেমন আমার খুব পছন্দের টিম জার্মান, জার্মান প্রথম ম্যাচে আউটস্ট্যান্ডিং একটা স্পিডে ফুটবল খেলে খুব ভালো খেলছিল, তারপরে কিন্তু জার্মান হঠাৎ দেখি লাস্ট ম্যাচটা হেরে গেল। যদি অনেক প্লেয়ার হয় আগে থেকে কোয়ালিফাই করে গেলে পুরো এফোর্ট দেয় না, আর ইংল্যান্ড কেনকে কিন্তু আরো ভালো ফুটবল খেলতে হবে, ওরকম ধরনের গোল পাস মিস করলে। আর দেখো ইংল্যান্ড কবে একবার সেই ওয়ার্ল্ড কাপ পেয়েছে, তারপরে সেরকম ভাবে কিন্তু ইংল্যান্ড ভালো খেলতে পারছে না, তাই 1966-তে তারপরে আর কোন জায়গায় নেই। তা আমি চাইবো যে এইসব টিম গুলো আরো ভালো পারফরমেন্স করুক এবং আরো ভালো ফুটবল হোক, এটাই আমার এখনো পর্যন্ত যা দেখেছি। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে আমি শেষ করব, দেখো ছোট টিম কি সুন্দর, কেপ ভার্দে, দেশটা কত ছোট্ট একটা দেশ, হ্যাঁ সে স্পেনের সাথে ড্র করলো আর 3টে ড্র করে কোয়ালিফাই করে গেল, মানে এটা মানে ভাবা যায় না, তার মানে ছোটখাটো দেশগুলো কিন্তু এইসব সেরকম ভাবে খেলতে পারবে না, কিন্তু অসাধারণ ফুটবল খেললো, স্পেশালি ওদের গোলকিপার ভেজিনহা, আমি তো মানে মুগ্ধ প্রথম ম্যাচে 8টা না 9টা যেভাবে স্পেনের ম্যাচে সেভ করলো, মানে অসাধারণ ফুটবল আমি দেখলাম। তাই আমার মনে হয় প্রি কোয়ার্টারে উপভোগ্য ফুটবল হবে এবং জমজমাট এবছর আমেরিকা আর কানাডান ওয়ার্ল্ড কাপ।
1: এই যে বিশ্বকাপে তুমি যেহেতু গোলকিপার ছিলে, তো এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন গোলকিপার আমাদের কিন্তু নজর কেড়েছে। তুমি বোজিনার কথা একটু আগেই বলছিলে, বোজিনা তো প্রথম ম্যাচেই নজর কেড়ে নিয়েছে, আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়াও অনেক গোলকিপার কিন্তু বেশ ভালোভাবে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে, কি বলবে তুমি?
0: একদমই তাই, গোলকিপারদের পারফরমেন্স খুব ভালো, কিন্তু তুমি কি বলবে দাদা, এই জার্মানের যে গোলকিপার আমার জীবনের খুব ফেভারিট গোলকিপার উনি একজন, ম্যানুয়াল কিন্তু এবছর যেন কেমন যেন ডিফেন্স, অবশ্য জার্মানের অ্যাটাকিং খুব ভালো, ডিফেন্স কিন্তু প্রতি লাস্ট মানে কোয়ালিফায়ার থেকে আরম্ভ করে যদি দেখো প্রায় 12টা মতো গোল খেয়েছে, আমি বুঝতে পারছি না যে এটা কি জন্য হচ্ছে। যা আমার ফেভারিট গোলকিপার উনি আর্জেন্টিনার, গোলকিপারদের পারফরমেন্স খুব ভালো। আর এবছর বল যেরকম বল হয়েছে, হ্যাঁ বলের মধ্যে একটা চিপস নাকি ঢোকানো, তার বিবিধি তার সমস্ত সবাইকে দিয়ে দিচ্ছে, এটা ভবিষ্যতে

0: কোন যে যাবে তার একটা কিন্তু গবেষণার একটা ভালো তথ্য এই বলে পেতে পারি। ওভারঅল পারফরমেন্স খুব ভালো যদি বলো। এর মধ্যে থেকে আমার কাজকে সব থেকে ভালো লাগলো অবভিয়াসলি সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলকে আমার খুবই ভালো লাগলো। ব্রাজিলের নেইমার, আচ্ছা নেইমার কথা যদি আমার আনো, আমার মনে হয় আগের দিন যে 14 মিনিট উনি খেলেছেন, আমার মনে হয় ওনাকে ওনাকে সেইভাবে বোধ হয় এবছর ওয়ার্ল্ড কাপে পাবো কিনা আমার একটু চিন্তার বিষয়। কেননা কিন্তু তা সত্ত্বেও সবকিছুতেই ওভারঅল এক্সট্রাঅর্ডিনারি খেলছে ভেনিসিয়াস জুনি অপূর্ব কেনা যে লেভেল অফ ফুটবল। অবশ্য তুমি ভাবো নিজের ক্লাব ফুটবলেও ও কিন্তু 15 খানা গোল করে তার কাছে শুধু ওয়ার্ল্ড কাপটা নেই, তাই ব্রাজিলও কিন্তু খারাপ খেলবে না। তাই আমরা অধীরাগ হয়ে ওয়েট করে থাকবো এই প্রি কোয়ার্টার ফাইনাল থেকে যে টিম গুলো উঠেছে তারা অলরেডি 3টে ম্যাচ খেলে, 2টো ম্যাচ করে খেলে তারা কিন্তু নিজেকে অ্যাডাস্টাম করে নিয়েছে ম্যাচের সাথে, পরিবেশের সাথে এবং টিম হ্যালো
1: শুনতে পাচ্ছি
0: এই তাই ভালো পারফরমেন্স আমরা দেখবো। তাই আমরা অধীর আগ্রহে ওয়েট করে থাকবো প্রি কোয়ার্টার ফাইনালতে যে ম্যাচগুলো হবে তার থেকে কে আরো ভালো পারফরমেন্স করতে পারে। কিন্তু কিন্তু কিন্তু তার সাথে আরেকটু কথা বলে আমি শেষ করি, মেসি কিন্তু যতই বলো তোমার বেস্ট অলরেডি 5খানা গোল করে সে এগিয়ে আছে, সারা ওয়ার্ল্ড কাপের যত গোল হয়েছে তার মধ্যে এখন 1 নম্বরে আছে। আমি চাইবো যেন মেসি এবছর
1: অনেক ধন্যবাদ সুমিতা আমাদের সঙ্গে কথা বলার জন্য।

প্রাক্তন ভারতীয় ফুটবলার সুমিত মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের বিশ্বকাপ ফুটবল নিয়ে যে আলাপচারিতা, এখনো পর্যন্ত যে বিশ্বকাপ ফুটবলের খেলা হয়েছে তা নিয়েই সুমিতদা তার বিশেষজ্ঞের মতামত আমাদের জানালেন। আমরা পরবর্তী ম্যাচগুলির কথা আপনাদের বলেছি, তবে বিশ্বকাপ ফুটবলে আই গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্স 4-1 গোলে হারিয়ে দিয়েছে নরওয়েকে। বোস্টনে গ্রুপ লিগের শেষ ম্যাচে ইতিমধ্যে নকআউট পর্বে নিশ্চিত হওয়া নরওয়ে এদিন দ্বিতীয় সারির দল নামায়। ফরাসি ফরওয়ার্ডদের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তানি। হ্যাটট্রিক করেন ফরাসি ফরওয়ার্ড ওসমানে ডেম্বেলে। এই গ্রুপে শীর্ষস্থান অধিকার করে ফ্রান্স রাউন্ড অফ 32-তে নিউজার্সিতে আগামী মঙ্গলবার খেলবে, আর টেক্সাসে নরওয়ে খেলবে আইভারি কোস্টের বিরুদ্ধে। গ্রুপ এইচে কোবো ভারতে ও সৌদি আরবের খেলা গোলশূন্যভাবে শেষ হল। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই ড্র করে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসাবে শেষ 32-এ পৌঁছাল কোবো ভারতে। এবারই বিশ্বকাপে প্রথম খেলছে কোবো ভারতে। এই গ্রুপে শীর্ষে থাকা স্পেনের পরই দ্বিতীয় স্থানে রয়েছে কোবো ভারতে। আগামী 3রা জুলাই মিয়ামিতে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে কোবো ভারতে। উরুগুয়েকে এদিন 1-0 গোলে হারায় স্পেন। 42 মিনিটে জয়সূচক গোলটি করেন অ্যালেক্সিস বায়েনা। এই হারের ফলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়েকে। আই গ্রুপে সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে শেষ 32-এ অর্থাৎ নকআউট পর্বে ওঠার আশা জিয়ে রাখল। জি গ্রুপে নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে বেলজিয়াম গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে উঠল। বেলজিয়ামের পক্ষে লিওনার্দো ট্রসার্ড দুটি এবং কেভিন ডেব্রুইনে, রোমেলু লুকাকু ও সায়লে মেকার্স একটি করে গোল করেন।

0: নিউজিল্যান্ডের পক্ষে ব্যবধান কমান এলিজা জাস্ট। এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে মিশর এক এক গোলে খেলা শেষ করে ইরানের সঙ্গে। 5 মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিশর। 14 মিনিটে ইরানের হয়ে সমতায় ফেরান রামিন রেজাইয়ান। মিশর গ্রুপ পর্ব থেকে নক আউট পর্বে উঠল, তবে ইরানকে নক আউট পর্বে যাওয়ার জন্য অন্য গ্রুপের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। নক আউট পর্বে রাউন্ড অফ 32-তে মিশর খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এতক্ষণ আতশকাচের তলায় ছিল বিশ্বকাপের মহাযজ্ঞ, এবার যাব বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।

0: বিশ্বকাপ রঙ্গমঞ্চে আজ একটু অন্য ধরনের কথা। বিশ্বকাপের ইতিহাসে নানা ধরনের ঘটনাবলী ঘটে। আজ একটি আশ্চর্যজনক ঘটনার কথা বলব। ১৯৫৮র বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সুইডেনে। আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে সুইডেনে পৌঁছানোর পর তারা আবিষ্কার করে যে তাদের চিরাচরিত জার্সির রং পশ্চিম জার্মানি দলের জার্সির রঙের সঙ্গে মিলে যাচ্ছে। আজকের দিনে প্রত্যেকটি দলের অনেকগুলি বিভিন্ন ধরনের জার্সি থাকে, বুট থাকে, কিন্তু সেই সময় বিশ্বকাপে খেলা দলগুলি এক সেট জার্সি নিয়েই যেত। এবার কি হবে? একটি সমাধান সূত্র বের করা হল। স্থানীয় সুইডিশ ক্লাব আইএফকে মালমো দলের হলুদ জার্সি আর্জেন্টিনা দল ধার নিল। ফুটবল বিশ্বের অন্যতম বড় শক্তি আর্জেন্টিনা বিশ্বকাপের একটি ম্যাচ খেলল সুইডিশ ক্লাব দলের জার্সি পরে। এক অদ্ভুত ঘটনা সেদিন ঘটল ১৯৫৮র বিশ্বকাপ ফুটবলে। তবে বর্তমান আধুনিক যুগে এই ধরনের ঘটনা ঘটা কিন্তু অকল্পনীয়। এই ছিল আজকের বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।

আসুন এবার চলে যাব একটু আজকের দিনের কথায়। তবে তার আগে এই মুহূর্তে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের যে তৃতীয় ক্রিকেট টেস্ট চলছে সেই দিকের খবর একটু আপনাদের জানিয়ে দিই। নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেট টেস্টের আজ তৃতীয় দিন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 438 রান করেছে, আর মধ্যাহ্নভোজনের বিরতিতে ইংল্যান্ডের রান 6 উইকেটে 314, অর্থাৎ ইংল্যান্ড পিছিয়ে রয়েছে 124 রানে। এই মুহূর্তে ইংল্যান্ড পিছিয়ে রয়েছে 124 রানে। গতকাল আউট হয়েছিলেন বেন ডাকেট, তিনি 113 রান করে আউট হয়েছিলেন। গে 0 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরেছিলেন। আজ আউট হয়েছেন জ্যাকব ব্যাথেল 74 রানে, জো রুট 21 রানে, জ্যাকব স্মিথ 1 রানে, অধিনায়ক ওয়েন স্টোকস 15 রানে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন গাস অ্যাটকিনসন, তিনি 8 রানে অপরাজিত রয়েছেন, আর হ্যারি ব্রুক অপরাজিত রয়েছেন 51 রানে। নিউজিল্যান্ডের পক্ষে নাথান স্মিথ, তিনি 85 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। উইল ওরুরকি 49 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন, এছাড়া 1টি উইকেট পেয়েছেন ফোকস, জাকারি ফোকস। এই ছিল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেট টেস্টের খবরাখবর।

ইউএস ওপেন ব্যাডমিন্টনের থাইল্যান্ড মাস্টার্স জয়ী ভারতের দেবিকা সিহাগ তৃতীয় বাছাই রিকো গুঞ্জিকে হারিয়ে অঘটন ঘটালেন। মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা জিতলেন 22-20, 21-19।

অন্যদিকে পুরুষ সিঙ্গলসে রৌনক চৌহান 23-21-11-তে ইসরায়েলের মিসা জিবেরমানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন। বিশ্বের প্রাক্তন এক নম্বর কিদম্বি শ্রীকান্ত 21-9-12-21-21-8-এ চীনা তাইপের লিয়াও ঝু ফুকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন। এফআইএইচ প্রো হকি লিগে আজ ভারত 7-1 হারিয়ে দিল পাকিস্তানকে। ভারত প্রথমে পিছিয়ে পড়ে, কিন্তু তারপর ভারত একতরফা প্রাধান্য বিস্তার করে 13 মিনিটে আবু বকর মাহমুদের পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ভারত। 20 মিনিটে সুখজিৎ সিং, 26 মিনিটে হরমনপ্রীত সিং গোল করেন। বিরতিতে ভারত এগিয়েছিল 2-1 গোলে। 34 মিনিটে হার্দিক সিং, 35 মিনিটে যুবরাজ সিং, 41 মিনিটে অভিষেক, 44 মিনিটে রাজকুমার পাল এবং 54 মিনিটে দিলপ্রীত সিং ভারতের হয়ে গোল করেন। ম্যাচের সেরা হন ভারতের হার্দিক সিং। গতকাল পেনাল্টি শুট আউটে ভারত 1-4 গোলে হেরে যায় ইংল্যান্ডের কাছে। নির্ধারিত সময় খেলার ফল ছিল 2-2।

আসুন এবার বলবো আজকের দিনের কথা। আজকের দিন অর্থাৎ 27 জুন। 1964 সালের আজকের দিনেই জন্ম হয়েছিল ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসেবে খ্যাত ভারতীয় অ্যাথলিট পিটি উষা। এশিয়ান গেমসে 4টি সোনা ও 7টি রূপো জিতেছেন পিটি উষা। বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, রাজ্যসভার সদস্য পিটি উষা এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতেছেন 14টি সোনা, 6টি রূপো, 3টি ব্রোঞ্জ। অর্জুন ও পদ্মশ্রী সম্মানে ভূষিত। তবে পিটি উষার জীবনের সবচেয়ে যুগান্তকারী ঘটনা 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে 400 মিটার হার্ডলসে 55.42 সেকেন্ড সময়ে চতুর্থ স্থান অধিকার করা। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তার অলিম্পিক ব্রোঞ্জ পদকটি হাতছাড়া হয়। পিটি উষার জন্ম 1964 আজকের দিন অর্থাৎ 27 জুন তারিখে। ফুটবলার দীপেন্দু দুবারির জন্ম হয়েছিল 1991 আজকের দিনে। ফুটবলার জোসেফ পেরেরার জন্ম হয়েছিল 1982 এই দিনটিতেই।

1985-এর 87 জন জন্ম হয় জার্মান রেসিং ড্রাইভার নিকো রোজবার্গের। 2016 ফর্মুলা ওয়ান খেতাব জেতেন মার্সিডিজের হয়ে দুবার গ্রাঁপি জয়ী। 23টি গ্রাঁপি জয়ী নিকো রোজবার্গ 1985-এর আজকের দিনেই তার জন্ম হয়। রাশিয়ান টেনিস খেলোয়াড় বেতলানা কুজনেৎসোভার জন্ম হয় 1985-এর 87 জুন। WTA র্যাঙ্কিংয়ে সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 2 নম্বর, ডাবলসে প্রাক্তন 3 নম্বর। সিঙ্গলসে দুবার ও ডাবলসে দুবার গ্রান্ডস্ল্যাম খেতাব বিজয়িনী বেতলানা কুজনেৎসোভা 3 বার ফেড কাপ জয়ী দলের সদস্য ছিলেন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল স্টেনের জন্ম হয় 1983-এর আজকের দিনে। সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ডেল স্টেন 2008 সালে হন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান কেভিন পিটারসনের জন্ম 1980-এর 27 জুন তারিখে। 2010 ICC বিশ্ব টি টোয়েন্টির সেরা খেলোয়াড় কেভিন পিটারসন ওই বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন কেভিন পিটারসন। কানাডিয়ান সাঁতারু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সারা এভা হার্জ তার জন্ম 1975-এর এই দিনটিতে। ব্যাডমিন্টন খেলোয়াড় সাইমন আর্চারের জন্ম 1973-এর আজকের দিনে। ব্রাজিলিয়ান ফুটবলার সের্জিনহোর জন্ম 1971-এর 27 জুন তারিখে। 1999 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ফিফা কনফেডারেশন কাপ রানার্স ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। এসি মিলানের হয়ে 2 বার চ্যাম্পিয়ন্স লিগ ও 1 বার সিরিয়ে খেতাব জিতেছেন। ফ্রান্সিস স্কাইরেসার রেজিনে ক্যাভাগার্টের জন্ম 1970-এর আজকের দিনে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী এই স্কাইরেসার। ফিগার স্কেটার ও অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভিক্টর পেট্রানকোর জন্ম 1969-এর এই দিনটিতেই। এছাড়া বেলজিয়ান সাইক্লিস্ট অলিম্পিক্সে একটি সোনা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে 3টি সোনাজয়ী প্যাট্রিক সার্চের জন্ম হয় 1944-এর আজকের দিনটিতে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় তো একেবারে শেষ। আবার আগামীকাল ঠিক একই সময় কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী বোঝার তরঙ্গে এখন ক্ষেত খামারের কথা।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন ক্ষেত খামারের কথা অনুষ্ঠান।

0: আজ আমরা হুগলি জেলার পোলবা ব্লকের অন্তর্গত আগ্রাপাড়া গ্রামে এসে উপস্থিত হয়েছি। আজ আমরা কথা বলবো এই গ্রামের কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে। প্রথমে আমরা কথা বলছি কৃষক বন্ধু নন্দলাল মুর্মুর সঙ্গে। তিনি আমাদের জানালেন এই অঞ্চলের ফল চাষ এবং ধান চাষ সম্পর্কে। আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু সুখদেব চন্দ্র শীল।
1: এক বিঘে জমিতে মোটামুটি কত পরিমাণ শশা আপনারা পান?
2: মোটামুটি শশার ফলন এক বিঘেতে যদি রেগুলার তোলা হয়, একদিনে তো মানে তোলার আমার সম্ভবত নয়, মোটামুটি 20 পাল্লা ধরুন।
1: 20 পাল্লা?
2: হুম,
1: 20 পাল্লা বলে 5 কিলো পাল্লা?
2: হ্যাঁ হ্যাঁ, 5 কিলো পাল্লা, 20 পাল্লা নিন রোজের একদম একদম 100 কিলো।
1: আচ্ছা, আর এগুলো আপনারা কোথায় বিক্রি করেন?
2: এগুলো আমরা গোটু বাজারেই বিক্রি করি।
1: কি সার প্রয়োগ করেন
2: এতে? খোল সার বলতে আমরা খোল দিই, রাসায়নিক দিই, এইসব দিয়ে আমরা চাষ করি।
1: আচ্ছা, আর এই আপনাদের এখানে লেবার কস্ট কিরকম?
2: 350 থেকে 400 টাকা নিচ্ছে আমাদের লেবারে।
1: ও, মোটামুটি সকালে আসছে আর বিকেলে যাচ্ছে নাকি?
2: না না, সকালে না, মোটামুটি সকালে ধরুন 7টার মধ্যে লেগে যাচ্ছে, 3-4 ঘন্টার মধ্যে মোটামুটি 350 থেকে 400 টাকা ওর হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, আর এই যে ধান চাষ সম্বন্ধে একটু বলুন।
2: ধান চাষ সময় এই তো ধরুন না 20 ফেলা হয়েছে এখন।
1: হ্যাঁ
2: হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে 20 ফেলা হয়েছে।
1: হ্যাঁ,
2: ধরুন 20টা তৈরি হতে 1-1.5 মাস লাগবে।
1: আচ্ছা,
2: শ্রাবণ মাসে ধরুন 15 তারিখের মধ্যে আমরা 20টা তুলে আবার চাষবাস করে সেখানে রোপণ করে আমরা ধান তৈরি করি আর কি।
1: আচ্ছা, আপনি তো দীর্ঘদিন এই চাষের সাথে যুক্ত আছেন, আগেও তো চাষ করেছেন, এখনো চাষ করেছেন, তার মধ্যে অত্যাধুনিক এখন বিভিন্ন রকম বীজ সার প্রয়োগ করতে হচ্ছে, তাতে কি আপনাদের ফলনটা অনেক বৃদ্ধি পেয়েছে, আয়টাও বেড়েছে?
2: না না, ফলন বৃদ্ধি যেমন ন্যূনতম আমরা পাই, ফলন বৃদ্ধি পাচ্ছি না ঠিকই, কিন্তু মানে যে হিসাবে আমরা বিঘেতে আগেতে যেমন জৈব সার দেওয়া, যেমন গরুর মানে গোবর সার দেওয়া হতো, সেই পরিমাণে রাসায়নিক এখন তুলনায় একটু কম হচ্ছে। আগে তো মোটামুটি গোবর সার দিলে ন্যূনতম না করে বিঘে প্রতি প্রায় 13-14 বস্তা পায়, এখন সার দিয়েও মোটামুটি আপাতত এখন ওই 9-10 থেকে 11-12 বস্তার মধ্যে হচ্ছে বিঘে প্রতি।
1: আপনারা এই যে চাষটা করছেন, তাতে খরচা কি আপনাদের পুষিয়ে যাচ্ছে?
2: না না, এবার পুষে যাচ্ছে ধরুন আমরা নিজেরা খাটি বলে কিছুটা আমরা দেখতে পাই। হ্যাঁ, এবার ধরুন আমরা ধানে এমন কিছু লাভ নেই, ন্যূনতম বললাম ও আগে বললাম যে মোটামুটি 15-16 বস্তা বিঘা প্রতি হলে তাহলে কিছুটা লাভ থাকে, এবার 9-10 বস্তার মধ্যে থাকলে ওই গায়ে গায়ে চলে যাবে খরচাটা। এবার গরিব মানুষ যারা আছে খেটে খাওয়া মানুষ, তারা নিজেরা খাটে বলে কিছু একটু দেখতে পায়, নাহলে এমনি ধান চাষে কোনো লাভবান এমন বিশেষ কিছু নেই।
1: আর এখানে তো আপনাদের এখানে দেখলাম আরো অনেক ফল চাষ হচ্ছে, ফল চাষ বলতে আপনার পেঁপে, যেরকম পেঁপে চাষ হচ্ছে, পেঁপে চাষ কি আপনি করেন?
2: না না, পেঁপে চাষ আমি করি না।
1: আচ্ছা,
2: পেঁপে চাষ আমি করি না, পেঁপে সম্বন্ধে অতটা আমার জানা নেই, যদিও এখানকার চাষিরা আরো আছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করুন পেঁপে।
1: আচ্ছা, আর কি কি চাষ করেন আপনি?
2: আমি আপাতত আমি মাচা করি, এই ধান চাষই করি এখন।
1: আচ্ছা, ধান বছরে কবার ওঠে আপনাদের?
2: আমাদের বছরে 2 বার ওঠে, সিজন এবং অক্সিজেন।
1: আচ্ছা, কি কি ধান আপনি পোতেন?
2: আমি স্বর্ণ এবং আর এই যেটা উল্লো, আর সিজনে অক্সিজেনে যেটা সেটা মিনিকেট।
1: মিনিকেট মানে কোনটায় আপনারা দুটো পয়সা পান?

0: পয়সা বলতে আমরা বর্ষারটাই আপাতত পাই, কেননা আমরা যেটা অক্সিজেন যেটা আমরা মিনি থেকে যেটা চাষ করি সেটা তো ন্যূনতম আমাদের মিনি মোটামুটি বিঘে প্রতি 2,000 টাকা কল দিতে হয়।
1: আচ্ছা,
0: সেখানে আমাদের লাভের সংখ্যা খুবই কম, কিন্তু
1: বর্ষাকাল কত 2,000 টাকা কর দিতে হয়,
0: কল দিতে হয় মিনি কল দিতে হয়।
1: আচ্ছা,
0: এবার সেখান থেকে আমাদের লাভের অঙ্ক, তখনই বললাম ধানে অত লাভ নেই, কিন্তু বর্ষাকালে আমাদের জল নিতে হয় না, তাতে 2-1 পয়সা থাকে।
1: আচ্ছা, ওই যে আপনারা চাষ করছেন তার ইয়েটা কোথায় পাচ্ছেন, আপনারা জলটা কোথা থেকে আনছেন?
0: ওই তো মিনি বসানো আছে মাঠের মধ্যে, মিনি একদম চারিধারে মিনি বসানো আছে।
1: ও, এমনি কোনো কোনো নদী বা কোনো ইয়ের জলটা আপনারা পাচ্ছেন না এখানে, কাছাকাছি কোনো পুকুর বা নদী?
0: না না, এখানে কোনো নদী বা পুকুর বলে কিংবা খাল এইসব কিছু নেই, আমরা মিনি থেকে আমরা চাষ।
1: আচ্ছা, মিনি সেটা বসাতে আপনাদের কিরকম কি খরচা হয়, সেটা কি যৌথ ভাবে বসান না আপনারা একা বসান?
0: অত আমার জানা নেই, আমার মিনি নেই যদিও, এবং আমরা জানি ন্যূনতম মোটামুটি কারেন্ট আনতে কিংবা মিনি পুঁততে ন্যূনতম 1,00,000 টাকা ধরুন।
1: আর এই যে আপনারা এই যে চাষ করছেন, চাষের এটা আপনি সবজি মান্ডিতে নিচ্ছেন?
0: না না, সবজি মান্ডি এখানে আমরা দিই না, আমাদের গোটু বাজার বলে আছে, সেখানে আমরা সবজি নিয়ে গিয়ে আমরা সেখানে বিক্রয় করি। আমাদের এখানে অনেক রকমই চাষ আছে, নেনুয়া চাষ আছে, হুপা চাষ আছে, কোন কোন জায়গায় শসা আছে, বেগুন আছে, পেঁপে আছে, এইসব জিনিস আছে।
1: আপনাদের তো যেরকম হুগলি জেলার বিখ্যাত হচ্ছে আলু, আলু চাষ সম্বন্ধে একটু বলুন। আলু
0: আলু আমাদের এদিকে হুগলি পড়লেও আমাদের এদিকে মানে আলু চাষ অতটা মানে ইয়ে নেই, আমাদের ধরুন আমাদের এখান থেকে 400-500 কিলোমিটার আগে থেকেই হুগলি ডিস্ট্রিক্টই এখান থেকে চাষের সংখ্যাটা বেশি। আমাদের আমি যেখান থেকে বলছি এখানে এই সাইডে আলু চাষটা খুবই কম, আমাদের এঁটেল মাটি বলে নাকি কিন্তু চাষটা একটু কম।
1: আরেকটা যেটা আমও খুব দেখলাম, আসতে দেখলাম প্রচুর আম বাগান, আম চাষ সম্বন্ধে কি বলুন?
0: আম চাষ বলতে এখান থেকে আমাদের মানে আম চাষের সত্যি কথা বলছি, আমে ব্যাপক ওষুধ লাগে, বকুল আসা থেকে সেখানে হয়তো ওষুধ পালা দিয়ে আমকে দাঁড় করানো। হ্যাঁ, এবছরের মানে আমের বাজারও খুব খারাপের দিকে, প্রথমে হ্যাঁ পোকার সংখ্যাটা বেশি ছিল, মানে ওষুধটা বেশি লাগে।
1: ছোট থেকে এখন তো বিভিন্ন রকম নার্সারির আম হয়েছে, ছোট থেকে বড় আম হতে মোটামুটি কতদিন সময় লাগে আপনাদের?
0: ওই তো
1: আপনারা কি নার্সারির গাছ পোতেন না বড়?
0: না না, নার্সারি এবং বাজারে যারা চারা নার্সারি থেকে আনে ওই সেখান থেকে এসে আমরা গাছ রোপণ করে মানে ওই তৈরি মোটামুটি 1-1.5 বছর পরে বকুল চলে আসছে।
1: আম চাষের পদ্ধতিটা একটু বলুন।
0: আম চাষের দেখুন, আমি তো আম চাষ করি না, আমার ঘরে একটা আম চারা আছে, ওইটাই মানে আমাদের বাগান তো নেই। এবার আশা করি আপনি একটু পাড়ায় দেখুন।
1: না, আম চাষে কি কি সার প্রয়োগ করে মোটামুটি?
0: ওই সাইটে হয়তো খোল দিল, এইসব দিয়ে চাষ করা হয়।
1: আচ্ছা, আর আপনাদের গ্রামে কি কি আছে, স্কুল বা প্রাইমারি বা অঙ্গনওয়াড়ি এগুলো কি কি আছে?
0: আমাদের গ্রামে অঙ্গনওয়াড়ি স্কুল আছে এবং সাইডে হাই স্কুলও আছে, প্রাইমারি স্কুল আছে।
1: আচ্ছা, কাছাকাছি বলতে আপনারা কি বাড়িতে এসে ই করেন না আপনারা যায় বাচ্চারা সব?
0: বাচ্চারা অঙ্গনওয়াড়ি স্কুলে কাছেতেই আছে।
1: আচ্ছা,
0: মানে হাফ মাইলের মতো ওখানে এই সামনেতেই আছে, ওখানে যাই। প্রাইমারি আছে প্রায় হাফ মাইলের মতো, হাই স্কুল আছে 1.5 কিলোমিটার দূরে।
1: আচ্ছা, আর আপনারা এই যে চাষবাস করেন, চাষবাস সম্বন্ধে সব তো মোটামুটি নিজেরাই ওয়াকিবহল, নাকি আপনাদের কেউ ট্রেনিং দেয় কোনো সরকার থেকে?
0: আমরা সরকার থেকে ট্রেনিং নাই, নিজের মানে ইয়ে থেকে উপস্থিত অভিজ্ঞতা থেকে আমরা চাষবাস করি।
1: আপনাদের এখানে কি কি পুজো হয় এই গ্রামে?
0: আমাদের গ্রামে শালুক পুজো হয়।
1: কি পুজো?
0: শালুক পুজো মানে আমাদের
1: আপনাদের মধ্যে সেটা কি একটু বলুন বিস্তারিত এই পুজোটা সম্বন্ধে।
0: বিস্তারিত বললে অনেক কিছু বোঝায়, হালকা করে কি বলবো, এখানে আমাদের যারা আদি বসবাস করে আমরা
1: কদিন আগে তার প্রস্তুতি হয়, তারপরে মেলা।
0: না না না না, প্রোগ্রাম ধরুন মানে জাহেরের মেন উদ্দেশ্যটা বলছি, জাহেরের এবার ওই ওইটা পূজার আমাদের মেন উদ্দেশ্য যে যা আমরা বাস করি যাতে আমরা শান্তিতে ভাবে থাকি, তাদের এই জন্য আমরা পুজো বাসা করি।
1: আচ্ছা, সেটা কি বাড়িতে যে যার বাড়ি?
0: না না,
1: মঠ মন্দির
0: না না, একটা আমাদের জায়গা আছে সেখানে 5 জনে মিলে ওখানে পুজো করি।
1: কি কি পুজো হয় সেটা?
0: সেখানে 2 রকম পুজো হয়, আমরা মুরগি দিয়ে পুজো করি এবং ছাগল দিয়েও বলি দিয়ে আমরা।
1: সেটা কি বছরে একবার হয়?
0: না না, এবার বছরে আমরা একবারই করি। এবার বড় ধরন পূজাতে যেটা ছাগল দিয়ে সেটা

0: তিন বছর পাঁচ বছর পরে করি ওটা
1: সবাই মিলে
0: সবাই মিলে।
1: আচ্ছা, সেটা ই হলে আপনারা প্রসাদ খান। আচ্ছা, আর আর এমনি আপনাদের এখানে দুর্গাপুজো বা কালী পুজো বা লক্ষ্মী পুজো এগুলো কোন বারোয়ারি মণ্ডপ আছে তো নিশ্চয়ই?
0: ওটা পাশের বাঙালির ভিত্তিতে আছে, আমাদের আদিবাসী ওইসব মূর্তি পুজো বলে চলে না আর আমরা পুজো করি না।
1: আচ্ছা আচ্ছা,
0: আমরা বাঙালির ভিত্তি থাকতে পারি, ওরা তো কোন সাইডে আছে, ওরা পুজো কথা করে।
1: কার কাছে শিখেছেন এই চাষবাস?
0: এই তো আমরাও তো বললাম, আমরা চাষবাস শিখেছি, আমরা বাবা দিক দিয়ে শিক্ষা নিয়েছি, বাবার সঙ্গে থাকতাম, কিভাবে চাষ করতে কি শাক করতে, ওর কাছে ওনার কাছে আমার শিক্ষা বাবার কাছে ছিল।
1: আচ্ছা, দিন দিন যে চাষবাসের হাবভাব কিরকম মনে হচ্ছে, আপনারা কি সঠিক পয়সা পাচ্ছেন?
0: সঠিক পয়সা তো বললাম, সঠিক পয়সা এই ধান চাষে তো আমরা সেরকম মানে যে পয়সাটা মানে না পাই সে পয়সাটা হয়তো টেনে টুনে উঠে যায়। এবার এককালীন হয়তো দেখতে পেলাম, এবার আমরা গরিব মানুষ এককালীন তো টাকা তো খরচা করতে পারি না, এবার হয়তো ধান বিক্রি করলে এককালীন 10 বস্তায় হয়তো সেখানে দেখতে পেলাম 16,000 থেকে 20,000 টাকা পেলাম। সেখানে বিঘে প্রতি ন্যূনতম চাষ করতে গেলে সেই মানে প্রথম থেকে ধরলেন সেই একই মানে 16-18,000 টাকা খরচা হয়ে যাচ্ছে এই ধরনের আর কি।
1: আচ্ছা আচ্ছা, আর পেঁপে চাষটা একটু করবেন? আসতে দেখলাম অনেক পেঁপে গাছ।
0: পেঁপে চাষ তো ওই তো না, আমরা চাষ করি না, আমি চাষ করি না, পেঁপে চাষ আছে ওইখানটা। আপনি
1: আপনাদের ওই পেঁপে আমাদের কলকাতায় যায়, চন্দননগর এই চুচুরের পেঁপে সব 3 কিলো 4 কিলো ওজনে, হ্যাঁ প্রচুর পেঁপে যায় এবং কলকাতায় 80-100 টাকা কিলো পাকা পেঁপে।
0: আচ্ছা, ওইসব মানে পাশে একটু গ্রামে যান দিয়ে ওইখানে পেঁপে চাষ হয়তো আপনাকে হয়তো ভালো করে বুঝিয়ে দিতে পারবেন পেঁপে চাষ কিভাবে হয়।
1: পেঁপে মোটামুটি কদিন আসে গাছে?
0: মোটামুটি 2-2.5 মাস লাগবে।
1: আর এই যে আর কি কি চাষ হয়, আপনি ভেন্ডি চাষ করেন?
0: হ্যাঁ, ভেন্ডি চাষ।
1: একটু ভেন্ডিটা একটু বলুন।
0: ভেন্ডি চাষটা আমরা ন্যূনতম ওই চাষ দিয়ে একটা চাষ দিলাম, অঘ্রাণ মাসে আমরা ধান কাটার পর সেটাকে ধান কেটে আমরা চাষ দিই, চাষ দিয়ে তার উপরে বীজ রোপণ করে আর একটা চাষ দিয়ে পরিষ্কার করে সেখানে আমরা বীজটা রোপণ করে ওইভাবে অঙ্কুর বেয়ে গাছটা বড় হয়ে আমরা।
1: ভেন্ডিটা মোটামুটি বিঘেতে কত পরিমাণ হয়?
0: বিঘেতে ন্যূনতম একদিন সারা ভেন্ডি তোলা হয়, সেখানে ধরুন 25-30 পাল্লা অব্দি ভেন্ডি তোলা হয়।
1: আচ্ছা,
0: আমাদের ন্যূনতম আমাদের একটা চাষি ভাই এসছেন, তাকে একটু জিজ্ঞাসা করুন, দুই এক কথা
1: বলুন। আপনাকে আকাশবাণী মৈত্রীর তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনার নামটা একটু আরেকবার বলুন।
0: নন্দলাল মুর্মু।
1: আচ্ছা, আমি সঙ্গে সঞ্চালনে রয়েছি সুখদেব চন্দ্র শীল। আমি আরেকজনের সাথে কথা বলবো, কৃষক বন্ধু, তিনি আমার সামনে উপস্থিত রয়েছেন, তার সামনে আমরা কথা বলবো। আপনার নামটা একটু বলুন।
2: সুনীল মালিক।
1: আপনি চাষবাস কার কাছে শিখেছেন?
2: দেখুন, বড় বড় চাষিদের কাছ থেকে চাষবাস কাজ করতাম, তাদের কাছ থেকে একটু দেখে, তাদের যখন কাজ করতাম করতে করতে দেখা গেল যে তারা এই পদ্ধতিতে চাষ করছে, সেই হিসেবে আমি শিখেছি ওখান থেকে, তাদের কাছ থেকে একটু শিক্ষা আছে। এবার যে নিজে যেটুকু অভিজ্ঞতা শিখেছি সেটুকু আমি নিজেই এখন চাষবাস করছি।
1: আপনি কি কি চাষ করেন?
2: আমার এখন আপাতত কাছে নেনুয়া আছে।
1: বলুন, ওইটা কিভাবে কি পদ্ধতিতে চাষ করছেন, কতদিনে ফলন হচ্ছে?
2: ওটা দেখুন, দানা যে দানা আছে, যেমন ধরুন হাইব্রিড দানাটা একটু তাড়াতাড়ি হয় ওই 40-45 দিনের ভেতরে, আর হোপা যেমন আছে ও এরকম টাইম নিচ্ছে, ভেন্ডি তো আরো শর্টকাট মাসখানেকের ভেতরে।
1: আচ্ছা,
2: দানা বাস হওয়ার পর এই সব নিয়ে আর কি চলছে।
1: আচ্ছা, ভেন্ডিটা কতদিনে হচ্ছে আপনার?
2: ভেন্ডিটা ওই রকমই সময় লেগে যাচ্ছে, মানে বসানো থেকে নিয়ে
1: মোটামুটি কতদিন, কতদিনে ফলন হচ্ছে?
2: ফলন ধরুন ওটা ওই রকমই টাইম লেগে যাচ্ছে, প্রায় 40 দিন ওরকম টাইম লাগছে, 1.5 মাসের আর কি।
1: আচ্ছা, কি কি তাতে আপনি কি কি পদ্ধতিতে চাষ করেন?
2: এবার দেখুন, ওটা দানাটা বসাবার পরে দেখুন, এবার মানে জল টল দিয়ে গাছ করা হলো, গাছ করে দেওয়ার পরে এবার ধরুন নিড়ন আছে, সার আছে, রাসায়নিক সার খোল এইসব দিয়ে তো চাষ করা হয়।
1: কি কি সার প্রয়োগ করেন?
2: আমি খোল প্রয়োগ করি, ইপকো, ডিএপি, যখন যেরকম আর কি।
1: কিরকম কি দাম সেরকম আপনাদের পড়ে?
2: দাম এখন না, দামের কথা বললে, সারের কথা, সারের দাম বললে না চমকাবে, কেন 2100-2200 টাকা হয়ে গেছে আপনার ইপকো, খোল 1900 টাকা বস্তা, 50 কিলোর দাম।

0: তারপর ডিএপির হচ্ছে 1800 টাকা বস্তা, এই সব নিয়ে চলছে।
1: মানে এক বিঘে জমিতে আপনাদের এই ফলন করতে গেলে কতটা সার এবং কতটা বীজ লাগে?
0: বীজ লাগে, বীজ লাগে ধরুন বিঘেতে কোন জিনিসটা বলবো বলুন,
1: ধরুন আপনি ভেন্ডিটাই বলুন।
0: ভেন্ডিতে এমনি যেটা এখন যেটা দেওয়া হয়েছে ওইটাতে ওই 600 গ্রাম মতন দানা লেগেছে, হাইব্রিডটা এখন যেটা দেওয়া হয়েছে। সে এবার ধরুন ওতে এক বস্তা খোল আছে, এক বস্তা ধরুন ডিএপি হোক ইফকো আছে, এইসব দিয়ে মানে ওটা মাটি দেওয়া হয়, খুসাখুসি এইসব করা হয়।
1: এক বিঘে জমিতে মোটামুটি কতটা পরিমাণ আপনি ভেন্ডি পান?
0: এবার দেখুন ফলন হিসেবে দানা যদি কোম্পানি ভালো দেয় তাহলে ভালো ফলন হলে তাহলে মোটামুটি ধরুন 20 পাল্লা, 15 পাল্লা, 20 পাল্লা, 30 পাল্লা এরকম ফলন হয়। এবার যদি হ্যাঁ বিঘেতে হ্যাঁ একদিন একদিন বাদে বাদে, এইবার দেখুন যদি দানা খারাপ দেয় এবার কম হবে, এটা আমাদের বীজের উপর নির্ভর করে। এবার মাটি কে কেমন ধরুন মাটি মাটি হিসেবে এইসব দিয়ে আর কি হচ্ছে।
1: আপনাদের কৃষককে কিরকম কি দিতে হয়?
0: বিঘা পেছু 4000 কে 5000 এরকম নিচ্ছে।
1: আচ্ছা
0: বিঘা পেছু,
1: আচ্ছা 4000-5000।
0: হুম, নিজস্ব জমি নেই যেহেতু, ঠিক আছে।
1: কি কি চাষ সেটা কি এক বছরের জন্য?
0: হ্যাঁ বছর, দুটো সিজন হবে, এই ধরুন এবছর আমি যদি বৈশাখ মাসে নিই সামনের বছর বৈশাখ মাস পর্যন্ত এরকম একটা করা আছে।
1: আচ্ছা, আর ধান চাষ সম্বন্ধে একটু বলুন।
0: ধান চাষ আমি খুব একটা করি না, আর আমার অত অভিজ্ঞতা নেই।
1: আচ্ছা, আর আর কি চাষ করেন? ভেন্ডি আর
0: ওই ওইটুকুনি করি। আর
1: হুপা হুপা যে হুপাটা একটু বলুন।
0: হুপাটা ওই একই পদ্ধতিতে চাষ হচ্ছে, এখন তো সব বর্ষার জিনিস, ওইভাবেই মানে চাষ হচ্ছে। তাহলে হুপাটা ওই মানে কাটা পাঁচেক দিয়ে আছে, 10-12 পাল্লা, 15 পাল্লা, ওটা ওই রকম হয় ওই একই সারের মধ্যে। মানে 5 কাঠা যেমন মানে বিঘা হিসেবে যে যদি আমার 1 বস্তা 1.5 বস্তা লাগে তাহলে 5 কাঠা হিসেবে 20-30 কিলো মধ্যে মিটে যায়, পরে ছিটানো দেওয়া হয়।
1: আপনি কি আলু চাষ করেন? আপনাদের তো বিখ্যাত হুগলি জেলা আলু।
0: আলু আমাদের এদিকে আলু খুব একটা লোক করে না, কেন আমাদের এদিকে এঁঠেল মাটিতে আলু ভালো হয় না। আর বেল মানে হুগলি জেলায় আলু চাষ যেদিকে ধরুন বন্যপাড়া এইসব মানে এই দিক থেকে নেই, যেটা হাড়ির টুইনান এই সাইডে যে সব পড়ছে।
1: আপনাদের এখানে ফল চাষ খুব হয় দেখি, এই পেঁপে শশা এগুলো দেখলাম খুব চাষ, এই সম্বন্ধে একটু বলুন।
0: ওগুলো ধরুন যে আমাদের তো ওই মাঠের যেটুকু হয় ওইটুকু নিয়ে, এবার বড় বড় যাদের মানে বেশি জমি জায়গা আছে আছে তারা ওই মানে করে পেঁপে চাষ।
1: কলা চাষটা একটু বলুন না, কলা চাষ চন্দননগরে চুঁচুড়া খুব বিখ্যাত,
0: ওদিকটা বিখ্যাত কিন্তু আমাদের এদিকে এখন অবিখ্যাত হয়ে গেছে। না এদিকে হচ্ছে না বলে এখন বিক্রি নেই, আমাদের এদিকটা বেশিরভাগ চাপা কলা তৈরি।
1: ও ওটা চাহিদা
0: এখন ফ্যাক্টরি সব বন্ধ, ঝুট মিল ফুট মিল বন্ধ বলে এখন আর ওই মানে চাপা কলাটা উঠে গেছে।
1: কাঁঠালি কলা,
0: কাঁঠালি কলা বর্তমান সিঙ্গাপুরি চলছে, এগুলো আমাদের এদিকে খুব একটা হয় না, এখন খুব কম কেটালি ফেটালি কলা কোনো জন্য কম হয়।
1: পেঁপেটা চাষটা একটু বলুন।
0: দেখুন পেঁপে চাষটার ব্যাপারটা হচ্ছে, পেঁপে চাষটার ব্যাপার হচ্ছে এবছর যদি বসানো হয় ওটা 2-3 বছর হয় পেঁপেটা, ওটা খুব ভালো মানে জমি উঁচু জমি হলে খরচাও সেমন আছে, বিঘে মোটামুটি বিঘেতে 1-1.5 লাখ টাকা খরচা ব্যাপার আছে, বেচা কিনা হলে আরো হয়তো 1-1.5 লাখ টাকা আমি পেয়ে যাবো।
1: আচ্ছা
0: পেঁপের ব্যাপারটা, গাছ যদি ভালো হয় এইসব নিয়ে আর কি পেঁপে চাষের ব্যাপার। শশা আমাদের দিকটা খুব একটা হয় না, বেশিরভাগ হয় এই ধরুন এই হাড়ির পুইনান এইসব তো এই আলিনগর এই দিক থেকে নিয়ে এদিকটা পড়ে। যেমন করলা চাষটা হচ্ছে পোলবার দিক থেকে ভেতর দিকটায় সংগ্রামপুর ওই সাইডে ব্যাপক করলা চাষ, মানে রাস্তা দিয়ে গেলে নাক তেতো হয়ে যায় ওর নিজেটা গেছে, এইসবগুলো দিকটা বেশি হয়।
1: আপনাদের এদিকে হয় না? আপনারা কি করেন করলা?
0: এই যে করলা চাষে আছে এর তো খুব অবস্থা মানে দেখুন হয়তো 1-2 বছর ওই তো,
1: কিন্তু করলাটা তো খুব চলে শুনেছি বা খাওয়ার খুব লোভনীয়।
0: হ্যাঁ লোভনীয় কিন্তু উনি করেছেন,
1: করলাটাই বাজারে বেশি দেখা যায়।
0: উনি করেছেন একটু আধটু বলতে পারেন, বলছি কি গো আপনি যে বললেন যে করলা মেঘলা করলা এরকম বড় মোটামুটি 4-6 লিয়েতে আর এখন তো হচ্ছে উচ্ছের চাইতে ছোট, হয়তো গাছে ধরে আছে
1: মাথায় বাড়ি একদম
0: মাথায় বাড়ি, তাহলে কি করবো বলুন।
1: আচ্ছা আপনার নামটা একটু বলুন।
0: সুনীল মালিক, মালতপাড়া।
1: আকাশবাণী মৈত্রীর তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার।
1: করলা চাষের পদ্ধতিটা কি করে উচ্চ ফলন হয়, কিভাবে বৃদ্ধি পায়, আপনারা দুটো পয়সার মুখ দেখেন। আপনারা তো গভীর কষ্ট করে ভোর 4টে থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত আপনারা মাঠে কত কষ্ট করেন সেই সম্বন্ধে একটু বলুন। আপনি তো দীর্ঘদিন এই, আপনি কার কাছে শিখেছেন এই চাষবাস?
2: চাষবাস দেখে দেখে চাষ দেখা যায়। হ্যাঁ।

0: আর দেখে দেখে মানে চাষ চাষ দেখে চাষ করা হয়, এই আর
1: আচ্ছা
0: কি রোদ্রে সহ্য করতে পারে না।
1: আচ্ছা
0: এটা হালকা রোদ পাবে, হালকা বৃষ্টি পাবে, এরকম হলে
1: হুম
0: করলা গাছে সুবিধা হয়।
1: হ্যাঁ
0: নাহলে রোদ্রে গাছ কুটে হয়ে যায়, জলের টান পড়ে যায়,
1: হ্যাঁ হ্যাঁ
0: শিকড় বিকড় ছিঁড়ে গেলে তো গাছ কমজোরি হয়ে যায়।
1: আচ্ছা
0: এইটাই, তারপরে পোকামাকড় তো আছেই, সপ্তাহ সপ্তাহ ওষুধ দিতে হবে।
1: কি কি সার প্রয়োগ করেন করলায়?
0: করলায় দিতে গেলে খোল
1: আচ্ছা
0: আর ওই ডিএপি স্যার, এইসব রাসায়নিক স্যার।
1: কতদিন সময় লাগে করলা চাষে একটা মানে পূর্ণ অবস্থায়, প্রাথমিক থেকে পূর্ণ অবস্থায়, এবং কি কি সার প্রয়োগ করেন?
0: এখানে সার বলতে ওই যে ডিএপি আর খোল, এটাই যা গাছ ছোটবেলাতে তৈরি করে, 1 মাস পর ফলনটা দেবে।
1: কদিন সময়, কতদিন সময় লাগে?
0: এক মাস 1.5 মাস গাছ মানে ফলন হয়ে যাবে।
1: আচ্ছা 1.5 মাস 1 বিঘে জমিতে কতটা আসে?
0: 1 বিঘে জমি
1: মোটামুটি
0: 1 বিঘে জমি অনেকটাই আসে, না না করে অতটা আমাদের হিসাব করি না, ওই টুকটাক গড় তোলা হয় এটাই।
1: আপনারা কোথায় বিক্রি করেন এই ফসলগুলো?
0: আমাদের গোটু বাজারে।
1: গোটু বাজার,
0: হ্যাঁ
1: ওখানে দুটো পয়সা পান, তাই তো? ফোরেরা এসে বাড়িতে নিয়ে যায় কি?
0: না না, ফোরেদের বাড়ি দিয়ে আসতে হবে, ওখানে বিক্রি করতে হবে বাজারে। হ্যাঁ দরদাম করে, না না বাড়িতে আসে না, দরদাম করে বিক্রি করা হয়, দাম পোষালে দেওয়া হয়।
1: আর কি কি চাষ করেন একটু বলুন?
0: আর কি সিজন হিসেবে চাষ হয়,
1: না বলুন একটু
0: সিজন হিসেবে। যেমন এখন হচ্ছে কাটরা সিজন, এই কাটরা ছোট ছোট গাছ মানুষ করা হবে, তাকে এখন ওয়েদার হিসেবে গাছ হয়।
1: আচ্ছা
0: এই আর।
1: আচ্ছা আর এই ধান চাষ সম্বন্ধে একটু বলুন।
0: ধানের ব্যাপারে অতটা আমার আইডিয়া নেই।
1: আর এমনি আর যেগুলো আছে আপনার, ঝিঙে বা
0: ঝিঙে হচ্ছে,
1: তারপরে পেয়ারা, আজকাল পেয়ারা
0: অতগুলো আমাদের এখানে,
1: ঝিঙেটা আপনাদের এখানে হচ্ছে তো, বা শশা? শশা
0: আমাদের এদিকে নেই, শশা এদিকে নেই, হাইট পঞ্চায়েতের দিকে।
1: আচ্ছা আর কি চাষ করেন আপনি?
0: ধান ছাড়া কি আছে? ধান আর একটা বলুন, ধানের ব্যাপারে ওই
1: কি কি ধান আপনি চাষ করেন?
0: ওই এখন স্বর্ণ মাসের সিজনটাই আসছে, এবার আগে বড় হয়েছিল মিনিকেট, মিনিকান ধান।
1: আচ্ছা
0: এটাই।
1: আমি আরেকজন কৃষক বন্ধুর সাথে কথা বলবো, যিনি আমার সামনেই উপস্থিত রয়েছেন। আপনার নামটা একটু বলুন।
2: কালীচরণ মন্ডল।
1: আচ্ছা আপনি চাষের সাথে কতদিন যুক্ত আছেন?
2: আমি চাষ অল্প করি, জমি জায়গা কমে তো,
1: হ্যাঁ
2: অল্প চাষ করি, ওই রাজমিস্ত্রির কাজে যায়।
1: কি কি চাষ করেন এটা একটু বলুন।
2: ওই ধান করি আর ওই ভেন্ডি।
1: আচ্ছা ভেন্ডিটা একটু বলুন বিস্তারিত।
2: ওই তাঁতের, ওটাই যে স্বর্ণ মাসের বর্ষার ধান কাটার পর,
1: আচ্ছা
2: ওইটা দানা ছড়িয়ে তারপর চষে দিতে হবে।
1: আচ্ছা
2: চষে দিয়ে সপ্তাহখানেক পর জল দিতে হবে হালকা ঝাপটান।
1: আচ্ছা
2: ঝাপটান গাছ ফুটবে, তারপর মাসখানেক পর আবার নিরম দিতে হবে, সার দিতে হবে, আবার জল দিতে হবে। এই মোটামুটি 45 দিন পর থেকে আস্তে আস্তে করে কুড়ে হবে, তো ফলন ভালো হয়।
1: আচ্ছা
2: লাভ ভালো হয়।
1: আচ্ছা আর স্বর্ণ মাসুরিটা একটু বলুন।
2: স্বর্ণ মাসুরিটা এই আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাস শেষ হয়েছে, এই মোটামুটি 20-25 তারিখ করে বীজ ফেলা হয়।
1: হ্যাঁ
2: তারপর এই গাছ এখন অল্প হয়েছে।
1: কি কি সার প্রয়োগ করেন?
2: বর্ষায় একটু অল্প সার লাগে।
1: আচ্ছা
2: মানে খোলো দেয় অনেকেই, অনেকেই ইফকো ডিএপি করে, অনেকেই খোল ইউরিয়া দিয়ে করে। মোটামুটি ওই আষাঢ় শ্রাবণ মাসের প্রথম দিক থেকে হয়, 10-12 তারিখ করে।
1: মাঝে মাঝে কি আপনাদের নিরণীয় দিতে হয়?
2: নিরণ দিতে হয়।
1: সেটা কিভাবে, কতদিন বাদে বাদে? ওই যে দেখি আল করা আছে,
2: ওইটা মোটামুটি ওই 20 দিনের মধ্যে নিরণ দিতে হবে, ধান পোতার পর।
1: আচ্ছা
2: চাপান দিয়ে?
1: হ্যাঁ
2: নিরণ দিতে হবে, মোটামুটি ধান পোতার 20 দিনের মধ্যে ইয়ে করতে হবে, নিরণ দিতে হবে। তারপর মাসখানিক পর মোটামুটি নিরণের পর থেকে গাছ মোটামুটি চাঙ্গা হয়।
1: এখন তো দেখি লাঙ্গল চাষ প্রায় উঠেই গেছে, ট্রাক্টরতে আপনাদের কিরকম কি খরচা পড়ে?
2: ট্রাক্টরে তোমার মিনিটে মনে হয় কত, 60 টাকা করে নেয় বড় ট্রাক্টর।
1: মানে ধরুন 1 বিঘে জমি আপনি চাষ করতে গেলে কতটা পরিমাণ আপনার ট্রাক্টর খরচা হবে?
2: 2000।
1: 2000 টাকা একদিনে নিজেই দেবে না? প্রথম
2: অবস্থায়
1: বীজটাকে কিভাবে তৈরি করেন ওই পদ্ধতিটা একটু?
2: বীজ এখন ওই গাছ ফুটেছে হালকা।
1: আপনারা কি নিজেরা কি এনেছেন না বাইরের বীজ কিনে এনে তারপরে বেচেন?
2: ওখান থেকে।
1: সেটা কত কি দাম?
2: ওই 60 টাকা থেকে শুরু হয়।
1: আচ্ছা
2: বিভিন্ন কোম্পানি আছে তো,
1: হ্যাঁ
2: 60 টাকা 70 টাকা
1: কেজি।
2: হ্যাঁ কেজি 60 টাকা।
1: আচ্ছা 1 কেজিতে মোটামুটি কতটা পরিমাণ ধান হবে?
2: 1 কেজিতে মোটামুটি 3 কেজিতে কাটা 15
1: ধান
2: মোটা যাবে। 3

0: এবার ওই ওইটাকে অঙ্কুরটা কিভাবে তৈরি করেন আপনারা?
1: অঙ্কুরটা মাটিতে হালকা জো থাকবে, একটা চাষ দেওয়ার পর ধান বীজ ছড়িয়ে দেওয়া হয়, তারপর তার উপরে আবার চাষ দেওয়া হয়। ধানটা একটু যেন মাটি চাপা পড়ে,
0: আচ্ছা
1: খুব চাপা পড়লে বেরোতে পারবে
0: না, সেটা দেখছি
1: হালকা হালকা চাপা
0: খোল ফোল ইয়ে বিছুড়ি বিছুড়ি দিয়ে ঢেকে রেখেছে। তো ওইটার দেওয়ার কে যাতে রোদে
1: পাখি পড়ে তো পায়রা অরণ্য পাখিগুলো আছে ফুটকে ফুটকে খায়।
0: আচ্ছা ধান থেকে ওই যে অঙ্কুরটা উঠছে ওটা কতদিন পরে আপনারা জমিতে বপন করেন?
1: তা ২৫ দিন পর
0: বপন করেন। সেটা মোটামুটি কতটা দূরত্ব পদ্ধতিতে বপন করেন?
1: মোটামুটি হাতে চারটে গোছ হবে। আষাঢ় মাসে যে এই ধান ইয়ে হলো বড় হলো, এটা তো মোটামুটি অঘ্রাণ মাসে কাটা হবে, সেই সময় ধান কেটে ওই ওই ভেন্ডি দানা ছড়িয়ে দিয়ে চষে দেওয়া হয়। চষে দিয়ে সপ্তাহখানিক পর হালকা ঝাপটান দিতে হবে।
0: আচ্ছা
1: বেশি ঝাপটান দিলে বেরোবে না, পচে যাবে ধান।
0: আচ্ছা
1: হালকা ঝাপটান দিয়ে গাছ বেড়ে যাবে, তারপর মাস খানিক পর গাছ একটু চার পাতা পাঁচ পাতা হবে ওই রসে দিই, তারপরে ওই খুশিয়ে দিয়ে খোল সার এরকম দিয়ে বিঘে প্রতি ২০ কেজি খোল ২০ কেজি একটু দিয়ে আবার ঝাপটে দিতে হবে। ঝাপটে দিতে হবে না, ডোবান দিয়ে দিতে হবে হালকা, খুব বেশি টোকান দিলে মরে যাবে গাছ।
0: আচ্ছা আচ্ছা
1: হালকা ঝাপটে দিয়ে তারপর আবার পড়ে লইল, তারপরে আবার মোটামুটি আবার মাস খানিক পর তখন মোটামুটি আস্তে আস্তে কুঁড়ি দেখা যাবে। হালকা গরম পড়লেই ব্যাস জল দিয়ে একদম আবার সার ফার দিয়ে হালকা ভেন্ডি।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠান আজ এই পর্যন্ত। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু সুখদেব চন্দ্র শীল।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করি।

0: মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, বলছেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
3: আমরা জানি যে ডায়াবেটিস এখন এক বিরাট সমস্যার আকার নিয়েছে সারা পৃথিবী জুড়ে, আর আমাদের দেশে তো বটেই। এখন প্রায় 9 কোটি মানুষ আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত, এবং আমরা জানি যে ডায়াবেটিস বিভিন্ন অর্গানের ক্ষতি করতে পারে, এবং এটি একটি সাইলেন্ট কিলার, অর্থাৎ প্রাথমিকভাবে অনেক সময় বোঝার সমস্যা হয় যে কারোর ডায়াবেটিস রয়েছে। কিন্তু কিছু ভালো দিকও আছে। আমরা যখন বলি যে ডায়াবেটিস, তার তো অনেক ধরন রয়েছে, তার মধ্যে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে সবথেকে কমন, যেটা প্রায় 95% ডায়াবেটিস যাদের রয়েছে তার মধ্যে হয়, এবং অনেকের ক্ষেত্রেই এই টাইপ 2 ডায়াবেটিস কিন্তু প্রিভেন্ট করা, অর্থাৎ প্রতিরোধ করা কিন্তু সম্ভব হয়। আমরা আলোচনায় যাওয়ার আগে প্রথমে বুঝে নিই এই রিস্ক কাদের বেশি ডায়াবেটিস হওয়ার। হচ্ছে কারোর যদি ফ্যামিলিতে ডায়াবেটিস থাকে, কারোর যদি ওজন বেশি হয়, বিশেষত পেটে তার চর্বির পরিমাণ বেশি হয়, কেউ যদি খুব ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হন, অর্থাৎ শারীরিক পরিশ্রম কম করেন, কারোর যদি ব্লাড প্রেশার বেশি থাকে, কোলেস্ট্রলের প্রবলেম থাকে, কারোর যদি PMOS, যেটা আগে আমরা বলতাম PCOS, সেটা যদি থাকে, বা কোনো মহিলার যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে থাকে, তাদের প্রত্যেকেরই ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যাদের এই সম্ভাবনা বেশি, তাদের উচিত যে 30-35 বছর বয়সের পর থেকে 1-2 বছর বাদে বাদেই সুগার রুটিনলি পরীক্ষা করা, কোনো সিমটম থাক আর না থাক। তো আমরা এই ডায়াবেটিস তাহলে আর কিভাবে প্রিভেন্ট করতে পারি? না, আমাদের প্রথম দেখতে হবে যে আমরা যাতে চলাফেরা নিয়মিত করি এবং বিভিন্ন রকম ব্যায়াম করি, এটা খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ ধরে টানা বসে থাকা, শারীরিক পরিশ্রম না করা একটা রিস্ক ফ্যাক্টর, সুতরাং আমরা সেটাকে চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য। দ্বিতীয় হচ্ছে যে খাওয়া দাওয়া, অর্থাৎ পরিমিত খাদ্যাভ্যাস। ডায়াবেটিস মানে এই নয় যে সব খাবার আমাদের মেনু থেকে বাদ দিয়ে দিতে হবে, একেবারেই নয়। আমাদের নর্মাল যা সাধারণ খাবার আমরা সেটাই খেতে পারি, কিন্তু আমাদের দেখতে হবে যে সেটা যেন ব্যালেন্সড হয়, অর্থাৎ সবজিটা যেন খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, প্রোটিন জাতীয় খাবার যথেষ্ট পরিমাণে থাকে, ভাত রুটি মুড়ি চিড়ে এর পরিমাণগুলো যেন তুলনায় কম হয়, এবং আমাদের ওজনটা যাতে নর্মালের মধ্যে থাকে যতটা সম্ভব। এবং যাদের ওজন বেশি, তার আরেকটু বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, তারা ডায়েটটা আরেকটুখানি কন্ট্রোল করার চেষ্টা করবেন। এর সাথে রয়েছে যে যথেষ্ট পরিমাণে ঘুম, অর্থাৎ 7-8 ঘন্টা ঘুম দিনের হলে সব থেকে ভালো, এবং সবসময় যদিও আপনাদের হাতে থাকে না, কারোর হাতেই থাকে না, স্ট্রেস কমানোটাও একটা ডায়াবেটিস প্রিভেনশনে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সুতরাং সব মিলিয়ে আমরা আবার বলি যে আমরা যদি খাওয়া দাওয়াটা একটু পরিমিত এবং ব্যালেন্সড খাবার খাই, যদি আমরা নিয়মিত একটা এক্সারসাইজ করার অভ্যেস করি, যদি আমরা আমাদের ওজন নর্মালের মধ্যে মেনটেন করি, এবং যথেষ্ট পরিমাণে ঘুমোতে পারি, এবং আমরা যদি রক্তে গ্লুকোজ আর সুগার বাড়ছে কিনা সেটা যদি আমরা নিয়মিত পরীক্ষা করি, তবেই কিন্তু ডায়াবেটিস প্রিভেনশন সম্ভব।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, বললেন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক রানা ভট্টাচার্য।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30 মিনিটে।

সন্ধ্যা সাতটায় শুনবেন তরজা গান, পরিবেশনায় যদুনাথ দত্ত ও সহ শিল্পীবৃন্দ। সাতটা বেজে ৪৫ মিনিটে শুনবেন নস্টালজিয়া। সাবেক থিয়েটার ও টেলিভিশন অভিনেতা শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্পন্দন দাস। শুনবেন তৃতীয় পর্ব, সম্পাদনায় দুর্বাদে।

8:15 শুনবেন শ্রবণী। শ্রবণীতে আজকের বিষয় লঘু রসের কাণ্ডারী বঙ্কিমচন্দ্র। আলোচনায় পার্থ প্রতিম চট্টোপাধ্যায় ও রুমা ঘোষ। 9:00 শুনবেন কথায় কানে। উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে বিশেষভাবে সক্ষম WBCHSC 2026 টপার অদ্রিজা গণের জীবনযাত্রা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল রাগে, আজ শুনবেন খেয়াল। পরিবেশন করবেন শিল্পী বলরাম দাস, রাগ বিহাগ। তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন সলিল মহলানবিশ ও হারমোনিয়ামে সহযোগিতা করবেন প্রদীপ পালিত। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় 12:00।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান তর্জা গান।

শুনছিলেন তর্জা গান, পরিবেশনায় ছিলেন যদুনাথ দত্ত ও সহশিল্পীবৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মৈভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন লোকগান, শিল্পী সনজিৎ মণ্ডল।

0: বন্ধুরা শুনছেন লোকগান, এবারের গান শুনবেন শুভেন্দু মাইতির কণ্ঠে।
1: কোনো এক জায়গায় মাত্র 9 বছরের একটি মেয়ে ধর্ষিত হয়েছিল এবং তারপরেও গ্রামীণ বিচারে মেয়েটিকেই নষ্ট মেয়ে বলে চিহ্নিত করা হয়, এমন অদ্ভুত মূল্যবোধহীন ঘটনা এদেশে আজও ঘটে। এই ঘটনার প্রতিবাদে আমাদের গান।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন

0: বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। US ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সেশেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। বিমানবন্দরে সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেশেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেশেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেশেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের উপর। আজ নতুন দিল্লিতে MSME দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে MSME ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি MSME দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি।
1: It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা। এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্ল আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক

0: প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এ প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে এমডিএমকের ডিএমকের সঙ্গে তাদের 9 বছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকের সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় এমডিএমকের 2 জন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3টি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাপ্তাহিক বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা এফআরসির তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা এফআরসির তথ্য দিল্লি ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-20, 21-19 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প, এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিখ্যাত অভিনেতা এবং বাংলা নাট্যজগতের অন্যতম নাট্যব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। আজ শুনবেন অনুষ্ঠানটির 3য় তথা অন্তিম পর্ব।

0: দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নস্টালজিয়া। আপনারা জানেন, গত দুই পর্ব ধরে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা নাট্য ব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়। গত দুই পর্বে আমরা শুনেছি তাঁর শৈশবের কথা, তাঁর মূর্তি তৈরির কথা, তাঁর অভিনয়ে আসার কথা এবং বাংলা নাট্যজগতে দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু আজ আমরা তাঁর কাছে তাঁর নাটক লেখার গল্প শুনব। মঞ্চে যেভাবে তিনি দাপিয়ে অভিনয় করেছেন, ঠিক সেভাবে কলমও ধরেছেন তিনি, লিখেছেন বেশ কিছু নাটক। আজকে আমরা সেই নাটক লেখার গল্প শুনব। শ্যামলদা, আপনার নাটক লেখার কথা একটু শুনি। আপনি কবে থেকে নাটক লিখতে শুরু করলেন, শুনি একটু সেই গল্প।
1: শৈলজনন্দ মুখোপাধ্যায়ের একটা গল্প পড়ি দেশ সুবর্ণ জয়ন্তী সংখ্যায়, প্রতিনিধি বলে। ওটা যদিও প্রথম নয়, প্রথম লিখেছিলাম ইজি চেয়ার বলে একটা নাটক। তখন ওই 70 দশকে সব একটা উচ্ছৃঙ্খল যুবক শ্রেণী তৈরি হচ্ছে, তারা সিনিয়রদের অবমাননা করে, মানে না, এরকম তো বছর বছর পাল্টেছে, তার রূপটা পাল্টেছে, রয়েছেই এটা। হ্যাঁ, তো সেইটা নিয়ে আমার একটা ইজি চেয়ার বলে নাটক ছিল, যে একজন প্রতিবাদী চরিত্র যে এগুলোকে মানতে পারে না। এটা লিখেছিলাম 86-87 সালে, যে ওর বিরুদ্ধে দাঁড়ায় এবং তার রিটায়ার করার পরে অফিস থেকে একটা ইজি চেয়ার দেওয়া হয়। রিটায়ার করার সময় কিছু গিফট দেয় না, আমাদের সময়তে, আমরা বাবা দাদুদের সময়তে ইজি চেয়ার গিফট করা হতো রিটায়ারের পরে, লোক যাতে ইজি চেয়ারে বসে থাকতে পারে, এটা একটা কনসেপ্ট ছিল। এবার সেইটা আমার মনে হয়েছে ওই ভদ্রলোকের চরিত্রটাতে, উনি শেষে ওই ইজি চেয়ারটাকে সরিয়ে দেন, এইটা আগে বাড়ির থেকে হাঁটাতে হবে, নাহলে আমার ওই চেহারাটা পাচ্ছি না, আমি আমার সিদ্ধাটা বেঁকে যাচ্ছি, এরকম একটা বিষয় ছিল সেই নাটকটা। এরপরে আরো লিখেছি, এবং এবার তোমার পালা, এই একটা কাগজে পড়লাম একদিন, সুন্দরবনে বাঘে যদি কোনো মৎস্যজীবীকে মেরে খায়, যে ভাতা পেত সে মানে চাষি বা যারা কাঁকড়া ধরতে যায়, তাদের যে টাকা সরকার থেকে দেওয়া হতো সেইটা বোধহয় দ্বিগুণ করে দেওয়া হয়েছিল কোন একটা সময়, কাগজে পড়েছিলাম। তখন আমার মনে হলো বা এত বেশ, ততক্ষণে সুন্দরমে সাজানো বাগান, মনোজ বাঞ্ছারামে বাগান লেখালে হয়ে গেছে, এটা তো একটা স্টোরি হতে পারে। গরিব চাষি, সব চাষিকেই কি বাঘ খায়? খুব রোগা যে চাষি তাকেও কি বাঘ খাবে, না বেশ মোটা সোটা হৃষ্টপুষ্ট যে তাকে বাঘ খাবে? এটা আমার মনে একটা গল্প তৈরি হলো, যে খুব রোগা এক চাষি, তাকে বাঘ সামনে এসেও তাকে খাচ্ছে না, এবার সে নিজেকে চ্যালেঞ্জ করছে, তুমি আমায় খাও তাহলে আমার পরিবার এই টাকাটা পাবে, তাহলে আমার পরিবারটা বেঁচে যাবে, কিন্তু বাঘ তাকে খাবে না, বলে না তোকে কেন খাবো, তোকে কি হবে, তোর তো হাড় আছে, তোর মাংস কই, অমুককে হলে আমি তাকে ধরতাম, সে বলে না, সে বাঘের পায়ে ধরছে, তুমি আমায় খাও। এটা ছিল আমার নাটকের বিষয় আর কি। হ্যাঁ, এবার তোমার পালা। এরকম লিখেছি অনেকগুলোই, পরে লেখা নিয়ে ওয়ার্কশপ করেছি।
0: আচ্ছা,
1: মানে ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির নাটক লেখার ওয়ার্কশপ হয়েছে মনোজ মিত্রের তত্ত্বাবধানে, তাতে যোগ দিয়েছি। আমার এটা বলা বোধ হয় ভালো, এটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আমার এই অভিনয় চর্চা করতে করতে কখনো কখনো মনে হয়েছে ওরার দিকে, যে এর তো একটা নিজস্ব ব্যাকরণ আছে, সেটা আয়ত্ত করা খুব জরুরি, যার ফলে আমার ওই সপ্তাহে 3 দিন থিয়েটার আমার পোষা ছিল না।
0: আচ্ছা,
1: আমি তখন সপ্তাহে 7 দিন থিয়েটার করব কি করে, তার ব্যাকরণ জানবো কি করে, তার বই পড়বো কোথেকে, তার স্কুলে যাবো, রবীন্দ্রভারতীতে যাবো কি করে,
0: ততক্ষণের সঙ্গে যাপন করবো,
1: যাপন করবো কি করে, এবার ততক্ষণে আমি চাকরি পেয়ে গেছি, এবার তাহলে আমি থিয়েটারে পড়াশোনাটা করবো কি করে, রবীন্দ্রভারতী যেতে পারবো না। কেশব একাডেমিতে জুনিয়র ডিপ্লোমার একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ থিয়েটার একাডেমি, থিয়েটারের ব্যাকরণ শেখা, এটা আমার কাজ করতে করতে মনে হয়েছে যে এই যে একটা বিশাল ব্যাকরণ আছে সেটা কিভাবে জানবো। তো আমাদের এখানে সুযোগ বলতে ইন্ডিয়ান ইনস্টিটিউট ওই বলে রবীন্দ্রভারতী, সেখানে থিয়েটার নিয়ে পড়াশোনা করা যাবে, তা তো পুরো সময় দিতে হবে, কিন্তু আমি চাকরি করি, আমি সন্ধ্যাবেলাটুকু পারবো, তো ওই ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হলাম, এবং সেখানকার কোর্সটা ছিল রবীন্দ্রভারতীর কোর্স ডিপ্লোমা, সেটা 3 বছরের, সন্ধ্যাবেলাগুলো গিয়ে ওখানে, মানে সপ্তাহে 3 দিন ছিল ওখানে, আর 3 দিন ছিল আমার থিয়েটার দল, ওখানে পড়াশোনা আরম্ভ করলাম।
0: মানে অফিসের পরে ওখানে চলে যেতেন?
1: হ্যাঁ, 3 দিন যেতাম দলে, 3 দিন যেতাম স্কুলে, এবং ওখানে আমি পরীক্ষায় প্রথম হই এবং একটা গোল্ড মেডেল পাই রাজ্যপালের, এটা আমার একটা অ্যাচিভমেন্ট হয়েছিল। যারা পরীক্ষা নিয়েছিলেন, কুমার রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তরুণ রায়, মানে থিয়েটার দেবরাজ রায় বাবাজি আর কি, গৌরীবাবু, রঞ্জিতদা, অমর ঘোষ, এই যে সাতকারীনাথ যিনি মূল তৈরি করেছেন, যেটা কারিগর যিনি বলা যায় অমর ঘোষ।
0: আচ্ছা,
1: ওনার একটা বই আছে পটদ্বীপ ধ্বনি বলে, যেখানে স্যাটেলাইট ডিজাইন মিউজিক নিয়ে, খুব অথেন্টিক বই। অমর ঘোষ ভীষণ গুণী একজন মাস্টারমশাই ছিলেন, শিল্পী ছিলেন, কিন্তু সেইভাবে আমাদের সমাজ তাকে

0: স্বীকৃতি দেয়নি
1: এবং সরকারি নাই বোধহয় সর্বপ্রথম ঘূর্ণায়মান মঞ্চ
0: না সর্বপ্রথম ঘূর্ণায়মান না এগুলো সবই ছিল রঙ্গনা বিশ্বরূপায় এগুলো সবই রিভলভিং ছিল নিচে ওপরে যেত
1: ওপরে যেত স্টেজটা ওপরে আসতো
0: স্টেজটা ওপরে আসতো আর নিচে যেত এইটা সেসব নানান সব নাম দেওয়া হয়েছিল দ্রুত দর্শন রীতিতে মানে সে স্টেজ ঘুরছে তখন শেষ এই সিনের যে লাস্ট সংলাপ যা সে ওই বাইরে ধরা যাক ড্রয়িং রুম করা আছে সে তো এরকম তিনটে ভাগ করে করা হতো এইখান থেকে এবার ঘুরতে আরম্ভ করলো সে তখন ওই সামনের প্রসেনিয়ামে চলে এলো মানে এ বাড়ি ছেড়ে সে অমুক বাড়ি যাচ্ছে এখান থেকে বেরিয়ে প্রসেনিয়ামে দাঁড়িয়ে ওখানে কিছু সংলাপ বললো ততক্ষণে ঘুরে ওটা ওই বাড়িটা রেডি হয়ে গেল এখান থেকে ওখানে ঢুকে গেল এটা তখন নাম দেওয়া হলো দ্রুত দর্শন রীতি দূরদর্শন নয় কিন্তু
1: দ্রুত দর্শন
0: সুপ্রিয়া চৌধুরী করছেন বিশ্বরূপায় তখন ওই ওই পেশাদার থিয়েটার ওই মজা ছিল
1: বলছি যে আপনার নিজের লেখা নাটক কখনো পরিচালনা করার ইচ্ছে হয়নি
0: করেছি তো শারদীয় শাহজাহান করেছি এবং অভিনয়
1: হ্যাঁ আমি সেটাই আছি
0: নিজের লেখা নিজেই সংলাপ বলতে অভিনয় করেছি কিন্তু তখন ভীষণ গন্ডগোলের ব্যাপার আছে
1: তখন আপনি কাকে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছেন
0: নাটক লিখছি তখন একটা শিল্প হচ্ছে যখন পরিচালনা করছি সেটা আর একটা শিল্প হচ্ছে আর যখন আমি সেই চরিত্রে অভিনয় করছি সেটা আর একটা শিল্প কারুর সঙ্গে কারুর সংঘাত নেই আবার কেউ কারুর উপরে ওভারল্যাপও করছে না লিখছি যখন তখন আমি একটা চরিত্রকে পেইন্ট করছি আবার ডিরেক্টর হিসেবে যখন সেটাকে তৈরি করার চেষ্টা করছি তখন আমি দেখছি যে গোটা ছবিটা কেমন হবে এই অংশটা আমার নিজের অংশই আমি যেটা লিখেছি সেটা কেটে বাদ দিতে হচ্ছে যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত সেটা বাদ দিচ্ছি আবার যখন অভিনেতা হিসেবে সেখানে যাচ্ছি যে চরিত্রটা তখন মনে হচ্ছে না এখানে আর একটা এই কথা যোগ করলে সুবিধে হয় বা ক্যারেক্টারটা একটু অন্যরকম হয় বা এটা এইভাবে বললে সুবিধে হয় আমি হয়তো লেখার সময় সেটা ভাবিনি বা নির্দেশক হিসেবেও সেটা ভাবিনি
1: কিন্তু মঞ্চে উঠে আমার মনে হলো এটাই ডিমান্ড করছে
0: সেটাও আমি প্রপারে ডিসিপ্লিন মেনটেন করিয়ে বললাম ডিসিপ্লিন আমার একবারে শুরুটাই ডিসিপ্লিনে হয়েছে বলে আমি ওইটা খুব মানি যে আমি নতুন এমন কিচ্ছু করব না এক্ষেত্রে সৌম্যমিত্র মহাশয় একটা খুব ভালো কথা বলেছেন যে আমাকে ওই হাওড়া স্টেশনে পঞ্চম বৈদিক তখন দিল্লি যাচ্ছে নাথবতী অনাথবোধ করতে 85 সালে পরে তো আমরা যেটু বলতাম যেটুকে স্টেশনে থেকে ট্যাক্সিতে তুলে দেওয়ার দায়িত্ব ছিল আমার আমি যাইনি সেবার দিল্লি তো ওই দশচক্র হয়ে গেছে তারপরে পরে তো আমাকে জিজ্ঞাসা করছেন যে কেমন লাগছে লোকজন কি বলছে যেমন যেমন আমরা বলি আর কি তারপরে একটা মানে এমন মন্ত্র দিয়েছেন কানে বলা ভালো যে তোমার যে লোকজন ভালো বলছে সেটা তুমি কন্টিনিউ করবে কি করে আজ তো ভালো বলেছে কালকেই যেটা ভালো বলবে কেন নাও বলতে পারে সেটা তুমি মেনটেন করবে কি করে বা এটা কন্টিনিউ হবে কিভাবে উনি একটা কথা বলেছেন যে আজকে যেটা করছো সে রিহার্সালই হোক কি অভিনয় মঞ্চেই হোক বা সিনেমাতেই যে কোনো কারণে মানে অভিনেতা হিসেবে যখন আছো পর মুহূর্তে সেটা আর করবে না সামান্য হলেও কিছু পরিবর্তন করবে কিন্তু কতটা যা তোমার সহ অভিনেতা বা অভিনেত্রী তারা ধরতেই পারবে না এটা তখন আমার কাছে মনে হয়েছিল একটু পাল্টে দেবো পরে অনেক পরে এসে বুঝেছি যে এত সহজ কথা উনি বলেননি আমি যদি উনি পরে আর একটা কথা যোগ করেছেন যে কতটা পাল্টাবো যে আমার সহ অভিনেতা অভিনেত্রী ধরতেই পারবেন না যে কিছু পাল্টেছি তাহলে কি করে হবে সেটা তার মানে আমাকে মনোযোগ দিয়ে থাকতেই হবে যে আর একটা নতুন কিছু তৈরি করছে কিন্তু একটু এদিক ওদিক হবে না তার মানে কত লক্ষ্যে স্থির থাকতে হবে এইটা আমার ওই যৌবনকালে সব মানুষদের সংস্পর্শে আসতে পেরেছি বলে আমার সৌভাগ্য এখনো আমি মেনটেন করি যে যা করবো রিহার্সালে স্টেজে গিয়ে আমি কিছু নতুন কিছু করব না যা আমার সহ অভিনেতাকে বিপদে ফেলবে যে কেউ মানে আলোর লোককে আমি এমন একটা সংলাপ বাড়িয়ে দিলাম আলোর লোক তো জানে এইখানটা কিউ বা বললাম না সে আলো কাটছে না মিউজিক বাজাচ্ছে না বা বাজাচ্ছে বেশি আগে সব মিলিয়ে তো একটা থিয়েটার হয়ে ওঠে ওই ডিসিপ্লিনটা মেনটেন করতেই হয় থিয়েটার ওই জন্যই শিখিয়েছে যে ডিসিপ্লিন হও
1: এবং তার সঙ্গে আপনি বিখ্যাত মানুষদের সঙ্গে কাজ করেছেন
0: যাদের সঙ্গে কাজ করেছি ওরে বাবারে এই শেষ যে সৌমিত্রদার নিরুপম যাত্রা আছে কিনা জানি না আর্কাইভে থাকবে কিনা জানি না
1: নিরুপম যাত্রা আছে আছে
0: নিরুপম যাত্রা আছে শ্যামল ঘোষের প্রোডাকশন ছিল আমরা ওই স্কোরিং রুমে গিয়ে শেষ অংশটায় মানে সেকেন্ড হাফটা অনেকে ছিলাম সৌমিত্র বসু আমি বিজয়লক্ষ্মী সুপ্রীতি এরকম দেবেশ শ্যামলদা নিজে আমরা গিয়ে স্কোরিং রুমে গিয়ে দাঁড়িয়েছিলাম উনি একা মাইকের সামনে ছিলেন মনে হলো জীবনানন্দ দাস যদি কেউ সামান্য হলেও বুঝে থাকে এই মানুষটা ছাড়া আর কেউ নেই
1: সৌমিত্র চট্টোপাধ্যায়
0: হ্যাঁ এবং ওনার সঙ্গে যখন আমি নীলকণ্ঠ নাটকে মঞ্চ শেয়ার করছি।

0: শেষের দিকে প্রথম ভাগ করেছিলেন শ্রীরঙ্গমা বিশ্বরূপায়, তখন অনিলবাবু উল্লেখ করতেন, পরে আমি করেছি আনন্দার সঙ্গে। সে কত অভিজ্ঞতা এই হলে আসা, আমি এটাও বলি ডিসিপ্লিনটা কিরকম, 6:30 অভিনয় বলে দেওয়া হয়েছে সবাইকে, 3:00 আসতে হবে, জেনারেলি হয় তাই। আমি এটা দুজনকে দেখেছি, মানে ভয়ঙ্কর রকম ভাবে, মানে ডিসিপ্লিনটার উদাহরণ হিসেবে বলা যায়। সৌমিত্রদা, 3:00 মানে 3:00 আসবেন, এসে সেটটা কি হয়েছে দেখে নেবেন, রিকুইশন ঠিক আছে কিনা দেখে নেবেন, নিজের কস্টিউম পরে নেবেন, নিয়ে এবার রূপসজ্জা শিল্পী আলিদাকে বলো, আলি 5:00 বসবো, কফি খাচ্ছেন, চা খাচ্ছেন, কথা বলছেন সব, কিন্তু নিজে প্রস্তুত। কখন 6:30 তো অভিনয়, 5:00 মেকআপ করে নিচ্ছেন, গোপটা হয়তো শেষে লাগাচ্ছেন, কিন্তু মেকআপ চুল টুলগুলো আগে করছেন, কি যায় আসে, উনি যদি পরে করেন তো কি হয়, অসুবিধা ওনার নিজের অসুবিধা হয়, শিল্পী মানুষটার অসুবিধা হয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নয়,
1: একদম
0: তার চরিত্রের মধ্যে কি করে উনি আস্তে আস্তে চরিত্রটা হয়ে ওঠে। আরেকজনকে দেখেছি, মানে যিনি অভিনেতা হিসেবে বিখ্যাতই নন, আমি সেদিনকে বলছিলাম না, ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, এই মানুষটার সঙ্গে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছে। 20 পরে বলে একটি দল, তাদের একটি নাটকে উনি একজন পেইন্টারের চরিত্রে অভিনয় করতেন, যখন প্রথম নিয়ে এলেন ওনাকে পৃথুনন্দন ঘোষ, সুরজিৎ দা আমাদের যৌবনের সেই শিল্পী মানুষটা ফুটবলার, এঁকে মেঁকে ঢুকছে, আমি মনমান মাঠের রেগুলার যাতায়াত করতাম তখন, তো এখানে ইন্টারভিউতে অডিশনে চান্সও পেয়েছিলাম, এই ইডেন গার্ডেনে যে অনেকজন মারা গেছিল না, বেশ কয়েকজন ছেলে যেখানে একটা ফলক রয়েছে, যখন এক্সটেম্পো করতে বলা হয়েছে ছিল, তখন আমার ওইটা পাট করে ছবিটা ভেসে উঠেছিল, এবং আমি সেইটা নিয়ে একটা একটা স্তর আছে না ইন্টারভিউ অডিশনের ক্ষেত্রে নিজের এক্সটেম্পো তৈরি করা, আমি ওইটা নিয়ে করেছিলাম। তো যাই হোক, হয়তো সেই জন্যই চান্স পেয়েছিলাম এখানে। তো ওই সুরজিৎ দার সঙ্গে অভিনয়, এই মানুষটাকেও দেখেছি, 3:00 মানে 3:00, ওনার আছে সেকেন্ড হাফের একটু অংশ,
1: বাপরে মানে অনেকটাই পরে,
0: অনেক পরে, মানে 7:30 পরে,
1: 7:30 পরে,
0: কিন্তু উনি ওই পেন্টারের অ্যাপ্রনটা পর্যন্ত পরে হাতের তুলিটা নিয়ে বসে আছেন একটা জায়গায়। আমরা কয়েকজন গিয়ে উত্তপ্ত করতাম নানান গল্প, ময়দানের গল্প, সে মজার মজার সব গল্প, ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। তখন তো দল বদলের ওনারা যখন খেলতেন, তখন তো এই হাবিব আকবর, সুরজিৎ সেনগুপ্ত, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, এদের যে স্বর্ণযুগটা, সুধীর কর্মকার, তখন তো ওই প্লেয়ার যখন দল বদল হতো, নিয়ে কিডন্যাপ করে ওর মতো তুলে নেওয়া হতো, গাড়ি থেকে তুলে নিল, মাঝ রাস্তায় মোহন মানের লোক তুলে নিল, খনিজ ডোঙার লোক তাকে তুলে নিল, সর্দার খাঁ উঠে গেল, সুরজিৎ সেনগুপ্তকে গোপন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, গোপন ডেরা, এসব ছিল। তো সেই হিরোদের সঙ্গে আমি গ্রিন রুমে বসে আছি, উত্তেজনা চরম, তো আমাদের বাকি সময়টা কাটতো ওই করে, কিন্তু এই মানুষটার কিচ্ছু, ঠিক সময়তে 3:00 মানে 3:00 আসবে, মেকআপ করে নেবেন, নিয়ে পোশাক আশাক সমস্ত পরে রিকুইশন নিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকা, অভিনয়ের জন্য, মানে এনাদের জীবনটা তৈরি হয়েছে ওই ডিসিপ্লিনটায়, খেলার মাঠে যা সেটা মঞ্চেতেও সেই ডিসিপ্লিন, সেই জন্য এরকম বড় মানুষ। বড় হতে গেলে ওইটা খুব জরুরি শৃঙ্খলাবোধ, যেটা আমাদের দুর্ভাগ্যক্রমে এখন অনেক কম দেখতে পাই, তখন একটু হতাশ হয়ে পড়ি বটেই। তো
1: এখনই আকাশবাণীরই কথা হচ্ছিল, আকাশবাণীর সঙ্গে তাহলে আপনার সম্পর্ক নাটক দিয়ে,
0: 82 সালে
1: শুনি আকাশবাণীর কিছু স্মৃতি, সেই গল্প কিছু শুনি।
0: আকাশবাণীর স্মৃতি মানে ওই যে জগন্নাথ দা আর অজিত দা মিলে আমাকে যখন পাশ করলাম, চিঠি পিঠি গেল বাড়িতে, আকাশবাণীতে পাশ করেছি, মানে আমি একটু জাহাতে উঠলাম আর কি। তার আগে বাবা বলতো মাকে এসে, তোমার উত্তম কুমারের হলো, মানে ওই ঘরটায় গিয়ে বাবা, এবার আমার যে ঘরে আমি বসে কাজকর্ম করছি, বাবা সে ঘরে বিশ্রাম নেবে, কিন্তু আমি বাবার ঘরটা দখল করে রেখেছি, তো মাকে বলতো আমার উত্তম কুমারের হলো, মানে এইরকম ভাবে টিজ করতো, যেন খেলো কাজ কিছু করছি। কিন্তু যখন আকাশবাণীতে আমাদের ওই সময় 82 সাল, তখন তো দূরদর্শন আসেনি, তখন বাবা নিজে গিয়ে আমার আত্মীয় স্বজনে বাড়ি বাড়ি গিয়ে বলে এসছে যে অমুক দিন বাবু বা আমার ডাকনাম, বাবুর রেডিওতে নাটক আছে শোনো। তাদের আত্মীয় স্বজন এমন অনেকের বাড়ি গেছে যেখানে যাই না,
1: আচ্ছা,
0: কিন্তু এই খবরটা দিতে বাড়ি বাড়ি গেছে। তখন আমার বাবার প্রতি শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল, যে বাবা অতটা আমাকে, মানে ভয় পেতাম বাবাকে খুব। তো ওইটা আমার প্রথম এখানে যেটা, সেটা জগন্নাথ দার প্রোডাকশন ছিল, আমরা এই যে নিচে যে স্টুডিও থেকে বেরিয়ে ডান দিকে যে গেস্ট রুমটা, ওই ঘরে তো সবাই মিলে বসেছিলাম, অনেকে কে না ছিল, যুদ্ধ চলছে চলবে, মীরা বালু সুব্রহ্মণ্যমের গল্প থেকে নেওয়া,
1: আচ্ছা,
0: এটা ছিল নাটকটার নাম। আমি তাতে বসন্ত চৌধুরীর পুত্রের অভিনয় করছি, ওপরে রিহার্সাল হয়েছে ড্রামা সেকশনে, এখানে রেকর্ডিং
1: হয়েছে,
0: সবাই এসে হাজির হয়েছে, অনেকে ছিলেন, শুক্লাজি ছিলেন, জগন্নাথ দা নিজে,

0: সেই জন্য আজকে রেকর্ডিংটা যদি করে রাখি পরে ব্রডকাস্টটা ডেটটা পাল্টে যাবে। হ্যাঁ, অসুবিধা কি আছে, হোক। স্টুডিও থেকে বেরিয়ে আমি ডান দিকে ঘরটায় ঢুকবো, তো মানে অ্যাকাউন্ট সে ঘরটায় যেখানে চেকটা দেওয়া হবে।
1: আচ্ছা,
0: তো জগন্নাথ দা এবং অজিত দা বললেন না সেটা তো ওনার পারমিশন ছাড়া তখন তো হবে, তাহলে তো আমি রেকর্ডিং করবো না আজকে। আমি স্টুডিও থেকে বেরিয়ে, এটা হচ্ছে পেশাদারী মনোভাব
1: একদম,
0: এটার মধ্যে কোনো মানে উন্নাসিকতা বা আমি দম বসন্ত চৌধুরী এইসব নয়, এই হচ্ছে পেশাদার মানুষ। আমি কাজ করেছি, তার এগেনস্টে আমি পয়সাটা পাচ্ছি। স্টুডিও থেকে বেরিয়ে আমি কিন্তু ডান দিকে ঘরে যাব, তবে আমি রেকর্ডিং করবো, নাহলে করো না, পরে একদিন করো, আমি আবার আসবো। সেদিন রেকর্ডিং হলো না, এই যে বলছিলাম ক্যান্টিনে গিয়ে খাবার মজা আলাদা। তো জগন্নাথ দা বললো শ্যামল তো খুব ভেঙে পড়েছে, প্রথম রেডিওয়ে অভিনয়
1: করার কথা
0: কোথায় এসো, চলো। বলে ওনার জীবনের প্রথম, কেমন উনি কম বয়সে অভিনয় করার সুযোগ পান, এলাহাবাদে থাকাকালীন কার পক্স হয়েছিল, তিনি রিহার্সাল করলেন পুরো পুজোর সময় বোধ হয় অভিনয়, আর অভিনয়ের দিন সে সুস্থ হয়ে গেল, সে এসে অভিনয় করলো, বসন্ত চৌধুরীর হলো না। আমার জীবনে তো প্রথম এটা হয়েছে, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন, ও হবে হয়েছিল, সে নাটকটা পরে রেডিওতে হয়েছিল, কিন্তু বসন্ত চৌধুরীর ডেট পাওয়া যায়নি, ওটা করেছিলেন সত্যদা, সত্য বন্দ্যোপাধ্যায়, মানে ইঙ্গিতের সত্য বন্দ্যোপাধ্যায়, পিএলটির নয়। পিএলটির সত্যদা, সুভাষ সেন, এদের সঙ্গে ওই বরুণের কথা জিজ্ঞাসা করছিলাম না, বরুণ গৌতম সেটা এদিকের ঘরটায় বসেছিলাম তখন। এরকম অনেকগুলো নাটকে অভিনয় হয়েছে, মেনকাদির সঙ্গে অভিনয় হয়েছে, জগন্নাথ দার সঙ্গে এটা হয়েছে, গীতা সেনগুপ্ত একটা অডিও বার করেছিলেন অনেকগুলো শ্রুতির নাটক সেই অর্থে, তাতে একটা নাটক কি যেন ওই রাজশেখর বসুর কোন একটা গল্প থেকে, নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, তাতে মনোজ মিত্র, জগন্নাথ বসু, রবি ঘোষ, অনুপ কুমার, ওই প্রসাদের স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল, এখানে নয়। সে মানে মজার শেষ নেই, গীতাজির প্রোডাকশন ছিল গীতা সেনগুপ্তর, তাতে কি কারণে আমার সুযোগ দিয়েছেন এনারা, হয়ে গেছে, করেছি, খুব মজা লাগে। তখন তো রেডিওর মানে ওই যে সামনে গিয়ে বসে থাকা, আমি তো ভয়ে, ওই যুদ্ধ চলছে চলবে যেদিনকে ব্রডকাস্ট হচ্ছে সেদিন আমি বাড়িতে ছিলাম না, এক বন্ধুর বাড়িতে গিয়ে রেডিও শুনছিলাম, কারণ বাবা তো শুনছে, বাবার সামনে শুনলে তো ভয়ে মরে যাচ্ছি। আমার বাবাও পরে জেনেছি যে বাবাও কম বয়সে খুব অভিনয় টভিনয় করত।
1: আচ্ছা,
0: সেটা আমার আর একটা দূরের ক্লাবে তারা এসে বলেছে, যখন আমি একটু পরিচিতি পেয়েছি তখন তারা বলেছে যে তোমার বাবা এই করেছিল আমার সঙ্গে, মানে সিনিয়র লোকেরা, তখন জানলাম ও তাহলে কোথাও একটা যোগ আছে।
1: আচ্ছা, এই অভিনয়ের সঙ্গে যাপন করা, অভিনয়ের সঙ্গে ছোট থেকে বেড়ে ওঠা, একেবারে উত্তর কলকাতার সেই জায়গায় আপনি বেড়ে উঠেছেন, এখন তো অনেকটাই বয়স হয়ে গেছে, কষ্ট হয় অভিনয় করতে, মানসিক ভাবে খুব কষ্ট হয় যে এখন আমি সেইভাবে দাপিয়ে অভিনয় করতে পারছি না বা অভিনয় করতে চাই
0: না? মানসিক কষ্ট সেই জন্য হয় না, মানসিক কষ্ট খুব ভালো চরিত্র পেলে এখনো মনে হয় যেন টকবক করে নেমে পড়ব, চরিত্রের জন্য অপেক্ষা করি, আছি এখনো। রিসেন্টলি একটা নাটকে একটা চরিত্র দেখেছি, বেশ অন্যরকম ছুকছুক করছে মনটা, আবার শারীরিক কারণে ভাবছি যে এই যে বাতের একটা ঝঞ্ঝাট পেকে বসেছে, লাঠিপাটি নিয়ে মুভ করতে হয়,
1: তো নেমে গেলে বোধ হয় খুব একটা অসুবিধা হয়
0: না, হয় না।
1: কারণ আমি সৌমিত্র বাবুকে দেখেছিলাম যখন রাজা লিয়ার করছেন, ওনাকে দুদিক থেকে দুজন ধরে ধরে নিয়ে এসে উইং এর কাছে দাঁড় করিয়ে চাদরটা খুলে নিল।
0: সাবুদি কি করে করেন এখন, সাবিত্রী চট্টোপাধ্যায় কি করে করেন, আসলে একটা এমন খিদে না, এই যে খিদে, এবং এনারা আছেন বলেই, এনারা সামনে মানে আমাদের সব পথ প্রদর্শক, যে এনারা করেছেন কি করে বা করতেন কি করে, বা এখনো যারা আছেন, কোন অরুণ মুখোপাধ্যায় এই বয়সে যখন হারমোনিয়াম যদি পান বা মঞ্চে যদি একটা ছোট এইখান থেকে এইখানে যাওয়া, মানে বাচ্চা শিশুর মতো করে অরুণদা খুশি হন এত বয়সেও। বিভাসদা তাই, বিভাসদার সঙ্গে এই কিছুদিন আগে বলিদানের একটা অংশ পাঠ করলাম বিভাসদার বইয়ের উদ্বোধনে তৃপ্তিমিত্র সভাঘরে, বিভাসদা বলছেন যে আমি যদি করতে পারতাম রে তোর জায়গাটায়, এই ভেতরের খিদেটা এমন না, ওই আমৃত্যু থেকে যাবে, যদি থাকে তাহলে বেঁচে গেলাম, যেন থাকে, আমি ঈশ্বরের কাছে খালি ওই কামনাই করি যে কাজ করতে করতে যেন উপরে যেতে পারি, বা সবারই তো একদিন যেতে হবে, কিন্তু সেটা যেন কাজ করতে করতে, বসে পড়ে শুয়ে পড়লাম বেড়ে চলে গেলাম, পরে লোকে স্মরণসভা করলো কি হা অমুক নাটকে পাঠ করতো কি করতো, ওতে কিচ্ছু যায় আসে না, আমি কাজ করতে করতে যদি থেমে যাই, মুহূর্তে থেমে যাই, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত মানে ফুল স্টপ।
1: সময় প্রায় আমাদের শেষ হয়ে এসেছে, একটাই লাস্ট প্রশ্ন করব, নতুন কি চরিত্রে আপনাকে দেখতে পাচ্ছে?
0: এই মুহূর্তে তেমন কোন চরিত্র নেই, কিন্তু একটা ছবিতে এক পুরোহিতের চরিত্র আমাকে বলে রেখেছে বা স্ক্রিপ্টটা শুনেছি, আমি খুব উত্তেজিত হয়ে আছি, সেই ছবিটা নানান কারণে আটকে ছিল, শুনছি

0: আবার ছবিটা শুটিং হবে, এটা ছবির ক্ষেত্রে। আর মঞ্চের ক্ষেত্রে একটা নাটক পড়ছি, যদি আমি করি চরিত্রটা তাহলে আমাকে একটুখানি আবার বিনিদ্র রজনী যাপন করতে হবে, যার জন্য আমি বসে আছি, উন্মুখ হয়ে আছি, যে রাতের ঘুম চলে গেছে মতে আমি চাইছি না। আমি চাইছি চিন্তিত হয়ে সারা রাত্রি জেগে আছি যে কেমন করে করব, কেমন করে ওটা ঘটবে, সেটা একটা পজিটিভ মেয়েতে যে আমি কেমন করে করব। কিন্তু এলো না, ও করতে পারবে না, তার জন্য আমার রাত জাগা চলছে, এইসবে আর ভালো লাগছে না, তখন ওই হতাশা কাজ করে, ভীষণ হতাশ হই। কিন্তু আমাকে এটা ক্রিয়েট করতে হবে, কেমন দিকে দেখবো, এইটা সুযোগ পেলে বলতে যাব। এই
1: তার মানে খুব শীঘ্রই আপনাকে আবার মঞ্চে দেখতে পাবো, আশা করি নিশ্চয়ই দেখবো, কারণ এখনো দর্শকদের অনেক কিছু দেওয়া বাকি আছে আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকুন। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: আমার এই বকবকানি শোনার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ।
1: আমরা সমৃদ্ধ হলাম, মানে শুধু আমরা নয়, আমাদের শ্রোতারাও সমৃদ্ধ হলেন, অনেক কিছু জানলাম। একটা সময় মনে হচ্ছিল আমি বোধহয় ফিরে গেছি আপনার শৈশবে, আপনার ওই সময়টাতে।
0: হ্যাঁ, আমিও তো ফিরে যাই, ওই সময়টা মজা পাই, ওই জন্যই বলতে থাকি। আর বুড়োদের একটা স্বভাব আছে, তারা থামে না।
1: না না, এখনো সত্যিই থামতে ইচ্ছে করছে না, কিন্তু থামতে হচ্ছে, মানে বাধ্য হচ্ছি থামতে, বিশ্বাস করুন, থামতে ইচ্ছে করছে না। ভালো থাকবেন, নতুন চরিত্র রূপে দেখার আশায় রইলাম।
0: আমি দেখতে চেষ্টা করি।
1: ধন্যবাদ।
2: শুনলেন নস্টালজিয়া। এই অনুষ্ঠানে আজ শুনলেন বিখ্যাত অভিনেতা এবং বাংলা নাট্যজগতের অন্যতম নাট্য ব্যক্তিত্ব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের সাক্ষাৎকার। আজ শুনলেন অনুষ্ঠানটির তৃতীয় তথা অন্তিম পর্ব। সাক্ষাৎকার গ্রহণে ছিলাম আমি স্পন্দন দাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দুর্বাদে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন একটি আধুনিক গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানো ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে। আজ আপনারা শুনবেন একটি আলোচনা।

0: সম্মুখে অবতীর্ণ হয়েছেন বঙ্কিমচন্দ্র। দক্ষ প্রশাসক, বাংলা গদ্য ভাষার পথ নির্মাতা, বন্দে মাতরমের স্রষ্টা, যে গান যে ধ্বনি হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র, এমনকি আজ সার্ধ শতবর্ষ পরেও তা মানুষকে প্রাণিত করে। তবে এগুলি ছাড়াও আরও বেশ কিছু সত্তা রয়েছে বঙ্কিমচন্দ্রের, যা নিয়ে হয়তো তুলনায় কম আলোচনা হয়। যেমন তাঁর অতুলনীয় রসবোধ। শ্রবণীতে আমাদের আজকের আলোচনা লঘুরসের কাণ্ডারী বঙ্কিমচন্দ্র। অংশগ্রহণে রুমা ঘোষ ও পার্থপ্রতিম চট্টোপাধ্যায়।
1: রবীন্দ্রনাথের ভাষায় যেখানে গম্ভীরভাবে কোনো বিষয়ের আলোচনা হইত, সেখানে হাস্যের চপলতা সর্বপ্রযত্নে পরিহার করা হইত। বঙ্কিম সর্বপ্রথমে হাস্যরসকে সাহিত্যের উচ্চ শ্রেণীতে উন্নীত করেন। তিনিই প্রথম দেখাইয়া দেন যে কেবল প্রহসনের সীমার মধ্যে হাস্যরস বদ্ধ নহে, উজ্জ্বল শুভ্র হাস্য সকল বিষয়কেই আলোকিত করিয়া তুলিতে পারে। তিনিই প্রথম দৃষ্টান্তের দ্বারা প্রমাণ করাইয়া দেন যে এই হাস্যজ্যোতির সংস্পর্শে কোনো বিষয়ের গভীরতার গৌরব হ্রাস হয় না, কেবল তাহার সৌন্দর্য এবং রমণীয়তার বৃদ্ধি হয়। তাহার সর্বাংশের প্রাণ এবং গতি যেন সুস্পষ্টরূপে দীপ্যমান হইয়া ওঠে। যে বঙ্কিম বঙ্গ সাহিত্যের গভীরতা হইতে অশ্রুর উৎস উন্মুক্ত করিয়াছেন, সেই বঙ্কিম আনন্দের উদয়শিখর হইতে নবজাগ্রত বঙ্গ সাহিত্যের উপর হাস্যের আলোক বিকীর্ণ করিয়া দিয়াছেন।
2: ঠিক, আমরা লক্ষ্য করলে দেখব যে রবীন্দ্রনাথের এই উক্তি কতখানি সত্যি। বঙ্কিমের আগের বাংলা সাহিত্যের যারা রয়েছেন তাদের সঙ্গে যদি আমরা বঙ্কিমচন্দ্রের এই সৃষ্টি সম্ভারে তুলনা করি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন পদ্যে ঈশ্বরচন্দ্র গুপ্তের পর দীনবন্ধু মিত্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নাটকে এর আগে রামনারায়ণ তর্করত্ন, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, আবার গদ্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্যারিচাঁদ মিত্র, সকলেই তাদের সৃষ্টির কাজে হাস্যরসকে ব্যবহার করেছেন, কিন্তু সেই হাস্যরস হচ্ছে ব্যঙ্গাত্মক আর বিদ্রুপ জাত আর কি। সেদিক থেকে দেখলে বঙ্কিমচন্দ্রই প্রথম গভীর রসের রচনার মধ্যে হাসির উপকরণকে খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে তার মধ্যে একটা বৈচিত্র্য এনেছেন, তাকে আরো উপভোগ্য করে তুলেছেন। মুচিরাম গুড়কে বাদ দিলে বঙ্কিমচন্দ্রের আর একটিও পরিপূর্ণ কোনো ব্যঙ্গাত্মক কাহিনীমূলক রচনা তিনি লেখেননি। লোকরহস্য কিংবা কমলাকান্তকে তো ঠিক কাহিনী বলা যায় না, অথচ বঙ্কিমচন্দ্র উপন্যাসে এমনকি যে সমস্ত প্রবন্ধ লিখেছেন সেখানেও অদ্ভুতভাবে মিশিয়ে দিয়েছেন কৌতুক রসকে, যা সেই সময় বাংলা সাহিত্যে এক কথায় একেবারে অনবদ্য, অভূতপূর্ব।
1: আমরা যদি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের দিকে তাকাই তাহলে দেখব তাঁর যে প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, সেই দুর্গেশ নন্দিনীতেই তিনি যে গজপতি বিদ্যাদিগ্গজ নামে যে চরিত্রটি সৃষ্টি করেছেন, সেই গজপতি বিদ্যাদিগ্গজের মাধ্যমে তিনি কিন্তু এই বিষয়টি প্রথম বাংলা সাহিত্যে সার্থকভাবে এর অবতারণা করেছেন। উপন্যাসের কাহিনীর গতি যখনই কোনো তীব্র বা শঙ্কাজনক ঘটনার দিকে অগ্রসর হয়েছে, তখনই হাস্যরস বা কৌতুকের দ্বারা বঙ্কিমচন্দ্র পাঠক মনকে যেন খানিকটা বিশ্রাম দিয়েছেন। আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে গভীর রসের কোনো লেখা আর কি তাকে হাস্যরসের দ্বারা উজ্জ্বল করে না দিলে সে রচনা কিন্তু চিত্রগ্রাহী সেইভাবে হয় না।
2: আমার এই প্রসঙ্গে মনে পড়ছে যে তুমি বললে দুর্গেশ নন্দিনীর কথা, রাজসিং উপন্যাসের কথাও যদি আমরা বলি, একেবারে পরিপূর্ণ ঐতিহাসিক উপন্যাস, সেখানে চলছে যুদ্ধ, যুদ্ধ নিয়েই যত রকমের সাজ আয়োজন আড়ম্বর সবটুকু, কিন্তু তিনি ছোট দুটি চরিত্র মানিকলাল নির্মল কুমারী, এই দুটি চরিত্রের মধ্যে মানে যেন চুক্তির মতন করে তাদের মধ্যে কথা হলো বিয়ের কথা, এবং তারপর তারা আবারও এই রাজসিংহ কাহিনীর যুদ্ধ এবং আয়োজনের অংশ হয়ে গেল। এই ছোট্ট করে বলা এই যে দু চারটি কথা তাদের মধ্যে হয়েছিল, যে তাদের মেয়েকে কে দেখবে বা এই জাতীয় দু চারটি কথা বলবার পর তাদের কোর্টশিপটা শেষ হয়ে গেল, তারা দুজনেই বিয়েতে রাজি হলো। এই দুটি বলবার পরে খুব ছোট্ট করে বঙ্কিমচন্দ্র বলছেন এই কোর্টশিপটা বোধহয় পাঠকের ঠিক পছন্দ হলো না, কিন্তু কি আর করা যাবে, আসলে সেখানে যুদ্ধ

0: এবং ইতিহাস সমস্ত কাহিনীকেই যেন টেনে টেনে আরো আরো আগে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বঙ্কিম কৌতুক রসকে, হাস্যরসকে তার মধ্যে প্রবেশ করাতে ভোলেননি। তা দিয়ে সেটা হয়তো উপভোগ্য হয়ে উঠেছে।
1: মানুষ কিছুটা বিশ্রাম পেয়েছে সেখানে, একটা গভীর রসের মধ্যে দিয়ে যে সে যাচ্ছে, ফলে সেই জায়গাটা থেকে সে কিছুটা হলেও বিশ্রাম নিতে পেরেছে। ইন্টারেস্টিং এখানে একটা বিষয় যেটা আমাদের উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে, দেখুন আমরা তো বঙ্কিমচন্দ্রের সাহিত্যে কৌতুক রসের অবতারণা, হাস্যরসের অবতারণা বঙ্কিম কোথায় করেছেন সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করি, কিন্তু বঙ্কিমচন্দ্র সম্পাদিত যে যুগান্তকারী বঙ্গদর্শন পত্রিকা, সেই বঙ্গদর্শন পত্রিকার প্রথম বর্ষ অর্থাৎ 1279 এর তৃতীয় সংখ্যা আষাঢ় মাসে সেখানে একটা লেখা প্রকাশিত হচ্ছে, লেখাটার নাম হচ্ছে রসিকতা। লেখক নামহীন একটা লেখা, এটা যে বঙ্কিমচন্দ্রেরই লেখা এটা বলা কিন্তু কঠিন, তবে রচনাটি বঙ্কিমচন্দ্রের না হলেও যে বঙ্কিমচন্দ্রের অনুপ্রেরণাতেই লেখা হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এই লেখাটার দিকে আমরা যদি একটু দৃষ্টি দিই তাহলে দেখব যে সেই সময় বাংলা সাহিত্যে যে আপাত অর্থে যে রসিকতা, সেই রসিকতার যে প্রাবল্য সেইটার প্রতি হয়তো বিরক্ত হয়েই লেখক লেখাটা লিখছেন, কিন্তু সেখানে ওই লেখাটার মধ্যে যে সাহিত্যে রসিকতার প্রসঙ্গে লেখকদেরকে ওই লেখার মধ্যে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী সম্পর্কে সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে সুসময়ে অসময়ে সৎকথায় কুকথায় যেখানে সেখানে যখন তখন রসিকতা করা আজিকালি কতকগুলি লোকের ব্যবসায়। আর দ্বিতীয় শ্রেণীর লেখকদের সম্পর্কে মন্তব্য, কতকগুলিন লেখক বড় বিজ্ঞ, তাঁহারা রসিকতার প্রতি বড় অপ্রসন্ন, তাহাদের ধারণা আছে যে পুত্র শোকাতুরের ন্যায় অনবরত মুখ দীর্ঘীকৃত করিয়া রাখাই পাণ্ডিত্য, রসিকতার সংস্পর্শ মাত্র দুরপনেও কলঙ্কের কারণ, তাহাদের কাছে রসিকতার নাম গ্রাম্যতা। এখন দেখুন বঙ্কিমচন্দ্র এই যে দুই শ্রেণী, এই দুই শ্রেণীর কাউকেই কিন্তু সমর্থন করেননি। সাহিত্যে হাস্যরসের অবশ্যই প্রয়োজন আছে, এ কথা তিনি স্বীকার করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এইটাও বলেছেন যে সেই হাস্যরস সেটা কিন্তু স্থান কাল পাত্র বিবেচনা করেই পরিবেশন করা উচিত, অকারণে কোনো একটা বিষয়ের মধ্যে একটা অশ্লীল কোনো একটা বিষয়কে এনে যেভাবে মধ্যযুগীয় সাহিত্যে ফাঁড়রা যে জিনিসটা করত সেইগুলোকে কিন্তু বঙ্কিমচন্দ্র কখনো সমর্থন করেননি। এটা তো বঙ্গদর্শনের একটা লেখার কথা বললাম, যে প্রচার পত্রিকায় বঙ্কিমের সেই বিখ্যাত লেখা, নব্য লেখকদিগের প্রতি নিবেদন, সেখানে যারা নতুন লিখতে আসছেন তাদেরকে যে উপদেশগুলো বঙ্কিমচন্দ্র দিয়েছিলেন যে একটা লেখক কিভাবে তৈরি হবে, সেখানে তিনি একটা জায়গায় স্পষ্টতই বলছেন যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনিই আসিয়া পৌঁছিবে।
0: আসলে বঙ্কিমচন্দ্র নিজে তার ক্ষেত্রে যে এই স্বতঃস্ফূর্ততা যেভাবে এসেছে, কারণ তার অগাধ পাণ্ডিত্য, তার পাঠ, তার মেধা, সৃষ্টিশীলতার সঙ্গে তার কৌতুক রসটা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছে অন্যদের ক্ষেত্রে হয়তো সেভাবে হয়নি। বঙ্কিমচন্দ্র অন্য রকমের রচনার কথা বলি, যেটি হলো বিজ্ঞান রহস্য, তার প্রবন্ধ, যেখানে তিনি বিজ্ঞান বিষয়ে আলোচনা করছেন, যেটি খুব একটা গুরুগম্ভীর বিষয়। তারই মধ্যে গগন পর্যটন শীর্ষক যে লেখাটি তিনি লিখেছেন, সেখানে তিনি বলছেন গণেশ নামক একটি গ্রামে হাইড্রোজেন গ্যাসে পূর্ণ একটি বেলুন আকাশ থেকে পড়লে গ্রামবাসীরা ভীত হয়ে কোলাহল শুরু করে। তখন দুইজন ধর্মযাজক বলিলেন যে ইহা কোনো অলৌকিক জীবের দেহাবশিষ্ট চর্ম। শুনিয়া গ্রামবাসীগণ তাহাতে ঢিল মারিতে আরম্ভ করিল এবং খোঁচা দিতে লাগিল। তন্মধ্যে ভূত আছে বিবেচনা করিয়া গ্রাম্য লোকেরা ভূত শান্তির জন্য দলবদ্ধ হইয়া মন্ত্রপাঠ পূর্বক গ্রাম প্রদক্ষিণ করিতে লাগিল। পরিশেষে মন্ত্রবলে ভূত ছাড়িয়া পলায় কিনা দেখিবার জন্য আবার ধীরে ধীরে সেইখানে ফিরিয়া আসিল। ভূত তথাপি যায় না, বায়ুর সংস্পর্শে নানাবিধ অঙ্গভঙ্গি করে। পরে একজন গ্রাম্য বীর সাহস করিয়া তৎপ্রতি বন্দুক ছাড়িল, তাহাতে বোম যানের আবরণ ছিদ্র বিশিষ্ট হওয়াতে বায়ু বাহির হইয়া রাক্ষসের শরীর আরও শীর্ণ হইল। দেখিয়া সাহস পাইয়া আর একজন বীর গিয়া তাহাতে অস্ত্রাঘাত করিল, তখন ক্ষতমুখ দিয়া বহুল পরিমাণে জলজন নির্গত।

0: হওয়ায় বীরগণ তাহার দুর্গন্ধে ভয় পাইয়া রণে ভঙ্গ দিয়া পলায়ন করিল। কিন্তু এ জাতীয় রাক্ষসের সনিত ওই বায়ু তাহা ক্ষতমুখে নির্গত হইয়া গেলে রাক্ষস ছিন্ন মুন্ড ছাগের ন্যায় ধরপর করিয়া মরিয়া গেল। তখন বীরগণ প্রত্যাগত হইয়া তাহাকে অশ্বপুচ্ছে বন্ধনপূর্বক লইয়া গেলেন। এই ছিল তার বর্ণনা। কিন্তু তারপরে বঙ্কিমচন্দ্রের সেই অসাধারণ মন্তব্যটি, এদেশে হইলে সঙ্গে সঙ্গে একটি রক্ষাকালী পূজা হইত এবং ব্রাহ্মণেরা চণ্ডীপাঠ করিয়া কিছু লাভ করিতেন, সিরিয়াস বিষয়ের মধ্যে তিনি কত সহজে অনায়াসে কৌতুক রসকে মিশিয়ে দিয়েছেন, এ তারই অনন্যতা।
1: এই বঙ্কিমচন্দ্রের আপনি যদি সমগ্র সাহিত্যের সৃষ্টির দিকে তাকান, এরকম উদাহরণ প্রচুর দেওয়া যায়। তবে একটা কথা বলতেই হয়, বঙ্কিমচন্দ্রের এই যে লঘু রসাত্মক যে রচনা বা কৌতুক রস মিশ্রিত যে লেখা, সেগুলোর কথা বলতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে তার এই বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি লোকরহস্য গ্রন্থটার কথা। লেখক নিজেই আখ্যাপত্রে বইটিকে কৌতুক রহস্য বলে উল্লেখ করেছিলেন। বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম সম্পর্কিত 7টি তার স্মৃতিকথা পাওয়া যায়। সেই স্মৃতিকথাগুলোর মধ্যে এক জায়গায় পূর্ণচন্দ্র বলছেন যে লোকরহস্যের অন্তর্গত এই যে ছোট ছোট লেখাগুলো, এগুলো অধিকাংশই বঙ্কিমচন্দ্রকে বঙ্গদর্শনের পৃষ্ঠা পূরণের জন্য লিখতে হয়েছিল। কারণ বঙ্কিম সম্পাদিত বঙ্গদর্শন 4 বছর বেরিয়েছে 1872 থেকে 1876, প্রতি মাসে বঙ্গদর্শন বেরোত এবং প্রতিটা সংখ্যা থাকত রয়্যাল মাপের 48 পাতার। এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় যে হয়তো আট পৃষ্ঠা বা এক পৃষ্ঠা লেখা কম পড়েছে। তখন বঙ্কিমচন্দ্রকে ওই বঙ্গদর্শনে যিনি কার্যাধ্যক্ষ ছিলেন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি এসে এরকম কিন্তু বলতেন যে এই পৃষ্ঠাটা কম পড়েছে, আপনাকে কিছু লিখে দিতে হবে। এবং সেই সময়তে কিন্তু লোকরহস্যে অধিকাংশ লেখাগুলো কিন্তু ওইভাবে লেখা হয়েছে।
0: যদি এই পৃষ্ঠা পূরণের প্রয়োজনটা না পড়ত, তাহলে হয়তো এই অনবদ্য কিছু লেখা আমরা পেতাম না।
1: একেবারেই, বঙ্কিমচন্দ্র লোকরহস্যের অন্তর্গত লেখাগুলো লিখেছিলেন, হয়তো পৃষ্ঠা পূরণের জন্য তাৎক্ষণিকভাবে তিনি লিখে দিয়েছেন, কিন্তু বঙ্কিমচন্দ্র তো ইংরেজ সরকারের অধীনে চাকরি করতেন, একজন খ্যাতনামা ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, কখনো মাথা নত করেননি কারুর কাছে। ফলে বহু সময় কিন্তু তাকে ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধেও যেতে হয়েছে,
0: কখনো কখনো তিনি তো মামলাও করেছেন,
1: মামলা করেছেন। ফলে তার মধ্যে কিন্তু লুকোনো একটা জ্বালা জাতিগত, ধরুন বঙ্কিমচন্দ্র এত একজন এফিশিয়েন্ট অফিসার কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেটে একদম টপ গ্রেডে পৌঁছচ্ছেন, তিনি যখন চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন এবং স্বেচ্ছাবসর নেওয়ার ওই কিছুদিন আগে কিন্তু তাকে ওই জায়গাটা দেওয়া হয়েছে। ইংরেজদের ভারতীয়দের প্রতি যে জাতিগত একটা অপমান লাঞ্ছনার জ্বালা যে বঙ্কিমচন্দ্রের মধ্যে লুকিয়েছিল, যেগুলো বিবিধ প্রবন্ধের মধ্যে তিনি সেইভাবে বলতে পারেননি, লোকরহস্যের এই ছোট ছোট লেখাগুলোর মধ্যে রূপকের আড়ালে ব্যঙ্গ এবং কৌতুকের মাধ্যমে তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে পরিবেশন করেছেন।
0: লোকরহস্যের লেখাগুলো মূলত দু ধরনের, এক ধরনের লেখা হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপে ভরা, আর কিছু লেখা শুধু পরিপূর্ণ হাস্যরস দিয়ে ভরা।
1: একদম, সেখানে ব্যঙ্গর ব্যাপারটা নেই।
0: একদিকে যেমন তিনি সামাজিক অনাচার, রাষ্ট্রের বৈষম্য এইগুলো নিয়ে কথা বলেছেন কিছু প্রবন্ধে, যেমন ব্যাঘ্রাচার্য, বৃহল্লাঙ্গুল, বাবু, গর্ধব, সুবর্ণগোলক, হনুমত বাবু সংবাদ, বাংলা সাহিত্যের আদর, নিউ ইয়ার্স ডে, এইগুলো
1: সেই সময়ে সমাজের যে বিষয়গুলো
0: চলছে,
1: অনাচার চলছে, সেইগুলো নিয়ে তিনি এখানে কিন্তু বিদ্রুপ করেছেন।
0: আবার অন্যদিকে তিনি ইংরেজ স্তোত্র, কোন স্পেশিয়ালের পত্র, ব্রানসনিজম, এইগুলোতে আবার দেশীয় লোকদের ওপরে সেই সময়কার শাসকদের যে নানান রকমের অপমানজনক ব্যবহার তাকে বিদ্রুপ করে লিখেছেন। আর পরিপূর্ণ হাস্যরস এর বাইরে, যার কথা আমি আগে বললাম, সেই বিষয়ে কিছু লেখা রয়েছে, যেমন দাম্পত্য দণ্ডবিধির আইন, বসন্ত এবং বিরহ, গ্রাম্য কথা ইত্যাদি আর কি। মানে সব রকম লেখাই আমরা এর মধ্যে পাচ্ছি,
1: সব রকম লেখাই,
0: কোথাও সামাজিক সমালোচনা, কোথাও শুধু হাসি, নির্মল হাসি।
1: বিশেষত যে ওই রাষ্ট্রিক যে বিদ্রূপগুলো ইংরেজদের প্রতি, এখন দেখুন দিদি এই যে বিষয়গুলো, মানে সেখানে কিন্তু তিনি যে ইংরেজ জাতির

0: বিদ্যা বা তাদের যে চারিত্রিক যে ব্যাপারগুলো নানা গুণ সেগুলো সম্পর্কে কিন্তু গভীর শ্রদ্ধা পোষণ করছেন, ইংরেজ স্তোত্রের মধ্যেই রয়েছে। কিন্তু বঙ্কিমচন্দ্রের যে ক্ষোভ ছিল যে এদেশীয় ইংরেজ তারা এসে এখানে যে নানা রকমের কিছু কাণ্ডকারখানা যেগুলো ঘটছে সেইগুলোর প্রতিই কিন্তু মূলত বঙ্কিমচন্দ্র এই এগুলো করেছেন আর কি।
1: আবার দেখো ভারতীয়দের প্রতি ইংরেজদের যে একটা বৈষম্যমূলক আচরণ তার তীব্রতম ব্যঙ্গ ইলবার্ট বিল সম্বন্ধীয় যখন বাদানুবাদ চলছে সেই সময় তিনি লিখলেন ব্রানসনিজম। এখানে বঙ্কিমচন্দ্র ইংরেজ চরিত্র থেকে সেই সময়ের ইংরেজ যে আইন করেছে সেই আইনের প্রতি বেশি করে বিদ্রূপটা দেখিয়েছেন।
0: এই যে তীব্র ব্যঙ্গ যা চাবুক হয়ে আছড়ে পড়েছে কখনো ইংরেজদের প্রতি বা কখনো ইংরেজদের তাবেদারি করা দেশীয় মানুষজন যারা তাদের প্রতি, আবার কখনো সমাজের তথাকথিত যে উচ্চ শ্রেণীর বাবু সম্প্রদায় যাদের কথা আমরা ওই বঙ্কিম পূর্ববর্তী সে প্যারিচাঁদ মিত্র বলুন বা কালীপ্রসন্ন সিংহ তাদের বা তারও আগে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তাদের লেখার মধ্যে পাচ্ছি, সেখানে কিন্তু আগের যে লেখা আর বঙ্কিমের যে লেখা, ধরুন এই লোকরহস্য গ্রন্থের অন্তর্গত যে বাবু নামক লেখাটা, সেখানে পার্থক্য একটা অদ্ভুত এসে যাচ্ছে। সেই পার্থক্যটা হচ্ছে শালীনতা, যে বঙ্কিমচন্দ্রের লেখা কিন্তু কখনোই শালীনতাকে অতিক্রম করেনি। কারণ ওই যে আমরা প্রথমেই বলেছিলাম বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় বাংলা সাহিত্যের যে উচ্চ রুচি যেটা তিনি একটা স্থাপনা করতে চেয়েছিলেন এবং বঙ্গদর্শন প্রকাশের পেছনে যেমন বাঙালি তৎকালীন নব্য যারা শিক্ষিত তাদেরকে যেমন বাংলা সাহিত্য পাঠে উৎসাহিত করা বা বাংলা ভাষায় লেখার প্রতি উৎসাহিত করাটা তার একটা বিষয় ছিল, বাংলা ভাষাকে গঠন করাটা তার একটা বিষয় ছিল, তেমনি সাহিত্যের একটা উচ্চ রুচি এইটা স্থাপন করাও কিন্তু একটা মূল লক্ষ্য ছিল। ফলে বঙ্কিমচন্দ্র যখনই কৌতুক করেছেন, হাস্যরস তার লেখার মধ্যে তিনি সংযোজন করেছেন, কোনো জায়গাতেই বঙ্কিমচন্দ্র কিন্তু আপনার শালীনতাকে বর্জন করে যাননি।
1: আবারও আমরা যদি আসি আরেক অনন্য সৃষ্টি তার কমলাকান্ত বিষয়ক যে লেখালেখিগুলো, কমলাকান্ত চরিত্রটি, এই চরিত্রটি আপাতভাবে দেখতে গেলে এক ধরনের নির্লিপ্ত চরিত্র, কিন্তু গভীরভাবে দেখলে এই কমলাকান্তই আবার দার্শনিক, সমাজচিন্তক, স্বদেশ প্রেমিক, এবং সেইগুলো প্রকাশ হয় রহস্যপ্রিয়তায় আর শানিত ব্যঙ্গের মাধ্যমে। আসলে কমলাকান্ত রূপকের আশ্রয় নিয়ে রসিকতার মাধ্যমে সমাজের শ্রেণীর সমস্ত বিচ্যুতিগুলিকে তুলে ধরেন এবং তা পাঠকের কাছে চাবুকের মতো আঘাত হানলেও আপাতভাবে পাঠকের হৃদয়ে আরও একটি জিনিসের উদ্রেক করে, সেটি হল এই আবারও সেই রবীন্দ্রনাথের কথায় থেকেই বলি নির্মল শুভ্র হাস্যরস।
0: ওই যে বললাম কোনো জায়গাতেই তিনি কিন্তু শালীনতার সীমাকে অতিক্রম করে যাচ্ছেন না, এই নীতিতে বিশ্বাস করেই তিনি সাহিত্য রচনা করেছেন। আমরা কমলাকান্তের কথা আলোচনা করছিলাম, কমলাকান্তের যে দেখুন মনুষ্যফল, এই মনুষ্যফলে কমলাকান্ত আমাদের দেশে সিভিল সার্ভিসের যে সাহেব তাদেরকে তুলনা করছেন পাকা আমের সঙ্গে, যে আম্র দেখিতে রাঙা রাঙা, ঝাঁকা আলো করিয়া বসে, কাঁচা বড় টক, পাকিলে সুমিষ্ট বটে কিন্তু তবু হাড়ে টক যায় না, কতকগুলা আম এমন কদর্য যে পাকিলেও টক যায় না কিন্তু দেখিতে বড় রাঙা রাঙা হয়, বিক্রেতা ফাঁকি দিয়া ২৫ টাকা সবিক্রয় করিয়া যায়, কতকগুলি আম কাঁচা মিটে আছে, পাকিলে পানসে, কতকগুলি জাঁতে পাকা, সেগুলি কাটিয়া নুন মাখিয়া আমসি করাই ভালো। এই যে কৌতুক, এই কৌতুকের পরেই দেখুন ব্যঙ্গটা কিভাবে করছেন, যে তিনি বলছেন সকলেই আম খেতে জানে না, সদ্য গাছ থেকে পেরে কখনো এই ফল খেতে নেই, তাহলে কিভাবে খেতে হয়, কি বলছেন বঙ্কিমচন্দ্র কমলাকান্তের ভাষ্যে, বলছেন ইহা কিয়ৎক্ষণ সেলাম জলে ফেলিয়া ঠান্ডা করিও, যদি জোটে তবে সে জলে একটু খোসামত বরফ দিও, বড় শীতল হইবে। এই যে তীব্র ব্যঙ্গ তিনি হানলেন, যে আলোচনা করছিলেন কমলাকান্ত, সেখানে কমলাকান্ত একজন নির্লিপ্ত চরিত্র কিন্তু তার মুখ দিয়ে দেখুন ব্যঙ্গের ছলে কি কথা বঙ্কিমচন্দ্র বলে দিলেন,
1: সেই সময়কার বাবু সমাজের যে আচরণ একদম সেইটাকে তিনি তুলে ধরেছেন
0: একদম।
1: আচ্ছা, মনুষ্য ফলের প্রসঙ্গে আমার বলতে ইচ্ছে করছে যে নারী ভাবনার কথা বঙ্কিমের, কারণ মনুষ্য ফলের মধ্যে তিনি এক বিশেষ শ্রেণীতে ফেলেছেন নারীদেরও।

0: আসলে সকলেই জানেন যে বঙ্কিমচন্দ্র ছিলেন নীতিবাদী, অথচ সমগ্র নারী জাতি সম্পর্কে তিনি তার নানান রম্য রচনায় নানান রকমের মন্তব্য করেছেন। মনুষ্য ফল এই প্রবন্ধটির মধ্যেও তিনি রমণীদের তুলনা করেছেন নারিকেলের চারটি সামগ্রী সঙ্গে, জল, শস্য, মালা আর ছোবরার সঙ্গে। নারিকেলের জলের সঙ্গে তিনি স্ত্রীলোকের স্নেহের সাদৃশ্য খুঁজে পেয়েছেন, শস্যের সঙ্গে বুদ্ধি, মালার সঙ্গে বিদ্যা আর ছোবরার সঙ্গে রূপের তুলনা করেছেন।
1: কমলাকান্ত গ্রন্থে একটা লেখা রয়েছে, যে লেখাটার নাম হচ্ছে কি লিখিব। এখন এই কি লিখিব শীর্ষক যে লেখা, সেই রচনাটি, সেখানে কিন্তু বঙ্কিমচন্দ্র কমলাকান্তের জবানিতে নিজের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে রসিকতা করছেন। কি আরও একটু কৌতূহল জন্মিল, বঙ্গদর্শন কি তাহা জানিবার ইচ্ছা হইল। একজন বন্ধুকে জিজ্ঞাসা করিলাম যে মহাশয় বঙ্গদর্শনটা কি তাহা বলিতে পারেন। তিনি অনেকক্ষণ ভাবিলেন, অনেকক্ষণ পরে মস্তক উত্তোলন করিয়া বলিলেন, বোধহয় বঙ্গদেশ দর্শন করাই বঙ্গদর্শন। আমি তাহার পাণ্ডিত্যের অনেক প্রশংসা করিলাম, কিন্তু অগত্যা অন্য বন্ধুকে ওই প্রশ্ন করিতে হইল। অন্য বন্ধু সিদ্ধান্ত করিলেন যে সকারের উপর যে রেপটি আছে বোধহয় তাহা মুদ্রাকরের ভ্রম, কথাটি বঙ্গদর্শন অর্থাৎ বাঙ্গালার দাঁত। আমি তাহাকে চতুষ্পাটি খুলিতে পরামর্শ দিয়া অন্য এক সুশিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলাম। তিনি বঙ্গ শব্দে পূর্ব বাঙ্গালা ব্যাখ্যা করিয়া বলিলেন, ইহার অর্থ পূর্ব বাঙ্গালা দর্শন করিবার বিধি, অর্থাৎ এ গাইড টু ইস্টার্ন বেঙ্গল। এইরূপ বহু প্রকার অনুসন্ধান করিয়া অবশেষে জানিতে পারিলাম যে বঙ্গদর্শন একখানি মাসিক পত্রিকা এবং তাহাতে কমলাকান্ত শর্মার মাসিক পিণ্ডদান হইয়া থাকে। বঙ্কিমচন্দ্রের নিজের জবানিতে বঙ্গদর্শন সম্পর্কে এই রকম একটা রসিকতা কজনা করতে পারবেন?
0: লোকরহস্য কমলাকান্তের পাশে যদি আমরা মুচিরাম গুড়ের জীবনচরিত এই রচনাটার কথা বলি আলাদা করে, এটাও কিন্তু বঙ্কিমের যে ব্যঙ্গপ্রিয়তা বা হাস্যরসের যে সৃষ্টিশীলতা তার এক অনন্য উদাহরণ বলাই যায়।
1: এই মুচিরাম, ঘটিরাম, এদের যে চরিত্রগুলো তোষামোদী চরিত্র, এবং বঙ্কিমচন্দ্র তার চাকরি জীবনে এই ধরনের চরিত্র বিভিন্ন সময় তিনি দেখেছেন, এবং এদের সম্পর্কে যে তীব্র ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ জন্মেছে তারই বহিঃপ্রকাশ এই মুচিরামগুড়ের জীবনচরিত।
0: কিন্তু আমরা জানি প্রখর ব্যক্তিত্বের অধিকারী বঙ্কিমচন্দ্র ভীষণ এক রাজভারী প্রকৃতির মানুষ ছিলেন, যারাই তার স্মৃতিচারণ করেছেন, সংস্পর্শে এসেছেন তারা বলেছেন। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে ভীষণ রাজভারী ছিলেন তিনি, এবং তিনি একটা খুব সুন্দর কথা ব্যবহার করেছেন যে ইংরেজিতে কালচারাল অ্যারিস্ট্রোক্রেসি বলতে যে জিনিসটা বোঝায় সেইটা তার মধ্যে ছিল। এরকম একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন, কেমন রসিকতা করতেন, এ নিয়ে যদি তুমি ছোট করে কিছু বলো আর কি।
1: দেখুন, এখানে একটা অসাধারণ গল্প আছে, যে গল্পটা লিখে গেছেন বঙ্কিমচন্দ্রের ভ্রাতুষ্পুত্র শচীশচন্দ্র চট্টোপাধ্যায়, তার বঙ্কিম জীবনী যে গ্রন্থ, সেখানে যে বঙ্কিমচন্দ্র যখন বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করছেন সেই সময় তিনি কর্মসূত্রে রয়েছেন বহরমপুরে। সপ্তাহান্তের ছুটিতে বা কোনো বিশেষ ছুটির সময় তিনি যখন কাঁঠালপাড়ার বাড়িতে আসতেন, তখন ওই কাঁঠালপাড়ায় তার যে নিজের তৈরি বৈঠকখানা, সেখানে সাহিত্যের আড্ডা হতো, এবং বঙ্কিমচন্দ্র আদর করে তার নাম দিয়েছিলেন বঙ্গদর্শনের মজলিস। তা সেই রকম একদিন একটা মজলিস হচ্ছে, তো সেখানে বঙ্কিমচন্দ্রের অন্যতম প্রিয় বন্ধু দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র আমরা সবাই জানি বঙ্কিমের থেকে বয়সে অনেকটা বড় ছিলেন,
0: কিন্তু
1: অথচ বঙ্কিমচন্দ্রের যারা প্রিয় বন্ধু তাদের দুজন, দীনবন্ধু মিত্র এবং জগদীশনাথ রায়, দুজনেই বঙ্কিমচন্দ্রের থেকে বয়সে অনেকটা বড় ছিলেন। তো এই ক্ষণভিন্ন সৌহিত দীনবন্ধু আসতে কিছুটা দেরি করেছেন, এরপরে তিনি যখন এসছেন সবাই তাকে দেখে খুব উৎসাহিত, কিন্তু বঙ্কিমচন্দ্র তাকে দেখে একটা কথাও বলছেন না, এমনকি তার দিকে তাকাচ্ছেনও না। তো দীনবন্ধু বুঝলেন যে বঙ্কিমচন্দ্রের অভিমান হয়েছে, তিনি সেখান থেকে বাড়ির অন্দরমহলে গেলেন, এবং সেখানে সামান্য জলখাবার খেয়ে যখন আবার বৈঠকখানা বাড়িতে ফিরে এলেন, দেখলেন তখনও বঙ্কিমচন্দ্র সেইভাবে বসে আছেন। তখন দীনবন্ধু নানা রকম রসিকতা করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই বঙ্কিমচন্দ্রকে হাসানো যাচ্ছে না। তখন দীনবন্ধু ওই বৈঠকখানা ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে গাছের কতগুলো পাতা লতা ছিঁড়ে একটা কাগজের ওপর এসে আঠা দিয়ে সেটে একটা মূর্তি তৈরি করলেন, এবং তার নিচে দুছত্র কবিতা লিখলেন, লিখে সেটা দেওয়ালে টাঙিয়ে দিলেন। বঙ্কিমচন্দ্র সেদিকে দেখলেন।

0: দেখে তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে তিনিও উঠে গেলেন। উঠে গিয়ে তিনি তখন ওই আরেকটা কিছু তৈরি করে সেটাকে এনে যখন দীনবন্ধু মিত্রের পিঠে লাগিয়ে দিচ্ছেন, সবাই সেটা দেখে হো হো করে হাসছে, কিন্তু দীনবন্ধু নিজে তো দেখতে পাচ্ছেন না। তখন দীনবন্ধু সেখানে বলছেন যে তোমরা কেউ বলে দাও না গা আমার পিঠের মধ্যে কি আছে, হাতির কপাল মন্দ তাই তার পিঠের কোথায় মশাটা মাছিটা বসছে সে দেখতে পায় না। বঙ্কিমচন্দ্র সেই সময় বলে উঠলেন, দেখতে পায় না বলিয়াই তো আমরা তাহাকে হস্তি মূর্খ বলি। এই হচ্ছেন বঙ্কিমচন্দ্র। আরেকটা ছোট্ট ঘটনা বলে আজকে শেষ করছি, এটা নবীনচন্দ্র সেনের একটা লেখা থেকে জানা যায়। চুয়াডাঙ্গা থেকে তিনি ট্রেনে করে ফিরছেন কাঁঠালপাড়ার বাড়িতে। তো সেই সময় কোনো একটা স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছে, তিনি লক্ষ্য করছেন যে তার পাশে তার স্ত্রী পরমা সুন্দরী রাজলক্ষ্মী দেবী, একটি যুবক, সে প্ল্যাটফর্ম থেকে জানলা দিয়ে রাজলক্ষ্মী দেবীকে এক দৃষ্টে দেখে যাচ্ছে। কিছুক্ষণ পরে বঙ্কিমচন্দ্র প্ল্যাটফর্মে নেমে গিয়ে ছেলেটিকে ডেকে নিয়ে এলেন এবং বসিয়ে বললেন, তুমি কি করো? বললেন, আমি রেলে চাকরি করি। বললেন, কত টাকা বেতন পাও? বললেন, 25 টাকা বেতন পাই। শোনো, আমার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি ডিপুটিগিরি করি, এছাড়া আমার কিছু বইপত্রও আছে, সেখান থেকেও যথেষ্ট আয় হয়, আর ডিপুটিগিরি করে মাসে আমি 800 টাকা বেতন পাই। এই সব কিছু দিয়ে এনার মন আমি আজ পর্যন্ত পেলাম না, তা তুমি যদি বাপু 25 টাকা দিয়ে ওনার মনটা পেতে পারো, তুমি ওনাকে নিয়ে যেতে পারো। তো এই যে রাশভারী বঙ্কিমচন্দ্র, ব্যক্তি জীবনে কিন্তু সবসময় ওরকম গোমরামুখ গুরুগম্ভীর ছিলেন না।
1: আসলে বোঝা যায় তার লেখা হোক, তার ব্যক্তি জীবন হোক, সর্বত্রই একটা অন্তঃসলিলার মতন করে হাস্যরস ফল উধারার মতো বয়ে চলেছিল।
2: শুনলেন আলোচনা লঘুরসের কাণ্ডারী বঙ্কিমচন্দ্র। অংশগ্রহণে ছিলেন রুমা ঘোষ ও পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। শ্রবণী আজ এই পর্যন্তই। শ্রবণী অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে তা আপনারা ইমেল করে জানাতে পারেন এই আইডিতে spokenword.airkolkata@gmail.com অথবা চিঠি লিখুন এই ঠিকানায়, শ্রবণী বাংলা কথিকা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান কথায় গানে। আজকে কথায় গানে অনুষ্ঠানে যাকে নিয়ে কথা, তিনি কিন্তু অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব। উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত রবীন্দ্রপ্রথম প্রভাবের বলয়ের মধ্যে থেকে বিচরণ করে যারা কাব্যগীতি রচনায় বিশেষভাবে তাদের নিজেদের লেখনীকে প্রকাশ করে দর্শক, শ্রোতা এবং

ঘটনা যার লেখনীতে অনেক বেশি প্রভাব ফেলত ঠিকই ধরেছেন। আজকের কথায় গানেতে তিনি আমাদের সঙ্গী, তার সুরে সুরেই আজকের এই কথায় গানের পথ চলা। অতুল প্রসাদ সেন, প্রথম গানটি রাখলাম সুপ্রীতি ঘোষের কণ্ঠে।

বাংলা সঙ্গীতে অতুল প্রসাদী প্রথম ঠুংরির সংযোজন করেছিলেন। এছাড়া রাগ প্রধান ঢঙে বাংলা গান রচনা তার থেকেই শুরু হয়। উল্লেখযোগ্য, বাংলায় ঠুংরি গীতধারার প্রথম প্রচলন করেন লখনৌর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নবাব ওয়াজেদ আলী শাহ। অতুল প্রসাদের বিশেষত্ব যে তিনি বাংলা গানের সুরতালের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেই হিন্দুস্থানী রীতির প্রয়োগ করতে পেরেছিলেন। জীবনের প্রায় অর্ধেকটা সময় তিনি উত্তর ভারতে কাটান, সেই জন্য সেখানকার সাংগীতিক পরিমণ্ডলের সঙ্গে মিশে গিয়ে গীতপদ্ধতিকে রপ্ত করতে সমর্থ হন। তাই বাংলা গানে হিন্দুস্থানী ঢঙের মিশ্রণ ঘটানো তার পক্ষে অনেক সহজ হয়েছিল। অতুল প্রসাদের এই প্রয়াস বাংলা গানে একদিকে যেমন নতুনত্ব এনেছিল, অন্যদিকে তেমনই পরীক্ষা নিরীক্ষার পথকে কিন্তু উন্মুক্ত করে দিয়েছিল। বাংলা গানের জগতে এক বন্ধনমুক্ত শৈল্পিক আবহ নির্মাণে সক্ষম হয়েছিল তারই পরীক্ষা। পরবর্তীতে

অদ্ভুত এই মানুষটির কৃতিত্ব কিন্তু শুধুমাত্র একদিকে নয়। ধ্রুপদ ও কীর্তনের সুরু সমন্বয় যিনি সঙ্গীত রচনা করতে পারেন এবং খাম্বাজের মতো রাগের ব্যবহার করে তিনি তার গানকে করে তোলেন আরও মহিমান্বিত। ছোটবেলায় ঢাকা ফরিদপুরের বাউল কীর্তন মাঝিমাল্লাদের ভাটিয়ালি সব কিছু কিন্তু তার হৃদয়াসনে বসে গিয়েছিল। সেই জন্যেই হয়তো সুরের অভিজ্ঞতার আলোকে তার যত গান রচনা হয়েছে সবেতেই আমরা মূর্ছনায় মুগ্ধ হয়ে গেছি। সব থেকে বড় কথা হল অতুলপ্রসাদ মানেই প্রেম, ভক্তি, ভাষাপ্রীতি, দেশপ্রেম সমস্ত বিষয়ের যেন এক কেন্দ্রীভূত ব্যাপার, যেখানে আমরা শ্রোতা হিসেবে পাই এমন মনের ভাব, এমন ব্যাকুলতা যা হয়তো অন্য কোনো সময়ে অন্য কোনোভাবে সেইভাবে আমাদের মনে দাগ কাটে না। গান তো কতই শুনি, কিন্তু সেই গান আমাদের একাকিত্বের সময় যখন আমাদেরকে নাড়িয়ে দেয়, চেতনাকে যখন উদ্বুদ্ধ করে, যখন আমাদের দুঃখের সময় কাণ্ডারি হয়ে দাঁড়ায়, সেই গান হয়তো আরও বেশি করে আমাদের হৃদয়ের অন্তঃস্থলে ঢুকে যায়। সেই জন্যেই হয়তো অনেক সুরকারের মাঝখানেও অতুলপ্রসাদ সেন তার নিজ কলমের এবং অবশ্যই সুরের মূর্ছনার জন্য অমর হয়ে থাকবেন। গান আর কথায় আমাদের কথায় গানের এই পর্ব আজকের

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনের সফরে সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের 50তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিশ্বে যে কোনো দেশে অর্থনীতির শক্তি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ এমএসএমইর অবদানের উপর নির্ভরশীল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
1: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ওছি পরিষদের সদস্য অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
0: পশ্চিম এশিয়ায় ফের উত্তপ্ত পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে ফের হামলা চালিয়েছে। অন্যদিকে বাহরিনের উপর ইরানের ড্রোন হামলা।
1: বাংলাদেশে জ্বালানি এবং সারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাংক $110 কোটি জরুরি অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।
0: বিশ্বকাপে আজ রাত 8:30 পানামা ইংল্যান্ড।

0: নিউজিল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে।
1: ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন।
0: আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনের সফরে সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেদেশের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী সেসেলসের প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, সেসেলস ভারতের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অংশীদার এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র। শ্রী মোদী ভারত ও সেসেলসের দীর্ঘ মৈত্রীর সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে একটি ফলপ্রসূ সফরের আশা প্রকাশ করেছেন। দুদেশের মানুষের সুবিধা স্বার্থে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির ব্যাপারে দুপক্ষের মধ্যে আলোচনা হবে বলেও শ্রী মোদী আশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আজ সেদেশের বোটানিক্যাল গার্ডেনে একটি বৃক্ষরোপণ উৎসবে অংশ নেন। সেখানে ডক্টর হারমিনির উপস্থিতিতে তিনি একটি চারাগাছ রোপণ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এক পেড় মা কে নাম উদ্যোগের অংশ হিসাবে এই চারাগাছ রোপণ পরিবেশের স্থিতিশীলতা রক্ষায় ভারত ও সেসেলসের যৌথ দায়বদ্ধতার কথা তুলে ধরে। প্রধানমন্ত্রী আজ ওই গার্ডেনে একটি বৃহদাকার কচ্ছপের বাসস্থানও পরিদর্শন করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, ওই এলডেবরা প্রজাতির বৃহৎ কচ্ছপের সঙ্গে ভারত ও সেসেলসের বন্ধুত্বের বিশেষ সম্পর্ক রয়েছে। 2014 ওই প্রজাতির দুটি কচ্ছপ কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছিল। প্রধানমন্ত্রী আজ সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী আজ ভারতে নির্মিত দ্রুতগামী নজরদারি জাহাজ পিএস লেসপাওয়ার সেদেশের প্রেসিডেন্ট ডক্টর হারমিনির হাতে তুলে দেন। এছাড়াও 6টি অ্যাম্বুলেন্স, 10টি সুবিধা প্রদানকারী যান এবং 5টি নৌকো সেসেলসের নিরাপত্তার স্বার্থে তাদের হাতে তুলে দেওয়া হয়। সেসেলসের 50তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন শ্রী মোদী। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিশ্বের যে কোনো দেশে অর্থনীতির শক্তি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ এমএসএমইর অবদানের ওপর নির্ভরশীল। নতুন দিল্লিতে আজ এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্যমী ভারতে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, ভারতে এমএসএমইর ক্ষেত্র প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস এবং উদ্যোগের প্রতিফলন। দেশের মোট রপ্তানির প্রায় 50% এই ক্ষেত্রের অবদান বলে উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন বলেন, ধারাবাহিকভাবে গুণগত মান বজায় রেখে চলেছে এমএসএমই ক্ষেত্র। 2047-এর বিকশিত ভারত গঠনের যাত্রায় এমএসএমই একটি মজবুত স্তম্ভ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এমএসএমই মন্ত্রককে একটি সর্বজনীন নথিভুক্তিকরণ ব্যবস্থার জন্য অনুরোধ জানান। এই নথিভুক্তির ফলে তথ্যের গুণগত মান এবং কার্যকরী নীতি নির্ধারণ আরও উন্নত করা সম্ভব হবে বলে উপরাষ্ট্রপতি মন্তব্য করেন।
2: That is the only way that our MSME can go to the next level, and it is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress.
1: বর্তমান বিশ্বে উৎপাদন খরচ যথাযথ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি খরচ কমানোর জন্য গুণগত মানের সঙ্গে আপোষ না করার পরামর্শ দেন। তিনি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করার আহ্বান জানান। এবছরে এমএসএমই দিবসে রাষ্ট্রসংঘের মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভবিষ্যতে মানবকেন্দ্রিক উদ্যোগ। উপরাষ্ট্রপতি এই মূল ভাবনার কথা মনে করিয়ে দিয়ে বলেন, প্রযুক্তির পরিবর্তনে আতঙ্কিত না হয়ে তাকে সুযোগ হিসেবে দেখা উচিত।
2: AI is also modern technology coming up. We have to adopt it. We have to use all the modern technology for uplifting our productivity, production, quality. We cannot keep away from the modern technological developments.
1: অনুষ্ঠানে এমএসএমই দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি বলেন, কেন্দ্রীয় বাজেটে এমএসএমই ক্ষেত্রের প্রতি সরকারের অগ্রাধিকার এবং প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। শ্রী মাঝি বলেন, উদ্ভাবন, বিকাশ এবং জাতি গঠনে সমান সুযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি উপযুক্ত পরিমণ্ডল গড়ে তোলার ব্যাপারে দায়বদ্ধ। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি এমএসএমই ক্ষেত্রের ক্ষমতায়নের লক্ষ্যে একগুচ্ছ রূপান্তরমূলক ডিজিটাল প্ল্যাটফর্ম পোর্টাল এবং প্রকাশনার সূচনা করেন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগরে উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভির উপস্থিতিতে আজ জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি দিশার বৈঠকে সভাপতিত্ব করেন। সেই সঙ্গে অমিত শাহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের অনুকূল পরিস্থিতি পর্যালোচনা করেন। কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে শ্রী শাহ একটি সমীক্ষার প্রস্তাব পেশ করেন, যাতে নিশ্চিত করা যায় প্রতিটি জমির

0: মালিকের যেন অন্তত দুটি গবাদি পশু থাকে। এর সঙ্গে বিলম্বিত বর্ষার পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি কর্মপরিকল্পনা তৈরি এবং স্কুল ছুটের হার কমানোর জন্য প্রতি তিন চারটি গ্রামে নতুন ক্লাস্টার স্কুল স্থাপনের জন্য আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি। প্রশাসনকে 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের তৎপরতার সঙ্গে আয়ুষ্মান ভারত PMJY কার্ড বিতরণের নির্দেশ দেন। পাশাপাশি যেসব গ্রামে এখনও গ্যাস সংযোগ, শৌচালয়, বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পৌঁছায়নি, সেখানে এই পরিষেবাগুলি প্রদানের লক্ষ্যে সমীক্ষা চালানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। আগামীকাল জনকল্যাণমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও স্বাস্থ্যসেবা প্রদানের প্রক্রিয়া আরও উন্নত করতে শ্রী শাহ গান্ধীনগরে PM ফ্যামিলি কেয়ার ট্র্যাকার নামক একটি পাইলট প্রকল্পের সূচনা করবেন।
1: প্রতিরক্ষা মন্ত্রকার জানিয়েছে, গত বছরের 28 জুলাই সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। মন্ত্রক উল্লেখ করেছে, ওই পোস্টগুলিতে ভাষণের একটি বিচ্ছিন্ন অংশ ব্যবহার করে ভুল ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে, যেন শ্রী সিং জানিয়েছিলেন যে অপারেশন সিন্দুরের সময় কোনো ভারতীয় সেনার মৃত্যু হয়নি। মন্ত্রক আরও জানিয়েছে, সংসদে প্রতিরক্ষামন্ত্রীর পুরো বক্তব্যটিই ছিল অপারেশন সিন্দুরের অসাধারণ সাফল্যের এক গর্বিত ও সঠিক বিবরণ। এতে বলা হয়েছে, এই অভিযানের সময় 100 জনেরও বেশি সন্ত্রাসবাদী ও পাকিস্তানি সেনাকে নিকেশ করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের বিমান ঘাঁটি ও সামরিক অবস্থানগত পরিকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি সাধন করা হয়েছিল। মন্ত্রক জোর দিয়ে বলেছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি এবং দেশের সুরক্ষায় যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনে প্রতিরক্ষামন্ত্রী ও সরকার সর্বদা অবিচল। মন্ত্রক আরও জানিয়েছে, তাঁদের এই সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সরকার জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের দেওয়ালে তাঁদের নাম খোদাই করার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে এই বীর যোদ্ধাদের পরিবার ও তাঁদের উপর নির্ভরশীলদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের জন্য সরকার প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
1: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ওছি পরিষদের সদস্য অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি মহারাজ আজ এক বিবৃতিতে একথা জানান। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী সভায় এই পদত্যাগ নিয়ে আলোচনা হবে। ভক্তদের দান করার উপর বাট এবং অন্যান্য গহনার হিসেবেও নেওয়া হবে বলে জানানো হয়েছে। অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনায় ওছি পরিষদ গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। মন্দিরের দান 9-6 সংক্রান্ত মামলায় বিশেষ তদন্তকারী দলের দেওয়া অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে একটি FIR দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
0: তামিলনাড়ুতে ভাইকোর নেতৃত্বাধীন MDMK দল DMK এর সঙ্গে তাদের রাজনৈতিক যোগ ছিন্ন করেছে। গত 9 বছর ধরে তারা DMK জোট সঙ্গী ছিল। চেন্নাইতে আজ MDMK এর সাধারণ সভার বৈঠকে দলের মহাসচিব ভাইকো পৌরোহিত্য করেন। ওই বৈঠকেই জোট ছেড়ে বেরিয়ে আসার প্রস্তাবটি পাশ হয়। MDMK এর অভিযোগ, তাদের দলকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছিল। উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভায় MDMK এর 2 জন বিধায়ক রয়েছেন।
1: হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। এখন বিদেশের খবর।
0: পশ্চিম এশিয়ায় 4 মাস ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে 2 সপ্তাহ আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, গত 48 ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্পরিক হামলার জেরে তা এখন গভীর সংকটের মুখে পড়েছে। পরিস্থিতির অবনতি শুরু হয় বৃহস্পতিবার, যখন ফরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানায়। এরপর আজ তেহরান দাবি করে তারা ওই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ওয়াশিংটন ও তেহরান পারস্পরিক সামরিক পদক্ষেপের এমন জায়গায় রয়েছে যা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলেছে। এই অস্থিরতা কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, বাহরিনের পাশাপাশি ইরাকের ইরবিলের কাছে একটি হামলার খবর মিলেছে। অন্যদিকে

0: লেবাননের নাবতীয় এলাকায় ইসরায়েলি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, এই ঘটনার একদিন আগেই ইসরায়েল ও লেবানন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তির লক্ষ্য ছিল ইসরায়েলি সেনা প্রত্যাহার ও লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা। যদিও হেজবুল্লাহ চুক্তিটি প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। অন্যদিকে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলি সতর্কবার্তা জারি করেছে। ব্রিটেনের UKMTO জানিয়েছে, শনিবার একটি ট্যাঙ্কারে আঘাতের ফলে সেটির নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জাহাজের কর্মীরা নিরাপদে আছেন। নৌ চলাচলের পথগুলি সুরক্ষার জন্য সমন্বয়কারী সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে, তারা তেহরানের অনুমোদিত নয় এমন পথ ব্যবহারকারী জাহাজগুলির উদ্দেশ্যে সতর্কতামূলক গুলি চালিয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক মাস ধরে অচলাবস্থার পর পুনরায় কার্যক্রম শুরু করা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডোরে ইরান আবার নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। অন্যদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে। বিশেষ করে লেবাননের ক্ষেত্রে প্রতিশ্রুতি অনুযায়ী সংযম প্রদর্শনে ব্যর্থতার কথা তারা উল্লেখ করেছে। লেবাননের সঙ্গে ইসরায়েলের নতুন চুক্তিতে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হলেও ইসরায়েলি আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন, দখলকৃত ভূখণ্ডের একটি উল্লেখযোগ্য অংশের ওপর তারা নিয়ন্ত্রণ বজায় রাখবেন। অন্যদিকে ইসরায়েলি সৈন্য মোতায়েন থাকা পর্যন্ত হেজবুল্লাহ নিরস্ত্রীকরণের জন্য অস্বীকৃতি জানিয়েছে।
1: ইরান বাহারিনকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। বাহারিনের বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কয়েকটি ইরানি ড্রোন দেশটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং হতাহতের খবর সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী বাহারিনের উপর ইরানের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জোরের সঙ্গে বলেছে, এই হামলাগুলো বাহারিনের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আশঙ্কাজনক। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছিল, ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলে মার্কিন বিমান হামলার জবাবে তারা মার্কিন বাহিনীর সঙ্গে সংযুক্ত লক্ষ্যবস্তুগুলিতে আঘাত হেনেছিল। উল্লেখ্য, ওই মার্কিন হামলা দুই দেশের মধ্যে যুদ্ধ সমাপ্তি বিষয়ক সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে পরিগণিত হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিবাদে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বাহিনী গতকাল তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পরই ইরানের তরফ থেকে এই নতুন করে হামলার ঘটনাটি ঘটল।
0: ব্রিটিশ সরকার যোগ্য শরণার্থীদের সহায়তার লক্ষ্যে নিরাপদ ও আইনগতভাবে উপযুক্ত কিছু ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে দেশটিতে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানো সহজ করার লক্ষ্যে অভিবাসন সংক্রান্ত নিয়ম ব্যবস্থার কিছু পরিবর্তন এনেছে। নতুন এই পরিকল্পনার আওতায় বিভিন্ন কমিউনিটি গ্রুপ, বিশ্ববিদ্যালয় এবং নিয়োগকারীরা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক শরণার্থীদের স্পন্সর বা পৃষ্ঠপোষকতা করতে পারবেন। কানাডা দীর্ঘদিনের কমিউনিটি স্পন্সরশিপ কর্মসূচির আদলেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রিটিশ হোম সেক্রেটারি সাবানা মাহমুদ জানিয়েছেন, প্রস্তাবিত অভিবাসন আইন মানবাধিকার আইনের অপব্যবহার রোধ করবে এবং ভিত্তিহীন আইনি দাবির কারণে অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যে বিলম্ব ঘটে তা হ্রাস করবে। উল্লেখ্য, ব্রিটেন সহ পশ্চিমের অনেক দেশেই অভিবাসন একটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক বিষয়, যেখানে উন্নত অর্থনৈতিক সুযোগ ও নিরাপদ জীবিকার সন্ধানে আসা অভিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যার মোকাবিলায় প্রায়শই অসুবিধার সম্মুখীন হতে হয়।
1: ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ INS সুদর্শিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর বন্দরে গতকাল পৌঁছেছে। এই সফর গুরুত্বপূর্ণ মহাসাগরীয় অভিযান লোকযান 26-এর এক অন্যতম পদক্ষেপ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বাল্টিমোরে INS সুদর্শিনীর এই সফর ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্য এবং ভারতীয় নৌবাহিনী ও মার্কিন নৌবাহিনীর বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও মজবুত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার 250তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেল 250 মেরিল্যান্ড উৎসবের প্রাক্কালে বাল্টিমোরে এই জাহাজটি বিভিন্ন সামুদ্রিক কার্যক্রম এবং জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবে। প্রতিরক্ষা মন্ত্রক আরও উল্লেখ করেছে, বাল্টিমোরে আসার আগে INS সুদর্শিনী নরফোকে আয়োজিত সেল 250 ভার্জিনিয়া উৎসবে অংশ নিয়েছিল এবং সেখানে প্যারেড অফ সেল ও সিটি ক্রু প্যারেডে ভারতের প্রতিনিধিত্ব করেছিল। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অভিযান সম্পন্ন করতে জাহাজটি ভারতের কোচি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নরফোক পর্যন্ত 5 মাসে 13,000 নটিক্যাল মাইলেরও বেশি পথ অতিক্রম করেছে।
0: মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা অর্থনৈতিকভাবে ক্রমশ শক্তিশালী।

0: উঠছে এবং বিশ্বক্ষেত্রে প্রভাবশালী বলে বিবেচিত হচ্ছে। রুবিও আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সহযোগিতার সম্পর্ক রয়েছে তা কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন সেক্রেটারি অফ স্টেট উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উভয় দেশের মূল্যবোধ ও অভিন্ন স্বার্থ পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে একটি মজবুত ভিত্তি গড়ে তুলেছে। এছাড়াও তিনি বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, জ্বালানি, নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতার মতো ক্ষেত্রগুলিতে চিহ্নিত করেছেন যেখানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করছে।
1: Prime Minister Modi and what he's done. He leads a country that's making incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
2: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি সড়কের নামকরণ তাঁর নামে করায় তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ নামকরণের সম্পর্কে এই কথা বলেন। প্রসঙ্গত, এই প্রথম ভারতের কোনো সড়কের নাম মার্কিন প্রেসিডেন্টের নামে রাখা হল। এর আগে বুধবার তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রামার্কা মাল্লু হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের সড়কটির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ এর ফলক উন্মোচন করেন। আমেরিকার 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়কটির এই নামকরণ করা হয়। হায়দ্রাবাদের মার্কিন কনসুলেট জেনারেলও এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের মজবুত নিদর্শন হিসেবে অভিহিত করেছেন।
0: বাংলাদেশে জ্বালানি এবং সারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাংক $110 কোটি জরুরি অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। এর মধ্যে $30 কোটি খরচ করা হবে সার আমদানি এবং চাল উৎপাদনের জন্য, বাকি $71 কোটি খরচ করা হবে জীবন নির্বাহের জন্য, আর্থিক সহায়তা, প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ সহ বিভিন্ন আপৎকালীন ব্যয় হিসেবে। দেশে যখন মূল্যবৃদ্ধি, বৈদেশিক সাহায্য হ্রাস, ঋণ পরিশোধের পরিমাণ এবং রুগ্নশিল্পের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে, সেই অবস্থায় বাংলাদেশের কাছে এই অর্থ সাহায্য অনেকটাই স্বস্তি দেবে। সমালোচকদের মতে, এই ধরনের বড় মাপের অর্থ সাহায্য শুধুমাত্র ঘরোয়া নীতি নির্ধারণের চ্যালেঞ্জগুলিকেই প্রকট করে না, বহির্বিশ্বের বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনার প্রেক্ষিতকেও নির্দেশ করে। বিশ্বব্যাংক জানিয়েছে, খাদ্য, জ্বালানি, সারের দাম বৃদ্ধির ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে দামের ওঠানামার কারণে দেশে সারের আমদানি সংকটে পড়েছে। বাংলাদেশে প্রয়োজনীয় সারের 85% আমদানি করা হয়। এবার খেলার খবর।
2: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবো ভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অব 32 তে পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে ও গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অব 32 তে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে 23টি দল নকআউট পর্বে পৌঁছল। এই রাউন্ডে মিশর অস্ট্রেলিয়ার, কাবো ভার্দে আর্জেন্টিনার, ফ্রান্স সুইডেনের ও নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। এছাড়া প্যারাগুয়ে খেলবে জার্মানির বিরুদ্ধে। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে অপরাজিত থেকে রাউন্ড অব 32 তে পৌঁছে রেকর্ড গড়ল কাবো ভার্দে। সবথেকে ছোট দেশ হিসেবেও প্রথমবার এই রাউন্ডে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল তারা। মিশরও প্রথমবার বিশ্বকাপে নকআউট পর্বে খেলবে। নরওয়ে 1998 সালের পর এই প্রথম নকআউট পর্বে খেলবে। অন্য খেলায় গ্রুপ জির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে বেলজিয়াম নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। খেলার 2850 মিনিটে বেলজিয়ামের লেয়ার্ড ট্রোসার্ড জোড়া গোল করেন। এরপর কেভিন ডি ব্রুন 66 মিনিটে আরও একটি গোল করলে নিউজিল্যান্ডের হয়ে এলাইজা জাস্ট 84 মিনিটে গোল করে ব্যবধান কমান। এরপর বেলজিয়ামের রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সাইলেমেকার্স একটি করে গোল করেন। অন্য ম্যাচে সিয়াটেল স্টেডিয়ামে মিশর ও ইরানের মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। মিশরের মাহমুদ সাবের 5 মিনিটে গোল করলে ইরানের রামিন রেজাইয়ান 14 মিনিটে গোল শোধ করেন। এছাড়া গ্রুপ এইচ এর ম্যাচে হাউস্টন স্টেডিয়ামে কাবো ভার্দে সৌদি আরবের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। অন্যদিকে গুয়াদালাহারা স্টেডিয়ামে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। স্পেনের হয়ে 42 মিনিটে গোল করেন অ্যালেক্স বেনা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় উরুগুয়ের অগাস্টিন ক্যানোবিও লাল কার্ড দেখেন। গতকাল গ্রুপ আই এর ম্যাচে ফক্সবরো স্টেডিয়ামে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। ফ্রান্সের হয়ে মাইকেল ওলিসে হ্যাট্রিক করেন। নরওয়ের হয়ে থেলো ওস্কার 21 মিনিটে গোল শোধ করলে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় দেসিরে দৌয়ে আরও একটি গোল করেন।

0: অন্য ম্যাচে সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে। ম্যাচের 13 মিনিটে ইরাকের রেবিন সালুকা লাল কার্ড দেখেন। এরপর সেনেগালের হয়ে পেপে গিউয়ে 2টি ও হাবিব দিয়ারা, ইসমাইল সার, ইলিমান এনদিয়ারে 1টি করে গোল করেন। গতকাল ও আজকের সব খেলাগুলিতেই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের শুরুতে নিরাপত্তা পালন করা হয়। এদিকে আজ ভারতীয় সময় রাত 8:30 গ্রুপ এল এর 2টি ম্যাচ শুরু হবে। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। আগামীকাল গ্রুপ কে এবং জি এর দলগুলি লীগ পর্যায়ে চূড়ান্ত ম্যাচ খেলবে। ভোর 5টায় মিয়ামিতে কলম্বিয়া পর্তুগালের এবং একই সময় আটলান্টায় গণপ্রজাতন্ত্রী কঙ্গো উজবেকিস্তানের মুখোমুখি হবে। সকাল 7:30 গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং আর্জেন্টিনা জর্ডানের মুখোমুখি হবে।
1: টি-20 সিরিজের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল বেলফাস্টে ভারত আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6টায়। গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে দিয়ে আয়ারল্যান্ড 2 ম্যাচের এই সিরিজে 1-0 এগিয়ে রয়েছে।
0: ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহা, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহা প্রতিযোগিতার তৃতীয় বাছাই জাপানের রিকো গুঞ্জিকে 22-20, 21-19 স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপেইয়ের লিয়াও ঝুওফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দেন। অন্যদিকে রৌনক চৌহান ইসরায়েলের মিশা জিলভারম্যানকে 23-21, 21-11 স্ট্রেট গেমে পরাজিত করেন। সেমিফাইনালে শ্রীকান্ত খেলবেন জাপানের ইউদাই ওকিমোতোর বিরুদ্ধে। এদিকে রৌনক চীনা তাইপেইয়ের সুলি ইয়াংয়ের মুখোমুখি হবেন।
1: জাপানের ইয়াতসুসিরোতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেতে জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মাঞ্চালা আলিশা কুলোসোভা ও ডায়না নামানোভাকে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তিরাজ আজ মোস্তফা মালিক জান ও আলিশা কুলোসোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন।
0: এখন দৃষ্টিকোণ।
1: প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক, শিল্পী রাহুল দেব বর্মনের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

তার গানের সুরেই তার নিজস্বতার স্বাক্ষর। তার গান আলাদা, কোথাও যেন অন্য রকম। পাশ্চাত্য সঙ্গীত, বিশ্ব সঙ্গীত, বিশ্বের নানা অঞ্চলের কান্ট্রি মিউজিক বারবার উঠে এসেছে আর দিশ সুরে দলিয়েছে আসর।

টেক্সাসের কান্ট্রি সং দ্য ইয়েলো রোজ অব টেক্সাসের আদলে আঁক আলো লজ্জার ছবির

নাকি রাহুলদে বর্মনের স্বপ্নে ধরা দিত। বাবা ইট্টি বর্মনের পরামর্শে স্বপ্নে কোনো সুর ভেসে এলেই তার নোটেশন লিখে ফেলতেন রাহুল। এমনই স্বপ্নে নাকি আড্ডি খুঁজে পেয়েছিলেন মেরা নাম শাব্বু বা কাঞ্চিরে কাঞ্চির মতো গান।

1961 থেকে 90 এর দশকের মাঝামাঝি পর্যন্ত তার সুরকার জীবনে হাজারো পরীক্ষা নিরীক্ষা করেছেন পঞ্চম সুর নিয়ে। ব্রাজিলের বসানোভার ছন্দে তিনি গান তৈরি করলেন মার ডেলেগাদারদে। পুতিপত্নী ছবিতে বসানোভার জাদু তৈরি করল আশা ভোসলের কণ্ঠে।

1963 সালে তিসরা মঞ্জিল আর ডি বর্মনের কেরিয়ারে একটি মাইলস্টোন। 70-এর দশকের অমর প্রেম, হরে রামা হরে কৃষ্ণা, সীতা ওর গীতা, শোলের গান, এখন

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনের সফরে সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের ৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিশ্বের যে কোনো দেশে অর্থনৈতিক শক্তি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ এমএসএমই অবদানের উপর নির্ভরশীল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
1: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, সাধারণ সম্পাদক সম্পত রায় এবং অচি পরিষদের সদস্য অনিল মিস্টোর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
0: পশ্চিম এশিয়ায় ফের উত্তপ্ত পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে ফের হামলা চালিয়েছে। অন্যদিকে বাহরিনের ওপর ইরানের ড্রোন হামলা।
1: বাংলাদেশে জ্বালানি এবং সারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাংক ১১০ কোটি ডলার জরুরি অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।
0: বিশ্বকাপে আজ রাত ২:৩০ পানামা ইংল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে।
1: ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত।

0: আজ আপনাদের একটি মেয়ের গল্প শোনাব, যে ক্যান্সারের মতো মারণ রোগকে জয় করে উচ্চ মাধ্যমিকে 97.4% নম্বর পেয়ে গোটা রাজ্যের মধ্যে দশম হয়েছে। আজকের আলোর সন্ধানে তৈরি হবে অদ্রিজাগণ ও তার জীবন সংগ্রামকে কেন্দ্র করে, তৈরি হবে অদ্রিজা ও তার পরিবারের চালিয়ে যাওয়া অদম্য লড়াইকে কেন্দ্র করে। শুরুতেই কথা বলা যাক অদ্রিজার মা জ্যোতি গণের সঙ্গে, জানা যাক তার অভিজ্ঞতার কথা।
1: জার্নি বলতে এটা আমি বলবো একটা লং জার্নি, মানে অনেকের কাছে মনে হতে পারে খুব সংক্ষিপ্ত, এই তো একটু অসুস্থ ছিল, কিন্তু যে কোনো কষ্টের ব্যাপারটাই দেখবেন আমাদের মনে হয় যেন প্রলম্বিত, খুব দীর্ঘদিন ধরে চলছে ব্যাপারটা। তো যাই হোক, ও যখন মানে কি বলবো ক্লাস সিক্স এর একদম শেষের দিকে, তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা মানে বিভিন্ন জায়গায় ICIC যেমন ভর্তি ছিল, তো সেখানে নানান ধরনের টেস্ট গুলো হচ্ছিল, কিন্তু যখন কিছুই ধরা পড়ছিল না, তারপরে ওনাদের মনে হওয়াতে একদিন ওনারা আমাদের পাঠালেন।

পর্যাতে, এবং সেখানে বায়োপসি হওয়ার পরে ধরা পড়লো ওর আসল যে ব্যাপারটা, ওর অ্যাকচুয়ালি টি সেল লিম্ফোমা, লিম্ফ নোড গুলোতে ওর ক্যান্সার, ব্লাড সেলেতে যেটা, এবং একটা বড় ধরনের মাস হয়েছিল ওর একদম দুটো ফুসফুসের মাঝখানে কাটের কাছে। তো আমরা প্রথমটাতে সত্যি কথা বলতে কি, প্রথমে শোনার পরে ভীষণ ভাবেই ভেঙে পড়েছিলাম, ওকে যদিও কিছু বলা হয়নি। তো আমরা বিশেষ দেরি না করে আমরা চলে গেছিলাম মুম্বাই টাটাতে ওকে ট্রিটমেন্টের জন্য। তো ওখানে যেদিন পৌঁছলাম পরের দিনেই ওকে ওনারা ডাক্তার দেখার পরে অ্যাডমিট করে নিলেন এবং কেমো শুরু হলো ওর, এবং নেক্সট দিনেই ওর বোন ম্যারো টেস্ট হয়েছিল। তো আমরা মানে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বোন ম্যারো টেস্ট রিপোর্টটা ভালো ছিল, এবং কেমো চলার পরে এক মাস পরে আমাদের ডক্টর যেটা যেটা বললেন যে দিয়েছে লাংসে ফ্লুইড জমে গেছিল, তো ডক্টর বললেন যে দেখুন আমাকে পুরো এক্সরে প্লেটটা ওখানে দেখালেন যে দুটো ডিফারেন্ট, যে কলকাতায় যেটা হয়েছিল তখন আর এখন দেখুন। তো দেখলাম পুরো ক্লিয়ার হয়েছে, এবং ওর যে লাংসটা যেটা ছিল এটা কিন্তু অনেকটাই ডিজলভ হয়ে গেছে। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এটা কি তাহলে আমরা পজিটিভ সাইন হিসেবে নিতে পারি? উনি বললেন যে অবশ্যই, ও ট্রিটমেন্টে খুব ভালো রেসপন্স করছে, কেমোটাকে খুব ভালোভাবে নিচ্ছে। তো ডক্টরদের কাছে সে ব্যাপারটা হয়েছিল আর কি, সেটা এতটাই অ্যাগ্রেসিভ, এবং ওনারা মানে সেরকম ভাবে ওই অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করেছিলেন। অনেকগুলো কেমো চলেছে মানে তাই আমি বলবো 2018 থেকে 2021 সাল পর্যন্ত, 2018 শেষ অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়েছিল। তো নভেম্বর মাসে যখন ওখানে বম্বেতে ছিলাম তখন মানে চারিদিকে যেহেতু দেওয়ালির ব্যাপারটা ছিল, তো দেখছিলাম চারিদিকে আলো জ্বলছে আর কি সবার বাড়িতে, তো মনটা খুব খারাপই হয়ে গেছিল যে চারিদিকে আলো জ্বলছে, মেয়েটা আনন্দ কিছুই করতে পারছে না, অতটা বুঝতে না পারলো। আস্তে আস্তে কিন্তু ও বুঝতে শুরু করলো, মানে আমাকে জিজ্ঞাসা করতো আচ্ছা মা ক্যান্সার হলে কি লোক মারা যায়, এখানে নিয়ে এসছে যে এখানে কি ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, এবং নানান প্রশ্ন। তো আমি যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করতাম, বলতাম না না শুধু কি একটা হসপিটালে ক্যান্সারেরই ট্রিটমেন্ট হয়, অনেক ধরনের ট্রিটমেন্ট ওখানে হয়, আর ক্যান্সার হলে যে লোক মারা যায় তা কিন্তু না। বললো যে না আমি গল্পের বইয়ে পড়েছি ক্যান্সার হলে লোক মারা যায়। আমি বললাম সেটা আসলে অনেকদিন আগের লেখা, তো বহু পুরনো, তখন ট্রিটমেন্ট অত ছিল না, কিন্তু এখন অনেক ধরনের ট্রিটমেন্ট হয়েছে, এবং সেখান থেকে মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠছে, আবার স্বাভাবিক জীবনে তারা ফিরে যাচ্ছে। আমি যতটুকু ভাবে ওকে মানে মেন্টালি ওকে কি বলবো এনকারেজ করা যায় আর কি। তো সত্যি কথা বলতে কি, ও কিন্তু অসম্ভব, ওর যে মেন্টাল স্ট্রেংথ আমি বলবো ভীষণ ভীষণ, এবং ওর যে আকাঙ্ক্ষা আমি স্কুলে আবার ফিরবো, মানে ওটার জন্যই ও মন খারাপ করতো যে আমি স্কুলে যেতে পারছি না, বন্ধুদের সঙ্গে আবার মেলামেশা করতে পারছি না, খেলতে পারছি না, সেই মন খারাপটা ওর ছিল। তো সেই আকাঙ্ক্ষা থেকে আমি বলবো যে ওর ফিরে আসা, এবং বলবো আমার আশেপাশে যারা রয়েছেন সেই মুহূর্তে আমার রিলেটিভ ওর স্কুলের মাতাজি দিদিরা প্রত্যেকে ওর জন্য প্রার্থনা করতেন, আমার পরিচিত যারা ছিলেন, আমি যে স্কুলে আগে চাকরি করতাম সেইখানে টিচাররা আমাকে সব রকম ভাবে সাহায্য করেছেন, মেন্টালি এবং ইকোনমিক্যালি আমি বলবো। তো সকলের প্রার্থনা সাহায্য এবং সর্বোপরি ঠাকুর এবং মা শারদার অসীম কৃপা যে আজকে আমার মেয়ে তাই সুস্থ, মানে সুস্থই এখন ডাক্তার বলেছেন একদমই ও সুস্থ, যদিও কখনোই ওর ক্ষেত্রে যে এই ক্ষেত্রে যেটা হয় যে 0% একদম রেকারিং চান্স থাকে না সেটা হয় না, কিন্তু তবুও মানে এখন ও কিন্তু একদম ভালো আছে। কষ্ট তো হতোই ভীষণ, মানে ধরুন মাসের মধ্যে প্রায় 15 দিনই জ্বর থাকতো, এবং আমাকে অনেক সময় মানে রাত্রি 1টা 1:30 এরকম আমি মানে আমি যেখানে থাকতাম ভাড়া ওকে নিয়ে,
সেখান থেকে গাড়ি ভাড়া করে হসপিটালে নিয়ে যেতে হতো। হয়তো সারা রাত আমি হসপিটালে ওকে নিয়ে কাটালাম, পরের দিনে আবার সকাল থেকে ব্লাড টেস্ট হলো, হয়তো ব্লাড মানে এমন হয় ওদের কেমোথেরাপি চলার কারণে না হিমোগ্লোবিনটা অনেকটা কমে যায়, তো ওদের কোনো সময় ব্লাড দিতে হয়, কোনো সময়

0: সময় আবার প্লেটলেট কাউন্ট কমে গেলে প্লেটলেট দিতে হয়, তো ওর ওরকম ব্লাড দিতে হয়েছিল, প্লেটলেট দিতে হয়নি। তো সেই জন্য মানে হয়তো একটা না মানে এক রাত পুরো রাত্রি, পরের দিন আবার পরের দিন রাত্রি, মানে এরম ভাবে হসপিটালেই সময় কেটে গেছে। হয়তো মাঝখানে সে একটু খাওয়ার করে নিয়ে গিয়ে ওকে খাইয়েছে এরম ভাবে। আর ওর যন্ত্রণা দেখুন, আমরা তো মানে পাশে থেকেছি, অনেক ভাবে কথা বলে ওকে বোলানোর চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে কি মেন্টালি ওকে সাপোর্ট করেছি, কিন্তু ওর শারীরিক যে যন্ত্রণা, ওর যে কষ্ট, সেটা কিন্তু আমরা একটু মানে নিতে পারিনি। ও আর ওর অসম্ভব স্ট্রেংথ, হয়তো আমি দেখেছি ওর শুধু না, ওর বয়সী তো প্রচুর ছেলে মেয়েকে ওখানে দেখেছি, এবং ওর থেকেও ছোট ছোট বাচ্চারা, তাদের অবশ্য অতটা বোধ কাজ করে না, অতটা বোঝে না, ওরা খেলছে, ছুটছে, হাসছে, মানে টিভি দেখছে, মানে অত বুঝতে পারছে না, কিন্তু ওদের এইটুকু বয়সের ছেলে মেয়েদের আমি দেখেছি, ওরা মানে মানসিক দিক থেকে আমাদের থেকে অনেক বোনের জোর ওদের। এই এত কষ্টের মধ্যেও দেখতাম আমার মেয়েকে, যে ও কখনো প্রকাশ করতো না, হয়তো যখন ওর মানে স্পাইনে কেমো চলতো বা ব্যাক সাইডে যখন কেমোগুলো দেওয়া হতো, তখন আমি সামনে থাকতাম, তো মানে ও একবার শুধু একটু মা বলে আর কিচ্ছু বলতো না, আর চোখ দিয়ে সমানে জল পড়তো, মানে পাছে আমি কষ্ট পাই সেই কষ্টটুকু ও আমাকে দিতে চাইতো না। তো খুব কষ্ট করতো, খুব সহ্য করতো, আমি মানে যখন স্পাইনের কেমোগুলো হতো বাইরে দাঁড়িয়ে থেকে থেকে আমি তখন তখন চোখের জল পড়তো, যে কি কষ্ট পাচ্ছে মেয়েটা, মানে খেতে পারতো না, ভীষণ ভাবে নানান ধরনের এফেক্ট হতো। তারপরে ধরুন নখগুলো ফেটে ফেটে রক্ত বেরোতো, মুখে মানে একদম প্রচন্ড ভাবে হতো, মানে কি বলবো, ঘায়ে ভরে যেত, যার জন্য খাওয়াটা ভেতরে আর যেতে চাইতো না। তারপরে ধরুন ভীষণ নসিয়া প্রবলেম হতো, আর চুল পড়ে যাওয়া, সেটা তো একটা থাকি, সেটার ওর খুব বড় বড় চুল ছিল, তো যখন পড়তে শুরু করলো আমি আস্তে আস্তে ছোট করে কেটে দিয়েছিলাম, ওকে বলিনি যে তোর চুল পড়ে যাচ্ছে, এমনকি আমি ঘরে আয়নাও দেখেছিলাম না যে পাছে ও দেখতে পায়। কিন্তু ও না সবকিছুই খুব দারুণ ভাবে মানে মনে ওর হয় অনেক কষ্ট আমি জানি, কিন্তু ও সেটাকে একদম ভীষণ ভাবে মেনে নিয়ে খুব লড়াই করেছে, ভীষণ লড়াই করেছে।
1: রেজাল্টের দিন যখন রেজাল্টটা বেরোলো এবং আপনি জানতে পারলেন বা আপনারা জানতে পারলেন যে আপনার মেয়ের এই রেজাল্ট হয়েছে, তো তারপরে ওই প্রথম অনুভূতি, প্রথম ফিলিংটা কি হয়েছিল?
0: সত্যি কথা বলতে কি আমি তো মানে একদম বাচ্চাদের মতোই মানে দু হাত তুলে ওকে হাত করলাম, আদর করলাম, আর ভীষণ ভীষণ খুশি হলাম। ওর বাবা তো একটু আমার থেকে ভীষণ মানে কি বলবো, আমি অতটা টেনশন হই না যতটা ওর বাবা হয়, এবং আশাটাও বেশি করে মেয়ের কাছ থেকে, তো ওর বাবাও তো প্রচন্ড খুশি, তবে আমাদের প্রকাশটা একটু কম এই আর কি।
2: এবার কথা হবে অদ্রিজা গণের সঙ্গে, জানার চেষ্টা করা হবে ওর ভালো লাগার দিক তথা ভবিষ্যতের জন্য তৈরি করা লক্ষ্যগুলোর ব্যাপারে।
3: অবশ্যই মানে ভীষণ ভালো লেগেছে, কারণ থার্ড সেমিস্টারেও যখন দেখেছিলাম যে মেরিট লিস্টে নাম আছে, তখন তো সেটা ভীষণ আনএক্সপেক্টেড ছিল, তখনও ভালো লেগেছিল, এবং তখনই ইচ্ছে ছিল যে যাতে ফোর্থ সেমিস্টারেও সেটা বজায় রাখতে পারি। তো যখন খবরটা পেলাম আর কি, আমার দিদি আমাকে প্রথম দিয়েছিল খবরটা, তখন স্বাভাবিকভাবে খুব আনন্দ পেয়েছিলাম। প্রিপারেশন বলতে তো মানে ওরকম বাধা ধরা কোনো টাইম ছিল না, মানে ওটা এক একজনের উপর নির্ভর করে মনে হয়, মানে যার মনে হয় যে হ্যাঁ আমার এইটুকু সময় পড়লেই হয়ে যাবে, সে তার মতো নির্দিষ্ট সময় অনুযায়ী পড়ে। আমি মোটামুটি রেগুলার স্কুলে যেতাম, তারপর স্কুল থেকে এসে যেরকম যা টাইম পেতাম সেই অনুযায়ী পড়তাম, আর উইকেন্ডে একটু বেশি সময় হয়তো সে 5 ঘন্টা বা 6 ঘন্টা, নইলে স্কুল থেকে এসে তো খুব বেশি সময় পাওয়া যেত না, কারণ টিউশন তো থাকতো। আর হ্যাঁ, একটা নতুন সিস্টেম তো স্বাভাবিকভাবে অনেকেই চিন্তিত ছিল, কারণ OMR এর ব্যাপার রয়েছে, আর OMR এ ফিল আপ করাটা মানে অনেক ক্ষেত্রে আর কি ভুল হয়ে যায়, হয়তো অন্য একটা ঘরে করে ফেললাম ফিল আপ, তো সেই জন্য আমাদের স্কুলে ওটা মানে OMR সহ প্রচুর প্র্যাকটিস করানো হয়েছিল। MCQ এবং বড় প্রশ্ন দুটোরই জন্য আমার মনে হয় বই টেক্সট বইটা খুঁটিয়ে পড়া খুব দরকার, কারণ অনেক খুঁটিয়ে প্রশ্ন আসতেই পারে, বাংলা হয়তো বড় প্রশ্নের ক্ষেত্রে লাইন তুলে প্রশ্ন আসলো, আর যেহেতু MCQ থেকে সরাসরি বড় প্রশ্নে শিফট করা, তো সেই জন্য টাইম ধরে বড় প্রশ্ন কিছু লেখার অভ্যেস রাখাটাও জরুরি আমার মনে হয়। আমার তো সাইকোলজি নিয়ে এগোনোর ইচ্ছা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট সেটা এখন

0: করিনি, তবে সাইকোলজিস্ট হওয়ারই ইচ্ছে।
1: আসলে মানে খুব নির্দিষ্ট কোনো কারণ নেই, মানে আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে, কারণ প্রচুর ডাইভার্সিটি আছে, অনেক রকম ভাগ রয়েছে। আর আজকালকার দিনে এটা খুব রেলিভেন্টও, কারণ এখন তো মানুষের মনের সমস্যাটা অনেকটা বেশি, আর মানুষ মনের সমস্যাটা মনেই চেপে রাখতেই ভালোবাসে। মানে শরীরের রোগটা যেমন সহজে মানে বিভিন্ন টেস্ট করায় মানুষ, কিন্তু মনের রোগের প্রতি অতটা যত্নশীল হয় না। যদিও এখন সচেতনতা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু সেই জন্য যদি একটু হেল্প করতে পারি মানুষকে, সেই জন্যই এটা নিয়ে পড়া দিচ্ছি।
2: বেশ, আর পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে বা হবি কি কি আছে সেগুলো যদি একটু জানাতে।
1: গান শোনা, মাঝে মধ্যে হয়তো গান করি, গল্পের বই পড়া, সিনেমা সিরিজ ওগুলো দেখি মাঝে মধ্যে।
3: জীবনযুদ্ধে লড়াইয়ের আরেক নাম অদ্রিজাগণ, যা আগামীতে নিঃসন্দেহে অনেককে অনুপ্রাণিত করবে। এবং যেহেতু কথা প্রসঙ্গে জানা গেল যে ওর গান করতে ভালো লাগে, তাহলে আজকের আলোর সন্ধানে অনুষ্ঠানটি ওর গানের মধ্যে দিয়েই শেষ করা যাক।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্গা দে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারিমিনির হাতে দ্রুতগামী টহলদারি জাহাজ ভেসেল পিএস লেসপোয়ার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। শ্রী রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্র অনুদান আত্মসাতের ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি সংকটের মুখে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনি।

সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী বিমানবন্দরে প্রেসিডেন্ট হারমিনির দেওয়া উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর।

0: প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, প্রবাসী ভারতীয়রা দীর্ঘকাল ধরে দুদেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছেন। এক বিশেষ সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী মোদী ডক্টর প্যাট্রিক হারমিনির হাতে ভারতে তৈরি ফার্স্ট পেট্রোল ভেসেল বা দ্রুতগামী টহলদারি জাহাজ পিএস লেসপোয়ার তুলে দেন। এছাড়াও তিনি 6টি অ্যাম্বুলেন্স, 10টি ইউটিলিটি ভেহিকল এবং 5টি লেজার রেডিয়াল বোট হস্তান্তর করেন, যা সেসেলসের উন্নয়ন ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখবে। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়।
1: It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: ব্রিটেনের কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়া ইউকে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার আওতায় সৃষ্ট নতুন সুযোগগুলিকে স্থিতিশীল বাণিজ্যিক ক্ষেত্রে রূপান্তরিত করাই এর প্রধান লক্ষ্য। লন্ডনে আয়োজিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস বিজনেস প্লেনারিতে সভাপতিত্ব করার সময় মন্ত্রী একথা বলেন। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, এই অধিবেশনে উভয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিনিধিরা অংশ নেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার ক্ষেত্রে সেটাকে একটি যুগান্তকারী কাঠামো হিসেবে স্বাগত জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি দিশার বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রী সেখানে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের প্রয়োগ ও অগ্রগতির পর্যালোচনা করেন। কৃষকদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য শ্রী শাহ দ্রুত একটি সমীক্ষার প্রস্তাব দেন। এতে প্রত্যেক জমি মালিককে অন্তত 2টি গবাদি পশু দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠকে শ্রী শাহ ছাড়াও উপস্থিত ছিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শ্রী রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র অনুদান আত্মসাতের ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। এতে বলা হয়েছে, পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসাব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে যে অযোধ্যা রাম মন্দিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। অরুণাচল প্রদেশের কেই পান্নোর জেলায় হরপা বানে নিখোঁজ একজনের দেহ উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ। ওই জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি জানিয়েছেন, দুজনের দেহ উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ। উদ্ধার কাজ কালও চলবে বলে তিনি জানান। ক্রমাগত ভূমিধসের কারণে পতিন কিমিন রাস্তা বন্ধ রয়েছে। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আজ একটি অত্যন্ত শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ভারতীয় সময় সকাল 7:04 নাগাদ রিক্টার স্কেলে 6.2 মাত্রার এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানে। জাতীয় রাজধানী দিল্লি, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো রকম খবর নেই। ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের 353তম বার্ষিকী আজ চিরাচরিত

0: উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে। মহারাষ্ট্রের রায়গড় দুর্গে হিন্দু চন্দ্রতিথি অনুযায়ী আজই উৎসব পালন করা হয়। উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে এই সমারোহে ভাষণ দেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি প্রহরা মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা, দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে আজ দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চার মাসব্যাপী সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির মেয়াদ গত 48 ঘণ্টার একাধিক ঘটনার প্রেক্ষিতে সংকটের মুখে। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরান আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত চালায়। যদিও ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বসেনা মোতায়েন এর বিরুদ্ধেই এই অভিযান বলে ইরান জানিয়েছে। উভয় পক্ষই পরস্পরকে চুক্তি লঙ্ঘনের বিষয়ে দোষারোপ করেছে। অস্থিরতার এই রেশ যুক্তরাষ্ট্র ও ইরানের গণ্ডি ছাড়িয়ে বহু দেশে ছড়িয়ে পড়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে তার জবাব আগ্রাসন দিয়েই দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্যান্স বলেন তিনি আরও চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছাই জাপানের প্রতিযোগীকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ডেনমার্কের প্রতিযোগীর মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের প্রতিযোগীকে হারিয়ে দেন। অন্যদিকে রৌনক চৌহান ইসরায়েলের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি সংকটের মুখে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 6:56 সকাল 6:05 শুনবেন সুচিন্তন, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 6:10 থাকবে সুবদ্ধ সঙ্গীত, রাগ বৈরাগী এবং জৌনপুরীতে শরদ। পরিবেশনায় থাকবেন রাজীব চক্রবর্তী। 6:30 শুনবেন শাশ্বত ভারত, শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:35 বাংলাদেশ সংবাদ পর্যালোচনা, 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দোয়েল প্রামাণিক। 6:55 থাকবে কৃষক বন্ধুদের জন্য, বিষয় ধানের পুষ্টি ও রোগ পোকার নিয়ন্ত্রণে জৈব কীটনাশকের ভূমিকা, এ বিষয়ে বলবেন ডক্টর অনুত্তম পরিয়ারি। 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 থাকবে বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:35 থাকবে সকালের আড্ডা, 8:30 শুনবেন অনুষ্ঠান কবি কণ্ঠে, কবি অদিতি বসু রায়ের সঙ্গে আলাপচারিতায় থাকবেন হৈমন্তী রায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রযোজনায় দুর্বাদে। সকাল 9:00 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে শুনবেন ধ্রুপদ শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সাক্ষাৎকার, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণে থাকবেন ডক্টর মানস প্রতিম দাস। 9:30 মনের মতো গান উপস্থাপনায় থাকবেন শ্রেয়া দত্ত রায়, 10:30 ভক্তিগীতি উপস্থাপনায় সঞ্জয় ভট্টাচার্য, 10:45 থাকবে লোকগানের আসর, সকাল 11:00 শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 135তম পর্ব। এরপর শুনবেন মন কি বাতের বাংলা রূপান্তর, দুপুর 12:00 অল্প অল্প গল্পকথা।

উপস্থাপনায় থাকবেন শ্বেতা হাজরা। 12:30 থাকবে যাত্রাপালা, সম্রাট আকবর, রচনা দীপা সেন, পরিবেশনা শান্তিরঞ্জন ভট্টাচার্য ও সহশিল্পীবৃন্দ। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে 2:35 থাকবে অনুরোধের আসর, 4:05 থাকবে মহিলাদের আসর রসময়ী, উপস্থাপনায় থাকবেন উমা মৈত্র ও অঙ্কিতা পাল। 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি, সন্ধে 5:00। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন ইনা বাগচি। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় বর্ষাকালীন চাষবাস। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার কৃষি বিভাগ। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় পেশাগত রোগ, এ বিষয় বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 7:00 শুনবেন নাটক বিশ্বাস মশাই, রচনা বনফুল, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা শেফালী বন্দ্যোপাধ্যায়। 8:00 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের বাংলা রূপান্তর, শুনবেন অনুষ্ঠানটির 135তম পর্ব। 9:00 শুনবেন অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, ইলিশ মারির চর, রচনা আব্দুল জব্বার, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য, প্রযোজনা দুর্বাদে, সম্পাদনা রিয়া ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে শরদ, পরিবেশন করবেন আবির হোসেন, তাকে তবলায় সহযোগিতা করবেন প্রীতম পল্লে। 10:45 থাকবে উপমহাদেশের খবর এবং 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন বেহাগ রাগে খেয়াল, শিল্পী বলরাম দাস, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সলিল মহলানবিশ।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন বেহাগ রাগে খেয়াল। শিল্পী ছিলেন বলরাম দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সলিল মহলানবিশ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনের সফরে সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের পঞ্চাশতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিশ্বের যে কোনো দেশে অর্থনীতির শক্তি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ এমএসএমই এর অবদানের উপর নির্ভরশীল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
1: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অছি পরিষদের সদস্য অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
0: বাংলাদেশে জ্বালানি এবং সারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাংক $110 কোটি জরুরি অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।
1: ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন।
0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনের সফরে সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেদেশের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী সেসেলসের প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, সেসেলস ভারতের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অংশীদার এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র। শ্রী মোদী ভারত ও সেসেলসের দীর্ঘ মৈত্রীর সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে একটি ফলপ্রসূ সফরের আশা প্রকাশ করেছেন। দুদেশের মানুষের সুবিধার স্বার্থে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির ব্যাপারে দুপক্ষের মধ্যে আলোচনা হবে বলেও শ্রী মোদী আশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আজ সেদেশের বোটানিক্যাল গার্ডেনে একটি বৃক্ষরোপণ উৎসবে অংশ নেন। সেখানে ডক্টর হারমিনির উপস্থিতিতে তিনি একটি চারাগাছ রোপণ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এক পেড় মাকে নাম উদ্যোগের অংশ হিসেবে এই চারাগাছ রোপণ

0: পরিবেশের স্থিতিশীলতা রক্ষায় ভারত ও সেসেলসের যৌথ দায়বদ্ধতার কথা তুলে ধরে। প্রধানমন্ত্রী আজ ওই গার্ডেনে একটি বৃহদাকার কচ্ছপের বাসস্থানও পরিদর্শন করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, ওই অ্যালডেপরা প্রজাতির বৃহৎ কচ্ছপের সঙ্গে ভারত ও সেসেলসের বন্ধুত্বের বিশেষ সম্পর্ক রয়েছে। 2014 ওই প্রজাতির দুটি কচ্ছপ কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছিল। প্রধানমন্ত্রী আজ সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী আজ ভারতে নির্মিত দ্রুতগামী নজরদারি জাহাজ পিএস লেসপাওয়ার সেদেশের প্রেসিডেন্ট ডক্টর হারমিনির হাতে তুলে দেন। এছাড়াও 6টি অ্যাম্বুলেন্স, 10টি সুবিধা প্রদানকারী যান এবং 5টি নৌকো সেসেলসের নিরাপত্তার স্বার্থে তাদের হাতে তুলে দেওয়া হয়। সেসেলসের 50তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন শ্রী মোদী। এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিশ্বের যে কোনো দেশে অর্থনীতির শক্তি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ এমএসএমইর অবদানের উপর নির্ভরশীল। নতুন দিল্লিতে আজ এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্যমী ভারতে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্র প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস এবং উদ্যোগের প্রতিফলন। দেশের মোট রপ্তানির প্রায় 50% এই ক্ষেত্রের অবদান বলে উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন বলেন, ধারাবাহিকভাবে গুণগত মান বজায় রেখে চলেছে এমএসএমই ক্ষেত্র। 2047-এর বিকশিত ভারত গঠনের যাত্রায় এমএসএমই একটি মজবুত স্তম্ভ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এমএসএমই মন্ত্রককে একটি সর্বজনীন নথিভুক্তিকরণ ব্যবস্থার জন্য অনুরোধ জানান। এই নথিভুক্তির ফলে তথ্যের গুণগত মান এবং কার্যকরী নীতি নির্ধারণ আরও উন্নত করা সম্ভব হবে বলে উপরাষ্ট্রপতি মন্তব্য করেন।
2: That is the only way that our MSME can go to the next level, and it is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress.
1: বর্তমান বিশ্বে উৎপাদন খরচ যথাযথ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি খরচ কমানোর জন্য গুণগত মানের সঙ্গে আপোষ না করার পরামর্শ দেন। তিনি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করার আহ্বান জানান। এবছরে এমএসএমই দিবসে রাষ্ট্রসংঘের মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভবিষ্যতে মানবকেন্দ্রিক উদ্যোগ। উপরাষ্ট্রপতি এই মূল ভাবনার কথা মনে করিয়ে দিয়ে বলেন, প্রযুক্তির পরিবর্তনে আতঙ্কিত না হয়ে তাকে সুযোগ হিসেবে দেখা উচিত।
2: AI is also modern technology coming up. We have to adopt it. We have to use all the modern technology for uplifting our productivity, production, quality. We cannot keep away from the modern technological developments.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভির উপস্থিতিতে আজ জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি দিশার বৈঠকে সভাপতিত্ব করেন। সেই সঙ্গে অমিত শাহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের অনুকূল পরিস্থিতি পর্যালোচনা করেন। কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে শ্রী শাহ একটি সমীক্ষার প্রস্তাব পেশ করেন, যাতে নিশ্চিত করা যায় প্রতিটি জমির মালিকের যেন অন্তত দুটি গবাদি পশু থাকে। এর সঙ্গে বিলম্বিত বর্ষার পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি কর্মপরিকল্পনা তৈরি এবং স্কুল ছুটের হার কমানোর জন্য প্রতি 3-4টি গ্রামে নতুন ক্লাস্টার স্কুল স্থাপনের জন্য আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি। তিনি প্রশাসনকে 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের তৎপরতার সঙ্গে আয়ুষ্মান ভারত পিএম জেএওয়াই কার্ড বিতরণের নির্দেশ দেন। পাশাপাশি যেসব গ্রামে এখনও গ্যাস সংযোগ, শৌচালয়, বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পৌঁছয়নি সেখানে এই পরিষেবাগুলি প্রদানের লক্ষ্যে সমীক্ষা চালানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। আগামীকাল জনকল্যাণমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও স্বাস্থ্যসেবা প্রদানের প্রক্রিয়া আরও উন্নত করতে শ্রী শাহ গান্ধীনগরে পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার নামক একটি পাইলট প্রকল্পের সূচনা করবেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
0: মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা অর্থনৈতিকভাবে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এবং বিশ্বক্ষেত্রে প্রভাবশালী বলে বিবেচিত হচ্ছে।
3: Prime Minister Modi and what he's done. He leads a country that's making incredible

0: incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
1: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি সড়কের নামকরণ তার নামে করায় তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ডোনাল্ড ট্রাম্প এভিনিউ নামকরণের সম্পর্কে এই কথা বলেন। প্রসঙ্গত, এই প্রথম ভারতের কোনো সড়কের নাম মার্কিন প্রেসিডেন্টের নামে রাখা হল। এর আগে বুধবার তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমার্কা মাল্লু হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের সড়কটির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প এভিনিউ এর ফলক উন্মোচন করেন। আমেরিকার 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়কটির এই নামকরণ করা হয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, সাধারণ সম্পাদক চম্পত রায় এবং উছি পরিষদের সদস্য অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এক বিবৃতিতে একথা জানান। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী সভায় এই পদত্যাগ নিয়ে আলোচনা হবে। ভক্তদের দান করা রূপোর বাট এবং অন্যান্য গহনার হিসেবও নেওয়া হবে বলে জানানো হয়েছে। অযোধ্যা রাম মন্দিরের দিকে সাম্প্রতিক ঘটনায় উছি পরিষদ গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। মন্দিরের দান 9-6 সংক্রান্ত মামলায় বিশেষ তদন্তকারী দলের দেওয়া অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
1: তামিলনাড়ুতে ভাইকোর নেতৃত্বাধীন এমডিএমকে দল ডিএমকে সঙ্গে তাদের রাজনৈতিক যোগ ছিন্ন করেছে। গত 9 বছর ধরে তারা ডিএমকে জোটসঙ্গী ছিল। চেন্নাইতে আজ এমডিএমকে সাধারণ সভার বৈঠকে দলের মহাসচিব ভাইকো পৌরোহিত্য করেন। ওই বৈঠকেই জোট ছেড়ে বেরিয়ে আসার প্রস্তাবটি পাশ হয়। এমডিএমকে অভিযোগ, তাদের দলকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছিল। উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভায় এমডিএমকে 2 জন বিধায়ক রয়েছেন।
0: ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাল্টিমোর বন্দরে গতকাল পৌঁছেছে। এই সফর গুরুত্বপূর্ণ মহাসাগরীয় অভিযান লোকজান 26-এর এক অন্যতম পদক্ষেপ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বাল্টিমোরে আইএনএস সুদর্শিনীর এই সফর ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্য এবং ভারতীয় নৌবাহিনী ও মার্কিন নৌবাহিনীর বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও মজবুত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার 250তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেল 250 মেরিল্যান্ড উৎসবের প্রাককালে বাল্টিমোরে এই জাহাজটি বিভিন্ন সামুদ্রিক কার্যক্রম এবং জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবে। প্রতিরক্ষা মন্ত্রক আরও উল্লেখ করেছে, বাল্টিমোরে আসার আগে আইএনএস সুদর্শিনী নরফোকে আয়োজিত সেল 250 ভার্জিনিয়া উৎসবে অংশ নিয়েছিল এবং সেখানে প্যারেড অফ সেল ও সিটি ক্রু প্যারেডে ভারতের প্রতিনিধিত্ব করেছিল।
1: বাংলাদেশে জ্বালানি এবং সারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাংক $110 কোটি জরুরি অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। এর মধ্যে $30 কোটি খরচ করা হবে সার আমদানি এবং চাল উৎপাদনের জন্য, বাকি $71 কোটি খরচ করা হবে জীবন নির্বাহের জন্য আর্থিক সহায়তা, প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ সহ বিভিন্ন আপৎকালীন ব্যয় হিসাবে। দেশে যখন মূল্যবৃদ্ধি, বৈদেশিক সাহায্য হ্রাস, ঋণ পরিশোধের পরিমাণ এবং রুগ্ন শিল্পের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে, সেই অবস্থায় বাংলাদেশের কাছে এই অর্থ সাহায্য অনেকটাই স্বস্তি দেবে। সমালোচকদের মতে, এই ধরনের বড় মাপের অর্থ সাহায্য শুধুমাত্র ঘরোয়া নীতি নির্ধারণের চ্যালেঞ্জগুলিকেই প্রকট করে না, বহির্বিশ্বের বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনার প্রেক্ষিতকেও নির্দেশ করে। বিশ্বব্যাংক জানিয়েছে, খাদ্য, জ্বালানি, সারের দাম বৃদ্ধির ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন। আন্তর্জাতিক স্তরে দামের ওঠানামার কারণে দেশের সারের আমদানি সংকটে পড়েছে। উল্লেখ্য, বাংলাদেশে প্রয়োজনীয় সারের 85% আমদানি করা হয়।
0: হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা।
1: এবার ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবোভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32 পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে ও গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করেছে। এই নিয়ে 23 দল নকআউট পর্বে পৌঁছল। এই রাউন্ডে মিশর অস্ট্রেলিয়ার, কাবোভার্দে আর্জেন্টিনার, ফ্রান্স সুইডেনের ও নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। এছাড়া প্যারাগুয়ে খেলবে জার্মানির বিরুদ্ধে। প্রথমবার বিশ্বকাপে

0: অংশগ্রহণ করে অপরাজিত থেকে রাউন্ড অফ 32-তে পৌঁছে রেকর্ড গড়ল কাবু ভার্দে। সবথেকে ছোট দেশ হিসেবেও প্রথমবার এই রাউন্ডে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল তারা। মিশরও প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে। নরওয়ে 1998 সালের পর এই প্রথম নকআউট পর্বে খেলবে। অন্য খেলায় গ্রুপ জির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে বেলজিয়াম নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্য সিয়াটল স্টেডিয়ামে মিশর ও ইরানের মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। গ্রুপ এইচ এর ম্যাচে হাউস্টন স্টেডিয়ামে কাবু ভার্দে সৌদি আরবের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। অন্যদিকে গুয়াদালহারা স্টেডিয়ামে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতকাল গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে দেয়। অন্য ম্যাচে সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে। এদিকে আজ ভারতীয় সময় রাত 2:30 গ্রুপ এল এর 2টি ম্যাচ শুরু হবে। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। আগামীকাল গ্রুপ কে এবং জে এর দলগুলি লীগ পর্যায়ে চূড়ান্ত ম্যাচ খেলবে। ভোর 5টায় মিয়ামিতে কলম্বিয়া পর্তুগালের এবং একই সময় আটলান্টায় গণপ্রজাতন্ত্রী কঙ্গো উজবেকিস্তানের মুখোমুখি হবে। সকাল 7:30 গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া অস্ট্রেলিয়ার এবং আর্জেন্টিনা জর্ডনের মুখোমুখি হবে।
1: টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল বেলফাস্টে ভারত আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 6টায়।
0: ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাক, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাক প্রতিযোগিতার তৃতীয় বাছাই জাপানের রিকো গুনজিকে 22-20-21 স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ডেনমার্কের লাইফ ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে হারিয়ে দেন। অন্যদিকে রৌনক চৌহান ইসরায়েলের মিসা জিলবারম্যানকে স্ট্রেট গেমে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের সফরে সেসেলসের রাজধানী ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের 50তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিশ্বে যে কোনো দেশে অর্থনৈতিক শক্তি অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ এমএসএমই এর অবদানের উপর নির্ভরশীল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী।

শ্রোতা বন্ধুদের সঙ্গে এক ঘন্টার যাত্রার সফর নিয়ে আজ রাতের হারানো দিনের গানে চলে এসেছি আমি। আর আজকে শোনাতে এসেছি সেই সমস্ত সুরকারের গান যারা আমাদেরকে দিলেন এমন কিছু সুর, যে সুর আমাদের অবসরের, বিনোদনের, দুঃখের, আনন্দের সমস্ত মুহূর্তের প্রত্যেকটা সময় মনে পড়া গুনগুনিয়ে ওঠা কলির এক একটা ছোট ছোট স্মৃতি। কিন্তু এই স্মৃতির সমস্যা হলো কখনো কখনো এমনও হয় যখন কিনা মনেই পড়ে না সেই গানটার সুর কে দিলেন। সেই জন্যই তো আজকের রাতের হারানো দিনের গানে স্মৃতিরোমন্থন গানের সুর কে দিয়েছিলেন সেই সব সুরকারদের। কিন্তু সময় যেহেতু খুবই কম, এই স্বল্প পরিসর সময়ের মধ্যে হয়তো সম্ভব হয়ে উঠবে না সব সুরকারদের সব গান শোনানোর, তবু আমাদের চেষ্টা রইল যে মোটামুটিভাবে 1930 থেকে 1980 মধ্যে আমরা যে সমস্ত সুরকারদের পেলাম, মানে বলতে চাইছি যারা আর কি পঞ্চকবির পরবর্তীতে আমাদেরকে সুরে সুরে মাতিয়ে রাখলেন, তেমন কিছু সুরকারদের কালজয়ী কিছু গান। তেমনই প্রথম যে গান

বাংলা গানের সুর নিয়ে যারা কাজ করছেন, অথবা এমন অনেক শ্রোতাবন্ধুরা রয়েছেন যারা অনেক বেশি করে জানেন বাংলা গানের ইতিহাস নিয়ে, তারা খুব ভালো মতোই জানেন যে আমাদের যে সুরের পথ চলা সেটা অনেক পুরনো। তাই যে সালগুলোর মধ্যে আজ আমাদের শুধুমাত্র সুরের যাপন হবে, তার মধ্যে আমরা যাদেরকে পেয়েছিলাম, যেমন অনল চট্টোপাধ্যায়, অনিল ভূষণ বাগচি, অনুপম ঘটক, কমল দাশগুপ্ত, কালীপদ সেন, গোপেন মল্লিক, কানু ঘোষ, প্রবীর মজুমদার, হিমাংশু দত্ত, জয়দেব সেন প্রমুখেরা, আরও অনেক নাম আছে, সবাইকে একসঙ্গে ছোঁয়া অসম্ভব। কিন্তু গান আমাদের ভাণ্ডারে যত, আমরা মুগ্ধ হই, বারবার শুনি, ঘুরে ফিরে যাই, স্মৃতির পাতা উল্টাই, আর হয়তো ভালো লাগে আমাদের বিভোর হয়ে যেতে। আর এই বিভোরতা আমাদের সঙ্গে আরও বেশি করে ওতপ্রোত হয়ে জড়িয়ে থাকুক, এই কাঙ্ক্ষিত বাসনা নিয়েই আমরা পরবর্তী গানের দিকে এগিয়ে যাব। গানে গানে শ্রোতাবন্ধুদের সঙ্গে থাকুন, মাধুরী চট্টোপাধ্যায়।

এই গানটির সুরকার অনুপম ঘটক। অনুপম ঘটক মাত্র 19 বছর বয়সে রেডিওতে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন। একটি অনুষ্ঠানে গান গাওয়ার সূত্রে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী, গায়ক, গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা নিউ থিয়েটার্সের হীরেন বসুর নজরে পড়ে যান। পরবর্তীতে তারই পৃষ্ঠপোষকতায় হিন্দুস্থান রেকর্ড কোম্পানিতে H4 রেকর্ড নম্বরে অনুপম ঘটকের প্রথম রেকর্ড বের হয়। অনুপম ঘটকের পরিচিতির পিছনে কিন্তু এই হীরেন বসুর অবদান বিশাল। হীরেনবাবুর লেখা কাব্য সঙ্গীতে সুর করেই অনুপম ঘটক নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। সত্যিকার কথা বলতে,

0: সুরকারদের হাত ধরে যারা এগিয়ে নিয়ে এসেছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই নিজেকে শিক্ষক বলে দাবি করতেন না, ঠিক যেমন হীরেনবাবু নিজেকে অনুপম ঘটকের শিক্ষক বলে দাবি করেননি। তিনি বলতেন, অনুপম আমার শিষ্য নয়, প্রিয় বন্ধু, সুর বন্ধু, কাব্যে রসে সুরে ছন্দে আমার অনুপ্রেরণা। ভাবুন তো, যাকে ছোট্ট একটা জায়গা থেকে বিশাল বড় পরিধিতে নিয়ে এলেন, অথচ মনের মধ্যে তার জন্য কোথাও দয়া বা অনুকম্পা কিচ্ছু নেই। এটাই হয়তো শিল্পীর গুণ, এটাই হয়তো শিল্পীর মহত্ত্ব। এরকম অনেক গল্প দিয়ে সাজানো আজ রাতের হারানো দিনের গান, যেখানে আমরা সুরকারদের নিয়ে গল্পে মেতেছি, আর অবশ্যই শুনতে ব্যস্ত হয়েছি অনেক অনেক মন ভালো করা গান। পরবর্তীতে তেমনই একটা গান রাখি শ্রোতা বন্ধুদের জন্য অধীর বাগচি এবং মান্নাদের কণ্ঠে।
1: শুনা হে অ্যান্টনি তোমায় একটি কথা কই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই, এসে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নেই। শুন হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, শুন হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়।

0: ছাড়া দেখ না আমার এই তো খালি গা, দিন টুপি মাথায় দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা,
1: ওলে মাথা খা মাথা খা মাথা খা।
2: সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, ও তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রী সাহেব।

অ্যান্টনি ফিরিঙ্গির একটি বিখ্যাত গান, যেটা দর্শক হিসাবে আমাদের মনের মধ্যে সর্বদাই উজ্জ্বল হয়ে আছে। যখন ছায়াছবিটি আমরা দেখি, তখন যেভাবে আমরা উপভোগ করি এই

গান ঠিক তেমনই, যদি শুধু গানও আমরা শুনি তখনও ঠিক একইভাবে তার উপলব্ধি আমাদের মনের মধ্যে সাড়া জাগায়। কবি ছবির 18 বছর পর অ্যান্টনি ফিরিঙ্গিতে অনিল বাগচি তার সুরের জাদুকরি দেখিয়েছিলেন। কবির লড়াইয়ের সুরের ক্ষেত্রে অনিল বাগচি হয়ে উঠেছিলেন অপ্রতিদ্বন্দ্বী। সত্যিকার কথা বলতে এই অ্যান্টনি ফিরিঙ্গির গল্প যারা জানেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন, উত্তম কুমারের গলায় মান্নাদের পাকাপাকিভাবে হেমন্ত মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে এই অ্যান্টনি ফিরিঙ্গিতেই মান্নাদেকে উত্তম কুমার কিন্তু আর চাননি। অধীর বাগচির কাছে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ছবি অ্যান্টনি ফিরিঙ্গির গানের পুরো প্রস্তুতি কিন্তু জানা গিয়েছিল। তিনি ছিলেন এই গানে এবং এই ছবির সহযোগী। সবথেকে বড় কথা, হেমন্ত মুখোপাধ্যায় যখন তার সুরের জাদুকরিতে স্বমহিমায় উজ্জ্বল সেই সময় দাঁড়িয়ে ভাবতে বাধ্য করা হয়েছিল যে উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায় নয়, তাছাড়াও অন্য একজন গায়ককে দরকার, সেই জায়গায় এসেছিলেন মান্নাদে। আর সব থেকে আশ্চর্যের বিষয়, অ্যান্টনি ফিরিঙ্গি যখন সাফল্য পেল তখন উত্তম কুমার নিজে অভিনেতা হিসেবেও যতটা আনন্দিত হয়েছিলেন ঠিক ততটাই আনন্দিত ছিলেন এই ছবির পরিচালক, সহকারী সুরকার, গীতিকার সবাই। একটা ছায়াছবি সাফল্যমণ্ডিত হয় তখনই যখন তাতে প্রত্যেকের অবদান সমানভাবে মর্যাদা পায়। শ্রোতা দর্শক মনে রাখেন এবং তাদের আবেগের সঙ্গে মিশে যেতে পারে সেই ছবির গান। এর থেকে বড় পাওনা হয়তো ছবির পরিচালকের কাছে আর কিছু হতেই পারে না। সুরকারের সুরের জাদু হয়তো তখনই কাজ করে যখন কিনা পরিচালক ঠিক যেমন চাইছেন মুহূর্তকে সেই ঠিক ততটাই আবেগে মথিত করে পর্দায় তুলে আনার জন্য গানের যে ব্যবহার তাতে তার 110% সুরকার দিয়ে দিতে পারেন। তারই ফলশ্রুতি কালজয়ী এক একটা গান। আজকের রাতের হারানো দিনের গানে আমরা শুনছি অনেক কালজয়ী গান, সেরকমই গান থাকবে শ্রোতা বন্ধুদের জন্য পরবর্তীতে জগন্ময় মিত্রের কণ্ঠে।

আমাদের সবার অত্যন্ত পছন্দের এবং প্রিয় একটি গান শুনে নিলাম। সবাই জানেন এই গানের সুরকার কে, তবু একবার বলি, কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্ত এই নামটা শুনলেই প্রথমেই যার কথা মনে পড়ে যায়, তিনি হলেন কাজী সাহেব। তার নিজের লেখা বেশ কিছু গান তিনি কমল দাশগুপ্তকে দিয়ে সুর করিয়েছিলেন। কমল দাশগুপ্তের জীবনের আদর্শ পুরুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি কাজী সাহেবের কাছে গান শিখেছেন, তার গানে সুর দিয়েছেন, সুরসৃষ্টিতে পেয়েছেন স্বাধীনতা, কাজ করেছেন সহকারী হিসেবে, আর অসংখ্য গান রেকর্ড করেছেন। সত্যিকার কথা বলতে, যারা সুরের গুরু মহিরুহ, তাদের থেকে শিক্ষা পেয়ে যে সুর তৈরি, সেই ভাবনা সে তো অনন্য হবেই। এইভাবেই তো আমরা প্রজন্ম থেকে প্রজন্মের দিকে এগিয়ে যাই, আর এইভাবেই তো আমাদের শিল্প ভাবনা বোধ সব কিছু গ্রথিত হয়ে যায় একের থেকে অন্যের কাছে। পরম্পরা হয়তো এটাকেই বলে। ধারক বাহক যে সংস্কৃতি, তা কিন্তু টিকিয়ে রাখার দায় দুপক্ষেরই। যা কিছু সুন্দর, যা কিছু সত্য, তাকে সৃজন করতে হয়, হঠাৎ করেই একদিন হয়ে যায় না। তারই নিদর্শন আমরা যত গান শুনছি, যত সুরের ভেতরে ঢুকে যাই, তত হয়তো বেশি করে আমাদের মনে পড়ে যায়। রয়েছি হারানো দিনের গানে, আর এখন সময় হয়ে গেছে জানিয়ে দেওয়ার আগামীকাল রাতের হারানো দিনের গানের বিষয়বস্তু। বিশ্ব সঙ্গীত দিবস শুরু হয়েছিল সবার জন্য সব জায়গায় সঙ্গীত এই ভাবনা থেকে। সদ্য পেরিয়ে এসেছি দিনটি, তবে দিন পেরোলেও সঙ্গীত আমাদের সঙ্গেই আছে সব সময়ের জন্য। সঙ্গীত এক অদৃশ্য সেতু, যা সব সীমানা অনায়াসে পেরিয়ে মানুষকে বেঁধে ফেলতে পারে এক মুহূর্তে। তার উদ্দেশ্যই সব সময় সবার জন্য হয়ে ওঠা, বা বলা ভালো, তাই ছিল চিরটাকাল। তার এই জুড়ে থাকা, জুড়ে রাখার গুণের জন্য আজ গান ছাড়া কোনো অনুভূতির প্রকাশ না, অসম্ভব নয়, তবে কষ্টসাধ্য। সঙ্গীতের এই বিশাল ব্যপ্ত জগৎ থেকে বহুবার শোনা কিছু গান তুলে এনে আবার একসঙ্গে বসে শোনা আগামীকালের হারানো দিনের গানে। এই গান শোনা আর শোনানোর মাধ্যমেই তো জুড়ে থাকা শ্রোতাদের সঙ্গেও। স্টুডিওর এপারে থাকবেন অর্পিতা পোদ্দার। রাত ঠিক ১১টায় আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে, আর আমরা রয়েছি হারানো দিনের গানে। হারানো দিনের গানে আজকে আমরা শুনছি সেই সমস্ত সুরকারদের গান যারা এলেন পঞ্চকবির পরবর্তীতে, এবং তাদের সুরকে সম্পূর্ণভাবে অনুসরণ অনুকরণ না করেও নিজের স্বকীয়তা বজায় রেখে এমন কিছু সুর আমাদের দিয়ে গেলেন যা কালের রেখাকে ছাপিয়ে গিয়ে যত দিন যাচ্ছে তত হয়তো আমাদের কাছে আরও বেশি করে ভালোবাসার জায়গা হয়ে উঠছে। নিজেদের অবচেতনেই আমরা জানি না কখন হয়তো আঁকড়ে ধরছি সেই সব গানকে, গুনগুন করে গেয়ে উঠছি সেই সব গানের কোডি। বিশ্বাস হচ্ছে না? দেখুন তো এই গানটা অবচেতনে বা অবসরে নিজেরা ঠিক কতবার গুনগুনিয়ে উঠেছেন।

এত সুন্দর একটা গান, যে গান আমরা জানি কিন্তু অনেক সময় মনে পড়ে না গানের সুর কে দিয়েছিলেন। আমারও হয়েছিল এই গানটা শুনতে শুনতে একদিন মনেই আসে না গানের সুরকারের নাম, পরে মাধ্যম থেকে বের করলাম এই গানের সুরকার তো কানু ঘোষ, স্বর্ণযুগের এক কুশলী সঙ্গীত শিল্পী, ভারতীয় গণনাট্য সংঘের যিনি কিনা সক্রিয় সদস্য ছিলেন। চল্লিশের দশকের শেষের দিকে যেখানে আধুনিক বাংলা গানের আসর জমাট করে রয়েছেন শৈলেশ দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, অনুপম ঘটক, সুধীরলাল চক্রবর্তী, দুর্গা সেন প্রমুখেরা, সেই সময় যিনি উঠে এলেন তিনি কিন্তু এই প্রবাদ প্রতিম সুরকার। যদিও কানুবাবু সলিল চৌধুরীর সঙ্গীতের সহকারী হিসেবে অনেক কাজ করেছেন এবং অনেক স্মরণীয় সুর দিয়েছেন, সবথেকে বড় কথা ওনার সুরের প্রথম গান ১৯৫১তে যখন প্রকাশিত হয় তারপর থেকেই তালাত মাহমুদ ও গীতা দত্তের অনেক গান আমরা কিন্তু পেয়েছি। ষাটের দশকে আকাশবাণীর অনুরোধের আসরে কানুবাবুর সুর দেওয়া কোনো গান শোনানো হয়নি এমনটা কিন্তু কমই ছিল। এইরকম প্রতিভাবান সুরকার যারা আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন সুরে সুরে, আজও কিন্তু আমরা মেতে থাকি তাদেরই সুরের ঝর্ণায়। এটাই হয়তো বাস্তব, কারণ অতীত আমাদেরকে শুধুমাত্র সর্বদা স্মৃতির বেদনায় ভারাক্রান্ত করে তা কিন্তু নয়, এমন কিছু মুহূর্ত তুলে দেয় যাতে অনেক হাসি, অনেক মজা, অনেক আনন্দ, হয়তো জীবন যখন ক্লান্ত দৈনন্দিনের চাপে তখন আমরা কিছুটা নিজেকে অবসর দিই সেই সব সুন্দর মুহূর্তগুলোকে ছায়াছবির পর্দার বিশেষ বিশেষ অংশের সঙ্গে নিজেকে কিছুটা অবসর যাপনে। তেমনই একটা গান রইল শ্রোতা বন্ধুদের জন্য পরবর্তীতে মান্না দে এবং নির্মলা মিশ্রের কণ্ঠে।

0: যদি আরো কিছু কাছে সরে আসতে, মিঠে কবিতায় প্রাণ ভরে রাখতাম।
1: যদি আমারই মতন ভালোবাসতে, তবে
0: তবে কি
1: বলবো,
0: বলো বলো, বয়স তো কমে গেছে।

দেখলেন তো, বলেছিলাম মজার কিছু মুহূর্ত তৈরি করতেও কিন্তু সুরকারদের জুড়ি মেলা ভার। এমনই সুর যিনি দিয়েছিলেন তার নাম কিন্তু অনেকের কাছেই অচেনা, কিন্তু যারা বাংলা সুর, বাংলা ছায়াছবি, বাংলা গান নিয়ে কাজ করছেন তাদের কাছে পরিচিত গোপেন মল্লিক, যিনি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। 1934 সালে সত্যভাবা ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পাশ করলেন, কিন্তু স্কুলের অনুষ্ঠানে যার গান গাওয়া বন্ধ হল না। এইরকমই একটা অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তার গান ভালো লেগে গেছিল বেলা হালদারের। তার সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের ভালো যোগাযোগ ছিল, তিনি আলাপ করিয়ে দিয়েছিলেন গোপেনবাবুকে। এখানকার কর্তা ব্যক্তিদের সঙ্গে সমস্ত কথাবার্তা এবং গান শোনানো সব হওয়ার পরে আর কিন্তু দেরি হয়নি বেতার শিল্পী হিসেবে নিজের নামকে তালিকাভুক্ত করে নেওয়ার। 1950 সালে গোপেনবাবু যোগ দেন গ্রামোফোন কোম্পানিতে কাওয়ালি গানের শিক্ষক হিসেবে। রামচন্দ্র পালের কাছেই শিক্ষাই তাকে কাওয়ালি গানের মাস্টার করে তুলেছিল। এই সময় তিনি বেশ কিছু ইসলামী গানেও সুর করেন এবং গ্রামোফোন, টুইন, কলম্বিয়া সব কোম্পানিতেই তিনি শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। তার কাছে গান শিখে যারা উপকৃত হয়েছিলেন তাদের মধ্যে আছেন সত্য চৌধুরী, সতীনাথ মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র, তালাত মাহমুদ, অপরেশ লাহিড়ি, শচীন গুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায়, গৌরী কেদার ভট্টাচার্য প্রমুখেরা। গানের সুরকারদের গল্প সে সবার নয়, কিন্তু আমাদের আজকের রাতের হারানো দিনের গান সুরকারদের সুরের জাদু নিয়ে, তাই কানকে শ্রুতিমধুর রাখতে পরবর্তীতে শুনে নিতেই হবে এই গানটি নির্মলা মিশ্রের কণ্ঠে।

জয়দেব সেনের সুরে, নির্মলা মিশ্রের কণ্ঠে অত্যন্ত পরিচিত একটি গান। জয়দেববাবু নিজে কিন্তু মনে করতেন তিনি জীবনে যতটা সাফল্য পেয়েছেন তার কৃতিত্ব একা তার নয়, এর পেছনে নির্মলা মিশ্রের প্রতিদান অবদান অনেকটা। এভাবেই হয়তো জীবনের পারস্পরিক

পৈতৃক শ্রদ্ধার সম্পর্ক এগিয়ে যায়। শ্রদ্ধার কথা যখন এলোই, তখন ভুলে যাওয়ার তো কোনো কারণ হয়নি। দিনটা যখন 27, আর 27শে জুন মানেই সেই বিখ্যাত সুরকারের জন্মদিন, রাহুল দেববর্মন। অনুষ্ঠানের একদম শেষের দিকে যখন এসে গেছি, তখন গানে গানে শ্রদ্ধার ঘোথাক, তারই সুরে, তারই কণ্ঠে। আধুনিকতার নিদর্শন প্রাচ্য এবং পাশ্চাত্যকে মিলিয়ে দেওয়ার যে ক্ষমতা তিনি দেখিয়ে গেছেন, তা হয়তো সেইভাবে পরবর্তীতে আমরা আবারও পাব, কিন্তু তারই পথ অনুসরণ করে। শ্রোতা বন্ধুদের জন্য পরবর্তীতে গান থাকলো রাহুল দেববর্মনের কণ্ঠে।

কিন্তু আমরা যেটা ভুলিনি সেটা হলো হারানো দিনের গানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর শেষ পর্যায়ে এসেই যেটা মনে পড়ে যায়, কথা বলা হলো না যাকে নিয়ে, তিনি কিন্তু সুরসাগর, তাই তাকে বাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব এটা ভাবতেই পারি না। ঠিক ধরেছেন, যার গান নিজস্ব পরিচিতিতেই পরিচিত, হিমাংশু দত্তের গান, যাকে ঢাকার সারস্বত সমাজ সুরসাগর খেতাবে ভূষিত করেছিলেন, তাকে দিয়েই আজকের সুরকারদের সুরের মূর্ছনা থেকে বিদায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রাখি। অনুষ্ঠান শেষ করছি হিমাংশু দত্তের কণ্ঠে এই গানটি দিয়ে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 56 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:29 হয়ে 15 সেকেন্ড। ডিটিএইচ থেকে সরাসরি সম্প্রচার কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে ২৫ সেকেন্ড।

আজ 28 জুন 2026 রবিবার। ডিটিজ বাংলা পরিষেবায় এখন থেকে রাত 2টো পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান, 2টো থেকে 3টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত 3টে থেকে ভোর 4টে অবধি নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুনবেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন রূপরেখা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। গানটির কথা এবং সুর দিয়েছেন অচিন্ত বন্দ্যোপাধ্যায়, শিল্পী রূপরেখা চট্টোপাধ্যায়।

আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:50 হয়ে 22 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে সোমাশ্রীর কণ্ঠে গান শোনার পর এবারে শুনে নিন লাবণী লাহিড়ির কণ্ঠে

হ্যালো, আমি বলছি, কেমন আছো? এই চলে যাচ্ছে,

দীপঙ্কর ভট্টাচার্যের কণ্ঠে গান দিয়ে শেষ হল আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিজ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন ব্রজবুলি ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে।

অভিশপ্ত নাইটি ছায়াছবি থেকে অন্তরা মিত্রের কণ্ঠে গান শোনার পর এবারে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে ছায়াছবির নাম

এর সঙ্গে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম দুটি গান শুনে নিন লোকগীতি। প্রথমে বীরেন দাস বাউলের কণ্ঠে, তারপর শুনবেন প্রমীলা বিশ্বাসের কণ্ঠে। পরপর দুটি লোকগীতি নানা রঙের গানের অনুষ্ঠানে।

বীরেন্দাস বাউল এবং তারপর প্রমীলা বিশ্বাসের কণ্ঠে লোকগীতি শোনার পর নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন নজরুল গীতি প্রথম গানটি অদিতি ভট্টাচার্যের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:48 হয়ে 58 সেকেন্ড। নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এবারে ভক্তিমূলক গান সোহিনী রায়চৌধুরীর কণ্ঠে।

সোহিনী রায়চৌধুরীর কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 38 সেকেন্ড। টিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শেষ হলো আপকে লিয়ে, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী অর্ণব চ্যাটার্জি, রাগ ভৈরব।

Gamma,

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী অর্ণব চ্যাটার্জি, রাগ ভৈরব। তবলা সঙ্গতে ছিলেন ইমন সরকার এবং হারমোনিয়ামে সুভাষ সিংহা। এবার শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত সুজিত সাহা, তাল তিন তাল।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন তবলা বাদন, শিল্পী পণ্ডিত সুজিত সাহা, তাল তিন তাল, হারমোনিয়াম সঙ্গতে ছিলেন দেবাশিস অধিকারী। ঘড়িতে 4:58 হয়ে 45 সেকেন্ড, আর কিছুক্ষণ পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 28 জুন, রবিবারে চিরন্তনী।

সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ চিরন্তনীতে এক ছোট্টর বড় স্বপ্ন পূরণের কাহিনী নিয়ে গল্প শোনাব। স্বপ্ন ছোট হতে পারে বা কোনো ছোট্ট মানুষের স্বপ্ন হতে পারে, কিন্তু তা যখন পূরণ হয় তখন বোঝা যায় সে স্বপ্ন কত বড় একটা স্বপ্ন। ছোট্ট স্বপ্ন বড় পূরণ, এই গল্পই আজ আমরা শুনব চিরন্তনীতে। আর অবশ্যই বলেই বাহুল্য, এই গল্প শোনার পরেই আপনারা আপনার মতামত জানাবেন হোয়াটসঅ্যাপে মেসেজে, কোনো ফোন নয় আর কোনো ভয়েস মেসেজও নয়, একেবারে টেক্সট করবেন, লিখে জানাবেন আপনার মনের কথা। আপনার জন্যই তো এই গল্পের আসর চিরন্তনী। গল্প শুনতে শুনতে মাঝে মাঝে আমরা চলে যাই গানে, কারণ সুরে সুরেও ধরা থাকে ওখানেও, ওই গানের মাঝেও একটা গল্প। আজ অবশ্যই সুরে বাঁধা থাকবে স্বপ্নের গল্প।

0: 107 FM Rainbow-তে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM Rainbow-তে
1: শুনছিলাম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়। তাই তো, স্বপ্ন ভরা জীবন কাটে, স্বপ্ন ভরা দিন কাটে, আর সেই স্বপ্ন পূরণ হয় প্রত্যেকটা বর্তমানের মুহূর্তকে নিয়ে চলতে চলতে। আর সেই বর্তমান মানেই এই মুহূর্তের পা ফেলা, এই মুহূর্তের চলা। আমাদের প্রত্যেকটা বর্তমান মুহূর্তে মুহূর্তে অতীত হয়ে যায় তো, কিন্তু স্বপ্ন আমরা দেখি সেটাও যেমন চিরবর্তমান, আবার তেমনি স্বপ্ন পূরণের জন্য প্রত্যেক মুহূর্তের এই যে চেষ্টা চালিয়ে যাওয়া, এটাও কিন্তু সে বর্তমানেরই রূপ। একটুও বিচ্যুতি ঘটলে ওই স্বপ্ন অধরা থেকে যায়, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। না, আজ কিন্তু অধরা নয়, স্বপ্নকে ধরার গল্প নিয়েই আজকের গল্প। ছোট্ট স্বপ্ন বড় পূরণ। ছোট্ট একটা গ্রাম শ্যামপুর, আর সেই গ্রামেরই ছোট্ট 10 বছরের ছেলে রাহুলের গল্প নিয়েই আজকের গল্প, স্বপ্ন পূরণের গল্প। ওদের বাড়িটা ছিল খুবই সাধারণ, যেমন তেমন। বাবা মা দুজনেই ছিলেন দিন মজুর, সেই কারণেই বাড়ি সাজানো, সুন্দর একটা বাড়ি করে তোলা, সেও বোধ হয় এক দুঃস্বপ্ন ছিল ওদের কাছে। তাই কোথাও না কোথাও মাথার উপর আশ্রয় তো চাই, তাই যেমন তেমন ভাবেই একটা জায়গায় ওদের থাকা, আর সেখানেই সেই সংসারে, নিত্য অভাবের সংসারে স্থানীয় সরকারি স্কুলের পড়ুয়া ওই ছোট্ট 10 বছরের রাহুল, তাকে পড়ানো, তাকে বড় করা, এই ছিল ওই দুই দরিদ্র দম্পতির একমাত্র স্বপ্ন। ছেলে যেন মানুষ হয়, ছেলে যেন বড় হয়। আর রাহুল কেমন ছিল বলবো তো? রাহুলের স্বপ্ন ছিল একদিন সে বড় হয়ে একজন বড় বিজ্ঞানী হবে, এমন একটা যন্ত্র তৈরি করবে যাতে তার গ্রামের কৃষকদের কম খরচে চাষ করতে সুবিধে হয়। আর ছোট্ট মানুষ তো, এই স্বপ্নের কথা সে তার সব ছোট্ট সঙ্গীদের বলতো বিকেলে খেলার মাঠে গিয়ে। সবাই হাসত ওর গল্প শুনে, ওর কথা শুনে, ওর স্বপ্নের কথা শুনে। কি বলে, ভালো করে খেতে পায় না, তার আবার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। সবাই তার কথা শুনে হাসত, আর বড়রা তারা বলতো তুই বিজ্ঞানী হবি, আগে দুবেলা ঠিক মতো খেতে পা, তারপরে তুই সব স্বপ্ন দেখবি। রাহুল চুপ করে থাকত, ও জানত মানুষের হাসি, ব্যঙ্গ না, কোনো কিছুই তার স্বপ্নকে ছোট করতে পারবে না। স্বপ্ন সে দেখছে, আর স্বপ্ন পূরণের চেষ্টা রাহুলকে পারতেই হবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমি কেবলই স্বপ্ন করেছি বপন, শুনছিলাম গানটি ইন্দ্রাণী সেনের গলায়। তাই তো, স্বপ্ন বপন না করলে, তাকে পূরণের চেষ্টা না করলে কখনো সেই স্বপ্ন কি সফল হয়? আর সারা জীবন ভোর আমরা সকলেই বোধহয় কিছু স্বপ্ন নিয়ে চলি, স্বপ্ন পূরণের চেষ্টা করি, স্বপ্ন দেখা, তাকে পূরণ করার চেষ্টা, এই নিয়েই আমাদের জীবন এগিয়ে চলে। এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করি এই স্বপ্ন ভরা জীবনের। কেউ বলি কোয়ালিটি টাইম পাস, কিছু না কিছু করে জীবনের তো এই মুহূর্তগুলো কাটাতে হয়, বরং এই পুরো সময়টা আমরা কেননা নিজের স্বপ্নকে পূরণের চেষ্টা করি। যাই হোক, আজ বলছি ছোট্ট 10 বছরের রাহুলের স্বপ্নের কথা। দরিদ্র দিনমজুর বাবা মায়ের সন্তান রাহুল, তার জীবনে দারিদ্র থাকতে পারে কিন্তু তার স্বপ্ন কখনো দরিদ্র নয়। সে বড় বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের জন্য সে ছোট্ট থেকেই কত কি করেছে জানে। সবাই তো ওকে বলতো পেট ভরে খাবার চেষ্টা কর, তারপর তো স্বপ্ন পূরণের কথা, কিন্তু না, রাহুল চুপ করে শুনে যেত সেসব কথা। আর বাস্তবে কি করতো জানেন? স্কুল থেকে ফিরে পুরনো রেডিও, ভাঙা খেলনা, ফেলে দেওয়া ব্যাটারি, এই সমস্ত এখান ওখান থেকে কুড়িয়ে এনে সেগুলো খুলে খুলে দেখত কিভাবে তৈরি হয়েছে।

আবার জোড়া লাগানোর চেষ্টা করত। অনেকবার বেশ ব্যর্থ হতো, কিন্তু প্রত্যেকবারই ও নতুন কিছু শিখত। আর এই শেখাটাই হচ্ছে প্রচেষ্টা, এই শেখাটাই হচ্ছে স্বপ্নকে নিয়ে পথ চলা। একদিন দারুণ একটা ব্যাপার হলো, স্কুলে বিজ্ঞান প্রদর্শনীর ঘোষণা হয়েছে যে অমুক দিন বিজ্ঞান প্রদর্শনী হবে, বাচ্চারা তোমরা যে যা পারো সেই প্রদর্শনীতে প্রদর্শন করবে বা দেখাবে। রাহুল সারাটা রাত জেগে পুরনো নানান রকম জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে একটা দারুণ জিনিস বানিয়েছে, আর সেটা পরদিন স্কুলে দেখাবে। নিশ্চয়ই সবাই অবাক হবে, এই যে কোনো কিছুতে একটা অবাক করে তোলা, নিজের কাছেও নিজেকে একটা প্রাইজ দেওয়ার মতো। আর এটাই ওই স্বপ্ন পূরণের লক্ষ্যে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলার মতো কথা। আর সেই স্বপ্ন কি করলো জানবো তো, নিশ্চয়ই জানবো, একটু সুরে সুরে ঘুরে এসে তারপর জানবো। স্কুলে গিয়ে সবাইকে কি রাহুল বিস্ময়ে হতবাক করে দিতে পেরেছিল?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তাই তো, একাই তো স্বপ্ন দেখতে হয়, তবে না সেই স্বপ্নর পূরণের দিকে ছুটে যাওয়া যায়। শুনছিলাম গানটি পার্থ সারথির গলায়। আর এই যে বলছিলাম, স্কুলে গিয়ে কি করলো রাহুল? স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে রাহুল সারা রাত জেগে পুরনো জিনিসপত্র দিয়ে একটা ছোট্ট সেচ যন্ত্র বানালো। এই যন্ত্রটা এমন যেটা মাটির আর্দ্রতা বুঝে নিয়ে নিজে থেকে জল ছাড়তে পারত। একেবারে প্রদর্শনীতে সবাই ওর বানানো ছোট্ট ওই যন্ত্রটা দেখে একেবারে অবাক হয়ে গেল। বিচারকরাও মুগ্ধ হয়ে গেলেন, আর রাহুল প্রথম স্থান অধিকার করল। খুব স্বাভাবিক, ছোট্ট একটা মানুষ এত বিশাল একটা ভাবনা যে ভাবতে পেরেছে, যাতে একজন কারণ নয় বহু বহু মানুষের উপকার হয়, সবাইটা দেখে একদম মুগ্ধ হয়ে গেল। আর এই যে সাফল্যের খবর, তা চারিদিকে ছড়িয়ে তো পড়লই, এমনকি ওখানকার স্থানীয় পত্রিকায়ও এই খবরটা বেরোলো। তারপর বেরোলো বড় পত্রিকায়। বেশ কিছুদিন পর, মানে রাহুলের জীবনযাপন একই রকম চলছে, ও রকম কষ্ট করে দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে চলছে, বাবা মাও দারিদ্র ঘোচানোর জন্য, জীবিকা অর্জনের জন্য তাদের কাজ যা তাই করে চলেছেন, মানে দিনমজুরের কাজ। এবার এই যে পত্রিকায় বেরোনো খবরটা, এরপরেই কয়েকদিন বাদে একটা দারুণ ব্যাপার ঘটল। একটা সংস্থা, তারা রাহুলের সম্বন্ধে খোঁজ খবর নিল, ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়ে নিল, আর রাহুল সে স্বপ্ন পূরণের লক্ষ্যে আরো মন দিয়ে পড়াশোনা শুরু করল। রাহুলের স্বপ্ন পূরণের জন্য প্রথম ধাপের সূচনা হলো এইভাবে। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর। এরপর একদিন ওই ছোট্ট শ্যাম নামক গ্রামের, মানে শ্যামপুর গ্রামের মানুষেরা, তারা দেখল টিভিতে রাহুলের সাক্ষাৎকার দেখানো হচ্ছে। অবাক হয়ে সব দেখতে লাগলো, আরে এ আমাদের সেই ছোট্ট রাহুল না? দেখল ছোট্ট নয় সে আর, এখন সে একজন সফল বিজ্ঞানী। তার তৈরি সেই স্বল্প মূল্যের কৃষিযন্ত্র, এটা হাজার হাজার কৃষকের জীবন একেবারে বদলে দিয়েছে। আর রাহুলের সেই স্বপ্ন আরও অনেকের কাজের সুবিধার স্বপ্ন পূরণের জন্য বাজারে বিক্রি হয়ে চলেছে, রাহুলের বানানো সেই সেচ যন্ত্রটা। এবং সফল মানুষদের খুব স্বাভাবিক, আমরা এটা এখন সবসময় দেখি, তাদের মিডিয়ার সামনে আসতে হয়, সাংবাদিকের সামনে আসতে হয়। রাহুলের সাক্ষাৎকারে সাংবাদিক ওকে জিজ্ঞেস করলেন যে আপনার সাফল্যের রহস্য কি। কি সুন্দর বলল কথাটা, স্বপ্ন দেখার জন্য বড় ঘর লাগে না, লাগে বড় একটা মন, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য লাগে পরিশ্রম, নিরন্তর পরিশ্রম, ধৈর্য আর নিজের উপরে বিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাসই আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে চলে আমাদেরকে। এ তো প্রায় সকল সফল মানুষের কথা, তাই না? এভাবেই স্বপ্ন পূরণ করার

জন্য অনেক পরিশ্রম, অনেক ঘাম, অনেক কষ্ট, অনেক একাকিত্ব সব মিলিয়ে পূরণ হতে থাকে ছোট্ট একটা স্বপ্ন, অঙ্কুরিত একটা স্বপ্ন, একটু একটু করে বড় বিশাল একটা ফুল হয়ে ওঠে যেন।

0: পুরাতন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এভাবেই তিল তিল করে স্বপ্নকে পূরণের চেষ্টা করতে হয় সবাইকে। আমরা যাদেরকে আদর্শ বলে ভাবি, যাদের জীবনের কথা শুনে উদ্বুদ্ধ হই, উৎসাহ পাই, তাদের প্রত্যেকেরই কিন্তু ওই যে সাফল্যের ছবিটা আমরা বাইরে দেখতে পাই, তার পিছনে অনেক প্রচেষ্টা, অনেক কষ্ট, অনেক সংগ্রাম সব থাকে। না হলে কখনো সামনে যা দেখা যাচ্ছে, ওই যে আলোর ঝর্ণা, তা কখনো হয় না। তাই তো, আলো জ্বালাতে গেলে যেমন অনেক তেল লাগে, রসদ লাগে, প্রচেষ্টা লাগে, স্বপ্ন পূরণের জন্য তাই। আজ শুনছি রাহুলের স্বপ্নের গল্প। রাহুল সাংবাদিককে কি সুন্দর কথাটা বলল, যে স্বপ্ন দেখার জন্য বড় ঘর লাগে না, বড় মন লাগে। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য লাগে অনেক পরিশ্রম, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস। সেদিন গ্রামের সেই লোকগুলো, রাহুলের সেই প্রতিবেশীরা, যারা একসময় ওকে বলেছিল আগে তো দুবেলা পেট ভরে খাওয়ার চিন্তা কর, তারপরে স্বপ্ন দেখার কথা ভাববি, তারা